0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 16ই শ্রাবণ, 1948 শকাব্দ, 7ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 21শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:11 হয়ে 53 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:12 হয়ে 25 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 31 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 42 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে।

0: বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন এ কথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রেই জানেন। এই যে সুন্দর কালো এ সাধনা বড় কঠিন, সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি আঁকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হলো এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালার ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এলো। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি, মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে, এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালার দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগল একটি পর একটি মানুষের কাছে। সব শেষে এলো রাতের কালো পাখি, আকাশপটের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পাই। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হল না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন। মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদাছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়, চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয় চাষা। কিন্তু যার সুন্দরের ধ্যান মনে নেই, সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে হয়তো বোঝেও না কথাটার মর্ম।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী পূর্বাদাম।

প্রথমে পূর্বাদাম, পরে সমবেত কণ্ঠে গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি। এ বিষয়ে বলবেন ডক্টর দেবী প্রসাদ কাঁটাল। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, স্তন্য

0: জানান ও মায়ের শরীর। বলবেন ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায় ও হৈমন্তী দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে। 8:00 জানা অজানা রসিক বিজ্ঞানী। এই কথিকার প্রথম পর্ব শুনবেন সংকলন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। 8:05 নিরাময় বিষয় মায়ের দুধের মূল্য। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা বিষয় গুরুদেব ও মহাত্মার সম্পর্ক। বলবেন কস্তুরী রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পরমানন্দ রায়। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সম্পূর্ণা চক্রবর্তী। বেলা 12:00 নজরুলগীতি পরিবেশনায় সুরপিয়াশীর শিল্পীবৃন্দ। 12:15 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে। 12:35 উনজমির দুনো ফসল বিষয়ে লাভজনক বর্ষাকালীন সবজি চাষ। এ বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা 1:45 মহিলা মহল উপস্থাপনায় সৌমিলি রায়। বিষয় সাহিত্য কথা অতিথি গার্গী মুখোপাধ্যায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে সাঁওতালি গান বর্ষা সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, এরপর সাঁওতালি অনুবাদে পরিভাষা সংক্রান্ত সমস্যা এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন। অংশগ্রহণে আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাঁসদা, সুতালাল সোরেন, সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন থাকবে মাঠে ময়দানে। বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থাপনায় নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করবেন কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাস সেন ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে তাঁত শিল্পের বর্তমান অবস্থা বিষয়ে বিজয় কৃষ্ণ সরেনের সাক্ষাৎকার, এরপর লোকগীতি ফিলিপ মান্ডি, বাহামাই কৌশালিয়া হাজদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষি কথার আসর, প্রথমে প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধের মূল উপায়, এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:30 সমীক্ষা ঐতিহ্যের বুনন, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:00 নাটক রক্তকরবী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় বহুরূপী প্রযোজনা শম্ভু মিত্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পরমানন্দ রায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত সৌম্য ভট্টাচার্যর কণ্ঠে। 9:45 দ্বিজেন্দ্র গীতি পরিবেশনায় সুরপিয়াশীর শিল্পীবৃন্দ। 10:00 ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী রজত কান্তি গোস্বামী। 10:50 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত সৌম্য ভট্টাচার্যর কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 নজরুলগীতি নূতন সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। 8:30 গিটার শিল্পী রজতকান্তি গোস্বামী, পারমিতা ঘোষের কণ্ঠে লোকগীতি। 8:50 রাসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় আয়োজিত এবং মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনবেন। বেলা 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান। 7:10 নজরুলগীতি সুরপিয়াশীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। এখন খবর।
1: খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা

0: করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনায় আজ জাতীয় তাঁত দিবস উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদের তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা সহ তিন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালাম, মাহে, ওড়িশা ও কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, 1905 সালে 7ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে সামিল হয়েছিল। তিনি দরিদ্র তন্তুবাই পরিবার এবং নিজ হাতে বস্ত্র প্রস্তুতকারী কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া একটি স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবাই পরিবারগুলিকে শক্তিশালী করার গুরুত্বের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন।
1: हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे छोटे छोटे गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे।
0: 1905 সালের এই দিনেই শুরু হওয়া স্বদেশী আন্দোলনের স্মরণে প্রতিবছর 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস পালন করবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। এছাড়া 4টি স্মারক ডাকটিকিট প্রকাশ, 2টি বইয়ের মোড়ক উন্মোচন এবং পুরস্কারপ্রাপ্ত তাঁত পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, দেশের তাঁত ঐতিহ্যকে তুলে ধরা এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
2: कंप्रेस्ड बायोगैस CBG, इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल GDP को एड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন, এই প্রকল্পটি কম্প্রেসড বায়োগ্যাস প্রসারে বড় ধরনের পদক্ষেপ। এর লক্ষ্য হল দেশে জৈব গ্যাস উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করা। এর ফলে কৃষক সমবায় সমিতি, MSME, নারী উদ্যোক্তা ও গ্রামীণ উদ্যোগসমূহ উপকৃত হবে। পাশাপাশি এটি জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করবে, আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হবে বিল্ট অপারেটর ট্রান্সফার বা BOT টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেক নেমে আসবে। এছাড়া সড়ক নিরাপত্তা উন্নত হবে, সাশ্রয় হবে জ্বালানির এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে NH-15-র অন্তর্গত গুয়াহাটি তেজপুর চার লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে বলে উল্লেখ করেছেন। সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2:45 অধিবেশন পুনরায় শুরু হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকার বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। অন্যদিকে নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন গতকাল গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। বিল লোকসভায় প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন, তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিজাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতুবি করেন এবং আজ সকাল 11:00 পুনরায় বসার ঘোষণা করে দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জয়পুরে গতকাল ব্রিক্সের শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে অংশ নিতে সদস্য দেশগুলির প্রতিনিধিরা জয়পুরে পৌঁছেছেন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্ব বাণিজ্য, MSME, ডিজিটাল পরিষেবা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করা হচ্ছে। এছাড়া নতুন শিল্প সম্ভাবনার জন্য সহযোগিতা জোরদার করা, ডিজিটাল বাণিজ্যের প্রসার ও স্থানীয় মুদ্রায় বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নিচ্ছেন। জয়পুর বিমানবন্দরে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী গোয়েল বলেন, বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 75 জন আহত হয়েছেন বলে সরকার রাজ্যসভায় জানিয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, নিহতদের দেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ভারতীয় দূতাবাস ও কনসুলেট নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত হালনাগাদ সংগ্রহ করেছে এবং প্রয়োজনীয় সাহায্যও করেছে। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-8-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়। মন্ত্রক আরও বলেছে, এই সফল উৎক্ষেপণ দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইল ফলক। ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্সে আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ভারতের তন্বী শর্মা ও রক্ষিতা রামরাজ। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশী খেলোয়াড় শ্রেয়াংশী ভালি শেট্টিকে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন তন্বী। অন্যদিকে জাপানের মানামি সুইজুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রক্ষিতা। অন্য কোয়ার্টার ফাইনালে ভারতের অস্মিতা চালিহার প্রতিপক্ষ জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচি। প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন জিকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেন অস্মিতা। এদিকে পুরুষ ডাবলসে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণপ্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার মান ওয়েই চং ও সো উই ইক জুটির। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা, মাহে, ওড়িশা ও কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনায় আজ জাতীয় তাঁত দিবস উদযাপন করা হচ্ছে। সংসদে তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত।

0: দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা সহ তিন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনবেন সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এই বিষয়ে বলছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্যবিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: আমরা দেশি মাছ বলতে যেটা সাধারণত বুঝি অর্থাৎ পোনা মাছ। তো আমাদের দেশীয় যে পোনা মাছ তাদের মধ্যে প্রধান যে মাছগুলি আমরা জানি সেটাই হচ্ছে রুই, কাতলা, মৃগেল। এবং এই সমস্ত মাছ আমরা গ্রাম বাংলার পুকুরে সাধারণত যেটা দেখি যে এই পুকুরে থাকাকালীন এই সমস্ত মাছের পরিণত অবস্থায় পেটে ডিম চলে আসে, কিন্তু তারা পুকুরের মধ্যে কিন্তু কোনোভাবেই ডিম ছাড়ে না। তো এই সমস্যাটা সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা যেটা পর্যবেক্ষণ করেন যে পুকুরে থাকার সময় এই সমস্ত মাছগুলি ডিম ছাড়ে না, তার প্রধান কারণ এই সমস্ত মাছ ডিম ছাড়ার জন্য নদীর প্রাকৃতিক পরিবেশে যায়, এবং সেই পরিবেশে যখন তারা একটি জলের মধ্যে স্রোত অর্থাৎ বন্যা পরিস্থিতি পায়, যেখানে জলের মধ্যে স্রোত আছে, বৃষ্টি পরিস্থিতি আছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সেই রকম পরিস্থিতিতে একমাত্র তারা ডিম ছাড়তে পারে। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের কারণে, মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে, শিল্পায়নের কারণে দিনে দিনে এই সমস্ত প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলি মাছের আরও ছোট হয়ে আসছে, ফলে আগের মতো আমরা প্রাকৃতিকভাবে মাছের পোনা কিন্তু প্রকৃতিতে আর পাচ্ছি না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একজন প্রধান বাঙালি বিজ্ঞানী যিনি ছিলেন ডক্টর হীরালাল চৌধুরী এবং তার সহকর্মীরা এই প্রণোদিত প্রজনন অর্থাৎ কৃত্রিমভাবে মাছের প্রজনন এই পদ্ধতিটি আবিষ্কার করেন। তো এই পদ্ধতির জন্য তারা প্রথমে মাছের ব্রিডিংয়ের জন্য যে প্রয়োজনীয় হরমোন অর্থাৎ জিএনআরএইচ হরমোন, যেটা আমরা পিটুইটারিতে পেয়ে থাকি, সেই হরমোন ইনজেকশন করার মাধ্যমে মাছগুলিকে উদ্দীপ্ত করে তোলেন, এবং উদ্দীপ্ত করার পরে মাছের প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য একটি চাইনিজ সার্কুলার হ্যাচারি অর্থাৎ যেখানে এক কোমর মতো জল থাকবে, জলের মধ্যে হালকা স্রোত থাকবে এবং ওপর থেকে বৃষ্টির পরিবেশ তৈরি করার জন্য সাহরের ব্যবস্থা থাকবে, সেরকম পরিবেশের মধ্যে মাছগুলি অর্থাৎ পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়। এবং এই মাছগুলি যখন তার প্রাকৃতিক পরিবেশ পায় এবং তার সঙ্গে হরমোন ইনজেকশনের মাধ্যমে তার উদ্দীপনা পায়, তখন ঠিক 6 থেকে 8-10 ঘন্টার মধ্যে তারা কিন্তু ডিমগুলি ছাড়ে। এবং এই সমস্ত ডিমগুলি আমরা হ্যাচারি, যেটাকে আমরা ইকো হ্যাচারি বলি বা চাইনিজ সার্কুলার হ্যাচারি বলি, সেখানকার একটি কম্পোনেন্ট অর্থাৎ হ্যাচিং ইউনিটে কালেক্ট করি এবং সেখানে একটি নির্দিষ্ট স্রোতের মাধ্যমে এই মাছের ডিমগুলি ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে ঠিক 18 ঘন্টার মধ্যে এই সমস্ত ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চাগুলিকে আমরা একটি হ্যাচিং কালেকশন ইউনিট সেখানে আমরা কালেক্ট করে নিই। এবং আমরা যদি প্রাথমিকভাবে এই সমস্ত মাছগুলিকে পর্যবেক্ষণ করি, আমরা দেখব যে এই সমস্ত মাছের পেটে ডিমের কুসুমগুলি আটকে থাকে, কারণ প্রাথমিক অবস্থায় যদি এই সমস্ত বাচ্চাগুলি কিন্তু চোয়াল অর্থাৎ মুখের গঠনটা তৈরি হয় না, ফলে প্রাথমিকভাবে তারা কোনো খাবার খেতে পারে না। তো সেই সময় তাদের প্রয়োজনীয় খাবার এবং শক্তির উৎস দেওয়ার জন্য ডিমের কুসুম থলিটি তার পেটের মধ্যে আটকে থাকে, এবং এটি আটকে থাকে প্রায় 3 দিন পর্যন্ত। এবং এই 3 দিনের পরে যখন এই কুসুম থলিটি যখন মাছের পেট থেকে শুকিয়ে যায়, তারা কিন্তু খাবার খাওয়া শুরু করে। এবং হ্যাচারি ওনাররা এই স্টেপে অর্থাৎ এই স্টেপটিকে বলা হয় স্পন, এই স্পনগুলিকে কিন্তু বাজারজাত করেন। তাদের কাছে যে সমস্ত চাষিরা নার্সারি ম্যানেজমেন্ট, মাছের নার্সারি ম্যানেজমেন্টে যারা পারদর্শী তাদের কাছে, এবং তারা কি করেন এই সমস্ত মাছগুলিকে নিয়ে আসেন, তাকে আগে নিজেদের পুকুরের জলের মধ্যে অ্যাডপ্ট করিয়ে নেন মানে অর্থাৎ সইয়ে নেন, এবং সইয়ে নেওয়ার পর সেই সমস্ত মাছগুলিকে প্রাথমিকভাবে কুড়ো এবং খোল, তার সঙ্গে অল্প ভিটামিন মিনারেল মিক্সচার অথবা কিছুটা সর্ষের তেল মিশিয়ে খাবার দেন, এবং খাওয়াতে খাওয়াতে যখন ঠিক 20 দিনের মধ্যে, 20 থেকে 1 মাসের মধ্যে তারা যখন ঠিক 1 ইঞ্চি অর্থাৎ 2.5 সেন্টিমিটার মতো দৈর্ঘ্যে হয়ে থাকে, তখন কিন্তু তারা এই মাছগুলিকে তুলে নিয়ে গিয়ে বড় পুকুরে ফেলেন, এবং সেই পুকুরে সেখানে তার নার্সারি রেয়ারিং হয়, এবং সেখান থেকে আমরা সাধারণ গ্রাম বাংলা যে মাছ চাষি তারা কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করি এবং পোনা মাছগুলি আমাদের পুকুরে ছাড়ি এবং আমরা মৎস্য উৎপাদন করে থাকি। তো আমরা যদি এই প্রণোদিত প্রজননটি করি, এই প্রণোদিত প্রজননের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং বা ব্রিডিং এর জন্য উদ্দীপনা দেওয়া অর্থাৎ ইনজেকশন দেওয়া। এই ইনজেকশন প্রাথমিকভাবে যখন শুরু হয় তখন কিন্তু অন্যান্য মাছ, যেটা যে মাছটা আমরা খেয়ে ফেলছি, সেই সমস্ত মাছের যে পিটুইটারি সেটাকে বের করে তার এক্সট্রাক্ট তৈরি করে অর্থাৎ নির্যাস তৈরি করে সেটাকে ইনজেকশন হিসেবে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে যত বিজ্ঞান উন্নত হতে থাকে তত কিন্তু সিনথেটিক হরমোনটি আসতে থাকে, এবং এই সিনথেটিক হরমোনের মধ্যে যে FSH LH কে সক্রিয় করার যে হরমোন অর্থাৎ GnRH সেটি থাকে, এবং তার সাথে কিছু প্রিমোজাইট বা ডম্পেরিডন নামক কিছু বস্তু দেওয়া থাকে যা মাছকে সহজে ব্রিডিং করতে সাহায্য করে। এবং এই ইনজেকশনটি দেওয়ার সময় অবশ্যই আমরা চেষ্টা করব মাছের পিঠে দেওয়ার জন্য, যে অংশে মাছের কোনো ক্ষতি হবে না। এবং ব্রিডিং এর পর এই সমস্ত মাছগুলিকে আমরা কি করব, আমরা ঠিক এগুলোকে ব্রিডিং পুলে ছেড়ে দেবো, এবং ব্রিডিং পুলে ছাড়তে গেলে অবশ্যই আমাকে স্ত্রী মাছ পুরুষ মাছ চিনে নিতে হবে। এবং তার জন্য আমরা কিভাবে চিনব, স্ত্রী মাছ আমরা যদি পর্যবেক্ষণ করি, স্ত্রী মাছের ক্ষেত্রে পেটটি একটু ফোলা হবে এবং পেটে যদি চাপ দিই তাহলে অল্প পরিমাণে ডিম বেরিয়ে আসতে পারে, এবং তার সাথে তার যে জনন ছিদ্র, পায় ছিদ্রের কাছে যে জনন ছিদ্র সেটি একটু ফোলা এবং লালচে হয়ে থাকবে। পুরুষ মাছটি যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে তার যে পেক্টোরাল ফিন অর্থাৎ বক্ষ পাখনা, পাখনার গোড়াটি একটু খসখসে হবে, এবং পেটে যদি আমরা চাপ দিই তাহলে সাদা দুধের তরলের

0: মতো একটি পদার্থ বেরিয়ে আসবে যেটাকে আমরা স্পার্ম বলে থাকি। এইভাবে আমরা পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে চিনে নিতে পারি এবং এর ইনজেকশনের মাধ্যমে যে বাচ্চাগুলি তৈরি হবে সেই বাচ্চাগুলি আমরা বিক্রি করতে পারি। তো বিক্রি করার জন্য যে প্যাকেজিং করা প্রয়োজন হতে পারে, কারণ যে বাচ্চাগুলি তৈরি হলো সেগুলি খুবই নাজুক, অর্থাৎ এরা খুব ডেলিকেট হয়ে থাকে এবং তাদেরকে যাতে অতি সহজে ভ্যাচারি থেকে চাষির ফার্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা অক্সিজেন প্যাকিং নামে একটি পদ্ধতি ব্যবহার করে থাকি। এই পদ্ধতির জন্য আমরা একটি 500 লিটারের একটি প্লাস্টিক ব্যাগ নিই। এই ব্যাগের মধ্যে 1/3 অংশ আমরা জল দিই এবং 2/3 অংশ আমরা মেডিকেলে ব্যবহার করা যে অক্সিজেন সেই অক্সিজেন দিয়ে পূর্ণ করি এবং এর ফলে যে মাছটি আমরা প্যাকেট করি সেই মাছটি প্রায় 18-20 ঘন্টা পর্যন্ত বিনা কোনো ঝামেলাতেই পৌঁছে যেতে পারে। মাছ সংক্রান্ত অন্য যে কোনো সমস্যার জন্য আমাদের নিকটস্থ যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: এতক্ষণ শুনলেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এ বিষয়ে বললেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: হোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজকের বিষয় স্তন্যদান ও মায়ের শরীর, বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়।
1: আমরা এটা নিশ্চয়ই জানি যে মা বলে জিনিসটা তখনই তৈরি হয় যখন একটা সন্তানের জন্ম হয়। তার আগে পৃথিবীতে যেটা ছিল একটি মেয়ে, মা জিনিসটা তৈরি হলো সন্তান যখন পৃথিবীতে চলে এলো। মায়ের শরীরের গঠন এবং স্তন্যপান, এটা নিয়ে নানা ধরনের মতামত বহু যুগ ধরে চলে আসছে। যে জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম এটা অবশ্যই বলতে হবে, স্তন্যপান যেই শুরু করা হলো গর্ভ অবস্থা শেষ হওয়ার পরেই, যে ব্লিডিংটা চলছিল, যে রক্তক্ষরণটা হচ্ছিল মায়ের শরীরে, স্তন্যপানের কারণে সেটা কমে যায়। স্তন্যপান করালে শরীরের যে ক্যালোরিটা খরচা হয়, তার ফলে মায়ের শারীরিক গঠনের সৌন্দর্যতাটা ফিরে আসে। যখন আমরা গর্ভবতী থাকি, সেই সময় মায়ের শরীরের নানা রকম শারীরিক গঠনের অদল বদল ঘটে, যেটাকে আমরা পরবর্তীকালে আর ধরে রাখতে চাই না। পুরনো সুন্দর শরীর ফিরিয়ে আনার জন্য স্তন্যপান ভীষণ দরকার। এখন অনেকেই জানেন যে স্তন্যপান করানোর ফলে ক্যান্সার বিভিন্ন জায়গা থেকে আটকানো সম্ভব হয়। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার রয়েছে, তার মধ্যে ওভারির ক্যান্সার রয়েছে। অনেক সময় দেখা গেছে যে হাড়ের ক্ষয়খানাও অনেকখানি আটকে ফেলা যায় যদি মা ঠিক করে ব্রেস্ট ফিড করায়। মা যখন বুকে দুধ দিচ্ছে, সেই সময়টায় অন্য আবার সন্তান এসে যাওয়ার প্রবণতাটা কম থাকে। সেই সময় মায়ের আবার সন্তান নেওয়ার ইচ্ছা বা দরকার থাকে না। ব্রেস্ট ফিডিং করার ফলে সেইটাকে আটকানো সম্ভব। অবশ্যই মা ও সন্তানের যে সুন্দর বন্ডিং, সেইটা আরও আরও সুন্দর হয়ে ওঠে মায়েরা যখন শিশুকে দুধ দিতে থাকে। ব্রেস্টের গঠন বা স্তনের গঠন, ব্রেস্ট মিল্ক যত বাচ্চা পান করবে, স্তনের গঠন তত সুন্দর হয়ে ওঠে। এছাড়াও স্তনের বিভিন্ন জায়গায়, যেহেতু সেই সময় একটা কেয়ার দেওয়া হয়, সেই সময় যত্ন নেওয়া হয়, ফলে স্তনের যে কালো ভাবটা গর্ভবতী অবস্থায় তৈরি হয়েছিল, সেটাও কিন্তু যত ব্রেস্ট মিল্ক খেতে থাকে তত এই জিনিসটা কমে যায়। এছাড়া একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে স্তন, স্তনের গঠন, কোমর, কোমরের গঠন, বাচ্চাকে কোলে নেবার ফলে আগে যে পূর্ববর্তী অবস্থায় ছিল, সেই জায়গাটায় ফিরে আসবার জন্য ভীষণভাবে সাহায্য করে। মা যত সুন্দর খাবার খাবেন এবং বাচ্চাকে দুধ দিতে থাকবেন, তত সুন্দর শরীর মাও পাবেন, বাচ্চাও পাবে। বাচ্চা স্তনের প্রতি যে আগ্রহটা থাকে প্রথম দিন থেকেই অথবা তার পরদিন থেকেই, তাকে স্তনদানের ফলেই বাচ্চার সেই আগ্রহটা বৃদ্ধি পায়। এবং কতটা দুধ তৈরি হবে সেটা নির্ভর করে সেটার উপরেই। কাজেই বাচ্চা জন্মের যত তাড়াতাড়ি সম্ভব দুধ দেওয়া শুরু করলে মা এবং শিশু দুজনেরই ভালো। প্রথম যে হলদেভাবের দুধটা তৈরি হয়, যেটাকে বলা হয় কলোস্ট্রাম, সেই দুধটা আসলে মা এবং শিশু দুজনের পক্ষে ভীষণ দরকারি। সেইটা বাচ্চার শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, বাচ্চার পেট ঠিক রাখতে সাহায্য করে। কাজেই বাচ্চার শরীরে এই দুধের পরিমাণ যত বেশি করে যাবে, তত মা এবং শিশু দুজনেই উপকৃত হবেন।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্তন্যদান ও মায়ের শরীর, বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

টুপটাপ থেকে ঝমঝম, শ্রাবণ এখন তার পূর্ণ রূপে। তারই মধ্যে আলো আঁধারে মেঘের খেলা পেরিয়ে শুরু হয়ে গেল আরও একটি নতুন দিন, নতুন সকাল, আর তারই সঙ্গে প্রাত্যহিকে। আজ 7 আগস্ট।

আজকের দিনের কথা দিয়েই শুরু হোক আমাদের আজকের পথ চলা। আজ প্রথমেই স্মরণ করি সাহিত্যিক প্রমথ চৌধুরীকে। বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামের আড়ালে সাহিত্যিক প্রমথ চৌধুরী ছিলেন বাংলা গদ্য সাহিত্যের এক উজ্জ্বল দিশারি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমী মেধাবী ছাত্র। বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে কলকাতা হাইকোর্টে কিছুকাল ব্যারিস্টার ছিলেন। বাংলা সাহিত্যে চলিত ভাষাকে তিনি প্রথম মর্যাদা দেন। 1914 সালে তিনি সবুজ পত্র প্রকাশ করেন। গুরুগম্ভীর বিষয়কে হালকা চালে উপস্থাপন করে প্রবন্ধ সাহিত্যে তিনি এক বিশেষ ধারা নিয়ে আসেন। প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য রচনাগুলি হল চারিয়ারি কথা, আহুতি, নীললোহিত ইত্যাদি। 1868 সালের আজকের দিনটিতেই তিনি জন্মগ্রহণ করেন।

আজ জন্মদিন অবনীন্দ্রনাথ ঠাকুরেরও। অবন ঠাকুর ছবি আঁকতেন না, ছবি লিখতেন, এমনই মন্তব্য করা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের এই উজ্জ্বল রত্নটি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। ইংরেজি, ফরাসি ও বাংলা ভাষায় যথেষ্ট কৃতি এই মানুষটি সঙ্গীত এবং শিল্পকলাতেও অসামান্য ছিলেন। পাশ্চাত্য রীতিতে শিল্পচর্চা শুরু করলেও পরে ভারতীয় রীতির অনুসরণে তিনি ছবি আঁকেন। বজ্রমুকুট, ঋতু সংহার, বুদ্ধ ও সুজাতা ইত্যাদি ছবিতে তাঁর অসামান্য প্রতিভার স্বাক্ষর আছে। এছাড়া তাঁর ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী ইত্যাদি গ্রন্থগুলি বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। বহুমুখী প্রতিভার অধিকারী অবনীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 1871 সালের আজকের দিনটিতে।

স্মরণ করি সাহিত্যে সুপণ্ডিত রাম রাম বসুকে। বাংলা গদ্যের আদি লেখক হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাসে যার নাম চিরস্মরণীয়, তিনি রাম রাম বসু। তার জন্ম হুগলি জেলার চুঁচুড়ায় 1757 সালে। ইউরোপীয় মিশনারিদের বাংলা শেখানোর কাজে তার অবদান উল্লেখযোগ্য। পরবর্তীকালে উইলিয়াম কেরির মুন্সি নিযুক্ত হন রাম রাম বসু। 1800 সালে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন মুদ্রাযন্ত্র স্থাপন ও বাংলা বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে তার ভূমিকা স্মরণীয়। বাংলা ও ফরাসি সাহিত্যে সুপণ্ডিত রাম রাম বসুর লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হরকরা, রাজা প্রতাপাদিত্য চরিত্র ইত্যাদি। 1813 সালের আজকের দিনে তিনি প্রয়াত হন।

শিক্ষাবিদ ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। শুধু পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্যপাল হিসেবেই নয়, শিক্ষাবিদ হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত। তিনি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 1899 সালে তিনি সিটি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। 1918 সালে ডক্টরেট উপাধি পান। 1936 থেকে 1940 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রধান অধ্যাপক ছিলেন হরেন্দ্র কুমার। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল ইন্ডিয়ানস ইন ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ, কংগ্রেস অ্যান্ড দ্য মাসেস ইত্যাদি। হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইন্ডিয়ান অ্যানুয়াল রেজিস্ট্রার নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তিনি আমৃত্যু তার সম্পাদক ছিলেন। 1956 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন। চিঠির ঝাঁপি তো খুলবই, তবে তার আগে যারা যারা চিঠি পাঠাতে চান এখনও পর্যন্ত, তাদের জন্য জানিয়ে দিই আগস্ট মাসের প্রথম পক্ষে চিঠি লেখার বিষয়টি। নিঃস্বার্থ লড়াই, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যানজ্ঞান ছিল দেশের মুক্তি এবং পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই অগাস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ বিভাজন অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে অগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের চিঠি লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই।

যারা ইমেলে চিঠি পাঠাতে চান তাদের জন্য ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, সিএইচআই টিএইচআইআর জেএইচ এএনপিআই ডট এআইআর অ্যাট জিমেল ডট কম।

com. আর ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অগস্ট মাসে প্রথম পক্ষে চিঠি লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই।

চলে যাব আমাদের বিষয়ে, আজকে চিঠির পাতায়। নিঃস্বার্থ লড়াই। আজকের প্রথম চিঠি শাশ্বতী গোস্বামী পাঠিয়েছেন কুইকোটা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। ভোরের সাথী প্রাত্যহিকে ভারতের জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ লক্ষ লক্ষ ছেলেমেয়েদের নিঃস্বার্থ দেশপ্রেমের সব কাহিনী ইতিহাসে স্থান পায় না, তবু নিঃস্বার্থ লড়াইয়ের ময়দানে তাঁদের অবদান কোনো অংশেই গুরুত্ব হারায় না। ইতিহাসের পাতায় অধরা এক দেশপ্রেমিকের কথা আমি শুনেছি, জেনে তার নিঃস্বার্থ আত্মবলিদানে ভারত মাতৃকাকে গর্বিত করেছেন। বাবার পিসিমার যে পরিবারে বিয়ে হয়, ওই পরিবারের ছোট ছেলে ছোটন দাদু একসময় বিপ্লবী কার্যকলাপের জেরে ধরা পড়েন। খবর পেয়ে পুলিশের অত্যাচারে মৃতপ্রায় ছোট ছেলেকে ব্যারিস্টার পরিবার অতি কষ্টে মুচলেকা দিয়ে ফিরিয়ে আনেন। তারপর থেকেই তিনি নজরবন্দি। বাড়ির সবার নজরে ছোটন দাদু ছিলেন বদ্ধ পাগল। শুধু পিসি ঠাম্মা জানতেন এটা ছোটন দাদুর লোকচক্ষুর আড়ালে থাকার ভান। পিসি ঠাম্মা ছোটন দাদুর সঙ্গে কথা বলে বুঝতে পারেন দাদু অনেক সুস্থ মানুষের থেকেও বেশি সুস্থ। একমাত্র পিসি ঠাম্মার সঙ্গেই বিপ্লবী ছোট দেওরটির সখ্য। তার মুখেই শোনেন বিপ্লবের কথা। মাস্টারদা, যতীন দাস, বীণাদি, কল্পনাদি, সত্যেন বসুর কথা, তাঁদের স্বার্থ ত্যাগের সাহসিকতার গল্প। নতুন পরিকল্পনার গল্প। একদিন ছোটন দাদু বেপাত্তা হলেন, বাড়িতে পুলিশের আগমন। তটস্থ সময়, দিন, মাস, বছর পেরিয়ে ছোটন দাদু স্মৃতি যখন খানিক ম্লান, ঠিক তখনই গ্রীষ্মের নিঝুম দুপুরে পিসি ঠাম্মার বাগান সংলগ্ন জানলার খড়খড়িতে মৃদু আওয়াজ, চাপা কণ্ঠ। বৌঠান, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। পিসি ঠাম্মা উঠে জানালা খুলতেই দাড়ি ভর্তি ছোটন দাদুর করুণ মুখ। তাড়াতাড়ি ঘরে এনে সাত দিনের উপবাসী প্রিয় দেওরটিকে সযত্নে খাবার দেন। যাওয়ার সময় করুণ আবেদন, কিছু টাকা হবে বৌঠান, আমাদের একটা নতুন অপারেশন শুরু হবে। না ভেবেই কিছু টাকা এবং গায়ের সমস্ত গয়না খুলে দেন পিসি ঠাম্মা। দুই দিন পর স্থানীয় খবরের কাগজ জুড়ে একটা খবরে গোটা বাড়ি থমথমে। পিসি ঠাম্মা শাশুড়ি মূর্ছা যাচ্ছেন প্রতিবেশীর ফিসফাস এর মধ্যে। কাগজে ছাপা ছোটন দাদুর বিস্ফারিত দুই চোখের মাঝে স্থির হয়ে থাকা এক বিন্দু জলে পিসি ঠাম্মা এক অদম্য জেদ আর দৃঢ় প্রতিজ্ঞ চেতনার খোঁজ পেলেন। স্বামী শাশুড়ির অমতেও পরবর্তীকালে লুকিয়ে বিপ্লবীদের নানাভাবে সাহায্য করে গেছেন পিসি ঠাম্মা। লিখলেন শাশ্বতী গোস্বামী, কুইকোটা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

এবারের চিঠি পাঠিয়েছেন সূর্যকান্ত চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, নিঃস্বার্থ লড়াইয়ের কোনো পদক নেই, নেই করতালির নিশ্চয়তা, তবুও এই লড়াই পৃথিবীর সবচেয়ে মহৎ সংগ্রাম। কারণ এই সংগ্রামের শক্তি আসে ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবতার গভীরতম অনুভূতি থেকে, আর এই শক্তি মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়। জীবনের প্রতিটি পথে আমরা এমন কিছু মানুষকে দেখি যারা নিজেদের স্বপ্ন, সময়, আরাম, আয়েস সব কিছু ত্যাগ করে পরিবারের জন্য, সমাজের জন্য কিংবা দেশের জন্য লড়াই করে চলেন। তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকে না, কিন্তু তাদের ত্যাগে গড়ে ওঠে অসংখ্য মানুষের সুন্দর আগামী। একজন মা সন্তানের ভবিষ্যতের জন্য দিনের পর দিন নিজের সুখ বিসর্জন দেন। একজন বাবা নিজের ক্লান্তি লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটান। একজন শিক্ষক নীরবে জ্ঞানের আলো ছড়ান। একজন চিকিৎসক, কৃষক, শ্রমিক কিংবা সমাজসেবী, প্রত্যেকেই নিজের অবস্থান থেকে নিঃস্বার্থ লড়াইয়ের এক একটি উজ্জ্বল উদাহরণ। নিঃস্বার্থ লড়াই কখনো সহজ নয়, এতে থাকে অবহেলা, কষ্ট, ব্যর্থতা, অপমান এবং একাকিত্ব। তবুও সত্যিকারের যোদ্ধারা থেমে যান না, কারণ তারা জানেন সৎ উদ্দেশ্যে করা প্রতিটি ছোট কাজও একদিন বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়ায়। জীবনের অনেক যুদ্ধ জেতা যায় শক্তি দিয়ে, কিন্তু নিঃস্বার্থ লড়াই জেতা যায় শুধু ভালোবাসা, ধৈর্য আর আত্মত্যাগ দিয়ে। এই লড়াইয়ে অনেক ক্ষত থাকে, অনেক অপূর্ণতা থাকে, তবুও এই লড়াই কখনো বৃথা যায় না। কারণ মানুষের চোখ এড়িয়ে গেলেও সৎ ত্যাগের প্রতিটি অশ্রুবিন্দু একদিন আশীর্বাদ হয়েই ফিরে আসে। নিঃস্বার্থ মানুষরা কখনো হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, ভালোবাসায় আর অশ্রুসিক্ত স্মৃতির গভীরে। সূর্যকান্ত চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখলেন এই চিঠিখানি।

পরের চিঠিতে যাব। মীনাক্ষী দাস লিখেছেন বরানগর ফকির ঘোষ লেন কলকাতা থেকে। ব্রিটিশের বুটের তলায় যখন নিষ্পেষিত হচ্ছিল দেশের মাটি, তখন এক মুঠো ধুলোকে পবিত্র মনে করে প্রাণ বাজি রেখেছিলেন আমাদের পূর্বসূরীরা। কোনো ব্যক্তিগত প্রাপ্তি বা ক্ষমতার লোভ ছিল না সেই রক্তস্নাত লড়াইয়ে, ছিল কেবল পরাধীনতার শিকল ভাঙার এক দুর্দমনীয় আকুলতা। তাদের সেই নিঃস্বার্থ আত্মত্যাগের ফলেই আজ আমরা মুক্ত আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। কিন্তু বড় অদ্ভুত এই যাত্রাপথ। ভিনদেশি শাসনের বিলুপ্তি ঘটলেও আমাদেরই ঘরের কোণে ঘাপটি মেরে বসে আছে অন্য এক অন্ধকার। পেটের দায়ে প্রতিদিন কুঁকড়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস, সিস্টেমের জাঁতাকলে পিষ্ট জীবন আর অন্ধ কুসংস্কারের নাগপাশে আষ্টেপৃষ্টে বাঁধা সমাজ, আজও আমাদের প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে। অর্থনৈতিক বৈষম্যের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে কত মানুষের মৌলিক অধিকার, অথচ সেই আর্তনাদ অনেক সময়ই কোলাহলের অন্তরালে মিলিয়ে যায়। তাই লড়াইয়ের রূপ বদলায় মাত্র, তার গভীরতা আর প্রয়োজনীয়তা ফুরোয় না। সমাজকে এই অন্ধকার থেকে আলোয় ফেরাতে আজও প্রয়োজন সেই বুক চেরা নিঃস্বার্থ স্পর্ধার, যে লড়াইয়ে কোনো পিছুটান থাকে না, থাকে কেবল মানবতা আর সাম্যের প্রতি অবিচল বিশ্বাস। যত দিন না দেশের প্রতিটি প্রান্তের মানুষ অনাহার, শোষণ ও অজ্ঞতার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাচ্ছে, তত দিন এই নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া প্রতিটি বিবেকবান মানুষের পবিত্র দায়িত্ব। এই নিঃস্বার্থ লড়াইয়ের ভেতর দিয়েই একদিন রচিত হবে সত্যিকারের মানবিক সমাজ ও কাঙ্ক্ষিত নবজাগরণ। লিখলেন মীনাক্ষী দাস, বরানগর ফকির ঘোষ লেন কলকাতা থেকে।

দিব্যেন্দু পাত্র আপনার লেখা পড়ি পাঠিয়েছেন কাদুয়া আমতা হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, দীনবন্ধুবাবু কি জনসেবা শুরু করলেন নাকি? চালচুলো নেই, পরিচয় নেই, তাদের আবার শেখাবেন লেখাপড়া। বয়স হলে মাথায় নানা রকম সমস্যা হয়, বুঝলেন না? দেখুন, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। নানা সামাজিক প্রতিকূলতা আর তথাকথিত শিক্ষিত মানুষের ব্যঙ্গ বিদ্রুপ এসবের সাথে আজ লড়াই করে চলেছেন দীনবন্ধুবাবুর ফুটপাতের পাঠশালা। দুপুরে গাড়ি ঘোড়া কম, তাই দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলে তার পাঠশালা। ফুটপাতের পাঁচিলের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো একটা ব্ল্যাকবোর্ড, তার পাশে দীনবন্ধুবাবু একটা টুলে বসে পড়ান, আর শতচ্ছিন্ন নোংরা জামাকাপড় পরে ছোট ছোট ছেলেমেয়েরা ফুটপাতে বই খাতা খুলে পড়তে বসে। গত কয়েক বছর আগে দীনবন্ধুবাবু শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। শিক্ষকতা জীবনে তিনি এই রাস্তা ধরেই নিয়মিত যাতায়াত করতেন। গত চার পাঁচ বছর থেকেই এই এলাকায় নানান অসামাজিক কাজকর্ম শুরু হয়, তাই তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর জীবনে নিয়ে যেতেই এই লড়াইয়ে নামেন। দীনবন্ধুবাবুর কথায়, ফুটপাতের বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনা শেখাতে আগ্রহী থাকলেও বই খাতা কিনে দিতে অক্ষম, তাই দীনবন্ধুবাবু নিজেই বাচ্চাদের বই খাতা পেন পেন্সিল কিনে দেন। শুরু হয় পাঠশালা। বেশ কিছু বাচ্চা মনোযোগ দিয়েই পড়াশোনা করে, কিন্তু কয়েকজন নিজেদেরকে পড়াশোনা থেকে দূরে রাখার চেষ্টা করে। আবার অনেক বাচ্চা দীনবন্ধুবাবুকে দেখে হাসাহাসি করে, কারণ তাদের কাছে লেখাপড়ার কোনো মূল্য নেই, এক মুঠো ভাতই তাদের কাছে অনেক। কিন্তু দীনবন্ধুবাবু সহজে পরাস্ত হওয়ার পাত্র নন। তিনি দুপুরে বাচ্চাদের জন্য এক মুঠো গরম ভাতেরও ব্যবস্থা করলেন। তার ছাত্রের সংখ্যাও বাড়ল। বেশ কয়েক মাস পর তিনি দেখতে পেলেন, কেবলমাত্র ভাতের আশায় আশা নয়, তারা শিক্ষার মূল্য বুঝতে পেরেছে। তারা অনেকেই সরকারি স্কুলে ভর্তি হতে চাইছে। অভিভাবকরা অপরাধমূলক কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে আনতে পেরেছে। গ্রীষ্মের প্রখর উত্তাপ, শীতের কনকনে ঠান্ডা, ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করে এই বৃদ্ধ বয়সে তিনি আজও চালিয়ে যাচ্ছেন তার নিঃস্বার্থ লড়াই। এই শত প্রতিকূলতাকে অতিক্রম করতে এবং নিজের মনকে দৃঢ় করতে প্রতিদিন সকালে তাঁর কণ্ঠে বাজে, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়।

0: দিব্যেন্দু পাত্র আপনার লেখা পড়লাম, পাঠিয়েছেন কাদুয়া আমতা হাওড়া থেকে।
1: সংকটের কল্পনা দেবান।
2: নিঃস্বার্থ লড়াই শব্দবন্ধটি আয়তনে ছোট কিন্তু তাৎপর্যে গভীর। লিখছেন অনুষা সিংহ, ময়নাডাঙ্গা, চুঁচুড়া, হুগলি থেকে। যে লড়াইয়ে থাকে না কোনো ব্যক্তিগত স্বার্থ, সংকীর্ণতা, কেবলই থাকে বৃহত্তর স্বার্থের কামনা, সার্বিক ও সর্বাঙ্গীন বিকাশ, তাকেই তো বলা চলে নিঃস্বার্থ লড়াই। বর্তমান সমাজে এই নিঃস্বার্থ লড়াইয়ের ভাবনা ক্রমশ অবলুপ্তির পথে। এখন যে যার নিজের নিজের আখের গোছাতে ব্যস্ত, সামগ্রিক কল্যাণের কথা কজন ভাবে? অথচ ইতিহাসের পাতায় নিঃস্বার্থ লড়াইয়ের দৃষ্টান্ত কম নয়। কালে কালে পৃথিবীর নানা প্রান্তে নিজের দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে মানুষ একজোট হয়েছে। সেখানে ছিল না কোনো ক্ষুদ্র স্বার্থ, ছিল সকলের সম্মিলিত স্বাধীনতার আকাঙ্ক্ষা। আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনও এগুলির মধ্যে একটি। প্রায় 200 বছর ধরে চলা ব্রিটিশ রাজের অবসান ঘটাতে দেশের মানুষ হয়ে উঠেছিলেন বদ্ধপরিকর। তারা যূথবদ্ধভাবে নেমে পড়েছিলেন এক রক্তক্ষয়ী মহাসংগ্রামে। দেশের বীর বিপ্লবীরা ইংরেজ শাসকের অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন, দ্বীপান্তরিত হয়েছিলেন। শুধুমাত্র সেই মহান বিপ্লবীরা নন, তাঁদের মা, বোন, স্ত্রীরাও পর্দার আড়াল থেকে নানাভাবে দেশমাতৃকার স্বাধীনতার যজ্ঞে সামিল হয়েছিলেন। ফলস্বরূপ আমরা 1947 সালের 15ই আগস্ট অত্যন্ত গর্বের সঙ্গে স্বাধীন ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়াতে পেরেছিলাম। সেই সব মানুষগুলির এই মহৎ আত্মবলিদান তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছিল না, ছিল স্বাধীন ভারত গড়ার মতো মহৎ কার্যসিদ্ধির জন্য। স্বাধীনতা উত্তর ভারতবর্ষ আজ 80 বছরে পদার্পণের পথে। আজকের দিনে দাঁড়িয়েও নিঃস্বার্থ লড়াইয়ের প্রয়োজনীয়তা সমানভাবে প্রাসঙ্গিক। এদেশে এখনও প্রভূত সমস্যার ঘন ঘটা। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, ধর্মান্ধতা, জাতিবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, অপুষ্টি, অনাহার এবং আরও অনেক কিছু। সমস্যার সমাধানে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। চাই মুক্ত চিন্তা, উদারতা, নিঃস্বার্থভাবে লড়াই করার মানসিকতা, তবেই ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার আন্তে। অনুষা সিংহ, ময়নাডাঙ্গা, চুঁচুড়া, হুগলি।
0: ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে এবারের চিঠি লিখেছেন গোকুল মাইতি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? কিন্তু কেমন করে আসবে স্বাধীনতা? কে ঘুচাবে দেশমাতৃকার বন্দী দশা? চাই যে নিঃস্বার্থ লড়াই আত্মদানের শপথ মন্ত্র। হ্যাঁ, এগিয়ে এসেছিল শত সহস্র নির্ভীক প্রাণ ভারতের দামাল সন্তানেরা। মুক্তি, মুক্তি, যে শুনেছে মুক্তির আহ্বান সে ছুটেছে নির্ভীক পরাণ। নির্যাতন লয়েছে সে বক্ষপাতি, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। ভাঙতে হবে দেশমাতৃকার পায়ের শিকল, এগিয়ে চল, এগিয়ে চল। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক। মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দ্বারে নয়ন মুদিছে। না না, কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, ফিরে তাকাবার নেই যে সময়। ওই যে কিশোর ক্ষুদিরাম, এই বয়সেই পরাধীনতার বন্হী জ্বালা তার বুকে। কোটি কোটি ভারতবাসীর চোখের জল দাবানলের মতো জ্বলছে তার হৃদয়ে। বলো, মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। অগ্নিমঞ্চে দীক্ষা নিয়ে বোমা পিস্তল তুলে নিলেন হাতে, অবশেষে ফাঁসির দড়ি গলায় নিলেন হাসতে হাসতে। এমনই কত যে নিঃস্বার্থ প্রাণ আত্মবলিদান দিয়েছে স্বাধীনতার বেদিমূলে, তা লেখা আছে অশ্রুজলে। স্বাধীনতা এসেছে, তবুও লড়াই থামেনি। আজও যে সমাজ জুড়ে নানান বৈষম্য, অন্যায়, অবিচার, পাপ, রক্তপাত, কুসংস্কারের বেড়ি জড়িয়ে আছে পায়ে পায়ে, সে বেড়ি ভাঙার লড়াই চলছে ঘরে বাইরে। লালটুকে জানো প্রাত্যহিকি? আমাদের গ্রামের লালটু উঠতি কিছু ছেলেদের নিয়ে একটা সংগ্রামী মঞ্চ গড়েছে গায়ে। আদিবাসী পাড়ায় কোনো ডাইনি অত্যাচারের খবর পেলেই দলবল নিয়ে ছুটে গিয়ে প্রতিবাদ করে, মানুষকে বোঝায়। 18 বছরের নিচে কোনো কন্যা সন্তানের বিয়ের তোড়জোড়ের কথা শুনলেই থানার সহায়তা নিয়ে সে বিয়ে আটকায়। রাস্তাঘাটে পলিথিন প্লাস্টিক না ফেলতে মানুষকে সচেতন করে, গাছ লাগায়, রক্তদান শিবির করে, অনেকে টিপ্পনী কাটে, যত সব বখাটের দল ঘরের খেয়ে বনের মোস্তারায়। তবুও থামে না ওরা, বুকের মধ্যে বিশ্বলোকের সাড়া পেয়েছে যে, বুঝেছে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। গোকুল মাইতি, খিরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে আপনার লেখা পড়লাম।

0: পরের চিঠি, ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খরসরাই, জেলা হুগলি থেকে লিখেছেন সমাজবন্ধু প্রাত্যহিকী। মনে আছে দেশভক্তির নিঃস্বার্থ লড়াইয়ে শহীদ হওয়া চারুচন্দ্র বসুকে? জন্ম থেকেই ডানহাত পঙ্গু, ছাপাখানার সামান্য কর্মী 19 বছরের চারু সেদিন আলিপুর বোমা মামলার সরকারি আইনজীবী আশুতোষ সরকারকে আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করেছিলেন, ধরাও পড়েছিলেন, সহ্য করেছিলেন ইলেকট্রিক শকের অত্যাচার। ঘটনার 36 দিনের মধ্যে তাঁকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয় ব্রিটিশ পুলিশ। মনে পড়ে ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। স্বাধীনতার অগ্নিক্ষরা সেই দিনে এমনই শত শত অগ্নিচিত্ত বীর বিপ্লবী তেজ আছড়ে পড়েছিল অত্যাচারী ব্রিটিশ দুর্গে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, উল্লাসকর দত্ত, কানাইলালরা বোমা বারুদ বন্দুক হাতে আঘাত হেনেছিলেন বারবার। স্বাধীনতার এই স্বপ্ন ছিল রক্তে রাঙা, অগ্নিতাপে উষ্ণ। পরাধীনতার নাগপাশ ছিন্ন করার নিঃস্বার্থ লড়াইয়ে সামিল হয়েছিলেন কমলা দাশগুপ্ত, বীণা দাস, ননীবালা দেবীরাও। শৃঙ্খলিত দাস জীবনে সেদিন বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার শব্দ জাদু, কদম কদম বাড়ায়ে যা। বুকের রক্ত দিয়ে নজরুল লিখেছিলেন শিকল ভাঙার গান। বেলা অবেলার সেই কালবেলায় জীবনানন্দ শুনেছিলেন ধমনীতে ডানা নাড়া আগুন পাখির গান। আজও দেহ মনে শিহরণ জাগায় চট্টগ্রাম বুড়িবালাম রাইটার্স অভিযানের রক্তঝরা অধ্যায়। ফিকে হয়নি সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নৌবিদ্রোহের রক্ত লেখা ইতিহাস। যুদ্ধ, দেশভাগ, শোষণ আর শাসনের সঙ্গে ছিল বিভেদ, বৈষম্য, কুসংস্কারের বেড়া ভাঙারও পৌরুষদীপ্ত লড়াই। ছিল নারী মুক্তি ও নারী জাগরণের স্বপ্ন সন্ধান, ছিল রাজদ্রোহ থেকে নানা সমাজদ্রোহ। মনে পড়ে বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ নিবারণে রামমোহন বিদ্যাসাগরের ইস্পাত কঠিন বিদ্রোহের কথা। সামাজিক অর্থনৈতিক মর্যাদা ও আত্মপ্রতিষ্ঠার লড়াই চলছে আজও। পুরুষ সমর্থিত সমাজ আজও নারীকে করে চলে দাস, চলে মান অপমান সম্পর্কহীনতার চোরা স্রোত। আজও কান পাতলে শোনা যায় দামিনী সুবর্ণলতাদের বুক সেঁচা হাহাকার, হৃদয় ভেজা কান্না। আশার কথা, জারি আছে প্রতিবাদ। কেউ হয়তো অনাদরের পর্দা সরিয়ে নিজেকে মেলে ধরেছেন বাইরের জগতে, ছুঁড়ে দিয়েছেন প্রশ্ন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? লিখলেন ডক্টর সুদেব মাল, তিশা, খরসরাই, হুগলি থেকে।
1: নিঃস্বার্থ লড়াইয়ের এরকম আরও অনেক কথা আমরা শুনব এই পক্ষের আরও যে কটা দিন বাকি আছে সেই সময় জুড়ে। তবে যারা চিঠি পাঠাতে চান তাদের উদ্দেশ্যে সেই চেনা পরিচিত কথাগুলোর দু একটা বলে দিই। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে PDF বা JPG ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল কিন্তু একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল, যে কোনো একটি পাঠান, দুটি কিন্তু একসঙ্গে নয়। চিঠিতে নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই লিখবেন। আর মাসের প্রথম পক্ষে আপনার চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না, কেমন?
0: তাহলে অপেক্ষা রইল তো চিঠির।
1: এবার চোখ রাখতে হবে আকাশ বাতাসের খবরে।
0: চলে যাই সেই খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার চারপাশে প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 99% এবং 90%। বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার।
1: মেঘ বৃষ্টির খেলা চলুক। আর স্টুডিওর ঘড়িও কিন্তু বলছে আমাদের পথ চলাও থামাতে হবে আজকে, তাই তো?
0: একদম। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: আর হৈমন্তীর সঙ্গে আমি অমরেশ মুখোপাধ্যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
0: নমস্কার।

প্রাত্যহিকই এখানে শেষ হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। প্রকাশিত হবে 4টি স্মারক ডাক টিকিট। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম রোধ করার লক্ষ্যে 2টি আদেশনামায় স্বাক্ষর করেছেন। দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা সহ 3 খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, 1905 সালের 7ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে সামিল হয়েছিল। তিনি দরিদ্র তন্তুবায় পরিবার এবং নিজ হাতে বস্ত্র প্রস্তুতকারী কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া একটি স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে শক্তিশালী করার গুরুত্বের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন।
1: আমারা কাম হ্যা আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে হামারি ইন ছোটে ছোটে ছোটে গরিব পরিবারো কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ করনা। আইয়ে হাম স্বয়ং হ্যান্ডলুম সে কুছ না কুছ খরিদে, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे।
0: 1905 সালের এই দিনেই শুরু হওয়া স্বদেশী আন্দোলনের স্মরণে প্রতিবছর 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। এছাড়া 4টি স্মারক ডাক টিকিট প্রকাশ, 2টি বইয়ের মোড়ক উন্মোচন এবং পুরস্কারপ্রাপ্ত তাঁত পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, দেশের তাঁতদের ঐতিহ্যকে তুলে ধরা এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পরে গতকাল তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর, প্রেস ম্যাড বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। অন্যদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হলে হবে বিল্ট অপারেট ট্রান্সফার টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেকে নেমে আসবে। সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর চার লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে, সড়ক নিরাপত্তা উন্নত হবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব হবে। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়। মন্ত্রক আরও বলেছে, এই সফল উৎক্ষেপণ দেশের কৌশল

0: সময় ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়কে একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, তাঁর প্রশাসন মার্কিন অভিবাসন ব্যবস্থার তথাকথিত অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত জুন মাসে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে সেদেশে অবৈধভাবে বা সাময়িকভাবে উপস্থিত পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা চতুর্দশ সংশোধনীর নাগরিকত্ব ধারার অধীনে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে।
1: We had a very unfortunate decision in the Supreme Court concerning birthright. It was close, but a very, very unfortunate decision. So we're making adjustments because it's very unfair. This was done for a different reason. This was done right after the Civil War. This was for the babies of slaves.
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পক্ষে এই পরিস্থিতি বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং তাতে অগ্রগতিও হচ্ছে। অন্যদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। ভারত সিঙ্গাপুর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপে চিহ্নিত আটটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্র বিষয়ক আলোচনার ১৯তম পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদেন্দ্র ট্যান্ডন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রকের স্থায়ী সচিব নীতি লুক গো। উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছে এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ান সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, বন্দরগুলির কাজ শুধু পণ্য পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নয়, নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত দ্বিতীয় জাতীয় বন্দর নিরাপত্তা সম্মেলনে সমুদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বন্দরগুলিকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করে তোলার উপর জোর দিয়েছেন শ্রী সোনোয়াল। ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের তানভি শর্মা ও রক্ষিতা রামরাজ। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশী খেলোয়াড় শ্রিয়াংশী ভালি শেট্টিকে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন তানভি। অন্যদিকে জাপানের মানামি সুইজুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রক্ষিতা। অন্য কোয়ার্টার ফাইনালে ভারতের অস্মিতা চালিহার প্রতিপক্ষ জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচি। এদিকে পুরুষদের ডাবলসে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণপ্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন মালয়েশিয়ার মান ওয়েই চং ও সো উই ইক জুটির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে ২২ জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। এর আওতায় রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩১ জুলাই পর্যন্ত ২ কোটি ২৬ লক্ষ আবেদন জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বৈধ আবেদনের ভিত্তিতে আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হবে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ। বাংলার বাড়ি প্রকল্পে ১২,৫০০ মানুষ অবৈধভাবে টাকা পেয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। প্রকল্পটির নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ডুরান্ড কাপ ফুটবলে যুব ভারতীতে ইস্টবেঙ্গল আজ সাউথ ইউনাইটেড এফসির মোকাবিলা করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।

0: हैंडलूम डे मनाने का मतलब है कि हर गरीब परिवार, बुनकर परिवार, जो अपने हाथों से अपने छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं, और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं, हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं। हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना।
1: প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অন্তত একটি করে তাঁত সামগ্রী কেনা এবং সেটির ভিডিও বানিয়ে দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান। উল্লেখ্য, জাতীয় তাঁত দিবস আজ দেশজুড়ে মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে। বস্ত্রমন্ত্রকের উদ্যোগে এবছর মূল অনুষ্ঠানটি হচ্ছে দিল্লির রাষ্ট্রপতি ভবনে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের প্রতিটি অঞ্চলের উইভার সার্ভিস সেন্টার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করছে। কলকাতাতেও উইভার সার্ভিস সেন্টারের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকার সরকারিভাবে অংশ নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, 5ই আগস্ট থেকে জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়েছে।
2: প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
1: মুখ্যমন্ত্রী জানান, 10ই আগস্ট দুপুর 3টের সময় নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য, মুখ্য সচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তারা এতে অংশ নেবেন। এছাড়া ভবানীপুরের বিধায়ক হিসেবে আজ সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটি পৃথক তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2 কোটি 16 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 1 কোটি 19 লক্ষ বৈধ আবেদনকারীকে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে জানান। তিনি বলেন, বাকি আবেদনপত্রগুলি যাচাই করে দেখা হচ্ছে। বৈধ আবেদনের ভিত্তিতে আগামী 17ই আগস্ট থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে।
2: আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো, এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব।
1: এরপর আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পে উপভোক্তাদের নিয়মিত টাকা দেওয়া হবে বলে তিনি জানান। এই প্রকল্প নিয়ে যারা সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করছেন, রাজ্য সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনের বিল পাশ করাতে আগামী বুধবার 12ই আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। বাংলার বাড়ি প্রকল্পে 12,500 মানুষ অবৈধভাবে টাকা পেয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তিনি গতকাল নবান্নে বলেন, এদের মধ্যে 1,000 মানুষের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে, বাকিদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। নবান্নে গতকাল এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির দ্বিতীয় এবং শেষ কিস্তি 60,000 টাকা করে দেওয়ার কাজের সূচনা করলেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাপকদের হাতে চেক তুলে দেন।
2: এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়, যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে।
1: আবাস প্রকল্পের নাম পরিবর্তন ছাড়া আর কিছুই হচ্ছে না বলে সিপিআইএম নেতা সুদন চক্রবর্তী অভিযোগ করেছেন।

0: বিজেপি যাতে ডাবল ইঞ্জিন ডাবল সুযোগ পায়, এই গোছের মনোভাব। আগে রাজ্য সরকার শুধু রাজ্যের ক্রেডিট দেখত, এখনকার রাজ্য সরকার রাজ্যের ক্রেডিটটাকে সঙ্গে রেখে দিল্লির আবাস যোজনা প্রকল্পের টাকা বিলি করছে, কিন্তু কাকে দেবে, যার প্রাপ্য তাকে দেবে। রাজনীতির খেলায় মানুষকে যেন বিপর্যস্ত না করে, গরিব মানুষের জন্য প্রকল্প নাকি রাজনীতির স্বার্থের জন্য প্রকল্প, এই প্রশ্ন কিন্তু এরপর আস্তে আস্তে উঠবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে সাগর সোনকার এবং তার ভাই সাহেবকে মূল চক্রান্তকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গত 6 মে মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে ফেরার পথে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় আগেই 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে গতরাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপির তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি গৌতম দাস সহ মোট 7 জন আহত হয়েছেন। আহতদের বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মালদার কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানপাড়া গ্রামে গতকাল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 শিশুসহ একই পরিবারের 5 জন গুরুতর জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের জন্য উপদেষ্টা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
2: আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে।
1: সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে সরিয়ে গজল ও জাফরকে নতুন সভাপতি করেছে। গতকাল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের পর সচিব ওয়াসিম আকরাম কথা জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। বাংলার বাড়ি প্রকল্পে 12,500 মানুষ অবৈধভাবে টাকা পেয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানা অজানা,
1: জানা অজানায় রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিক। আজ প্রথম পর্ব। লিখেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। বক্স অফিস হিট করেছে এমন সমস্ত ফিল্মেই দেখা যায় বিজ্ঞানীর চরিত্রে দাড়িওয়ালা, আপন ভোলা, লম্বা চুলের মালিক, অনেকটা সুপার বিটলদের মতো এক আকর্ষণীয় ব্যক্তিত্ব অভিনয়ে ডুব দিয়েছেন। ল্যাবরেটরিতে একটা টেস্ট টিউব হাতে নিয়ে অথবা ইলেকট্রন মাইক্রোস্কোপে চোখ রেখে তিনি গভীর বৈজ্ঞানিক পর্যবেক্ষণে মগ্ন। অন্যমনস্ক, কিছুটা উদাসীন এবং ভুলো মন নিয়ে এই সব বিজ্ঞানীরা সাধারণ মানুষের কাছে গভীর শ্রদ্ধার পাত্র বটে। এঁরা যেন মর্তলোকের অধিবাসী নন, মহাকাশ থেকে কোনক্রমে হঠাৎই ছিটকে এসে ধরণীর ধুলিকে ধন্য করেছেন। বিজ্ঞানীদের মুখনিসৃত বাক্য, লেখনীর ভাষা, অবশ্যই গণিত ও সমীকরণ সহযোগে আমাদের কাছে যথার্থই হিব্রু ভাষার মতো। এই আর কি, নানা সংকেত পাই, ডেল্টা, এপসাইলন, ল্যামডা আমাদের বোধবুদ্ধিকে হকচকিয়ে দেয়। এসব দেখে আমরা হতভম্ব হয়ে পড়ব, তাতে আর সন্দেহ নেই। অর্থাৎ এটা মানতেই হবে যে ছেলে বুড়ো সকলের কাছেই এই সব বিজ্ঞানীরা হয়ে ওঠেন এই গ্রহে থেকেও যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা। তাই আমাদের মতো সাধারণ মানুষের কাছে এরা প্রায়শই হয়ে ওঠেন এক দারুণ দুর্বোধ্য জীব। এদের অন্তর্ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাও নেহাত চারটিখানি ব্যাপার নয়। এই আপাত গম্ভীর, আত্মভোলা, জাগতিক সমস্ত ব্যাপারে নির্লিপ্ত বিজ্ঞানীরা জড় পদার্থের অভ্যন্তরীণ নানা রহস্যের কিনারা করতে সদাই ব্যস্ত থাকেন। পেল্লাই সব সাংকেতিক চিহ্ন, ইকুয়েশন, ক্যালকুলাস, থার্মোডিনামিক্স অথবা ট্রিগোনোমেট্রির মধ্যে অবগাহন করে। বিজ্ঞানীদের চেহারা সম্পর্কে একটা মোটামুটি ধারণা জন্মায় টিনটিনের প্রফেসর ক্যালকুলাস, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু অথবা জর্জ গ্যামোর আশ্চর্য চরিত্র মিস্টার টমকিন্স ইন ওয়ান্ডারল্যান্ডের প্রফেসরের ছবি দেখলে। এক ডক্টর কি মত ছায়াছবিতে বিজ্ঞানীকে দেখলে অবশ্য সেটা ঠিক বোঝা যাবে না, তবে বিভিন্ন সিনেমায় পাহাড়ি সান্নালের কথাবার্তায় এইরকম একটা চরিত্রের আভাস মেলে। কানন দেবী অভিনীত ডাক্তার অথবা শেষ উত্তর ছবিতেও সম্ভবত এইরকম একটি বিজ্ঞানীর চরিত্র দেখেছিলাম, অবশ্যই তা অনেককাল আগে। যাই হোক, মোদ্দা কথাটা হলো এই যে ল্যাবরেটরিতে নির্বাসিত এইসব ভিনগ্রহের বাসিন্দা নিরস বিজ্ঞানীরা কি কৌতুকপ্রিয় হতে পারেন? হিউমা, স্যাটার, উইট, বেঁচে থাকার মনুষ্যজনোচিত রসদ কি এদের প্রয়োজন হয় কখনো? অথবা প্রয়োজন হলেও তাকে গলাধকরণ বা হজম করবার শক্তি তাদের আছে কি? আমাদের মতো সাধারণ মানুষের মনের কোণে এমন একটা ধারণা উঁকি ঝুঁকি মারা খুবই স্বাভাবিক। কারণ আর যাই হোক, বিজ্ঞানীরা প্রাণ খুলে অট্টহাসি ফোয়ারা ছুটিয়ে দিয়েছেন এমন দৃশ্য বড় একটা সহজলভ্য নয়। প্রবাদ আছে, যে বিজ্ঞানী নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস আবিষ্কার করেছিলেন তাকে নাকি জীবনে খুব কষ্ট করে একবারই মাত্র হাসতে হয়েছিল। অর্থাৎ কিনা, তিনি যখন নিজের উপর এই নাইট্রাস অক্সাইডের প্রতিক্রিয়া পরীক্ষা করেন সেই সময়। রসিক পাঠক, তাহলে বুঝুন এবারে ব্যাপারটা। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, হিউমার ইন দ্য ইউনিফর্ম, এই প্রবচনগুলো আর যাদের ক্ষেত্রেই প্রযোজ্য হোক না কেন, বিজ্ঞানীদের বেলায় তা কতখানি কার্যকরী সে বিষয়ে অনেকেরই হয়তো সন্দেহের অবকাশ আছে। জানা অজানা এতক্ষণ শুনলেন রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব। লিখেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মায়ের মুখের হাসি মধুরতর হয় সন্তানের মুখে, আর সন্তান তো জন্মের আগে থেকেই মায়ের উপরে একান্তভাবে নির্ভরশীল। গর্ভাবস্থা থেকেই সে মায়ের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তার সুস্থতা, বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ সব কিছুই আবর্তিত হয় মায়ের হাত ধরে। জন্মের পর সন্তানের প্রয়োজন শুধু মায়ের বুকের দুধ, ছ মাস পর্যন্ত। এরপর বুকের দুধের সঙ্গে পরিপূরক খাদ্য তো রয়েইছে, বুকের দুধই শিশুর প্রথম প্রতিষেধক। প্রতি বছর তাই অগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা অগস্ট থেকে 7ই অগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহ পালন করে আসছে। নিরাময় অনুষ্ঠানে আজকের বিষয় মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহ। আমরা কথা বলেছি SSKM হাসপাতালের নিউনেটোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক চিকিৎসক সুচন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুস্মিতা ঘোষ। প্রফেসর মুখোপাধ্যায়, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: প্রতি বছর অগস্ট মাসের প্রথম সপ্তাহে এই উদযাপন হয়। মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহ কবে থেকে পালিত হয়ে আসছে তা যদি একটু বলেন, এবং সেই সঙ্গে আপনার কাছে জানতে চাইব এবছরের মূল ভাবনা কি।
2: আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছর একটি সপ্তাহ, অগস্ট মাসের প্রথম সপ্তাহ, আমরা পালন করি ব্রেস্ট ফিডিং উইক বা স্তন্যদুগ্ধ পালন সপ্তাহ হিসেবে, এবং এটা সারা পৃথিবীতে পালন করা হয় এই জন্যে যে এই একটা সপ্তাহে যে ধরনের আলোচনা করা হয় এবং চর্চা করা হয়, যাতে করে দেখা যায় যে নবজাত শিশুদের প্রথম 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ খাওয়ানো বা মাতৃদুগ্ধ পান করানোর হার যাতে বজায় থাকে, এবং যদি কোনো কারণে মনে হয় যে সেটি কমে আসছে বা কোনো ধরনের অসুবিধে দেখা দিচ্ছে, সেটা মায়ের দিক থেকে হতে পারে, বাচ্চার দিক থেকে হতে পারে, আমাদের আরও ধরুন পারিপার্শ্বিক অবস্থা থেকে হতে পারে, তো সেইগুলো কিভাবে আমরা কমাতে পারি এবং সেইটা নিয়ে চর্চা বা আলোচনার জায়গা রাখা হয়। তো এই বছরের যেটা থিম বলা হয়েছে, যে প্রত্যেক বছরই যখন দেখা যায় যে এই মাতৃদুগ্ধ পালন সপ্তাহের একটি বিশেষ বিষয় থাকে বা ইংরেজি পরিভাষায় আমরা থিম বলি, তো এবারে যেটা থিম রাখা হয়েছে সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ স্ট্রেন্থেন দ্যাট ওয়ার্কস। তার মানে হলো যে এই যে মাতৃদুগ্ধ পান করানো শিশুকে, সেটা প্রথম 6 মাস অবধি আমরা জানি করতে হয়, এবং সেই 6 মাস অবধি দুগ্ধ পান করানোর জন্যে বাকি যে জিনিসগুলি দরকার হয় সেইগুলোকে একসঙ্গে আরো বেশি নজর দেওয়া এবং সেগুলোকে আরো জোরদার করা, যাতে করে সমস্ত জিনিসগুলো মিলে এই যে মা এবং শিশুটিকে রক্ষা করতে পারবে, এবং যাতে করে মা এবং শিশু একসঙ্গে সুরক্ষিত থাকে 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করানোর মাধ্যমে। তো এই যে বিষয়গুলিতে নজর দেওয়া, তার মধ্যে প্রথমেই আসছে মায়ের পুষ্টি অবশ্যই, এবং যে ধরনের খাবার পুষ্টি, মানে এরকম নয় যে শুধু অপুষ্টি খাওয়ানো কম হচ্ছে, অবশ্যই সেটা বিষয়, তার সঙ্গে যেটা আসে যে কি ধরনের খাবার খেলে মায়ের বুকের দুধের পুষ্টি বাড়বে, সেই ধরনের খাবারগুলো মাকে অবহিত করা। 2 নম্বর হলো যে সচেতনতা, এবং সেটা শুধু পরিবারের সচেতনতা নয়, পুরো আমাদের পারিপার্শ্বিক সমাজের সচেতনতা, যেখানে একটি মা তাকে 6 মাস অবধি বুকের দুধ খাওয়ানোর জন্য যে পরিবেশ তৈরি করতে হয় সেইটা যেন প্রত্যেক মা পান, তার কাজের জায়গায় পান, তার ঘরে পান, এবং যখন মা অসুস্থ হচ্ছেন, শিশুটি অসুস্থ হচ্ছেন, সেই সময়ও যেন সেই সহায়তাটা তারা পান।
1: কোলোস্ট্রাম বা শাল দুধ নবজাতকের কাছে কতটা গুরুত্বপূর্ণ? গোল্ডেন আওয়ারের মধ্যে বুকের দুধ খাওয়ালে একটি নবজাত শিশুর ভবিষ্যতে কি কি সুবিধা থাকে?
2: আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কোলোস্ট্রাম বা শাল দুধ। আপনারা অনেকেই জানেন যে বাচ্চা যখন ডেলিভারি হয়, মা যখন সন্তানের জন্ম দেন, এবং সেটা এখন দেখা যায় যে অপরিণত অবস্থাতে অনেক সময় শিশু জন্ম হয়, তো সেই সময় প্রথম 1 বা 2 দিন দেখা যায় যে মায়ের যে দুধটা ক্ষরণ হয় সেটা খুব ঘন দুধ, ঘন হলুদ রঙের দুধ, পরিমাণটা খুবই অল্প, কিন্তু এই দুধটা কিন্তু পরবর্তীকালে 3-4 দিন পরে যে মায়ের দুধ আসে সেই রকম সাদা বা পাতলা হয় না। তো এই যে বিশেষ ধরনের দুধটা প্রথম 1 দিন বা 2 দিন পাওয়া যায়, এই দুধটাকে বলা হয় শাল দুধ বা কলোস্ট্রাম বলি আমরা ইংরেজি পরিভাষা, এবং এইটার কিন্তু গুরুত্ব অপরিসীম। কারণ আমরা জানি যে এই যে দুধ এটা কিন্তু অনেকখানি তৈরি করে শিশুর ভবিষ্যৎ, যেটা হচ্ছে ইমিউনিটি বা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু শিশুটিকে সারা জীবনের মতন সুরক্ষিত রাখে। আর দু নম্বর হলো যে এই যে দুধ এতে অনেকটা আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোষ তৈরি হওয়ার জন্য যে কেমিক্যাল বা রাসায়নিক উপাদান থাকে আমরা ইংরেজি পরিভাষায় গ্রোথ ফ্যাক্টর বলি। যেমন ধরুন এখন আমাদের খাদ্যনালী তৈরি হচ্ছে শিশুর, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যে কোষগুলো সেগুলো পরিণত হচ্ছে, প্রিম্যাচিওর শিশু বা অপরিণত শিশু যদি জন্মায় তার খাদ্যনালী, চোখের রেটিনা, ব্রেনের কোষগুলো, প্রত্যেকটি কোষকে পরিণত করার জন্য যে উপাদানগুলো থাকে, রক্তবাহী নালী, সেইগুলি এই দুধগুলি থাকে, এবং প্রোটিন অনেক বেশি থাকে এবং ফ্যাট কম থাকে, যার জন্য দুধটি সহজপাচ্য হয়। যেহেতু শিশুটি ছোট এবং তার হজম করার ক্ষমতা একটু কম থাকতে পারে, খুব প্রিম্যাচিওর শিশু যদি হয়, অপরিণত শিশু, তার যে পাকস্থলীর ধারণ ক্ষমতা কম থাকে, ওই জন্য খুব অল্প পরিমাণের মধ্যে অনেকখানি শক্তি, প্রোটিন, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আমরা শ্বেত রক্তকণিকা বলি, এবং এই যে গ্রোথ ফ্যাক্টর বললাম, এবং তার সঙ্গে কিছু জীবাণু থাকে যেগুলো একেবারে নবজাত শিশুর খাদ্যনালীতে খারাপ ধরনের জীবাণুগুলোকে যাতে না সেই সংক্রামিত করতে পারে তার জন্য কিছু রাসায়নিক উপাদান এবং জীবাণু থাকে, সেইটা কিন্তু এই শাল দুধের মধ্যে পাওয়া যায়। আরেকটি কথা আপনি জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার, যেটা আমাদের প্রথম ঘন্টা বলা হয়, এবং সেইখানে কিন্তু মা এবং শিশুর এই যে বন্ডিং বা এই যে সম্পর্ক সেইটা তৈরি করে একটি হরমোন, সেটার নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন। এবং এইটা যেমন মায়ের দুধ তৈরি করে, সেরকম কিন্তু শিশু

0: শিশুর ব্রেনের মধ্যে বা মস্তিষ্কেই হরমোনটি কাজ করে, যেখানে মা এবং শিশুর যেটা সম্পর্ক তৈরি হয় এবং মা শিশুকে দুধ খাওয়াতে পারবেন এবং দুপক্ষেরই যাতে মানসিক একটা পরিতৃপ্তি হয়, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় রিল্যাক্সেশন বলি। এবং এই যে উদ্বেগ, মানসিক উদ্বেগ বা স্ট্রেস, সেইটা মা এবং শিশু এই জন্মের পরে যে স্ট্রেস বা উদ্বেগ হয় সেইটা কমানোর জন্যে এই প্রথম ঘন্টাটা ভীষণ জরুরি। যখন মা এবং শিশু একেবারে কাছাকাছি থাকবে, শিশুটিকে কোনোভাবে অসুস্থ যদি না হয় মায়ের কাছ থেকে আলাদা করা হবে না এবং শিশু প্রথম ঘন্টার মধ্যে মায়ের দুধ টেনে খেতে পারবে, এইটা হচ্ছে এই প্রথম ঘন্টার প্রয়োজনীয়তা।
1: দুধ কতবার খাওয়াবো, কখন খাওয়াবো, যা খাওয়াচ্ছি সেটা যথেষ্ট হচ্ছে কিনা, এই বিষয়ে মায়েদের একটা চিন্তা ভাবনা থাকে, একজন মা কি করে বুঝবেন সেটা যদি আপনি আমার শ্রোতা বন্ধুদের জন্য একটু বলেন।
0: যদি শিশু সুস্থ হয় এবং পরিণত সময়ে জন্মায়, তাহলে শিশুর প্রয়োজন মতন দুধ খাওয়াতে হবে। প্রায়শই মায়েরা আমাদের জিজ্ঞেস করেন যে দু ঘন্টা অন্তর খাওয়াবো বা তিন ঘন্টা অন্তর খাওয়াবো, বুঝবো কি করে যে বাচ্চাটির খিদে পেয়েছে, হয়তো বাচ্চার কম খাওয়ানো হলো। সেই জায়গাগুলোতে আমি একটাই কথা বলবো যে শিশুটিকে দেখুন, শিশুটির চাহিদাগুলি বুঝুন, সবসময় শিশুর দিকে নজর রাখুন। এবং শিশু কিন্তু বুঝিয়ে দেয় যে আমার এবারে খাবার প্রয়োজন, ব্যবহারের পরিবর্তন হয়। এবং শিশুটি খুব বেশি খাওয়ার জন্য কাঁদার আগেই কিন্তু মায়েরা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু সেই ব্যবহারগুলো বুঝে যাবেন, সেই অনুযায়ী খাবার দিন, তাহলে শিশুটিও চেয়ে খাবে। এবং এই চেয়ে খাওয়ার জন্য কি হয়, মায়ের দুধটা অনেক বেশি তৈরি হয়। দ্বিতীয় আরেকটা ক্ষেত্র হতে পারে, যখন শিশুটি অপরিণত বা প্রিম্যাচিওর, অথবা শিশুটি অতখানি সুস্থ নয় যে সে প্রয়োজন মতন টেনে খেতে পারছে, সেই সময় আমরা বা হসপিটালে ভর্তি থাকার সময় আমরা কিছু সময় বলে দেওয়া হয় যে দু ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর, সেটা একটা বিশেষ ক্ষেত্র। এটা ছাড়া বাড়িতে যে মায়েরা শিশুটিকে দুধ খাওয়াবেন সেটা কিন্তু শিশুর প্রয়োজন মতোই দেবেন, যদি না হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা বিশেষ কিছু বলে দেন।
1: শিশুর ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধই কি যথেষ্ট? গরুর দুধ, কৌটোর দুধ, মধু, মিছরি, এসবের কি কোনো দরকার আছে, আপনি কি মনে করেন?
0: ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোটা অবশ্যই যথেষ্ট, যেটা আপনি প্রশ্ন করলেন। কিন্তু এখন একটা আমাদের খুব ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সাম্প্রতিক যে গবেষণাগত সমীক্ষায় দেখা যাচ্ছে যে এখানে 55% মা প্রথম ৬ মাস অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ দেখা যাচ্ছে যে ৬ মাস পর্যন্ত বুকের দুধ হার কিন্তু যতখানি হওয়ার কথা তার তুলনায় কম। তাহলে আমাদের সবাইকে নজর দিতে হবে যে কেন কম হলো, সেটা কি মায়ের কোনো অসুবিধার জন্য কম হলো, শিশুটির অসুবিধার জন্য কম হলো, অথবা আমরা যারা চিকিৎসক বা ধরুন সামাজিক যে পরিকাঠামো সেইখান থেকে কোনোভাবে মা এবং শিশুটিকে সেই সহায়তা দেওয়া যাচ্ছে না, যার কারণে শিশুটি ৬ মাস পর্যন্ত দুধ পাচ্ছে না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে পুষ্টি বললাম এটা কিন্তু কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে থাকে না। এবং আরেকটা ভীষণ জরুরি জিনিস হচ্ছে, শিশুটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুধের যে এই পরিমাণ এবং দুধের যে রাসায়নিক বা ধরুন উপাদানগুলি থাকে এইগুলো কিন্তু পরিবর্তন হয়। তার প্রোটিনের পরিবর্তন হয়, ফ্যাটের যে পরিমাণ পরিবর্তন হয়, এইগুলো কিন্তু শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, যেটা কিন্তু কোনোভাবে অন্য কোনো ধরনের দুধ থেকে দেওয়া সম্ভব নয়। আর মায়ের দুধ হচ্ছে সম্পূর্ণ একটা জীবন্ত, মানে মায়ের দেহ থেকে বেরোচ্ছে, কাজেই সেইখানকার যে হরমোন, সেইখানকার আপনার শ্বেতকণিকা, সেইখানকার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি এবং এই যে গ্রোথ ফ্যাক্টর, এইগুলো কিন্তু কোনোভাবে মায়ের দুধ ছাড়া দেওয়া সম্ভবই নয়।
1: আচ্ছা প্রফেসর মুখার্জি, বুকের দুধ খাওয়ানোতে কি শুধু সন্তানেরই উপকার হয় নাকি মায়ের নিজেরও কোনো উপকার হয়?
0: এটা খুব ভালো প্রশ্ন করলেন, যে আমরা সবসময় ভাবি যে বারবার এইটাই আলোচনায় আসে যে হয়তো এই ৬ মাস অবধি বুকের দুধ খাওয়ানোর জন্য শুধু শিশুরই অনেকখানি উপকার হয়, কিন্তু এটা নয়, মায়েরও অনেক উপকার এই দুধ খাওয়ানোর জন্য হয়। তার প্রধান একটা হচ্ছে যে শিশু এবং মায়ের মধ্যে সম্পর্ক তৈরি করা, যেটা পরবর্তীকালে শিশুর ব্রেন এবং ব্যবহার তৈরি করতে কাজে লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মায়ের যে জন্ম দেওয়ার পরে যদি মা শিশুকে নিজের বুকের দুধ খাওয়ান, তাহলে দেখা যায় যে জরায়ু সংকোচনের কারণে ব্লিডিং অনেক বা রক্তক্ষরণ অনেক কম হয়, মায়েদের যে ওজন বেড়ে হয়ে যায়, ওজনটা বাড়াতেই হয় প্রকৃতিকে, কারণ ফ্যাট থাকে যেটা শিশুর বুকের দুধের মধ্যে দিয়ে বেরোয়। এবং আস্তে আস্তে দেখা যায় যে এই যে গর্ভকালীন যে স্নেহজাতীয় বা ফ্যাট

0: জাতীয় যে আমাদের উপাদানগুলো মায়ের দেহে জমা হয় সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং পরবর্তীকালে দেখা যায় যে মায়ের এই জরায়ু সংকোচন জনিত এবং রক্তক্ষরণ কম হওয়ার জন্যে মায়ের হিমোগ্লোবিনটা অনেক বেশি থাকে, অতখানি কম হয়ে যায় না, মায়ের মাসিক হওয়া আরেকটু পিছিয়ে যায়, কাজেই অবাঞ্ছিত গর্ভধারণের হার কমে যায়। আরেকটি দীর্ঘমেয়াদি সুফল দেখা গেছে আমাদের পরিসংখ্যানে গবেষণাগত সমীক্ষায় উঠে আসছে, সেটা হচ্ছে পরবর্তীকালে এই যে কর্কট রোগ বা ক্যান্সার, স্তন্যগ্রন্থির ক্যান্সার এবং ওভারি বা যেটা আমাদের ডিম্বাণু তৈরি করে যে গ্রন্থি, সেই ক্যান্সার অনেকখানি কম হয়ে যায় যদি মারা এই প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। কাজেই দীর্ঘমেয়াদী সুফল মা এবং শিশু দুজনেরই। শিশুর ক্ষেত্রে আরেকটা আমি বলবো, এই যে আমরা বলি যে ইমিউনিটি ছাড়াও খারাপ ধরনের একটা ইমিউনিটি আছে যেটাকে আমরা অ্যালার্জি ভাবি, এবং এটা খুব ছোট অর্থে অ্যালার্জি নয়, এটার কিন্তু একটা ব্যাপক অর্থে পরবর্তীকালে আমরা ব্যবহার করি, এটা ইমিউনিটির আরেকটা দিক, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় শিশুটি এবং মায়ের ক্ষেত্রে যদি এই মা তার নিজের দুধ খাওয়ান।
1: অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রসবের পর মা হয়তো দীর্ঘদিন অসুস্থ আছেন বা কোনো কারণে হাসপাতালে ভর্তি আছেন, সেক্ষেত্রে নবজাতক শিশুটি কিভাবে বুকের দুধ পাবে?
0: কিছু ক্ষেত্র আছে যেখানে প্রসবের পর অসুস্থ থাকেন মা অথবা শিশুটিও অসুস্থ থাকে, সেখানে দেখা গেছে যে মা হয়তো নিজে তার বুকের দুধ দিতে পাচ্ছেন না, তো শিশুটি হাসপাতালে ভর্তি, মাও ভর্তি রয়েছেন, সেখানে কিন্তু মা তার বুকের দুধ নিষ্কাশন করে দিতে পারে, তার নির্দিষ্ট কতগুলি পদ্ধতি আছে এবং তার সংরক্ষণের উপায় আছে, এবং যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানকার যারা স্বাস্থ্যকর্মী তারা শিখিয়ে দেবেন। কিন্তু আমাদের যেটা বলা হয় যে মাকে একটা মানসিক জোর রাখতে হবে, পরিবারে যারা পরিজন রয়েছেন তারা সবাই মিলে মাকে বোঝাতে হবে, অবশ্যই স্বাস্থ্যকর্মীরা তো বটেই, যে এই যে নিষ্কাশন করে যে দুধ দেওয়া সেটা কিন্তু পরের ক্ষেত্রে মায়ের বুকের দুধ তৈরি করতে সাহায্য করবে, এবং শিশু এবং মা দুজনেই কিন্তু এই স্তন্যদুগ্ধ খাওয়ানোর জন্য যে আমাদের সুফলগুলি আছে সেইগুলো পেতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে এই যে স্তন্যদুধ এটা যে শুধু অসুস্থ শিশুর ক্ষেত্রে আরো বেশি করে দরকার, কারণ আমি আগেই যে উপাদানগুলি বললাম সেগুলো সুস্থ শিশুর ক্ষেত্রে যেমন দরকার, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অসুস্থ এবং অপরিণত বা প্রিম্যাচিওর শিশুদের ক্ষেত্রে আরো বেশি করে দরকার। সেই জন্য যে শিশুটি হাসপাতালে ভর্তি তার ক্ষেত্রে কিন্তু মায়ের বুকের দুধটা অনেক বেশি দরকার, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে।
1: মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহে নিরাময় অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম SSKM হাসপাতালের নিওনেটোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক চিকিৎসক সুচন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রফেসর মুখোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ,
1: আগামী দিনে আবারও কথা হবে। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ সুস্মিতা ঘোষ। আজকের নিরাময় এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন গুরুদেব ও মহাত্মার সম্পর্ক, এই বিষয়ে বলছেন কস্তুরী রায়।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ও মোহনদাস করমচাঁদ গান্ধী, দুটি পোশাকী নামের অন্তরালে অধিষ্ঠিত দুই মহাপ্রাণ। রবীন্দ্রনাথের ক্ষেত্রভূমি সাহিত্য, আর গান্ধীজির বিচরণ ক্ষেত্র স্বাদেশিকতা। কিন্তু সেটা নিতান্তই বহির্জগতের বাহ্যিক পরিচয়। দুটি মানুষের আভ্যন্তরীণ অনুভবের উদ্ঘাটনে অভিব্যক্ত হয় পারস্পরিক মানবিক সম্পর্কসূত্র। যে সম্পর্কের ক্যানভাসে কখনো দেখা যায় মেঘমুক্ত আকাশের নির্মল বন্ধুত্বের ছবি, কখনো বা আকাশের মুখ ভার করা মেঘলা দিনের কিছু মতান্তরের রং বদল। রবি ঠাকুর আর গান্ধীজির মূল আদর্শে কোথাও কোনো গরমিল ছিল না। রবীন্দ্রনাথ চেয়েছেন সকলের জন্য শিক্ষার আনন্দ অমৃতের মতো বিতরণ করতে, গান্ধীজি চেয়েছেন শিক্ষার বাস্তবোচিত প্রয়োগে দেশবাসীকে স্বকীয়তায় উদ্বুদ্ধ।

0: সমর্থ করতে। রবীন্দ্রনাথ জাতি বর্ণ নির্বিশেষে মানবধর্মে বিশ্বাসী ছিলেন। অপরদিকে গান্ধীজিও অস্পৃশ্যতা দূরীকরণে আন্দোলনে চেয়েছিলেন মানবধর্ম বিদ্বেষী কুসংস্কারকে দূরীভূত করতে। উভয়ের জীবন দর্শনের যে সাদৃশ্য দীর্ঘকাল ধরে পরস্পর পরস্পরকে চৌম্বক আকর্ষণে বেঁধে রেখেছিলেন তা হল মানবতাবাদ। সেই কারণেই দুজনে দুজনকে নিজেদের মনের অঞ্জলিতে সম্বোধিত করেছিলেন। রবি ঠাকুরের দৃষ্টিতে গান্ধীজির মহানুভবতার রূপ পেয়েছে মহাত্মা সম্বোধনে, আর গান্ধীজির মানুষ দর্পণে রবি ঠাকুরের জীবনবোধের ঔদার্যময় শিক্ষা নামাঙ্কিত হয়ে রূপ নিয়েছে গুরুদেব সম্বোধনে। আর উভয়ের এই সম্বোধনের মাধুর্যকে বরণ করে নিয়েছে সমস্ত বিশ্ববাসী। দীর্ঘ সময় ধরে গুরুদেব ও মহাত্মার সম্পর্ক কোনো না কোনো সূত্রে মালা গেঁথে গেছে। আদর্শে বিশ্বাসে সত্যান্বেষণের উভয়ের কেন্দ্রীয় ভাবনায় তারতম্য হয়নি কোনোদিন, বদলেছে শুধু প্রকাশের রূপ। গুরুদেব ও মহাত্মা উভয়েরই বন্ধু চার্লস অ্যান্ড্রুজের মধ্যস্থতায় শান্তিনিকেতনে গুরুদেব ও মহাত্মার প্রথম সাক্ষাৎ ঘটে 1915 সালে। গুরুদেব ও মহাত্মার বৈভবপূর্ণ বন্ধনের সম্পর্কে প্রথম মতান্তর দেখা যায় 1919 সালে। রবীন্দ্রনাথ গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের পন্থাকে পরোক্ষ প্রতিরোধ হিসেবে চিহ্নিত করেন। গান্ধীজিকে রবীন্দ্রনাথ চিঠিতে জানান যে তাঁর মতে পরোক্ষ প্রতিরোধ এমন একটি শক্তি যার ভেতরে প্রয়োজনীয় কোনো নীতির স্বকীয়তা নেই, তাকে প্রয়োজনে সত্যের বিরুদ্ধে বা সমর্থনে ব্যবহার করা যায় মাত্র। এই শক্তি যখন সাফল্যের দিকে এগোয় তখন এটি উত্তেজকের ভূমিকা পালন করে। ব্রিটিশ শাসনের শোষণ নীতির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের প্রয়োগ পদ্ধতি উভয়ের মধ্যে বিরোধের মূল কাঁটা হয়ে ওঠে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি গ্রহণ করার অস্বীকার করা অবশ্যই শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে ঘোষিত অসহযোগেরই এক উৎকৃষ্ট নিদর্শন, কিন্তু রবীন্দ্রনাথকে এই অসহযোগ আন্দোলনের নেতিবাচক প্রবাহ বারবার অশান্ত করে তুলেছে। তিনি নন কোঅপারেশন মুভমেন্টের প্রয়োগ নীতিতে যে নেগেটিভ ইম্পালস অনুভব করেন তাতে তার মনে হয় এই পদ্ধতিতে ব্যক্তি স্বাধীনতার নিরিখে স্বাদেশিকতার আংশিক উন্মোচন ঘটছে। গুরুদেবের মনে আশঙ্কার ঢেউ ওঠে। তিনি মনে করেন অতিরিক্ত সরলীকরণের কারণে অসহযোগ আন্দোলনের জন্য নির্ধারিত পদক্ষেপগুলি অসহনীয় ও ধ্বংসের বীজ বপন করছে। রবীন্দ্রনাথ সরবে দাবি করছেন সৃজনশীল ব্যক্তিত্বের বৈজ্ঞানিক যুক্তিনিষ্ঠ উন্মোচন। গান্ধীজির অসহযোগে মিশে গেছে কিছু আবেগের আতিশয্য। অসহযোগিতার আগুনে যখন বিদেশি পোশাক ভস্মীভূত হয়েছে তখন রবীন্দ্রনাথ মনে করেছেন এ অপচয়ের ধ্বংসাত্মক রূপ। ওই সব বিলিতি পোশাক না পুড়িয়ে দরিদ্রদের বিতরণ করে স্বদেশী পোশাক ব্যবহার করেও তো স্বাদেশিকতার শর্ত রক্ষা করা যেত। গান্ধীজি তার প্রত্যুত্তরে জানান যে তিনি বিদেশি পোশাক পরানোর মাধ্যমে নিঃশেষ করতে চান পরাধীনতার লজ্জা গ্লানি। স্বদেশী আন্দোলনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভূমিকা পালনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করার পক্ষপাতী ছিলেন রবীন্দ্রনাথ। বিদ্যালয় বয়কট করার ঘটনায় তিনি বিব্রত বোধ করেন। 1922 সালে গান্ধীজির কারাবরণের সময় এই বিতর্কের সাময়িক ইতি ঘটে। 1925 সালে দ্য কাল্ট অফ চরখা পুস্তকটি প্রকাশের পর গুরুদেব মহাত্মার মতান্তরের পরবর্তী পর্যায়ে সূত্রপাত ঘটে। রবীন্দ্রনাথ চরকা কাটার মাধ্যমে স্বাজাত্যবোধ প্রতিষ্ঠা করার প্রচেষ্টাকে মনে করেছিলেন বাহ্যিক শর্তের বলপূর্বক আরোপণ। তিনি লিখছেন, দ্য ফাউন্ডেশন অফ স্বরাজ ক্যান নট বি বেস্ট অন এনি এক্সটার্নাল কনফার্মিটি বাট অনলি অন দ্য ইটার্নাল ইউনিয়ন অফ হার্টস। গান্ধীজি তাঁর উত্তরে স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, রাউন্ড দ্য চরখা দ্যাট ইজ অ্যামিডস দ্য পিপল হু হ্যাভ শেড দেয়ার আইডলনেস অ্যান্ড হু হ্যাভ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ কোঅপারেশন। 1929 সাল থেকে 1933 সাল পর্যন্ত সময়কালের মধ্যে গান্ধীজির অনশনের ঘটনা দুটি মানুষের মধ্যে নিবিড় সংযোগ ঘটায়। স্বেচ্ছা সন্ন্যাস জীবন যাপন, লবণ আন্দোলন, দাণ্ডি অভিযানের ঘটনাক্রম পরম্পরায় যে ঘটনা গুরুদেবকে সবথেকে বেশি আন্দোলিত করে তা মহাত্মার অনশন। কবিগুরু স্বয়ং ছুটে যান সুদূর পুণেতে গান্ধীজির পাশে। গান্ধীজির অনশন বন্ধ না করার সিদ্ধান্তে রবীন্দ্রনাথ একমত হতে পারেন না কোনো মতেই। বর্ণভেদ জাতিভেদ প্রথার বিরুদ্ধে গান্ধীজির এই অনশন বন্ধ করার অনুরোধ করেন তিনি। কবিগুরু গান্ধীজিকে বলেন যে তাঁর এই উদ্যোগ বিফলতার চোরাস্রোতে ভেসে গিয়ে গভীর অস্বস্তির করাল গ্রাসে গ্রস্ত হবে। গান্ধীজির আবেগতাড়িত স্বেচ্ছা ক্লেশ বরণ রবীন্দ্রনাথের অবৈজ্ঞানিক বলে মনে হয়েছে। 1934 সালে রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা ও গান্ধীজির আবেগোত্থিত মননের বৈপরীত্য ধরা পড়ে বিহারের এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে। গান্ধীজি ওই ভূমিকম্পের কারণ হিসেবে দেশের অস্পৃশ্যতার পাপের ফলস্বরূপ ঈশ্বরের শাস্তি বলে মনে করেন। রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করে বলেন যে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে দেশের জনসাধারণ এই ধরনের অবৈজ্ঞানিক ও অযৌক্তিক ব্যাখ্যায় বিশ্বাস রাখছে। গুরুদেব ও মহাত্মার দীর্ঘ কর্মব্যস্ত জীবনে ঘটেছে উত্থান পতন, চলেছে টানা পড়েন, কিন্তু সেই টানা পড়েনে সম্পর্কের সুতোয় টান পড়ে সম্পর্ক বিপন্ন হয়নি কখনো। মহাত্মার প্রতিটি পদক্ষেপের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণে গুরুদেব প্রমাণ করেছেন প্রতি মুহূর্তেই তিনি মহাত্মার সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ, আর মহাত্মাও প্রতি বিষয়ে কবিগুরুর মতামতের প্রেক্ষিতে মত বিনিময়ের মাধ্যমে প্রমাণ করেছেন গুরুদেবের সাহচর্য তাঁর কতটা কাঙ্ক্ষিত। মূলত উভয়ের অভ্যন্তরে একই শিক্ষা, একই দর্শনের অধিষ্ঠান ছিল, ভাবনার ভিন্নতায় তাদের অন্তর্দর্শন বদলাতে পারেনি। শিক্ষাক্ষেত্রে স্বকীয় ভাবনার নিদর্শন স্থাপিত হয় গুরুদেবের শান্তিনিকেতন আশ্রমে ও গান্ধীজির সবরমতী আশ্রমে। প্রথাগত বিদ্যার পরিবর্তে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জীবিকা অর্জনের পথ নির্দেশ করতে ব্রতী হন গান্ধীজি। উন্মুক্ত প্রকৃতির কোলে ঔদার্য শিক্ষায় দীক্ষিত করার প্রয়াসী হন গুরুদেব। শান্তিনিকেতনের নির্মাল কল্পে অর্থানুকূল্যের সংগ্রহের ক্ষেত্রে অপরের কাছে প্রার্থনা ভিক্ষা রবীন্দ্রনাথের মতো সুমহান শিল্পীর পক্ষে অসম্মানজনক বলে মনে করেন গান্ধীজি। প্রত্যক্ষ ও পরোক্ষ স্রোতের উত্থান পতনে উভয়ের সম্পর্কের সজীবতা প্রমাণ রেখেছে বারবার। ঘাত প্রতিঘাত কখনোই সংঘাতের রূপ নেয়নি, তাই মতান্তর কখনোই মনান্তরে পর্যভূষিত হয়নি। দুই মহাবৃক্ষের বিপুলতা স্বকীয়তার মহিমায় বিস্তৃতি লাভ করেছে। বট ও অশ্বত্থ বৃক্ষের বাহ্যিক রূপায়ণে ভিন্নতা থাকলেও উভয় বৃক্ষের শেকড় দেশের কল্যাণেই গ্রথিত হয়েছে, আর দুটি ভিন্ন মহাবৃক্ষের শীতল স্নেহচ্ছায় চির লালিত হয়েছে আপামর দেশবাসী।
1: গুরুদেব ও মহাত্মার সম্পর্ক এ বিষয়ে বললেন কস্তুরী রায়। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া কি টোড়ি রাগে বাঁশি। বাজিয়েছেন পরমানন্দ রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মিয়াকি টোরি রাগে বাঁশি, বাজিয়েছেন পরমানন্দ রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে আরিফাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে প্রথমে শুনবেন মান অভিমান ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের এই পর্ব আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়েরও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার গোয়া বিধানসভায় তপশিলি উপজাতিভুক্তদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ইউপিআই লেনদেনে ব্যাংকগুলিকে শুল্ক আদায়ের অনুমতি দিতে লোকসভায় একটি বিল পাস হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালাতে ঝাড়খণ্ডের বিক্ষোভরত পড়ুয়ারা 11 সদস্যের দল গঠন করেছে। আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের তানভীর শর্মা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় রক্ষিতা রামরাজের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়েরও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
2: হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় কি হর গরিব পরিবার, বুনকর পরিবার, জো আপনে হাতো সে আপনি ছোটি ছোটি ঘর মে লুম পর কপড়ে বানাতে আর আপ ভি তো ইস প্রকার সে এক হ্যান্ডলুম কি ভ্যারাইটি কে সাথ GRWM ভিডিও করকে জরুর দুনিয়া কে সামনে আপনি বাত রাখ সকতে হ্যায়, হ্যান্ডলুম কে লিয়ে লোগো কো প্রেরিত কর সকতে হ্যায়। হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে, হামারে ইন ছোটে ছোটে ছোটে গরিব পরিবারো কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ করা।
1: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
3: কম্প্রেসড বায়োগ্যাস CBG

0: प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीज नेशनल GDP को ऐड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
1: কেন্দ্রীয় সরকার গোয়া রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে তপশিলী উপজাতিদের প্রতিনিধিত্ব পুনর্বিন্যাস আইন 2025 কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গোয়ায় বিধানসভা আসনগুলিতে তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষণের পথ প্রশস্ত হল। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী এই আইনটি 6 আগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে। সংসদে গতকাল অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভায় বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভায় আগে বিলটি পাস হয়েছিল। UPI লেনদেনের চার্জ বা শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাস হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলো UPI বা অন্যান্য ডিজিটাল লেনদেনের উপর ছোটখাটো শুল্ক আরোপ করতে পারবে। সরকার জানিয়েছে গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের উপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলোর আয় সচল রাখতে এই ব্যবস্থা। এতদিন RTGS বা NEFT তে শুল্ক থাকলেও UPI সম্পূর্ণ নিখরচায় ব্যবহার করা যেত। নতুন এই নিয়মে সেই সুযোগ আর থাকছে না। গত মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আইন সংশোধনের এই বিলটি পেশ করেন। লোকসভায় ধ্বনিপটে সেটি পাস হয়েছে। ভারত ও সিঙ্গাপুর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বে রোডম্যাপে চিহ্নিত 8টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির বিষয়গুলি পর্যালোচনা করেছে। গতকাল নতুন দিল্লিতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্র বিষয়ক আলোচনার 19তম পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন এবং সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের স্থায়ী সচিব লুক গো। JPSC এবং JSSC নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থীরা 11 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে। এই দুই নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে রাঁচিতে বিক্ষোভ আজ চতুর্দশ দিনে পদার্পণ করেছে। 6 শিক্ষার্থী তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে খবর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরিভাবে অংশগ্রহণ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখে কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার।
2: প্রথমবার সমস্ত জেলা মহকুমা পৌরসভা ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তেরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
1: মুখ্যমন্ত্রী জানান, 10 আগস্ট 2:00 PM সময় কলকাতার ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 1,19,00,000 বৈধ আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানিয়েছেন। তিনি বলেন, বাকি আবেদনগুলি যাচাই করে দেখা হচ্ছে।
2: আমরা এই মাসের 17 আগস্ট থেকে 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দিয়েছে।
1: অসমে বন্যায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 97 দাঁড়িয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গোলাঘাট ও উদালগুড়ি জেলায় গতকাল 2 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যের 15টি জেলার 1,68,000-এর বেশি মানুষ বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে গোলাঘাট, শিবসাগর, উদালগুড়ি, কামরূপ মেট্রো, নওগাঁ ও ধেমাজি। 480টিরও বেশি গ্রাম এখনও জলের তলায়। কয়েক হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে শিবসাগর, গোলাঘাট, জোড়হাট এবং চড়াইদেওয়ের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে জল নামতে শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে। ওভাল অফিসে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পক্ষে এই পরিস্থিতি বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া কমানো এবং বার্থ ট্যুরিজম রোধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। গতকাল ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন।
3: We had a very unfortunate decision in the Supreme Court concerning birthright. It was close, but a very, very unfortunate decision. So we're making adjustments because it's very unfair. This was done for a different reason. This was done right after the Civil War. This was for the babies of slaves.
1: কঙ্গোতে ইবোলা সংক্রমণ বেড়েই চলেছে। এখনো পর্যন্ত 4,053 জনের শরীরে ইবোলা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,850 জনের। বর্তমানে 694 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থ হয়েছেন 793 জন। ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্সে আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ভারতের তনভীর শর্মা এবং রক্ষিতা রামরাজ। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় খেলোয়াড় শ্রেয়াংশী ভাল্লি শেট্টিকে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন তনভি। অন্যদিকে জাপানের মানামি সুইজুকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল জায়গা করে নিয়েছেন রক্ষিতা। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটস প্রতিযোগিতায় খেতাব জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ রাউন্ডের আগেই উজবেকিস্তানের জাবুকির সিন্দারোভের সঙ্গে ড্র করে 20 বছরের দাবাড়ু খেতাব নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের এবং পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার গোয়া বিধানসভায় তপশিলী উপজাতিভুক্তদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ইউপিআই লেনদেনে ব্যাংকগুলিকে শুল্ক আদায়ের অনুমতি দিতে লোকসভায় একটি বিল পাস হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালাতে ঝাড়খণ্ডের বিক্ষোভরত পড়ুয়ারা 11 সদস্যের দল গঠন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
4: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম চিরকিশোর, লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। বরাবরের শিশু সুলভ তিনি, সঙ্গীতে ঈশ্বরের বরপুত্র আভাস কুমার গাঙ্গুলী, চিরপরিচিত কিশোর কুমার। স্বামী বিবেকানন্দের স্মৃতি ধন্য মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্ম কিশোরের। ডানপিঠে কিশোরকে সামলাতে তাঁর বাবা কুঞ্জিলাল গাঙ্গুলী বিপ্লবী নৃপেন্দ্র চক্রবর্তীর ওপর ছেলের ইংরেজি শিক্ষার ভার দেন। তবে কিশোরের মতো ডানপিঠে উর্বর মস্তিষ্কের ছেলেকে বেঁধে ফেলার চেষ্টাই সার। ইংরেজি শিক্ষকের শাসন থেকে বাঁচতে কিশোর তাঁদের বাড়ির এক মানুষ সমান জমিদারি পালঙ্কের তলায় প্রায়শই লুকিয়ে পড়তেন। খান্ডুয়াতে বালক কিশোরের সঙ্গে নৃপেন্দ্রর স্ত্রী নীলিমার আলাপ হয়। নীলিমার সাহচর্যেই কিশোর বরিস কারকারফের ভৌতিক কাহিনীর ভক্ত হয়ে ওঠেন। বাল্যকাল এবং কৈশোরের কাণ্ড কারখানা প্রাপ্তবয়স্ক কিশোরের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে। তৎকালীন বিশিষ্ট সব শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের মতো কিশোরের তেমন কোনো তামিল ছিল না। তবে একাধিক প্রজন্মকে সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্যই যার জন্ম। তিনি যে নিজেই সুরের ইন্দ্রজাল রচনা করবেন তা বলা বাহুল্য। তার ক্ষণজন্মা প্রতিভার ঝলক চোখ ধাঁধিয়েছে ছোট বড় সকলের। হাফ টিকিট সিনেমায় বিস্ময় প্রতিভা কিশোর একসঙ্গে পুরুষ এবং মহিলা কণ্ঠে আকে সিধি লাগি দিল পে গানে সব শ্রোতার মনোহরণ করেছিলেন। কিশোরের গাওয়া কালজয়ী সব গান এবং অনায়াস ইয়োডেল সঙ্গীত অনুরাগীদের মনে তার সিংহাসন পাকাপাকিভাবে তৈরি করে দিয়েছে। তবে তিনি কি শুধুই গায়ক তা তো নয়। কিশোর একাধারে সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক এবং বহুভাষিক। তার রসবোধ বর্তমানে কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে। একদিন এক সিনেমার নির্ধারিত পারিশ্রমিকের অর্ধেক পাওয়ার পর কিশোর মুখের অর্ধেক অংশে মেকআপ করে সেটে পৌঁছেছিলেন। অন্য এক সিনেমার শুটিংয়ে অর্ধেক পারিশ্রমিক পাওয়ার পর সিনেমার সব কলা কুশলীদের অবাক করে দিয়ে কিশোর শুটিং থেকে সোজা বাড়ি ফিরে যান।

0: তবে সত্যজিৎ রায়ের সঙ্গে কিশোর কুমারের ছিল মধুর সম্পর্ক। পথের পাঁচালী ছায়াছবি যখন অর্থের কারণে বন্ধ হওয়ার পথে, সেই সময় কিশোর 5,000 টাকার সাহায্য করে ছবি নির্মাণে সাহায্য করেছিলেন। অন্য এক ঘটনায়, সত্যজিতেরই পরিচালনায় চারুলতা সিনেমায় গান গাওয়ার সময় কিশোর কোনো পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। রসিক কিশোরের সঙ্গে আমরা সকলেই পরিচিত, তবে কঠিন কিশোরের সঙ্গে আমাদের পরিচয় ঘটে 1976 সালে জরুরি অবস্থার সময়। সেই সময় কেন্দ্রীয় সরকার বারংবার তাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে বললে তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানের ফলে তৎকালীন সরকার কিশোরকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের অনুষ্ঠান থেকে বঞ্চিত করে। তবে কিশোর সেই সময় চাপের মুখেও নতি স্বীকার করেননি। সিনেমার রঙিন জগতের বাইরে কিশোর ছিলেন এক আদ্যন্ত ঘরোয়া মানুষ। সেই সময়ের বহু প্রসিদ্ধ ব্যক্তিত্বের তুলনায় তিনি সামাজিক অনুষ্ঠানে যেতে পছন্দ করতেন না। একদিন এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এসে দেখেন কিশোর তার বাগানের গাছেদের সঙ্গে কথা বলছেন। কিশোর ঠাট্টা করে বলেছিলেন, গাছগুলি তার সবচেয়ে কাছের কয়েকজন সঙ্গী। এই ঘটনা কিশোরের রসবোধের পাশাপাশি তার একাকিত্বের কাহিনীও বর্ণনা করে। কিশোর চলে গেছেন আজ বহু বছর, তবে তাকে ঘিরে থাকা সমস্ত কাহিনী ব্যক্তি কিশোরকে আমাদের কাছে মেলে ধরছে ধীরে ধীরে। প্রতিদিন নতুন নতুন গল্পকথায় বর্তমান প্রজন্মের শ্রোতারাও শিল্পী কিশোর কুমারের প্রেমে পড়ছেন। স্বল্প এই পরিসরে কিশোরের বিশালত্বকে ধারণ করা অত্যন্ত কঠিন। তার জন্মদিনে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে প্রথমে আপন আমার আপন ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্বে শুনলেন গুরুদক্ষিণা ছবির গান, এবারের ছবি কবিতা। দুটি গান শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

লক্ষ লক্ষ পুণ্যার্থীর হৃদয় সেই মুহূর্তে চিরন্তন ভারতীয় ভক্তিরসে একেবারে আপ্লুত। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ছুটে এসেছেন তাদের আকাঙ্ক্ষিত তীর্থক্ষেত্রে। যে তীর্থক্ষেত্র সম্পর্কে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পৌষের কুয়াশা কীর্ণ সকাল, লাউডস্পিকারে শোনা যাচ্ছে এক অনিন্দ কণ্ঠে গঙ্গাস্তোত্র। রক্তাম্বর পরিহিত, রুদ্রাক্ষ মালা শোভিত সেই সন্ন্যাসী গায়ককে দেখে সেদিন কি কোনো পুণ্যার্থী চিনতে পেরেছিলেন যে ওই গায়ক সন্ন্যাসী আসলে বাংলা গানের জগতের তিন দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী গৌরী কেদার ভট্টাচার্য? কেউ চিনতে পেরেছিলেন কি পারেননি সে কথা আজ এই মুহূর্তে জানার আর উপায় নেই, আর জানতে পারলেই বা কি হতো। শিল্পী তখন নিন্দা প্রশংসা চেনা অচেনা সব গুণ্ডি অতিক্রম করে চলে এসেছেন একটা অন্য ক্ষেত্রে, নিজেকে সম্পূর্ণ নিবেদন করেছেন তার সন্ধানে, যার জন্য যুগে যুগে ভক্তমনে একটি আরতি, কোথায় পাবো তারে।

গঙ্গাসাগর প্রাঙ্গণ থেকে ফিরে যাব আরও অনেকটা পিছনে, একটু অতীতে। 1916 সাল, চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন গৌরী কেদার ভট্টাচার্য। কিন্তু একেবারে শৈশবেই সেই চট্টগ্রাম ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল বেনারসে, সেই সময়কার বারাণসী। বেনারসের গণেশ মহল্লায় তাদের নিজেদের বাড়ি, বিশ্বনাথ ধামের আকাশে বাতাসে একেবারে তো সঙ্গীতের সুর ভেসে বেড়াচ্ছে। সেই সুরের আকর্ষণে সেই ছোট্ট ছেলেটি কান পাত্তে গিয়ে সাধু সন্ন্যাসীদের আখড়ায় বাইজিদের গানের আসরে মুগ্ধ। ছেলেটি তার শ্রবণ ধন্য করে সুর তার একেবারে হৃদয় প্লাবিত করে উঠে আসত তার গলায় কণ্ঠে। কিন্তু গানের প্রতি ছেলের এই যে এমন অপ্রতিরোধ্য এক আকর্ষণ, তাতে বিচলিত বোধ করছিলেন কবিরাজ অপর্ণাচরণ ভট্টাচার্য, বাবা অপর্ণাচরণ ভট্টাচার্য। ভট্টাচার্য পরিবার ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু সেখানে বিদ্যার আদর ছিল, তা থাকলেও সঙ্গীত কিন্তু ছিল ব্রাত্য। আসলে সঙ্গীত ব্রাত্য হওয়ার একটা কারণও ছিল, সেই সময় একটা প্রেক্ষাপটও ছিল, সেটা ঊনবিংশ শতাব্দীর শেষ দিক বা বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিক। অনেক শিক্ষিত পরিবারেই সঙ্গীত তার প্রাপ্য মর্যাদা, অবশ্যই প্রাপ্য কথাটা বলবো, প্রাপ্য মর্যাদা হারিয়েছিল, কারণ সে সময় একটা মানে সামাজিক অবক্ষয় চলছিল এবং তার জন্য দায়ী যারা তাদের সঙ্গীতের সঙ্গেও তারা যুক্ত ছিলেন, যার ফলে কতিপয় মানুষের জন্য গান বাজনা এটা অনেক পরিবারেই তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, গৌরবের আসন হারিয়েছিল। সেটা অন্য প্রসঙ্গ, সে প্রসঙ্গে অন্য সময় কখনো কথা বলা যেতে পারে, আজ আর তার বিস্তারে ঢুকছি না। কিন্তু ঠিক এরকমই একটা কারণে বাবা অপর্ণাচরণ ভট্টাচার্য চাইছিলেন না ছেলে সঙ্গীত নিয়েই থাকুক, কিন্তু ওই যে বিধির লিখন, তাকে কে খণ্ডাবে।

0: নৌকা চলে, পানসু চলে, নৌকা চলে, পানসু চলে, নৌকা চলে।
1: দুলে দুলে আমরাও কেমন ওই নৌকোয় যেন চলেছিলাম কোথাও একটা ভেসে, কোথায় একটা এসেই যেন তরি তীরে ঠেকে গেল। এটা একটা আমাদের কোথায় একটা বিঘ্ন ঘটালো, ব্যাঘাত ঘটালো। যাই হোক, আরও এমন গান তো আজ 11টা পর্যন্ত আমরা শুনব, এবং তার পাশাপাশি শুনব গৌরী কেদার ভট্টাচার্যর কথা। যে কথায় ছিলাম যে একটা সময় এসেছিল ঊনবিংশ শতাব্দীর শেষ আর বিংশ শতাব্দীর শুরুর দিকটা, সঙ্গীত তার প্রাপ্য মর্যাদা থেকে একটু সরে গিয়েছিল, কোথাও একটা তার প্রতি যেন বিশ্বাসহীনতা তৈরি হয়েছিল এক শ্রেণীর মানুষের। কবিরাজ অপর্ণাচরণ ভট্টাচার্য এমনই একজন বিশ্বাস হারানো মানুষ, এবং সেই যে একটা সংকট, সেই সংকটের কালে সংকট মোচনের জন্যই বোধহয় একজন মানুষ আসতেন, একজন সঙ্গীতজ্ঞ মানুষ আসতেন এই কবিরাজ মশাইয়ের কাছে। একদিন কথায় কথায় তার কাছে ছেলের এমন গানের প্রতি ভালোবাসা, সে কথা বলছিলেন অপর্ণাচরণ ভট্টাচার্য, এবং তা নিয়ে যে তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত সে কথাও বলছিলেন। তো সব কথা শুনে সেই গেরুয়াধারী সন্ন্যাসী, তিনি আসলে ধ্রুপদাচার্য হরিনারায়ণ মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন তা গান বাজনা খারাপ কি, আমিও তো গান বাজনা করি, তো খারাপ তো আমি এর মধ্যে কিছু দেখি না। কবিরাজ বললেন মহাভাবরে, অবশেষে সঙ্গীত শিক্ষার ছাড়পত্র পেলেন গৌরী কেদার। মাত্র 3 বছর গান শেখার সুযোগ পেয়েছিলেন বেনারসের এই বিখ্যাত ধ্রুপদ গায়ক হরিনারায়ণ মুখোপাধ্যায়ের কাছে। গানের প্রতি এমন গভীর অনুরাগ এবং তার নিজস্ব প্রতিভার জন্য ওই সময়ের মধ্যেই, ওই মাত্র 3 বছর সময়ের মধ্যেই তার কণ্ঠ রাগরাগিনী পরিবেশনের জন্য এমন আদর্শ কণ্ঠ হয়ে উঠেছিল, পরিবেশনের এমন উপযুক্ত হয়ে উঠেছিল যা তার গুরু তাকে অবাক করেছে, বিস্মিত করেছে। কিন্তু ওই যে বাবা অপর্ণাচরণ, তার কাছে তো কাঙ্ক্ষিত ছিল না তার ছেলের সাংগীতিক জীবন, সেই জন্য তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে পাঠিয়ে দিলেন কলকাতায়। কেন না? পড়াশুনো করার জন্য।

1926 সাল, গৌরী কেদার কলকাতায় এলেন, ভর্তি হলেন রামরেক ইনস্টিটিউশনে। ওই সময় তিনি কালীঘাটে থাকতেন। রামরেক স্কুলে প্রতি বছর প্রথম হয়ে গৌরী কেদার যে শুধু তার মেধার পরিচয় দিলেন তা নয়, সেই সঙ্গে তার বাবার ইচ্ছের প্রতিও তিনি সম্মান দেখালেন। কিন্তু গান যার প্রথম ভালোবাসা, সেই গানকে কি দূরে সরিয়ে রাখা সম্ভব? হলো না সম্ভব। 1933 সালে আকাশবাণীতে গান গাইবার সুযোগ পেলেন। বেলা হালদার এবং নিতাই মতিলাল পরিচালিত ভ্যারাইটি অনুষ্ঠানে যখন গান গাইছেন, তখন তিনি মাত্র নবম শ্রেণীর ছাত্র, ছাত্র বললে কম বলা হয়, উজ্জ্বল ছাত্র। সেই সময়ই একদিন টিফিনের সময় বন্ধুরা তাকে ধরেছে যে একটা গান শোনাতে হবে। তো গৌরী কেদার যে রেডিওতে গান শুনিয়েছেন, বেতারে যে গান পরিবেশন করেছেন, সেটিই শোনাচ্ছিলেন বন্ধুদের। এবারে প্রধান শিক্ষক মহাশয়, তার তো পছন্দ নয় যে ক্লাসে গান গাওয়া, গান শোনা। গৌরী কেদার ভট্টাচার্যকে তিনি সতর্ক করলেন এবং বললেন যে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, বহিষ্কারের ভয় দেখানো হয়েছিল। অভিমান হলো গৌরী কেদারের, কিশোর বয়স, এবং এই ঘটনার পরই তিনি সেই স্কুলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলেন। দৃঢ়চেতা, গান পাগল গৌরী কেদার প্রধান শিক্ষক মহাশয়ের সেই আচরণের প্রতিবাদ জানালেন নিঃশব্দে।

বিস্মিত হয়েছেন। পরবর্তী জীবনেও এমন নিঃশব্দ প্রতিবাদ তিনি বহু করেছেন এবং সেই প্রতিবাদের ঘটনায় কিন্তু পরিবর্তিত হয়ে গেছে তার জীবনের চলার পথ, যা আরও সুগম হতে পারত, হয়নি। কিন্তু গৌরী কেদার ভট্টাচার্য অবিচল থেকেছেন নিজের বিশ্বাসে। কিন্তু সেসব একটু পরের দিকের কথা, সে কথায় না হয় অবকাশ পেলে আমরা আসব। কিন্তু এখন যে কথা বলবো একটু শুরুর দিকের কথা, গোড়ার কথা, অর্থাৎ আরও একটু অতীতে যাওয়া। স্কুল যখন তিনি ছেড়ে দিলেন, তার বেশ কিছুটা আগে থেকে গৌরী কেদার গান গেয়ে, গান শিখিয়ে উপার্জন করতেন এবং প্রাতিষ্ঠানিক পড়াশুনায় যখন তার ছেদ পড়ল, তখন কিন্তু পড়াশুনোর সঙ্গে যে তার বিচ্ছেদ ঘটে গেল তা কিন্তু নয়, বরং তার গোটা জীবনে বই ছিল সব থেকে বড় আশ্রয়, পরম আশ্রয়। কালীঘাটের যে পাড়ায় গৌরী কেদার থাকতেন, সেই পাড়াতেই ছিল কালীঘাট অ্যামেচার ক্লাব। সেই ক্লাবে নিয়মিত যাত্রা হতো আর সেই যাত্রায় সুর দিতেন বিখ্যাত সব সঙ্গীতগুণী মানুষেরা। আসতেন সুরকার প্রকাশ কালী ঘোষাল, কালীপদ ভট্টাচার্য আর রত্নেশ্বর মুখোপাধ্যায়ের মতন সঙ্গীত ব্যক্তিত্বরাও যুক্ত ছিলেন ওই ক্লাবের সঙ্গে। এরকমই একটি ঘরোয়া অনুষ্ঠানে একবার গান গাইতে এসেছিলেন প্রফুল্ল মিত্র আর অনুপম ঘটক। তাদের যখন তারা জলখাবার খাচ্ছেন, সেই সময় গান শোনাতে বলেছিল সবাই, আশপাশের লোকজনেরা গৌরী কেদারকে। গৌরী কেদার তখন একেবারেই তরুণ, তার গান শুনে খুব খুশি হলেন অনুপম ঘটক, যোগাযোগ করিয়ে দিলেন রেকর্ড কোম্পানির সঙ্গে।

1935 সালে অডিশনে উত্তীর্ণ হলেন গৌরীকেদার ভট্টাচার্য। 1936 সালে রেকর্ড হলো তার গান, কিন্তু 1936-এ রেকর্ড হলেও প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল 1937 সালে, 37 সালের ফেব্রুয়ারি মাসে। গৌরীকেদারের প্রথম রেকর্ড যেটি ছিল, তার সুরকার ছিলেন গোকুল মুখোপাধ্যায়। সেখানে একটি গান ছিল সুরের ধারায় স্নান করাব, গীতিকার নরেশ্বর ভট্টাচার্য, আর অন্য গানটি ছিল মম জীবন তোমারে চাহে, গীতিকার মনীন্দ্র বিদ্যাবিনোদ। নতুন শিল্পীর রেকর্ড বেশ ভালো বিক্রি হচ্ছে, তার ফলে একের পর এক বিভিন্ন ধরনের গান রেকর্ড করার সুবর্ণ সুযোগ তিনি পেয়ে গেলেন। রেকর্ড কোম্পানির সুবিধার্থে তাদের অনুরোধে তিনি ছদ্মনাম নিলেন, দুটি ছদ্মনাম, একটি গোলাম কাদের এবং আরেকটি সুকুমার ভট্টাচার্য। ঠিক তাই, গোলাম কাদের এবং সুকুমার ভট্টাচার্য এই দুটি নামেও তিনি রেকর্ড করেছেন। গোলাম কাদের নামে 1937 সালের ডিসেম্বর মাসে প্রথম রেকর্ড করেন আর সুলতানের কথায় এবং অনুপম ঘটকের সুরে, বাংলা ইসলামী গান। সে দুটির কথা ছিল উঠেছে দিনের রবি আর নবীর মদিনায় জানাইতে ব্যথা। না, ইসলামী গান দুটি এক্ষুনি এই মুহূর্তে আপনাদের শোনানোর মতন পরিস্থিতি নেই, শোনাতে পারছি না, কিন্তু অন্য দুটি গান।

কার রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণ শান সজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান পুথুক প্রাচীর প্রাচীর ভেদি ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে রে লোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারক দুলা জোরতে ধরে এক কাটা নেই মার হক হয় দাড়ি হাক কাঁধে নেই দুন্দু বিঘাক ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি মার হক হয় দাড়ি হাক কাঁধে নেই দুন্দু বিঘাক ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন

0: বসে কি, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, তেরে দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা হ্যালো বাড়ি, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা হ্যালো বাড়ি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি।
1: গোলাম কাদের এবং সুকুমার ভট্টাচার্য এই দুই ছদ্মনামে গৌরীকেদার ভট্টাচার্য গান গাইতেন। এবার গোলাম কাদের নামে শিল্পী রেকর্ড করতেন গজল, ইসলামী গান এবং কাওয়ালি। এই জাতীয় অনেক গানের রেকর্ড তিনি উর্দুতেও করেছেন। পরবর্তীকালে কোনো এক সময় উর্দু কাওয়ালির জনপ্রিয়তার জন্য লখনৌ মুসলিম অ্যাসোসিয়েশন শিল্পীকে সংবর্ধনা জানাতে চাওয়ায় শিল্পীর অনুরোধে গ্রামোফোন কোম্পানি শিল্পীর আসল পরিচয় তাদের কাছে আগাম প্রকাশ করে, এবং তখন সেই সংস্থা বিস্ময় প্রকাশ করেছিলেন যে একজন বাঙালি এমন সঠিক উর্দু উচ্চারণ করতে পারে। এবারে বলি সুকুমার ভট্টাচার্যর কথা। সুকুমার ভট্টাচার্য নামে শিল্পীর প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল 1938 সালে জুলাই মাসে। ভাটিয়ালি গান দুটির সুরকার ছিলেন গোকুল মুখোপাধ্যায়। প্রথম গানটি ছিল আমার অচিন দেশের, গীতিকার বিজয় মাধব মণ্ডল, এবং দ্বিতীয় গানটি ছিল দুঃখের আলো জ্বলুক পথে, গীতিকার রমেন চৌধুরী। প্রথম দিকে সুকুমার ভট্টাচার্য নামে পল্লীগীতির রেকর্ড করলেও পরবর্তীকালে পল্লীগীতির রেকর্ডেও শিল্পী স্বনামেই আত্মপ্রকাশ করেছিলেন।

দানির প্রেমে তখন একেবারে বিভোর গৌরীকেতন ভট্টাচার্য। তার জীবনের একমাত্র প্রেমানুভব তারই গানের প্রতি, এর বাইরে আর কিচ্ছু তিনি ভাবতে পারছেন না। ঠিক সেই সময় পরিবারের সবাই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছেন, কিন্তু গৌরী কেদারের বিয়ে করায় মন নেই, আগ্রহ নেই সেদিকে। কিন্তু আপনজনদের ইচ্ছের কাছে একসময় হার মানতে হয়েছিল তাকে। 1949 সালে চিত্রশিল্পী অমূল্যকুমার মুখোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্রীর কন্যা ষোড়শী শিফালির সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন উদীয়মান কণ্ঠশিল্পী গৌরী কেদার ভট্টাচার্য। বাবার কথায় তো বাড়ি বাড়ি ফিরে আসতেই হয়। বাবা কবিরাজ অপর্ণাচরণ, তার গানের প্রতি অনুরাগ না থাকলেও গৌরী কেদারের যেমন গানের প্রতি একেবারে তুমুল ভালো লাগা, ঠিক তেমনিভাবে গানের প্রতি গভীরভাবে আকর্ষণ অনুভব করেছেন ছোট ছেলে কাশীনাথ ভট্টাচার্য। তিনিও ছিলেন সঙ্গীতপ্রেমী এবং কাশীনাথ ভট্টাচার্য খেয়াল ঠুমরি গাইতেন। এবং এই যে দুই ভাইয়ের একমাত্র বোন রানী, তিনিও কিন্তু গানের প্রতি অসম্ভব দুর্বল ছিলেন। গান তারও জীবনের ধ্রুবতারাই ছিল। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এখন সময় 10:54, হাতে আর 6 মিনিট সময় আছে। হয়তো আর বেশি কথা বলবার সুযোগ পাবো না, হয়তো কেন নিশ্চিতভাবেই পাবো না। গানও কতটা কি শুনতে পাবো, একটি গান তো শুনতে পাবই, আর অতিরিক্ত শুনতে পাবো না হয়তো। তাই এই পরিসরে বলে রাখি, আজ আমি আপনাদের যা কিছু তথ্য পরিবেশন করলাম তা পরিবেশন করলাম সঙ্গীত গবেষক জয়তী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্যসূত্র থেকে। আসুন শুনি এবারের গান।

0: গানের ভেলা আজ এ পর্যন্ত। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী।

মন্ত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: Mogul's Meter. And yes, আজ মগজ মিটারে আবারও চলে এসেছি আমি ব্রতদীপ, আমার সঙ্গে
1: আমি সম্পূর্ণা। আর আজকে আড্ডা হবে একদম জমি, আর তোমরা মগজে শান দিয়ে রেডি থাকো, তৈরি থাকো, একের পর এক বাউন্সার আমরা ছাড়বো আর তোমরা সিক্সার মেরে উড়িয়ে দেবে।
0: কি বা কি দিচ্ছে বুঝতে পারছো না আজকাল সম্পূর্ণা, ভাবা যাচ্ছে না ভাবার বাইরে। তবে হ্যাঁ, আজকে মগজ মিটারের আড্ডায় তোমাদের জন্য বেশ কিছু ব্যাক টু ব্যাক ভালো ভালো প্রশ্ন রয়েছে, এবং প্রশ্নের উত্তর দিতে পারিলে কি পাবে, পাইবে আমাদের বুক ভরা ভালোবাসা এবং হাততালি
1: আর সুন্দর সুন্দর গান,
0: সুন্দর সুন্দর গান শুনতে। তবে আর শুধুমাত্র আমরা মানে কিভাবে তোমরা যোগাযোগ করবে তোমরা জানো, তাও একবার তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটি হচ্ছে 0332131342 এই নম্বরে চলে এসো আমাদের আজকের
1: প্রশ্নের আড্ডায়। তোমাদের প্রশ্ন মানে আমরা যে প্রশ্নগুলো করব তার উত্তর তোমরা দিয়ে দেবে। আর যেটা সবচেয়ে বড় কথা, শুধু কি ফোন লাইন, যদি ফোন লাইনে কোনো সময় ব্যস্ত পাও তাহলে তো আমাদের মানে অফিশিয়াল ফেসবুক যে পেজ যুববাণী কলকাতা, তার মানে একটা সুন্দর পোস্টার আছে যুববাণী কমন মানে আমাদের আজকের মগজ মিটারে, একদম। তো সেখানে তোমরা কমেন্ট করে জানাও চটপট প্রশ্নের উত্তর, আর আমরা একদম প্রশ্নে
0: চলে যাব। প্রশ্নে চলে যাওয়ার আগে তোমাদের কিন্তু কানেক্টিভিটিটাও খুব দরকার, আমি কিন্তু বারবার বলছি, তাই ফোন লাইনটি সামনে রাখো, ফোনে না পেলে কমেন্ট বক্সে চলে আসো। এবং আমরা আজকে শুরু করছি কোন পর্ব দিয়ে?
1: আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম পর্ব কার দূর কদ দূর দিয়ে।
0: কার দূর কদ দূর, মগজ মিটার। তো কার দৌড় কত দূর মানে কত দূর সেটা আমরা হয়তো চাক্ষুষ দেখিতে পারিব না আজকে,
1: কিন্তু উত্তরে বুঝতে পারবো,
0: উত্তরে বুঝিতে পারিব। তাহলে চলো আমাদের প্রথম কার দৌড় কত দৌড়ের প্রথম প্রশ্নে আমরা চলে যাই।
1: একদম প্রথম প্রশ্ন, 2026 সালে আয়োজিত এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হতে চলেছে? আর 2000 আবারও একবার বলে দিই প্রশ্নটা, 2026 সালে আয়োজিত এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হতে চলেছে? তো উত্তরটা চটপট তোমরা দিয়ে দাও,
0: কারণ উত্তরটা দিতে হলে যেটা করতে হবে আমাদের টেলিফোন লাইনে চলে আসতে হবে 0332131342 এই নম্বরে। আমার খুব দৃঢ় বিশ্বাস তোমরা কখনোই আর কি এরকম মানে এইসব প্রশ্নের উত্তর তোমাদের কাছে নর্মাল,
1: একদম মানে জল ভাত,
0: একদম
1: আসলে উত্তর দিয়ে দেবে,
0: আসলে। তাহলে আর লেট করো না, একদম চটপট মন দিয়ে উত্তর দিয়ে ফেলো আমাদেরকে, আমরা কিন্তু রয়েছি তোমাদের উত্তরের অপেক্ষায়। আমরা একটু ফেসবুক কমেন্টস বক্সটা মানে চটপট চেক করে নেবো, আর মানে খুব একটা এই ভেবো না, আমরা আসবো লাইভে ঠিক সময়, আমরা ফেসবুক লাইভেও চলে আসবো। আর এই একটা যে প্রশ্ন করলাম তোমাদেরকে, প্রশ্নের উত্তরটা কি হতে পারে
1: আরেকবার প্রশ্নটা আমি বরং বলে দিই প্রতদীপ, 2026 সালে আয়োজিত এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হতে চলেছে? আর ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখি বন্ধু কি উত্তর দিচ্ছে। হ্যালো, হ্যালো,
2: অস্ট্রেলিয়া,
1: অস্ট্রেলিয়া।
0: তোমার নামটা?
1: হ্যালো বন্ধু, নাম না বলি উত্তর দিয়ে চলে গেছে,
0: উত্তর বললে আমরা মানে হাততালি দেব, কিন্তু কার নামে হাততালিটা দেব বলো তো?
1: তাই বলছি
0: মানে শুধু শুধু মানে জাস্ট আসি মানে এসে মানে নামটা বলে চলে গেলে কিন্তু একটু চাপই আছে, ঠিক আছে দোস্ত, তাই বলবো যে এসে প্লিজ চলো দেখি টেলিফোন লাইনে বন্ধু।
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলো উত্তরটা।
3: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি।
1: হুম বলো।
0: অস্ট্রেলিয়া, ওকে। এরপরে বলা হচ্ছে ভিকিশন বলছো যশোর, আচ্ছা নিবেদিতা চক্রবর্তী বলছো জাপান, সৌমেন দাস বলছো জাপান, শ্যাম মজুমদার জাপান, শতদল, প্রশান্ত, দেবলীনা, প্রশান্ত পর্যন্ত বলছো জাপান, অ্যাক্রস প্রেফেকচার ইজ ক্যাপিটাল সিটি অফ নাগোয়া, জাপান। একটু খুব আমরা ডিটেইলে পেয়েছি, শুভশ্রীও বলছো জাপান, মুনিরা খাতুন বলছো জাপান। তাহলে সঠিক উত্তরটা কি
1: এখনই বলে দেবো? আচ্ছা লাস্ট একটা ফোন কল নিয়ে নি, বন্ধু কি বলছে শুনে তারপরে আমরা যাবো উত্তরে। হ্যালো,
0: কে বলছো, কোথেকে বলছো?
4: আমি শুভদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে।
1: বলো
0: বলো,
1: দুটো উত্তর আমরা পেয়েছি, অস্ট্রেলিয়া আর জাপান। তো উত্তরটা আসল যেটা ঠিক সেটা হচ্ছে জাপান, যারা একটা মানে জোরে হাততালি, যারা ঠিক উত্তর দিয়েছো।
0: মানে এই যে প্রশ্নের এই যে সুন্দর একটা প্রশ্ন আমরা করলাম, তোমরা উত্তর দিলে, আর এই যে সুন্দর একটা বৃষ্টি মুখর আজকে, আহ সারাটা দিন আমি আমার খুব একটা ভালো লাগছে না, বিশ্বাস করো। মানে কি বলতো, বাড়িতে থাকলে বৃষ্টির যে উপভোগটা, মানে মানে একটু আগেই আর কি ঢুকেই আর কি কথা হচ্ছিল আর কি, যে মানে শনি রোববারটা এই বৃষ্টিটা হবে না জানো তো, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিটা হবে, তারপরে শনি রোববার খটখটে রোদ, গরম লাগবে, ঠিক আছে।
1: এমনি আজকে যারা বাড়িতে রয়েছো, ধরো ছুটি নিয়ে রয়েছো, তাদের জন্য এই গানটা যেটা আপাতত আমরা শোনাতে চলেছি সেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে।
0: একদম একদম, তাহলে চলো আপাতত শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা, পরে আমাকে থ্যাংক ইউ বলো কিন্তু গানটার জন্য।

0: মগজ মিটার। যেটা বলছিলাম আর কি, যাওয়ার আগে যদিও আমরা কোনো আলাদা করে প্রশ্নে যাইনি, কিন্তু যাওয়ার আগে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা খুব খুব খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়েছো, জানো তো।
1: তাহলে পরের প্রশ্নে চলে যাই ব্রত।
0: একদম একদম,
1: পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একটু স্পেস যাই আমরা এবার,
0: যাই এর মহাকাশ ভ্রমণ হোক তাহলে।
1: একদম, 2025-26 সালে ভারতের মহাকাশ গবেষণার অন্যতম বড় লক্ষ্য যেটা রয়েছে সেটা হচ্ছে গগনযান। তো গগনযান মিশন কিসের সাথে সম্পর্কিত?
0: আমরা কি কোনো ক্লু দিচ্ছি?
1: আচ্ছা, মানে এইটা বলা যেতে পারে। আচ্ছা, অপশন দেব না, অপশন দেব না, আমরা বলতে পারি একটা ছোট করে ক্লু দিয়ে, যেটা এটার সঙ্গে আমাদের মানুষদের, হিউম্যান মানুষদের একটা ছোট্ট কানেকশন রয়েছে,
0: ভাবা যাচ্ছে না কিন্তু।
1: আর ভারতেরও একটা কানেকশন,
0: ভারতের তো কানেকশন রয়েছে আর কি। কারণ আরো একবার প্রশ্নটা করি, 2025-26 সালে ভারতের মহাকাশ গবেষণার অন্যতম বড় লক্ষ্য গগনযান মিশন কিসের সঙ্গে সম্পর্কিত? তোমরা অনেকেই দেখছো হ্যালো গুড মর্নিং হাই, শুধু গুড মর্নিং বললে হবে না, প্রশ্নের উত্তরও দিতে হবে বন্ধু। ঠিক আছে,
1: আমরা দেখে নিই। 0332231314242 এই নাম্বারে তোমরা ফোন করে আমাদের জানাতে পারো উত্তরটা, আর আমাদের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। আর এছাড়াও আমরা আপাতত ফেসবুক লাইভে রয়েছি, তো সেখানেও তোমরা উত্তর জানাতে পারো আমাদের।
0: আই গেস আমাদের কাছে প্রশ্ন এসেছে,
1: প্রশ্ন না
0: উত্তর আসেনি,
1: উত্তর আসেনি।

0: তবে সৌভিক সরকার বলছো আমি তো ঠিক উত্তর দিলাম দাদা, হ্যাঁ ঠিকই উত্তর দিয়েছো, মানে যারা যারা জাপান উত্তর দিয়েছিল তাদের জন্য জোরে হাততালি ছিল, ঠিক আছে। এরপরে এরপরে এরপরে এরপরে বেশ, এখনো পর্যন্ত আসেনি।
1: আচ্ছা আরেকবার প্রশ্নটা আমরা একটু বলি,
0: একবার একবার
1: 2025-26 সালে ভারতের মহাকাশ কমিশনার একটা অন্যতম বড় লক্ষ্য যেটা রয়েছে গগনযান মিশন, সেটা কিসের সঙ্গে সম্পর্কিত আছে একটা ছোট ক্লু দিয়ে দিচ্ছি।
0: এটা এটা কমেন্টও এসেছে আমাদের, ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান। আচ্ছা আপাতত নিলাম, আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিংক, দেখি বন্ধু কি বলছে।
1: একদম
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ
2: নমস্কার। এই যে গগনযান, এটা এই মুহূর্তের লক্ষ্য ইসরো যে মানববাহী, এতে মানুষ পাঠানো হবে এবং সেই মানুষকে নিরাপদে ফিরিয়েও আনা হবে, এটাই লক্ষ্য।
0: আচ্ছা আচ্ছা বেশ, আমরা নিলাম, কমেন্ট এখনো পর্যন্ত আছে। সুমিতা বলছে দারুণ অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ। এনাকি দাস বলছো ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট, ওকে আমরা এখনো পর্যন্ত নিচ্ছি। পিউপা ঘোষ বলছো ভারতের প্রথম মানববাহী অভিযান, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক প্রশ্ন পাচ্ছি।
1: সৌমেন দাস বলছেন মানববাহী, শুভশ্রী বলছে ইসরো পরিচালিত ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান, দেবলীনাও তাই বলছে মানববাহী মহাকাশ যাত্রা, শ্যাম মজুমদার, প্রশান্ত ধক বলছেন মানববাহী মহাকাশ যাত্রা।
0: তাহলে উত্তরটা কি আরেকবার একটা টেলিফোন নিয়ে আমরা উত্তরটা সঠিক
1: ফোন নিয়ে নি।
0: হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো হ্যালো
0: হ্যালো
3: নমস্কার
1: নমস্কার,
3: আমি মুর্শিদাবাদ জেলা লালবাগ থেকে বলছি, মোহাম্মদ কোশিম মন্ডল।
0: হ্যাঁ বলুন।
3: আমার মনে হচ্ছে এটা মানববাহী
0: মানববাহী মহাকাশ অভিযান, এবং সঠিক উত্তরটা কি জানো, মানে তোমরা জাস্ট একটুর জন্য মানে একদম একদম একদম সঠিক একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছো তোমরা। আজকের দিনের জন্য, ঠিক আছে, আই ডোন্ট নো, আউট অফ দ্য ব্লু সকালবেলা আমি যখন ওর সময় কথা বললাম তখন বলছে যে এই এই গানগুলো আজকে আমরা শুনবো, এবং গানগুলো শুনে আমরা জাস্ট উড়ে গিয়েছিলাম। এখানে সৌভিক সরকারও বলেছো গগনযান মিশন মানুষকে মহাকাশে পাঠানোর মিশন, একদম সঠিক উত্তর তোমারটা। বেশ পরের প্রশ্নে যাবো,
1: এবার একটু এন্টারটেইনমেন্টে যাই। একদম রিসেন্ট একটা সিনেমা বেরোতে চলেছে, এখনো যদিও বেরোয়নি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সিনেমাটা স্বাধীনতা সংগ্রামের কোন ঐতিহাসিক প্রেক্ষাপট ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে নির্মিত?
0: আরো একবার,
1: কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটায় আমরা কোন স্বাধীনতা সংগ্রামীকে দেখতে পাবো, বা কাকে নিয়ে এই সিনেমাটা তৈরি হচ্ছে? তো সেই উত্তরটা তোমাদের দিতে হবে, আর আপাতত একখানা গান রইল তোমাদের জন্য।
0: আপাতত একখানা গান তোমাদের জন্য রইল, এন্ড
1: তারপরে তোমরা বলবে যে কি একখান গান বানাইছে,
0: কি একখান গান বানাইছে, ঠিক আছে। রইল আপাতত মেঘা সিং এবং চক্রবর্তী এবং সোনজিতের কণ্ঠে এই গানটি।

0: মগজ মিটার
1: তোমাদের জন্য যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সিনেমাটা কার বায়োপিক বা কাকে নিয়ে?
2: আমরা একটু কমেন্ট বক্সটা আগে আমরা পোস্টারের কমেন্ট বক্সটা চেক করার আগে আমরা একটু কলে যাব, ফোন এনে যাবো। আমাদের টেলিফোন লাইনে বন্ধু আছে, বন্ধু কি বলছে শুনি।
1: হ্যালো,
2: কি বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো নমস্কার, আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ঘর বলি।
2: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: উত্তরটা হবে বিপ্লবী অনন্ত সিং।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: চট্টগ্রাম অষ্টগড় মিনঠানে।
2: শুনতে পেলাম না,
1: আরেকবার যদি বলো।
2: বন্ধুর উত্তরটা শুনতে পেলাম না, কারণ বন্ধুর উত্তরটা শুনতে না পাওয়ার কারণ আমি আমি ব্যাখ্যা করছি। বন্ধুর উত্তরটা শুনতে না পাওয়ার কারণ বন্ধু আমাদেরকে ফোন করিয়া রেডিও সেটের সামনে দাঁড়াইয়া ছিল,
1: মানে ব্রতদীপ গানটা শুনে এখন সাধু ভাষায় চলে গেছে।
2: হ্যাঁ মানে বন্ধু ওই রেডিও সেটের সামনে দাঁড়িয়ে ছিল, সুতরাং বন্ধু যখনই আমাদেরকে ফোন করবে তখনই
1: রেডিও সেট
2: মানে চেষ্টা করবে, মানে এই চেষ্টাটুকুনি আমরা দেখবে, চেষ্টা করলেই কিন্তু উপায় আছে, ঠিক আছে। চেষ্টা করবে কি, উঠবে প্রথমে, ঠিক আছে, উঠবে রেডিও সেট থেকে, হাঁটবে একটু, হেঁটে হেঁটে হেঁটে 100 থেকে 100 মিটার দূরে চলে যাবে।
1: বন্ধুরা তারপরে ফিতে নিয়ে মাপতে বসবে, বেকার দরকার নেই, চলো আমরা উত্তরে যাই।
2: একদম, একটু রেডিও সেট থেকে দূরে ফোন করে এসে আমাদেরকে ফোন করবে, তাহলে কি মানে তোমার গলাটা আবার আমাদেরকে দুবার তিনবার চারবার করে শুনতে হচ্ছে, সেটা আলাদা করে দরকার পড়বে না।
1: আচ্ছা, লাইভেও আমরা উত্তর পাচ্ছি, সঙ্গে পোস্টারেও, লাইভেও
2: আমরা আগে লাইভের আমরা আগে পোস্টারের কমেন্ট বক্স গুলো দেখিনি। নয়না গিরি বলছো অনন্ত সিং, দেবলীনা চক্রবর্তী বলছো অনন্ত সিং। বেশ, এখনো পর্যন্ত আমরা এতগুলো উত্তর পেয়েছি। এখানে নিবেদিতা চক্রবর্তী, শুভশ্রী, শ্যাম মজুমদার, সৌমেন দাস বলছো বিপ্লবী অনন্ত সিং। বেশ, আমরা এবার একটু লাইভের কমেন্টস গুলোতে চোখ বুলিয়ে নি, চোখ বুলিয়ে দেখতে পাই কি দেখিনি।
1: ততক্ষণ আমরা ফোন ইনে চলে যাই, বন্ধু রয়েছে ফোন লাইনে।
2: একদম,
1: হ্যালো
4: হ্যালো
2: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অনন্ত সিং, আমরা কমেন্টে মানে আমরা ফেসবুক কমেন্টে যদি যাই, ফেসবুক কমেন্টে রয়েছে সৌভিক সরকার, অভি বলছো বিপ্লবী অনন্ত সিং সিংহকে বায়োপিক, যার চরিত্রে জিদ্দা অভিনয় করছেন কেশব মণ্ডল, সৌরিত কেশব মণ্ডল বলছো অনন্ত সিং, সৌরিত মাইতি বলছো দেবী চৌধুরানী, ওকে, সুমিতা রায় বলছো অনন্ত সিং, সৌভিক সরকার বলছো অনন্ত সিং, প্রবাল মহাপাত্র, প্রজ্ঞা পারমিতা, বাবাই চক্রবর্তী, মনিরা খাতুন, শুভশ্রী, সবাই বলছো অনন্ত সিং, রুমকি মুখার্জি বলতো অনন্ত সিং, পিউপা ঘোষ, এনাক্ষী দাস বলছো অনন্ত সিং।
1: একদম, আর ফোন লাইনে আপাতত বন্ধু রয়েছে, কথা বলে নি। হ্যালো,
2: কে বলছো, কোথা থেকে বলছো?
5: নমস্কার সম্পূর্ণাদি।
1: হ্যাঁ নমস্কার।
2: মাঝে মাঝে মানুষজন আমরা হয়ে যায়, মাঝে মাঝে নাম এমন ভাবে বলি, আসিফ, ঠিক আছে, আমার বন্ধু,
1: যেমন ভাবে বন্ধু,
2: হ্যাঁ বন্ধু, সবাই আমরা বন্ধু। খুব ভালো লাগলো, মানে আমরা অলরেডি ব্যাক টু ব্যাক এতগুলো প্রশ্ন করলাম, এবং এরপরে একটু অন্যরকম ধাঁচে গেলে কেমন হয়?
1: চলে যাব আমরা, আর আপাতত প্রথম রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ড প্রথম ধাঁধা থাকছে তোমাদের জন্য, চলো মন দিয়ে শোনো। প্রথম ধাঁধা, কোন ব্যাংকে টাকা রাখা যায় না, কোন ব্যাংকে টাকা রাখা যায় না, উত্তরটা চটপট দিয়ে ফেলো। আর আপাতত আজকে হ্যান্ডলুম ডে, তো তোমাদেরই বন্ধু প্রিয়াশা তোমাদের জন্য কিছু বলেছে, তো চলো শুনে আসি প্রিয়াশা কি বলছে।
0: যে কোনো একটা সুতো সেটা তো শুধুমাত্র সুতো নয়, মানে সেই সুতোটা দিয়ে কত কিছু হয়। সেই সুতোটা দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় বানানো যায়। সেই সুতোর মধ্যে দিয়েই কখনো ইতিহাস, কখনো সংস্কৃতি, কখনো আবার হাজারো মানুষের স্বপ্ন বা জীবিকা, যাই বলো না কেন, সেই সমস্ত গল্প আমাদের কাছে উঠে আসে। ঠিক তেমনই হ্যান্ডলুম অর্থাৎ হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের ঐতিহ্যকে, আমাদের আদর্শকে আজও একইভাবে বাঁচিয়ে রেখেছে। আজ জাতীয় হ্যান্ডলুম দিবস। 2015 সাল থেকে প্রতি বছর 7ই আগস্ট এই দিনটিকে পালন করা হয় হ্যান্ডলুম ডে হিসেবে। তার কারণ 1905 সালে স্বদেশী আন্দোলনের যে স্মৃতি, সেই স্মৃতিকে যাতে সারা জীবন আমরা মনের মনে কোথায় ধরে রাখতে পারি, সেজন্য এই আয়োজন। এই দিন শুধুমাত্র কিন্তু হ্যান্ডলুম মানে হাতের তৈরি জিনিসের দিন বা হাতের তৈরি জিনিসপত্র বানাতে হবে এমনটা কিন্তু নয়। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে হাতে বোনা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাপড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিল্পীদের পরিশ্রম, তাদের দক্ষতা, তাদের শিল্প কারুকার্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলা একটা নতুন রকম শিল্পকার্য, তাই না? আর এই সমস্ত কিছু নিয়ে অর্থাৎ এই হ্যান্ডলুম ডে নিয়ে আজ তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছে আমি, প্রিয়াশা। আমাদের এই যে হ্যান্ডলুম ডে হঠাৎ করে কেন পালন করা শুরু হলো, তার কি গুরুত্ব, এই সমস্ত কিছু জানতে আমরা কথা বলেছিলাম ডক্টর শুভদীপ মণ্ডলের সঙ্গে। জানো তো, তিনি কিন্তু পেশায় অধ্যাপক, মানে ভূগোলের শিক্ষক। তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে এই হাতে বোনা বিভিন্ন জিনিসপত্র, হ্যান্ডলুমের বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছুর সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার কাছে প্রথমেই যেটা জানতে চেয়েছিলাম, এই হ্যান্ডলুম দিবস কেন পালন করা হয়, মানে তার আলাদা করে কি গুরুত্ব রয়েছে?
4: আমার মনে হয় জাতীয় হ্যান্ডলুম দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে স্মরণ করা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির যে চরকা এবং তার যে জাতীয়তাবাদী চেতনা, যেখানে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের মিলে তৈরি কাপড়কে আমরা বর্জন করে আমাদের জাতীয়তাবাদী চেতনাকে সামনে এগিয়ে এনেছিলাম, এবং এটা একটা আমাদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে লড়াই, তার একটা প্রতীক হলো আমাদের এই হ্যান্ডলুম। তাই আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে সেই ইতিহাসের কথা স্মরণ করানো এবং বিশ্ব মানচিত্রে এবং বিশ্বের দরবারে আমাদের ঐতিহ্যকে সামনে তুলে রাখাই হলো জাতীয় হ্যান্ডলুম দিবস পালনের মুখ্য উদ্দেশ্য।
0: বেশ, হ্যান্ডলুম দিবস কেন গুরুত্বপূর্ণ তা তো জানা হলো। আচ্ছা, বাংলার এই যে তাঁত শিল্প বলো বা বিভিন্ন হ্যান্ডলুমের কাজ বলো, এর কোন কোন দিক আজও আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে জানতে ইচ্ছে করছে, তো সে প্রশ্ন সরাসরি আমরা শুভদীপ বাবুর কাছেই রেখেছিলাম।
4: বাংলার ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে বাংলার ক্ষেত্রে দেখবো যে বাংলার তাঁত শিল্পের যে বৈচিত্র্য এবং হ্যান্ডলুমের যে বৈচিত্র্য, সেটা বাংলাকে দেশের মানচিত্রে এবং বিশ্বের মানচিত্রে অনন্য করে রেখেছে। যেমন যদি উদাহরণ হিসেবে আমরা বলি, ধনেখালীর তাঁত, বেগমপুরী শাড়ি, বালুচুরি, মুর্শিদাবাদ সি

0: এই সবগুলি তাদের বুনন শিল্পের যে পদ্ধতি এবং তাদের ডিজাইনের যে পদ্ধতি সমস্তগুলো একে অপরের থেকে ভিন্ন। মা যেমন কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই চিউর পাড়, কোনো ক্ষেত্রে দেখতে পাই মাঠা পাড়, কোনো ক্ষেত্রে দেখতে পাই ধানের শীষ, এবং এই সবগুলো কিন্তু স্থানীয় যে কারিগর তাদের বংশ পরম্পরায় এই যে স্কিল সে স্কিল কিন্তু চলে আসছে। এবং এইটা এই যে বৈচিত্র্যের যে জায়গাটা আমার মনে হয় বাংলাকে এটা বাকি রাজ্যে বাংলাকে বাংলাকে অন্য একটা জায়গায় এরা নিয়ে আসে।
1: তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে হ্যান্ডলুমের পোশাক বা হাতে তৈরি গয়নার যে ব্যবহার, সেগুলো স্থানীয় শিল্পী যারা তাদের যে উপকারে তো লাগে, তারা তো বানাচ্ছেন দীর্ঘদিন ধরে, তো এটা কিভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড?
0: হ্যান্ডলুম পোশাক বা হাতে তৈরি গয়না এই পুরো সবকিছুর সাথে জুড়ে জড়িয়ে রয়েছে আমাদের এমএসএমই সেক্টর। এবং আমরা যদি আমাদের ভারতবর্ষের অর্থনীতির যে চিত্রটা যদি দেখি তাহলে দেখবো যে একটা বৃহৎ অংশ ইনফর্মাল সেক্টর, এবং ইনফর্মাল সেক্টরের একটা বিরাট বড় অবদান আমাদের জাতীয় যে অর্থনীতি তাতে রয়েছে, এবং এই জাতীয় অর্থনীতির একটা বিরাট বড় অংশ অবদান সব আয়ের একটা বড় অংশ সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ডলুম সেক্টরের সাথে যুক্ত। একদিকে এটা যেমন কর্মসংস্থান তৈরি করে, অন্যদিকে আমাদের যে ঐতিহ্য তার সাথে সাথে আমাদের যে ইউনিকনেস, যেটা যে বুননের যে শিল্প বা যে ডিজাইন সেটাকে বাকি জায়গার থেকে আমাদেরকে পৃথক করে রাখে, এবং এটা আমাদের এক ধরনের পরিচিতিও। তাই আমার মনে হয় যে যদি আমরা আরো বেশি করে স্থানীয় পোশাক শিল্পীদের জিনিস ব্যবহার করি বা আমরা হাতে তৈরি গয়না ব্যবহার করি, একদিকে যেরকম ভিলেজ ইকোনমি একটা বুস্ট আপ হয়, কর্মসংস্থান আরো তৈরি হয়, তার সাথে সাথে আমাদের যে পরিচিতির জায়গাটা, যে ব্র্যান্ডিং এর জায়গাটা, সেই ব্র্যান্ডিং এর জায়গাটা আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। একদিকে তাদের আয় বাড়বে গ্রামের মানুষগুলো যারা এর সাথে যুক্ত, এবং বংশ পরম্পরায় যারা এই বিষয়গুলি তৈরি করে আসছেন এই সমস্ত শাড়ি বা গয়না, তাহলে তাদেরও একটা তারা একটা বুস্ট আপ পাবেন।
1: সব শেষে আমাদের জেনারেশন অর্থাৎ ইউথ জেনারেশন, বর্তমান প্রজন্মকে হস্তশিল্পের প্রতি, হ্যান্ডলুমের বিভিন্ন কাজের প্রতি যদি তারা কোনো উদ্যোগ নিতে চায়, তাহলে সেটা তারা কিভাবে নিতে পারে, সেই প্রসঙ্গে শুভদীপ বাবু কি বলেছিলেন শোনাবো তোমায়।
0: আর নতুন প্রজন্মকে হ্যান্ডলুম সাথে কিভাবে উদ্যোগ করা যেতে পারে, দেখুন নতুন প্রজন্ম বা আমরা যেটাকে বলি জেনজি, তাদের ক্ষেত্রে তারা সবসময় যেটা চায় সেটা হচ্ছে যে ট্রেন্ডের সাথে এগোতে, যে জিনিসটা ট্রেন্ড সেই জিনিসটার সাথে তারা একাত্ম হতে চায়। তা আমাদের মনে হয় যে আমরা যদি হ্যান্ডলুম শিল্পটাকে যদি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি, সেই ব্র্যান্ডিং এর জায়গাটা যেমন ধরুন অন্যান্য অনেক ধরনের ব্র্যান্ড যারা স্থানীয় শিল্প তাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে, যেমন কোলাপুরি চপ্পল, কোলাপুরি চপ্পল এখন বিদেশের প্রচুর নামি দামি ব্র্যান্ড তারা বের করছে। তো আমরা যদি সেই ব্র্যান্ডিং এর জায়গাটা নিয়ে আসতে পারি এবং জেন জি কে বা জেন আলফাকে যদি সেই ব্র্যান্ডিং এর সাথে আমরা পরিচিতি করাতে পারি, তাহলে আমরা মনে হয় তারা এই বিষয়টার প্রতি অনেক বেশি আগ্রহী হবে, এটাকে ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহী হতে পারে। এবং এক্ষেত্রে আমার মনে হয় সরকারি একটা উদ্যোগ প্রয়োজন, যেখানে সরকার এই সমস্ত যারা নতুন ধরনের স্টার্ট আপ নিয়ে আসছে, যে এই ধরনের পোশাকে যে স্টার্ট আপ গুলো তারা নিয়ে আসছে, যেমন একটা স্নিকার্স ব্র্যান্ড তারা যেটা করেছে রিসেন্টলি আমি দেখলাম যে তারা স্থানীয় যে জুতোর যে ডিজাইন সেই ডিজাইনটাকে তারা অ্যাডপ্ট করেছে এবং একটা স্নিকার ব্র্যান্ড তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এই ব্র্যান্ডিং এর জায়গাটাকে অনেক বেশি নজর দেওয়ার প্রয়োজন, এবং এই ব্র্যান্ডিং এর জায়গা যদি তৈরি করতে পারি সেক্ষেত্রে যদি আমরা সোশ্যাল মিডিয়া কি ইউজ করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক একটা নতুন দিগন্ত একটা খুলতে পারে, এটা বলে আমার মনে হয়।
1: তাহলে সব শেষে একটাই কথা বলতে হয়, এই যে হ্যান্ডলুম দিবস, এই যে ছোট ছোট দিনগুলো আমরা সেলিব্রেট করি, তার সঙ্গে প্রত্যেকটা দিনের সঙ্গে কত গল্প জড়িয়ে থাকে, কত স্মৃতি জড়িয়ে থাকে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই প্রজন্মটা অর্থাৎ তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে এই যে স্টার্ট আপ বিজনেস বলো বা তাদের কর্পোরেট জীবন থেকে বেরিয়ে এসে একটুখানি অক্সিজেন বলো, সমস্ত কিছুর হদিশ কিন্তু আজ আমরা পেলাম, তাই না? এতক্ষণ তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে বিশেষ প্রতিবেদন নিয়েছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা, আপাতত ফিরিয়ে দিচ্ছে স্টুডিওতে।
2: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
3: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
4: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে

0: একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
2: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্ট।

0: #YV56
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56, আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
3: #YV56
4: একটু আমরা ফোন কলে বন্ধুদের সঙ্গে কথা বলে নি, তারপর আমরা উত্তর বলবো। হ্যালো,
5: কে বলছো, কোথেকে বলছো? কে বলছো, কোথেকে বলছো?
6: বলো।
4: আমাদের কমেন্ট বক্সে অনেক উত্তর এসেছে, তো সবকটাই কিন্তু বেশিরভাগ এসেছে ব্লাড ব্যাংক, পাওয়ার ব্যাংক, আই ব্যাংক, এই উপরে রিভার ব্যাংক।
5: হ্যাঁ, মানে মানে মানে টাকার ব্যাংক ছাড়া তোমরা যে যে যে কটা ব্যাংকের নাম বলেছো সেটা সে কটা সবকটা সঠিক উত্তর, ঠিক আছে? আমি এইটুকুনি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি যে তোমরা যেভাবে উত্তর দিচ্ছ আজকে, মাই গড, আমি আমি নিজে ভয় পেয়ে যাচ্ছি এরপরে প্রশ্নটা করব কি করব না। ঠিক আছে,
4: না প্রশ্ন না করলে কি করা হবে, পরে প্রশ্নটা করতে হবে,
5: পরে প্রশ্নটা করতে পারি আমরা। বেশ, আমরা পরের প্রশ্নে যাব। এই ধাঁধা রাউন্ডেরই, কোন ড্রাইভারের লাইসেন্স লাগে না? এটা একটু কঠিন আছে,
4: লাইসেন্স
5: লাগে না। ঠিক আছে,
4: চটপট কমেন্ট করে দাও আর ফোন লাইনে চলে এসো। 0332231314 এই নাম্বারে রয়েছে বন্ধু। হ্যালো, হ্যালো,
5: না বন্ধু, বন্ধু ফোন করিয়া চলিয়া গেলে হবে না,
4: আমাদের সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে।
5: সুমিতা রায় বলছো, ফাটাফাটি প্রোগ্রাম মগজ মিটার। আরো একবার বলি, কোন ড্রাইভারের লাইসেন্স লাগে না?
4: আমরা উত্তর পাচ্ছি আমরা, কিন্তু
5: কেশব মণ্ডল বলছো স্ক্রু ড্রাইভার। ঠিক আছে, স্ক্রু ড্রাইভার বলেছো কেশব মণ্ডল। এনাক্ষী দাস বলছো স্ক্রু ড্রাইভার।
4: আচ্ছা, ফোন লাইনে বন্ধু রয়েছে, কথা বলে নিয়ে একটু বন্ধুর সঙ্গে। হ্যালো,
7: নহপর বেলদা, পশ্চিম মেদিনীপুর, স্ক্রু ড্রাইভার।
4: স্ক্রুড্রাইভার, আচ্ছা বন্ধু, একেবারে ঝটপট এসে নিজের নাম বলে উত্তর বলে চলে গেছে, একদম এইভাবে ঝটপট এসো, চলে এসো ফোন লাইনে আর উত্তর দিয়ে দাও। বন্ধু রয়েছে আবারও ফোন লাইনে,
5: একদম।
4: হ্যালো,
8: হ্যাঁ আমি বলছি চন্দননগর থেকে।
5: উত্তরটা, হ্যালো, উত্তরটা, কেশব মণ্ডল, প্রশান্ত ধক, অমিতাভ শেঠ, রিমো মুখোপাধ্যায়, সবাই বলছো স্ক্রু ড্রাইভার।
4: আমরা কমেন্ট বক্সে উত্তর পেয়েছি আমাদের ফেসবুকে যে পোস্টার, মানসী দাসেন, শুভশ্রী, রিমো মুখার্জি, রিট্টু, তমালাই, উত্তম প্রামাণিক, নিবেদিতা চক্রবর্তী, সৌমিন দাস, নয়নাগিরি, প্রশান্ত ধক, সবাই বলছেন স্ক্রু ড্রাইভার। আর লাস্ট আজকের এই প্রশ্নের ফোন কলটা নিয়ে নি। হ্যালো,
9: হ্যালো,
5: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
9: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
4: বল,
5: ভাবা যাচ্ছে না তো, মানে কি দারুন ভাবে খেলছো তোমরা, আমি তো মানে এক্সপেক্টেশন, গরুর গাড়ির ড্রাইভার, এইটা তো একটা নতুন উত্তর পেলাম আমি,
4: এইটা ভালো ছিল,
5: এই উত্তরটা পেয়েছি আমরা রূপম পণ্ডিতের থেকে,
4: এইটা ভালো ছিল,
5: এইটা এইটা হচ্ছে একটা মানে একদম কারেক্ট আছে, মানে যদিও আমরা গরুর গাড়ির ড্রাইভার
4: জানি
5: না, মানে আমি সত্যি জানি না, আপনার কমেন্টার জন্য খুব ধন্যবাদ, আমরা হয়তো সঠিক উত্তর বলে ঘোষণা করতে পারছি না,
4: কিন্তু মজা পেয়েছি,
5: কিন্তু মজা পেয়েছি, ঠিক আছে, আপনি গুরু ভালো, ঠিক আছে। প্রজ্ঞা পারমিতা এবং প্রবাল মহাপাত্র, সুমিতা রায়, সবাই বলে দিয়েছো, একদম সঠিক উত্তর দিয়েছো, সবার জন্য জোরে হাততালিও দিয়ে দিয়েছি,
4: জোরে হাততালি হয়ে গেছে, আরেকবারও দিয়ে দিলাম, তো এবার আমরা পরের রাউন্ডে চলে যাই,
5: একদম একদম, এর পরের রাউন্ডটা রয়েছে অডিও রাউন্ড,
4: তোমাদের খুব পছন্দের রাউন্ড, আর অডিও রাউন্ডের প্রথম অডিও তো যেতেই হবে, প্রথম অডিও রয়েছে তোমাদের জন্য, প্রশ্নটা কি আগে বলে দেবো নাকি
5: আগে অডিওটা শুনিয়ে নি?
4: চলো অডিওটা আগে শুনিয়ে নি, শুনে নাও চট।

0: বিষের পর চাওয়া পাওয়া মিটে যাওয়ার পর ভালো করে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে।
1: তো এই যে অডিওটা আমরা শুনলাম, একটা ডায়লগ শুনলাম, তো একটা সিনেমার ডায়লগ, তোমাদের বলতে হবে কোন সিনেমার ডায়লগ।
2: আরো একবার না হয় আমরা অডিওটা শুনিয়ে দিই।
0: বিষের পর চাওয়া পাওয়া মিটে যাওয়ার পর ভালো করে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে।
2: আমি মনে করছি আমাদের মানে আমাদের যারা লাইভে আছো শুনছো তারা বোধহয় শুনতে পাবে না, মানে যারা আমাদের ফেসবুক লাইভে আছো তারা শুনতে পারবে না। তোমরা একটু রেডিওটা টিউন করে নিলে খুব ভালো হয়। রেডিওটা টিউন করে তোমরা যদি অডিওটা শুনতে চাও খুব ভালো।
1: চটপট কথা বলে নি,
2: কথা বলে নি।
1: হ্যালো
3: হ্যালো, উত্তরটা আমি রাজা চ্যাটার্জি বলছিলাম। উত্তরটা হবে চাওয়া পাওয়া।
1: চাওয়া পাওয়া, আচ্ছা
2: আচ্ছা। আমাদের প্রশ্নটা কি ছিল?
1: প্রশ্নটা ছিল হচ্ছে কোন সিনেমার ডায়লগ এটা। তো আরেকবার শুনিয়ে দিচ্ছি আমরা বরং তোমাদের।
0: শিরপর চাওয়া পাওয়া মিটে যাওয়ার পর ভালো করে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে।
1: সত্যি তো একটা পারপাস তো বেঁচে থাকতে গেলে লাগে।
2: একটা পারপাস তো আছে, ইভেন আজকে মগজ মেটারও একটা পারপাস রয়েছে।
1: কি পারপাস? এই যে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার, উত্তরগুলো চটপট চটপট নিয়ে নাও। আর বন্ধু রয়েছে আপাতত ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো,
2: কে বলছো, কোথেকে বলছো? না, বন্ধু চলে গেছে, অসুবিধা নেই। আমরা কিন্তু এখনো আমাদের টেলিফোন লাইন খোলা রেখেছি 03033221314 এই নম্বরে, এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুবনী কলকাতা, সেখানে এসেও কিন্তু আজকে তোমরা রিপ্লাই দিতে পারো। অ্যান্ড আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনে নি।
1: হ্যালো
4: হ্যালো
1: হ্যাঁ,
4: আমি মদন গোপাল মিত্র বলছিলাম।
1: হ্যাঁ, উত্তরটা
4: উত্তরটা হবে সঙ্গত বয়ে।
2: উত্তরটা হবে
1: অফিসিয়াল যে পোস্টার রয়েছে ফেসবুক পেজে, সেখানে কমেন্ট করে চটপট জানিয়ে ফেলো যে কোন সিনেমার ডায়লগ এটা। আর আপাতত কি আমরা একটা ছোট্ট গানে যাব?
2: একটা ছোট্ট গানে আমরা যেতেই পারি, আমাদের মানে কোন মানে অসুবিধা নেই। মানে একটা গান শুনে না হয় ফিরছি তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে। অ্যান্ড চলো আপাতত অ্যাশকিং এবং মোনালি ঠাকুরের কণ্ঠে রইল এই গানটি।

0: মগজ মিটার। আমরা বেসিক্যালি যে অডিওটা দিয়ে তোমাদেরকে গেছিলাম, আমরা প্রচুর প্রচুর প্রচুর প্রচুর উত্তর পেয়েছি।
1: বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নিই
0: একবার। চলো,
1: হ্যালো।
0: না বন্ধু, চলে গেল, অসুবিধা নেই।
1: আমাদের ফেসবুক পোস্টে অনেক কমেন্ট এসেছে ব্রতদিন,
0: আমরা একটু কমেন্টগুলো চোখ বুলিয়ে নিই।
1: একদম, শক্তি কুমার চট্টোপাধ্যায়, সায়নদীপ দাস, রিমো মুখার্জি, রিট্টু, প্রশান্ত ধক, সৌভিক সরকার, অভি, নয়নাগিরি, সৌমেন দাস, অমর মিশ্র, শুভশ্রী, সবাই বলছেন সিনেমার নাম অনেকদিন পর।
0: অনেকদিন পর, সত্যি অনেকদিন পর।
1: এই প্রশ্নটার লাস্ট উত্তর আমরা ফোন লাইনে নিয়ে তারপরে উত্তরে চলে যাব।
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো,
0: না বন্ধুর সঙ্গে কেন যে যোগাযোগ করা যাচ্ছে না, হতে পারে একটু নেটওয়ার্ক সমস্যা, কারণ বাইরেও বৃষ্টি, মেঘলা দুপুরে একটু নেটওয়ার্ক প্রবলেম হবে না, তা কি এবার কখনো হয়?
1: এবার আমরা উত্তরে চলে যাই।
0: চলো আমরা উত্তরে চলে যাই। উত্তরটা সঠিক, উত্তরটা
1: অনেক দিন পর, জোরে একটা হাততালি যারা ঠিক উত্তর দিয়েছো।
0: আমার কিরকম মনে হলো এসে বলছে সম্পূর্ণ বলো, অনেক দিন পর জোরে একটা হাততালি। একদম, সিনেমার নাম অনেক দিন পর। বেশ, এরপরে আমরা আরেকটা অডিও শুনিনি, তারপরে আমরা প্রশ্ন করছি।

0: এই যে আমরা গানটা শুনলাম,
1: তো এই গানটা কার গলায় শুনলাম, কণ্ঠটা কার, সেটা তোমাদের বলতে হবে
0: আমাদের প্রশ্নটা। কিন্তু কিছুদিন আগেই আমরা আরো একটি অনুষ্ঠানে করেছিলাম, সেই অনুষ্ঠানটা এখন বলবো না, কিন্তু বলতে হবে তোমাদেরকে যে এই গানটা যেটা শুনলাম এত সুন্দর একটা গান, মানে খুব মানে এখন লুপে চলছে গানটা অনেকেরই
1: একদম। আর ফোন লাইনে বন্ধু, হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার,
2: গোপাল খাওয়া বলছিলাম।
1: বলুন,
0: যখনই ফোন করবেন তখনই রেডিও সেট থেকে একটু দূরে চলে যাবেন, তাতে কি হবে আমরা একদম পরিষ্কার ভাবে আপনার কথাটা শুনতে পারবো, একদম পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তো এইটা আমরা চেষ্টা করতেই পারি, ঠিক আছে? এই চেষ্টাটা আমাদেরকে প্রত্যেককে সফল করতেই হবে একটা না একদিন। দেখি টেলিফোন লাইনে বন্ধু,
1: হ্যালো,
0: কে বলছো, কোথা থেকে বলছো?
3: প্রথমা দাস বলছি, প্রথমা দাস বলছি চন্দননগর থেকে। কলটা হবে রাপুর্ণা,
1: রাপুর্ণা,
0: উত্তরটা হবে রাপুর্ণা। আমরা নিয়েছি, আমরা
1: ফেসবুকে আমরা কমেন্ট পাচ্ছি অনেক। চলো চটপট একবার চোখ বুলিয়ে নি। রিমো মুখার্জি, রেট্টু, মানসী দাস সেন, শ্যাম মজুমদার বলছে নিমন চক্রবর্তী, পর্ণিতা চক্রবর্তী, শুভশ্রী, এনাক্ষী বলছে রাপুর্ণা, আর নয়নাগিরি বলছে লগ্নজিতার কণ্ঠে অর্ধাঙ্গিনী সিনেমা।
0: টেলিফোনে বন্ধু কি বলছে?
2: টেলিফোনে বন্ধু কি বলছে?
0: রেডিও সেট থেকে দূরে চলে যাও।
1: হ্যাঁ,
2: হ্যালো, আমি রাজা ব্যানার্জি বলছিলাম।
1: হ্যাঁ বলো। নিবেদিতা চক্রবর্তী বলছে রাপুর্ণা ভট্টাচার্য, সৌমেন দাস বলছেন রাবণ্না, আচ্ছা শুভজিৎ, ওটা বোধ হয় রাপুর্ণা হবে, শুভজিৎ বলছে লগ্নজিতা, অমর মিশ্র বলছেন রাপুর্ণা ভট্টাচার্য। আচ্ছা, আমরা বেশ কটা উত্তর পেয়েছি, মানে তিনটে উত্তর পেয়েছি, রাপুর্ণা ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, লগ্নজিতা। তো সঠিক উত্তর কোনটা প্রতিদীপ?
0: সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর টিং টিং টিং টিং টিং টিং টিং
1: বলে ভালো,
0: সঠিক উত্তর
1: রাপুর্ণা ভট্টাচার্য।
0: একদম রাপুর্ণা ভট্টাচার্য,
1: একদম, জোরে জোরে একটা হাত তালি।
0: একদম, অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, এই গানটা ইদানিং আমি আমি আমি আমার আশেপাশে কো প্যাসেঞ্জার্সদেরকেও দেখছি, জানো তো, আমার যারা সহযাত্রী তারা তারাও দেখছি কানে হেডফোন গুঁজে এই গানটাই চলছে, পাশ দিয়ে শোনা যায় অ্যাকচুয়ালি,
1: এবং ভীষণ মিষ্টি গানটা, তো পছন্দের গান সবার।
0: একদম একদম, পছন্দের তো গান সবার, এবং আজকের আমরা অডিও রাউন্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের মগজ মিটারের শেষ পর্যায়ে ইনফ্যাক্ট চলে এসেছি বলা ভালো। একটা ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে শোনাই, ইনস্ট্রুমেন্টটা শোনানোর পর তোমাদেরকে বলতে হবে যে এটা কোন ইনস্ট্রুমেন্ট।

0: এই যে একটা ইনস্ট্রুমেন্ট শোনানো হলো তোমাদেরকে, ঠিক আছে, বলতে হবে এই ইনস্ট্রুমেন্টটি কোন ইনস্ট্রুমেন্ট, এবং তোমরা উত্তর দিতে দিতে চলো শুনে নি এই মাসে বলতে চাই টপিকটা কি।
1: এই শৌনক, মোবাইল স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
2: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলতো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
2: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
2: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
2: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
2: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: তাহলে শুনে নিলে এই মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ কেমন হবে, সেই নিয়ে লিখে ফেলো চিঠি আমাদেরকে। অ্যান্ড চলো আমাদের টেলিফোন লাইনে বন্ধু দেখি, আমরা একটি ইনস্ট্রুমেন্ট শুনেছিলাম, উত্তরটা শুনে নি কি।
3: হ্যালো,
0: কে বলছো, কোত্থেকে বলছো?
3: হ্যালো,
4: আমি বিরাট কোহলি বলছি মুম্বাই থেকে, উত্তরটা হবে সেটা কি
1: বন্ধু?
0: আমি জানি না, আমি এই এই ধরনের প্র্যাঙ্ককে আমরা খুব একটা এলাও করি না, তাই বলবো যে বন্ধু যখনই নিজের ফোনটি করবে
1: নিজের নামটা ব্যবহার করো।
0: একদম সঠিক উত্তর হয়নি যদিও, সেটা আলাদা ব্যাপার। আমরা দেখছি কলে কে আছে।
3: হ্যালো,
0: কে বলছো, কোত্থেকে বলছো?
5: হ্যাঁ, আমি মেমারি থেকে বলছি।
3: হ্যাঁ বলো।
5: আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, প্রত্যেকদিন ভালোই হয়। আপনার আমি হাতের কাজ করতে করতে শুনি, কি বলে, হয়তো হতে পারে, হয়তো ভায়োলিন হতে পারে।
0: আচ্ছা বেশ, আমরা নিলাম উত্তরটি।

0: দেখি আমরা কমেন্ট বক্স দেখি
1: কমেন্ট বক্সে চলে যাই ছটছট করে নিবেদিতা চক্রবর্তী সুজাতা শেঠ প্রশান্ত ধক এরা বলছেন পিয়ানো ইনাক্ষী দাস একমাত্র বলেছেন হার্প আচ্ছা আমরা দুটো উত্তর পেয়েছি পিয়ানো আর হার্প আপাতত বন্ধু ফোন লাইনে কথা বলেনি হ্যালো
0: হ্যালো কে বলছো কোথা থেকে বলছো
1: হ্যালো
2: নমস্কার
1: নমস্কার
2: হ্যালো
0: না না আমরা আমরা জিজ্ঞেস করিনি আমরা জিজ্ঞেস করছি ইনস্ট্রুমেন্টের নাম গানের নাম না
2: হ্যালো
0: হ্যাঁ আমরা ইনস্ট্রুমেন্টের নামটা জিজ্ঞেস করেছি
1: আমরা
0: উত্তরে যাই উত্তরটি সঠিক উত্তর হচ্ছে এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার এবং এত সুন্দর একটা মগজ মিটার কাটানোর জন্য আমাদের সঙ্গে অনেক অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো ভালো রেখো ভালোবেসো আর হ্যাঁ ভেবে নয় বরং প্রেমে থেকো মগজ মিটার অ্যান্ড এই যে মগজ মিটারের এত সুন্দর একটা অনুষ্ঠান কাটালাম কেমন লাগলো তোমাদের জানাতে আমাদেরকে বলো না এবং যেতে যেতে তোমাদের জন্য গান থাকবে না এটা কি হয় এই বৃষ্টিমুখর সন্ধ্যায় কার গান এই সরি এই বৃষ্টিমুখর সকালে কার গান শুনে আমরা শেষ করছি
1: আমরা শুনবো শিলাজিতের গান
0: আমরা শিলাজিৎ মজুমদার একাউন্টে আপাতত শুনে নিই এই গানটি আর চলো আজকের মতো টাটা ভালো থেকো
1: টাটা
3: আমরা যারা বাঁচতে বাঁচতে আকাশের নিচে নিজেই নিজেকে পোড়াতেই পারি খুব কম আছে তাদের জন্য কি প্রয়োজন সেটা কথা নয় প্রয়োজন জানা তারা আছে তাই আগুন বাঁচে আগুন বাঁচবে আগুনের মতো আগুনের কোলে আগুনের প্রেমে প্রেমের আগুনে পুড়ে হবে ছাই পোড়া ছাই পোড়া মন পড়ে থাকে থাকুক তা বলে প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি পরিবেশনায় সুর পিয়াসীর শিল্পীরা।

নজরুলগীতি শুনলেন সুর পিয়াসির শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী পারমিতা ঘোষ।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, 5ই আগস্ট থেকেই জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়েছে। রাজ্যের সমস্ত জেলা, ব্লক, মহকুমা ও পুরসভায় ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় পতাকা কেনার চাহিদা বেড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় সেই চাহিদা মেটাতে ব্যস্ত দর্জি ও কারিগররা দিবারাত্র কাজ করে চলেছেন। কারিগররা জানিয়েছেন, বিভিন্ন মাপের পতাকার চাহিদা এবার খুব বেশি। উল্লেখ্য, আগামী 10ই আগস্ট রাজ্যজুড়ে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে একটি বেসরকারি ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। এটি এরাজ্যে ইস্পাত ক্ষেত্রে অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। আগামী 17ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের শিলান্যাস করতে পারেন বলে জানা গেছে। রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, প্রশাসনিক শীর্ষকর্তা এবং শিল্পমহলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে রাস্তার কাছের শুভ সূচনা হল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল রাস্তার কাজের সূচনা করে জানান, নূরপুরের মাকরাইন এলাকায় 400 মিটার ঢালাই রাস্তা তৈরি হবে। এর জন্য ভিবিজি রামজি প্রকল্পের অধীনে 15,77,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 8,90,000 টাকায় গ্রামের শ্রমিকরা বছরে 125 দিনের কাজের প্রকল্পের অধীনে মাটি ভরাটের কাজ করবেন। স্বগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। জনগণনার প্রচারকে আরও বিস্তৃত করতে আজ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পাল 30টি বিনামূল্যের যাত্রীবাহী গাড়ির পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। জনগণনার কিউআর কোড সম্বলিত পোস্টার লাগানো গাড়িগুলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচারের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও বিনা খরচে গন্তব্যে পৌঁছে দেবে। রাজ্য সরকার দক্ষিণবঙ্গের শুষ্ক জেলা হিসেবে চিহ্নিত পুরুলিয়ায় আগামী 3 মাসের মধ্যে পুরুলিয়া জল সরবরাহ প্রকল্পের প্রথম পর্যায়ে চালু করবে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন। জাপানের সংস্থা জাইকার আর্থিক সহায়তায় জেলার আরশা, বড়াবাজার, পুঞ্চা, পুরুলিয়া 1 এবং মানবাজার 1 নম্বর ব্লক ও পুরুলিয়া পৌরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে 8,17,000 মানুষকে পানীয় জল পরিষেবা দেওয়া সম্ভব হবে। পুলিশের নিষেধ অমান্য করে ধর্মীয় শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে বক্স বাজানো, অস্ত্র প্রদর্শন ও উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরে গতকাল 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো অংশে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বন্ধুরা, আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে সবজি চাহিদা খুব প্রচুর এবং সবজি খাওয়াটা ভীষণ রকমভাবে দরকার, কিন্তু সেই যোগান পেতে গেলে আমাদের সবজির ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে করতে হবে। তো আসুন আজকে আমরা জেনে নেব সুসংহত উপায়ে সবজির চারা উৎপাদন এ বিষয়ে। আর এ বিষয়ে বলার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, নমস্কার।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে সবজির চারা উৎপাদন ভীষণ গুরুত্বপূর্ণ, আর বিশেষত আমরা যখন সুসংহত উপায়ে উৎকৃষ্ট ও নিরাপদ সবজি চারার কথা বলি, তো এই বিষয়টির গুরুত্ব ঠিক কতখানি যদি বলেন।
1: প্রথমেই বলবো, আমাদের দেশে যেভাবে জনসংখ্যার চাপ সৃষ্টি হয়েছে তাতে প্রাত্যহিক যদি আমাদের, যা ডক্টরবাবুরা রেকমেন্ড করেন, খাওয়াতে হয়, তাহলে কিন্তু আমাদের সবজির উৎপাদনশীলতা বাড়াতে হবে। বর্তমান যে উৎপাদনশীলতা আছে সেটা কিন্তু অনেকাংশে কম। তো সেই উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমাদের মানে প্রথমেই যেটা করতে হবে, যে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের চাষবাসটা করতে হবে। এবং সেই বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করার প্রধান যদি উপকরণ বলা যায় তাহলে হচ্ছে সবজির ক্ষেত্রে বীজ। কারণ আমরা জানি যে বীজের কোয়ালিটি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফলন প্রায় 20% কমে যায়। সুসংগত উপায়ে সবজির বীজ উৎপাদনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফলন অনেকাংশে বাড়াতে পারি। এবং আমাদের দৈনন্দিন জীবনে যে চাহিদা, মানে ডাক্তারবাবুরা বলেন যে 300 গ্রাম সবজি প্রতিদিন খেতে হবে, সেই সবজিটা কিন্তু আমাদের, যা জনসংখ্যা যেভাবে বাড়ছে, তাদের আমরা কিন্তু সবাইকে খাওয়াতে পারবো। তো সবজির চারা উৎপাদনের মাধ্যমে, সুসংগত উপায়ে উৎপাদনের মাধ্যমে আমরা উৎপাদনশীলতা সবজির বাড়াতে পারি।
0: তাহলে আপনি বলছেন যে বীজের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে সবজি চারা উৎপাদনের ক্ষেত্রে। আর এখানে বীজ তো নিশ্চয়ই বীজতলা তৈরি করার প্রয়োজন আছে, তো বীজতলার স্থান কীরকম হওয়া উচিত?
1: ঠিকই বলেছেন, কারণ আমাদের, যা আমাদের দেশে যে ধরনের সবজি চাষ হয়, আমাদের কিউকারবিটাসিয়াস ক্রপ যেগুলো আছে, মানে কুমড়ো জাতীয় ফসল, সেগুলো বাদ দিয়ে বাকি যেসব সবজি, ধরুন হচ্ছে সোলানিসিয়াস ক্রপ, মানে টমেটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে কফি জাতীয় ফসল, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, এইসব সবজির ক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট বীজ মাটিতে, মানে মূল জমিতে লাগাই না। প্রথমে আমরা বীজতলা করে তারপরে হচ্ছে মূল জমিতে লাগাই। এই বীজতলাতেই আমরা হচ্ছে শক্ত সবল যে সবজির চারা সেটা আমরা তৈরি করি। সেই বীজতলার স্থানের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে এবং দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পাবে, এই রকম জায়গাতে কিন্তু আমাদের বীজতলাটা করতে হবে। কারণ এই জায়গাতে যদি বীজতলা তৈরি করা হয় তাহলে পরিষ্কার এবং বাতাস চলাচলের একটা উপযোগী পরিবেশ তৈরি হবে। সাধারণত বীজতলা তৈরির ক্ষেত্রে একটা, মানে বীজতলার যে আকার হয় আমরা বলি যে 1 মিটার বাই 3 মিটার, 3 মিটার বাই 1 মিটার, এরকম একটা বীজতলা আমরা তৈরি করতে পারি। তবে জমির অবস্থা অনুযায়ী এর দৈর্ঘ্য বাড়ানো বা কমানো যেতে পারে। প্রয়োজনে বড় জমিকে আমরা ভাগ করে একাধিক বীজতলা তৈরি করতে পারি। পাশাপাশি দুটি বীজতলার মধ্যে কমপক্ষে 2 ফুট ফাঁকা জায়গা রাখতে হবে এবং 1 একর জমিতে চারা লাগানোর জন্য আনুমানিক 2.5 কাঠা আমাদের বীজতলার প্রয়োজন হয়। মানে সুতরাং বীজতলার পরিবেশটা হবে একবারে, মানে বাতাস চলাচলে উপযোগী হবে এবং জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে এবং দিনের বেশিরভাগ যেন সূর্যের আলো পায়, এইরকম জায়গাতে আমাদের বীজতলাটা তৈরি করতে হবে।
0: বীজতলাটা কি একটু উঁচু জায়গায় করতে হয়?
1: একটু উঁচু জায়গায় করতে হবে বীজতলাটা। সাধারণত আমরা বলি যে 1/2 ফুটের মতন একটু উঁচু করতে হবে, কারণ জল যাতে না জমে, জল নিকাশি যাতে ব্যবস্থা ভালো হয়, সেই কারণে আমরা বলি যে 1/2 ফুটের মতন হচ্ছে একটু উঁচু করতে হবে বীজতলাটাকে।
0: তো সেক্ষেত্রে কি মাটি তৈরি কিভাবে করা হবে, মাটির কি কোনো রকম শোধন ব্যবস্থা করতে হবে কিনা যদি একটু বলেন?
1: মাটি তৈরি বীজতলাতে কিন্তু মাটি তৈরি বা মাটি শোধন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে বীজবাহিত রোগের সংখ্যা প্রচুর এবং মানে বীজবাহিতর সঙ্গে সঙ্গে মাটিবাহিত রোগের সংখ্যাও প্রচুর। সেই মাটিবাহিত রোগকে যদি প্রথম অবস্থায় আমরা দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে কাঙ্ক্ষিত যে ফলন সেটা আমরা পেতে পারি। তো

0: প্রথমে এই মাটি তৈরি বা মাটি শোধনের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে বীজতলার মাটি প্রায় 1 ফুট ভালোভাবে কুপিয়ে নিতে হবে, এবং পাথর বা ইটের টুকরো বা কোনো গাছের যদি অংশ পড়ে থাকে সেগুলোকে সরিয়ে নিতে হবে এবং মাটিটাকে ঝুরঝুরে করতে হবে। এটা হচ্ছে প্রথম একবারে ক্রাইটেরিয়া যদি বলা যায়। আর বীজতলার মাটি সাধারণত বেলে দোঁয়াশ বা দোঁয়াশ মাটি হয় এবং উর্বর হওয়া প্রয়োজন। যদি মাটিতে বালির ভাগ বেশি থাকে তাহলে কাদা মাটি, পচা গোবর বা কম্পোস্ট মিশিয়ে মাটির জলধারণ ও নিষ্কাশনের উপযোগী করে বীজতলার মাটি তৈরি করা হয়। বীজ বপনের পূর্বে বীজতলার মাটি বিভিন্ন পদ্ধতিতে শোধন করা হয়। আমরা 3-4 রকম পদ্ধতির কথা বলে থাকি, কিন্তু আমাদের কৃষক বন্ধুদের যেটা সহজে করতে পারবে কৃষক বন্ধুরা, আমরা সেটা বলি যে বীজতলার চারা মানে বীজ লাগানোর আগে অ্যাটলিস্ট 14-15 দিন আগে ভালো করে মাটি কুপিয়ে একবারে রোদে ওই বীজতলাটাকে ফেলে রাখতে হবে। অনেক জীবাণু আছে যেগুলো হচ্ছে ওই সূর্যের প্রখর তাপে নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা
0: আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি যে আমরা ওই বীজতলার মাটিকে পলিথিন ঢাকিয়ে আমরা সাধারণত বলি হচ্ছে যে 200 গজের যদি কালো পলিথিন হয় বা সাদা পলিথিন হলে হবে, সেটাকে ঢাকিয়ে রাখতে হবে, মানে মাটিটা কুপানোর পরেই ওটাকে ঢাকিয়ে রাখতে হবে। এবার কি হয়, পলিথিন গরম হয় সূর্যের তাপে, এই গরম হওয়ার ফলে পলিথিন যেহেতু ঢাকানো আছে, মাটির পাশাপাশি যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু মানে ওই তাপেই অনেক সময় নষ্ট হয়ে যায়। মানে এখানে কিন্তু আমরা প্রায় ধরুন 40-50% জীবাণুকে, যারা হচ্ছে মানে থার্মোসেন্সিটিভ, তাদেরকে আমরা ওই পলিথিন ঢাকিয়ে মারতে পারি। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, কেমিক্যাল পদ্ধতি, যেমন আমরা ফরমালডিহাইড বা ফরমালিন স্প্রে করেও আমরা করতে পারি। সাধারণত বীজ লাগানোর আগে প্রায় 7-10 দিন আগে ফরমালিন 4% ওটা স্প্রে করতে হবে মাটিতে ভালোভাবে। এছাড়াও আমাদের আরও যে সমস্ত রাসায়নিক আছে, যেমন ক্যাপটান বা থাইরাম বা কপার অক্সিক্লোরাইড, এগুলো স্প্রে করেও আমরা কিন্তু বীজতলাটাকে শোধন করতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে বীজ লাগানোর আগে আমাদের যেন হচ্ছে মাটি শোধন হয়, কারণ মাটিবাহিত রোগ কিন্তু সবজি চাষের ক্ষেত্রে একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা মানে ক্ষতিকারক দিক। তো সেই ক্ষতিকারক দিকটাকে আমাদের কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদের বীজ শোধন করতে হবে। কেমিক্যালি যদি এখন তো বাজারে সব পাওয়া যায়, কপার অক্সিক্লোরাইড বা ক্যাপটান থাইরাম, এগুলো সাধারণত 2-2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে।
1: তাহলে একটু প্রথম আপনি বলছেন যে মাটিটাকে কুপিয়ে নিয়ে ঝুরঝুরে করে মাটিটাকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।
0: হ্যাঁ,
1: তো সেই সূর্য তাপে অনেকটাই 40%
0: প্রায় মরে যাবে,
1: মাটিবাহিত যে রোগ জীবাণু সেগুলো মারা গেল। তো তারপরেতে আপনি যেটা বলছেন যে বীজ শোধনের বিষয়টা, বীজ শোধনের উপকারিতাটা কীরকম আর পদ্ধতিটা যদি একটু বলেন।
0: আচ্ছা, মানে আমি প্রথমে বললাম যে মাটি শোধন, মাটিবাহিত রোগের একটা তো বিষয় থাকে, আরেকটা থাকে বীজবাহিত রোগে প্রকোপ। মানে যারা কৃষক বন্ধুরা বিভিন্ন দোকান থেকে সবজির বীজ কেনেন, তারা জানেন না ওই বীজটা শোধন আছে কি নেই, কারণ বীজবাহিত রোগ সেখানেও কিন্তু একটা অনেকাংশে ক্ষতি করে আমাদের এই সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। তো বীজবাহিত রোগকে কন্ট্রোল করার জন্য আমাদের লাগানোর আগে অবশ্যই বীজকে শোধন করতে হবে, এবং সেই শোধনটা আমরা আমাদের যা কেমিক্যাল আছে বা রাসায়নিকভাবে আমরা শোধন করতে পারি, ক্যাপটান, থাইরাম, কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব, এগুলো দিয়ে আমরা শোধন করতে পারি, ড্যাথেন M45, এগুলো দিয়ে আমরা শোধন করতে পারি। এছাড়াও আমাদের এখন জৈব রাসায়নিক যে
1: পদ্ধতি
0: হচ্ছে তার মাধ্যমে আমরা শোধন করতে পারি, টাইকোডার্মার ভিরিডি, সিউডোমোনাস ফ্লুরোসেন্স, এগুলোর মাধ্যমে আমরা বীজটাকে শোধন করতে পারি। অবশ্যই কিন্তু লাগানোর আগে মাটি যেমন শোধন করতে হবে, তেমনি আমাদের বীজকে শোধন করতেই হবে।
1: বীজ শোধন মানে
0: অনেকটা টিকাকরণের মতন।
1: তাহলে কিন্তু আমরা যদি আগে থেকে বীজ মানে মাটি এবং বীজ শোধন করে নিই, তাহলে রোগের আক্রমণ থেকে অনেকটাই আমরা ফসলকে রক্ষা করতে পারবো। আচ্ছা, বীজতলাতে বীজটা বপন করব কিভাবে?
0: আচ্ছা, আমাদের মাটি শোধন হলো, বীজ শোধন হলো, এবার বীজ বপন। সাধারণত আমাদের যে সবজিগুলোর কথা বলা হচ্ছে, কফি জাতীয় সবজি বা আমাদের হচ্ছে সোলানেসিয়াস জাতীয় সবজি বা আরও যেগুলো আছে আমরা যেগুলো বীজের মাধ্যমে করি, তো প্রথমেই এগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে যে বীজটা কীরকম, যদি বীজের হচ্ছে

0: মানে বীজের আবরণ যদি একটু মোটা ধরনের হয় তাহলে কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হবে, প্রায় 12 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। আবার বীজের আবরণ যদি একটু পাতলা হয় তাহলে মোটামুটি 4-5 ঘন্টা বা 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ভেজানোর পর ওটাকে ছেঁকে নেওয়ার পর তারপরে আমাদের মাটিতে ফেলতে হবে। এই মাটিতে ফেলার জন্য আমি যেটা বলবো, অবশ্যই আমাদের লাইন সোয়িং করতে হবে, লাইনে ফেলতে হবে, মানে আমি ছড়িয়ে দিলাম এই ব্যাপারটা করলে হবে না। কারণ কি হয়, তাতে তাতে যদি ছড়ানো হয় তাহলে একটা জায়গায় কিন্তু দুটো বা তিনটে বীজ পড়তে পারে। তাহলে একটা জায়গায় যদি দুটো তিনটে বীজ পড়ে তাহলে ওই জায়গাটায় কিন্তু মানে তিনটে গাছ বেরোবে, তিনটে গাছ বেরোলে তাদের মধ্যে কম্পিটিশান হবে এবং তিনটে গাছই হচ্ছে দুর্বল হবে। তাহলে আমরা যদি
1: একটা বলছেন যে একদম মানে লাইনে সোয়িং করা, মানে এক একটা করে বীজ
0: আমরা লাইন সোয়িং করলাম এবং দুটো লাইনের মধ্যে আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার আমরা ডিস্টেন্স দিলাম। এবং এতে কি হবে, এতে যেমন আমাদের বীজের পরিমাণও কম লাগে এবং সুস্থ সবলভাবে কিন্তু আমরা চারা তৈরি করতে পারি।
1: তো এই বীজতলায় তো সার প্রয়োগ করতে হবে, তো বীজতলায় সার প্রয়োগটা কিভাবে করা সম্ভব?
0: আচ্ছা, বীজতলায় সার প্রয়োগের ক্ষেত্রে আমি যদি বলি যে মাটির, প্রথমেই বললাম যে মাটি তৈরি করার সময় আমাদের মাটির উর্বরতা দেখে নিতে হবে। সাধারণত আমরা বলি যে যদি রাসায়নিক সার দেওয়া হয় তাহলে বীজ, যখন আমরা মাটিটা তৈরি করব তখনই হচ্ছে রাসায়নিক সার আমাদের দিতে হবে। জৈব সার হিসাবে আমরা ডিকম্পোজ মানে পচানো গোবর সার বা ভার্মিকম্পোস্ট আমরা দিতে পারি। এছাড়া রাসায়নিক সার হিসাবে আমরা যেটা দিতে পারি, যে ধরুন আমি যে বীজের মানে বীজতলার সাইজটা বললাম 1 মিটার ইনটু 3 মিটার, এই যে সাইজে এই বীজতলাতে 225 গ্রাম মতন ইউরিয়া দিতে হবে, 500 গ্রাম মতন সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে এবং 250 গ্রাম মতন মিউরেট অফ পটাশ দিতে হবে। এটা কিন্তু বীজ মানে লাগানোর অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে দিতে হবে, বীজতলাতে দিতে হবে। তারপরে এবার আছে আমাদের বীজ শোধন করতে, মানে বীজ লাগাতে হবে।
1: তা এই রোদ বৃষ্টি থেকে চারাগুলোকে কিভাবে রক্ষা করা যাবে?
0: এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যে টাইমে সবজির চারা উৎপাদনের কথা বলছি সে টাইমে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েদার কন্ডিশান খারাপ থাকার সম্ভাবনা থাকতে পারে, হয়তো দিনের বেলা বৃষ্টি বা রাতের বেলা বৃষ্টি বা তীব্র গরম, এগুলো থেকে আমাদের বীজকে রক্ষা করার জন্য মানে বীজতলাকে রক্ষা করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ছাউনির ব্যবস্থা করতে হবে। এবং কৃষক বন্ধুরা করে, শান্ত করে যারা জানে, কিন্তু যারা করে না তাদেরকে বলবো অবশ্যই ছাউনির ব্যবস্থা করতেই হবে। কারণ হচ্ছে যদি তীব্র বৃষ্টি হয় তাহলে ধরুন আপনার 4 থেকে 6 দিনের বীজ থেকে চারা হয়েছে, তাহলে কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ছাউনি হিসাবে আমরা বলি এখন শেড নেট বাজারে পাওয়া যায়, 50% শেড ক্ষমতা সম্পন্ন, সেই শেড নেট দিয়ে ঢাকিয়ে রাখতে হবে। এবার দিনের বেলায় তখন যখন হচ্ছে আমাদের আকাশ পরিষ্কার তাহলে খুলে রাখতে হবে, আবার যখন দেখবেন যে আকাশ ভালো দিচ্ছে না তখন হচ্ছে আবার ঢাকিয়ে রাখতে হবে, রাতের বেলা ঢাকিয়ে রাখতে হবে, কুয়াশা থেকে প্রোটেক্ট করার জন্য ঢাকিয়ে রাখতে হবে রাতের বেলার দিকে, তারপর আবার দিনের বেলার দিকে যখন হচ্ছে ওয়েদার কন্ডিশান ভালো হয়ে যাবে তখন আবার ওটাকে খুলে রাখতে হবে। এভাবে কিন্তু একটা যদি আমরা মানে বীজতলাটাকে এইভাবে মানে ম্যানেজমেন্ট করি তাহলে কিন্তু একটা শক্ত সবল বীজ চারা আমরা পেতে পারি।
1: তাহলে বীজতলা কিন্তু খুব মানে সতর্কতার সঙ্গে বীজতলা তৈরি করতে হবে এবং প্রত্যেকটা চারা সুস্থ সবলভাবে রাখতে গেলে এই পরিচর্যাগত দিকটা দেখতে হবে। তাহলে বীজতলাতে অন্তর্বর্তীকালীন এই যে পরিচর্যা, এই বিষয়গুলোর উপর কীভাবে গুরুত্ব দেবেন?
0: আচ্ছা, বীজতলাতে আমরা বীজ থেকে যখন চারা বেরোলো সেই চারা বেরোনোর পর যে অন্তর্বর্তীকালীন যে পরিচর্যা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। জল তো আমাদের দিতেই হবে এবং যখনই জল আমাদের লাগবে তখনই দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। কিন্তু বেশি জল দিলেই তখনই কিন্তু আমাদের একটা মানে ড্যাম্পিং অফ আমরা বলি মানে চারা ঢলে পড়া রোগ সেটা হতে পারে বা রুট রড হতে পারে মানে শেকড় পচে যাওয়ার একটা রোগ হতে পারে। তো সেখানে যখন আমাদের হচ্ছে জল লাগবে তখনই আমাদের দিতে হবে। চারার বয়স সাধারণত 1 সপ্তাহ হলে ঘন জায়গা থেকে অপেক্ষাকৃত যে দুর্বল চারাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে, কারণ সেই দুর্বল চারাগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা মেন ফিল্ডে না লাগানোই ভালো। বীজতলাতে ঢলে পড়া রোগ ছোট চারার পক্ষে কিন্তু মারাত্মক, আমি যে কথাটা বলছিলাম যে বীজতলাতে ঢলে পড়া রোগ বা ড্যাম্পিং অফ এটা কিন্তু একটা মারাত্মক রোগ হয়। প্রতিকারে আমরা কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারি, একবার কপার অক্সিক্লোরাইড 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি এবং এটাতে

0: ঠিক উপরের দিকে পচে যাওয়ার মতন একটা শুকনো শুকনো টাইপের হয়ে যায়, এটা মারাত্মক রোগ। এবং কিছুদিন পরে ওই যে আমাদের
1: গাছটা
0: চারাগুলো সেগুলো ঢলে পড়বে,
1: ঢলে পড়ে যায়,
0: হ্যাঁ
1: ঢলে পড়ে মারা যায়।
0: ঢলে পড়ে মারা যায়।
1: হুম হুম
0: আচ্ছা, আবার কিছু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আছে যেগুলো কিন্তু হচ্ছে প্রথমেই বীজতলাতেই হচ্ছে, মানে তাদের যে বাহক সেই বাহকের মাধ্যমে কিন্তু ওই ভাইরাসটা চারাতে চলে যায়। তো সেই ভাইরাস যাতে ওই চারাতে না যায় তার জন্য আমরা সাধারণত বলি, যদি সুবিধা হয় বিশেষ করে হচ্ছে আমাদের লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম এই জাতীয় ফসলের ক্ষেত্রে যেগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগের প্রকোপ বেশি হয়, সেগুলোতে এই ভাইরাসকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রথমেই যদি বীজতলাতে সেরকম সুবিধা থাকে 50 মেশ নাইলনের মশারি দিয়ে বীজতলাটাকে ঢেকে দিতে হবে।
1: আরেকবার বলুন কি বললেন?
0: 50 মেশ
1: হ্যাঁ
0: নাইলনের মশারি দিয়ে বীজতলাটাকে ঢেকে দিতে হবে।
1: আচ্ছা,
0: তার
1: তাহলে
0: কারণ হচ্ছে,
1: সুবিধা কি হবে?
0: মানে আমি যে ভাইরাস ঘটিত রোগের কথাগুলো বললাম, যেমন হচ্ছে টমেটোর ক্ষেত্রে লিপকাল ভাইরাস, চিলির ক্ষেত্রে লিপকাল ভাইরাস, এগুলোর যে ভাইরাসটাকে মেন বাহক হচ্ছে সাদা মাছি। এই সাদা
1: আচ্ছা
0: মাছিটা যদি আমরা প্রথমেই কন্ট্রোল করতে পারি, মানে সাদা মাছিকে আমরা গাছের কাছে নিয়ে যেতে দিলাম না, মশারি ঢাকিয়ে রাখলাম, তাহলে সাদা মাছি কিন্তু ওই ভাইরাসটাকে গাছে ইনজেক্ট করতে পারবে না। ইনজেক্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের মেন ফিল্ডে এই লিপকাল ভাইরাস বলুন এগুলোর কিন্তু প্রকোপ অনেকটাই কমে যাবে। সুতরাং আমাদের 50 মেশ নাইলনের মশারি কিন্তু বীজতলাতে ঢেকে দিলে সাদা মাছির আক্রমণটা আমরা কিন্তু অনেকাংশেই কমিয়ে দিতে পারবো। এইভাবে একটা অন্তর্বর্তীকালীন পরিচর্যা যদি করা যায় তাহলে
1: হুম
0: কিন্তু অনেকটা আমরা মানে যে রোগ সেগুলোকে আমরা কমাতে পারি।
1: তাহলে কৃষক ভাইরা আজকাল তো মূলত ভাবে ওনারা মানে বীজ তলাতেই বীজটা উৎপাদন করেন,
0: হ্যাঁ
1: তো সেক্ষেত্রে কৃষক ভাইদের আপনি কি বলবেন, মানে এই সমস্ত বিষয়গুলো মেনে চলতে?
0: আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো তো অবশ্যই মেনে চলতেই হবে। আমি আমাদের যেটা হচ্ছে কৃষক বন্ধুরা যেটা প্রায় আমরা দেখি যে এই রোগ হয়েছে, এই পোকা হয়েছে, এইগুলো নিয়ে ওনারা মূলত কথা বলেন, কিন্তু তার আগে আমরা যদি এই রোগ এবং পোকাগুলোকে প্রথমেই দমন করে দিতে পারি বা
1: হুম
0: তাদের
1: হুম
0: হচ্ছে যে মানে বৃদ্ধি সেটাকে যদি প্রথমে দমন করে দিতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমাদের মেন জমিতে অনেকাংশে তাদের প্রকোপ আমরা কমাতে পারি। তো সেই বিষয়টা, মানে আপনি যেটা প্রথমেই বললেন
1: হুম
0: যে হচ্ছে আমরা টিকাকরণের যে ব্যাপারটা করি,
1: হ্যাঁ
0: মানে আমরা বলছি যে
1: প্রতিরোধক ব্যবস্থাটা যদি
0: প্রতিরোধের
1: আমরা
0: ব্যবস্থা, মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই এই ব্যাপারটাকে আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো আমি কৃষক বন্ধুদের বলবো যে আপনারা বীজ লাগানোর আগে মাটি অবশ্যই শোধন করবেন, বীজ অবশ্যই শোধন করবেন এবং লাইনে সোয়িং করবেন। এই তিনটে বিষয় কিন্তু আপনাদের বীজ তোলার ক্ষেত্রে আমি বলবো।
1: আচ্ছা, আজকাল শোনা যায় যে প্লাগ ট্রে বা প্রোব ট্রে এসবে মানে যে চারা তৈরি করার পদ্ধতি, এ বিষয়টা একটু বলবেন কি?
0: আচ্ছা, এখন বর্তমান দিনে বেরিয়ে গেছে আমাদের প্লাগ ট্রে বা পোর্ট ট্রের মাধ্যমে সবজির চারা উৎপাদন করা।
1: জিনিসটা কি?
0: জিনিসটা হচ্ছে একটা মানে ট্রের মতন, ছোট ট্রের মতন প্লাগ ট্রে, এবং তাতে হচ্ছে ছোট ছোট হচ্ছে খোপ থাকে,
1: খুব
0: মানে
1: করা
0: হ্যাঁ
1: থাকে।
0: খোপ করা থাকে। এক একটা হচ্ছে ট্রেতে আপনার 98টা হচ্ছে ট্রে থাকে, মানে খোপ করা থাকে। তো সেখানেই হচ্ছে আমরা মানে ওই যে চায়ের কাপ হয় না, সেই চায়ের কাপের মতনই হচ্ছে এইভাবে খোপ করা থাকে। তো সেখানেই হচ্ছে আমরা বীজটা ফেলতে পারি, এবং তাতে আমাদের মিডিয়াম হিসাবে আমরা কিন্তু মাটি ওখানে ব্যবহার করব না, তাহলে কি হবে, মাটি বাহিত রোগ কিন্তু ওখানে আমরা হবে না। সেখানে মাটির বদলে আমরা যেটা ব্যবহার করতে পারি মিডিয়াম হিসাবে, কোকোপিট এবং হচ্ছে ভার্মিকুলাইট এবং পারলাইট, এই তিনটে হচ্ছে 3:1:1 অনুপাতে মিশিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি।
1: আরেকবার বলুন কি বললেন? কোকো,
0: কোকোপিট, ভার্মিকুলাইট এবং পারলাইট, এই তিনটে তিনটে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়,
1: কোথায় পাওয়া যাবে?
0: দোকানে পাওয়া যাবে, এগুলো দোকানে পাওয়া যাবে। এবং এগুলোতে আমরা কিন্তু হচ্ছে সয়েল লেস মিডিয়াম করলাম, আমরা বীজতলাতে কি করি মাটিতেই ফেলি, কিন্তু এই পোট্রের ক্ষেত্রে বা হচ্ছে প্ল্যাক্টের ক্ষেত্রে আমরা সয়েল লেস মানে মাটি
1: মাটি
0: বর্জিত
1: ছাড়া।
0: হচ্ছে মিডিয়াম আমরা দিলাম। কোকোপিট মানে হচ্ছে আমাদের যে মানে নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়াকে পচিয়ে নিয়ে ওটাকে ব্যবহার করতে হবে। এখন দোকানে হচ্ছে প্রসেস কোকোপিট পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং এইটাতে কি সুবিধা হয়, এই প্ল্যাক্টরের মাধ্যমে অনেকগুলো সুবিধা আছে। প্রথম তো আমি যেটা বললাম যে আমাদের মাটি

0: তো রোগের প্রকোপটাকে আমরা থাকবেই না ওখানে। আর দ্বিতীয় যেটা করা যায় যে আমাদের বীজের পরিমাণ অনেকটা কম লাগে, কারণ বীজের দাম তো খুব প্রচুর, তো সেখানে কিন্তু বীজের পরিমাণটা খুব কম লাগে। এক একটা খোপে হচ্ছে এক একটা করে বীজ আমরা ফেলবো, তাহলে আমার যতগুলো লাগবে, যতগুলো আমার লাগানোর জন্য চারা লাগবে, আমরা ততগুলোই বীজ ফেলবো। এতে কিন্তু অনেকটা সুবিধা হয় এবং খুব শক্ত সবল এবং মানে স্টাউট যেটা বলা যায় নিরোগ চারা কিন্তু প্ল্যান্টারের মাধ্যমে করা যায়।
1: তাহলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কাছে জানতে চাইব যে কৃষক বন্ধুদের এইভাবে চারা উৎপাদনের জন্য কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে আপনি বলবেন?
0: আমি কৃষক বন্ধুদের বারবার ধরে অনেকগুলো কথা বলেছি, তো যদি আমি বলি মানে সামারাইজ করি তাহলে বলবো যে অবশ্যই নামি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করতে হবে, নামি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, কারণ বীজের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু উৎপাদনশীলতাটা অনেক বেশি হয়। বীজ বোনার আগে অবশ্যই শোধন করতেই হবে, যে সমস্ত সবজির বীজ চারা তৈরি করে লাগানো হয় বীজ বোনার আগে বীজতলার মাটি শোধন করতে হবে, যেটা আমি আগে বলেছি। বর্ষার সময় বীজতলা পলিহাউসে বা অন্য কোনো জিনিস দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তবে আলো বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে। বীজকে সারিতে বুনতে হবেই, সেটা আমি আগে বলেছি, এবং দুটো সারির মধ্যে যেন কিছুটা ফাঁক থাকে। প্রতিটি সারিতে বীজ ঘন ঘন বোনা হলে চারা বেরোনোর পর কিন্তু পাতলা করে দেওয়া জরুরি, মানে কোনোভাবে যদি ঘনভাবে চারা বোনা হয়ে গেছে তাহলে কিন্তু পাতলা করে দিতে হবে। বীজতলাতে প্রয়োজন অনুযায়ী উদ্ভিদ খাদ্য এবং জল দিতে হবে, জলের অভাব যেমন থাকবে না তেমনি জল যেন না দাঁড়ায়। বীজতলাতে প্রয়োজন অনুসারে চারা শক্ত করে নিতে হবে, সাধারণত আমরা বলি মেন জমিতে লাগানোর প্রায় 5-6 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করতে হবে, এটা কিন্তু আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা শক্ত সবল চারা তৈরি করে মূল জমিতে লাগাতে পারি।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে সবজির চারা তৈরি, যে সবজির চারা আমরা কীভাবে তৈরি করতে পারি এবং সবজির চারা তৈরি করা থেকেও কিন্তু আমরা একটা ব্যবসায়ী ভিত্তিক বিজ্ঞানসম্মতভাবে চারা তৈরি করলে আমরা একটা লাভজনক আয় করতে পারি। তো এ বিষয়ে এতক্ষণ বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণীর 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী কৃষ্ণচন্দ্র দে।

0: খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালাম, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প ও সংস্কৃতি প্রসারে তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। তিনি বলেন, ভারতের তাঁত শিল্পে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত, এদের মধ্যে 25 লক্ষ হলেন মহিলা।
1: 7 আগস্ট 1905 को स्वदेशी आंदोलन का औपचारिक शुभारंभ हुआ था। इसी ऐतिहासिक घटना के सम्मान में भारत सरकार 2015 से 7 अगस्त की राष्ट्रीय हथकरघा दिवस के रूप में मनाने आ रही है। ये अवसर है सरकार और बुनकर समाज के उन साझे प्रयासों का याद करने हैं जो भारत के हथकरघा सेक्टर को प्रीमियम क्वालिटी की छवि दे रहे हैं। मुझे बताया गया है कि इस क्षेत्र में देश की 35 लाख से भी अधिक आबादी संलग्न है। विशेष बात यह है कि इसमें 25 लाख से अधिक महिलाएं हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। প্রথমে পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর 12টা পর্যন্ত লোকসভা মুলতবি করা হয়। সকাল 11টায় অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকী। মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কারেঙ্গেয়া মারেঙ্গে আহ্বানের কথা তিনি স্মরণ করেন। শ্রী বিড়লা বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল।
2: भारत छोड़ो आंदोलन की 84वीं वर्षगांठ है। वर्ष 1942 में इसी दिन राष्ट्रपिता महात्मा गांधी जी ने देशवासियों को करो या मरो का मंत्र दिया था। ये सभा राष्ट्रपिता महात्मा गांधी जी तथा भारत की स्वतंत्रता के लिए अपना बलिदान करने वाले अमर स्वतंत्रता सेनानियों और शहीदों को विनम्र श्रद्धांजलि अर्पित करती है।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নিলে বিরোধীরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের বিষয়টি উল্লেখ করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। হই হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে একই বিষয় নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়েছিল। সকাল 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
3: মাইলফলক। The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India Movement, one of the defining milestones in our nation's freedom struggle, launched under the leadership of our great Mahatma Gandhiji on the 9th of August 1942. The movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: পরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT দিল্লির 57তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারের সমাবর্তনে 3000েরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে 587 জন PhD গবেষক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মা কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনা সৃষ্টি করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ ধর্মের অষ্টম গুরু শ্রী গুরু হর কিষাণ সাহিবের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বালা প্রীতম নামে পরিচিত এই শিখ গুরু জ্ঞান ও সেবা সমাজকে সম্প্রীতির পথ দেখিয়েছিলেন। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তিনি বলেছিলেন, মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম। সমাজ কল্যাণের পথ দেখাতে তাঁর অবদান গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানের জন্য ভারত ও চীন গতকাল নতুন দিল্লিতে 36তম বৈঠকে অংশ নেয়। বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব সুজিত ঘোষ। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাও ইয়াংকি। হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতিয়ান ইউথ কংগ্রেসের চীনের জাতিগত ঐক্য আইন প্রয়োগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অনশন আজ 20তম দিনে পড়েছে। তাদের এই ধারাবাহিক অনশনের মূল লক্ষ্যই হল চীনের আইনের বিরোধিতা করা, কারণ তারা মনে করে এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হবে। এদিকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত তিব্বতী সংসদের তিনজন সদস্য ধর্মশালায় এই অনশন কর্মসূচিতে যোগ দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় টিওয়াইসি সাধারণ সম্পাদক তেনজিং লাপসং এই বিষয়টি রাষ্ট্রসংঘে জানাবেন বলে জানিয়েছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেজিকে 20-22, 21-15, 21-19 ব্যবধানে হারান। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম মিনজিকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণ প্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার ম্যান ওয়িং চং ও সো উই ইক জুটির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। 19 বছরের আসফাক প্রথম রাউন্ডে 5 নম্বর হিটে এই কৃতিত্ব দেখান। তিনি সময় নেন 45.81 সেকেন্ড। অন্যদিকে পুরুষদের হাই জাম্পে ভারতের বসন্ত 2.14 মিটার লাফিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। এছাড়াও ভারতের আমানত কাম্বোজ মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে ষষ্ঠ স্থান পেয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নীট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

0: লক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতির প্রসারে তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। তিনি বলেন, ভারতের তাঁত শিল্পে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত, এদের মধ্যে 25 লক্ষ হলেন মহিলা। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলার আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চক্ষুসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা করা হবে। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্প মেলারও আয়োজন করা হবে। মন্ত্রী আরও জানান, তাঁত শিল্পীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে 16 আগস্ট থেকে তাদের আয়ুষ্মান কার্ড প্রদান করা হবে।
1: আপনি সুতরাং দেড় দিন আমি তন্তুজকে বলবো যে একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো। করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
0: রাজ্য বিজ্ঞান কংগ্রেস আগামী 16-17 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতায় আজ রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের একথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, বাংলা ভাষায় রাজ্যের বিজ্ঞানের প্রসার করা এই সরকারের উদ্দেশ্য।
2: আমাদের কলকাতা বায়োটেক পার্ক এবং কালিম্পং এর প্রস্তাবিত স্যাটেলাইট বায়োটেক পার্কের মাধ্যমে আমাদের রাজ্যে স্থিত এই মেধা যাতে বাংলায় ফেরত আনতে পারি, আবার পুনরায় বাংলার বুকে অধিষ্ঠান করায় আমাদের লক্ষ্য।
0: রাজ্য সরকার বহুতল নির্মাণের ক্ষেত্রে আরও কড়া নিয়মবিধি প্রণয়ন করতে চলেছে। নকশা অনুমোদনের পর প্রতিটি তলার কাজ শেষ হলে রাজ্য সরকার নিযুক্ত কেন্দ্রীয় এজেন্সি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানার যৌথ পর্যবেক্ষণের পর পরবর্তী পর্যায়ের অনুমোদন পাওয়া যাবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর একথা জানান। এসআইআরে বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ এবং বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়কের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। নবান্নে দুপুর 2 নাগাদ এই বৈঠক হওয়ার কথা। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিরোধী দলনেতার নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল তার কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন, সেই অনুরোধেই আজ তাদের আসতে বলা হয়েছে। তারা যদি কোনো স্মারকলিপি দেন তাও গ্রহণ করা হবে। 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে দুর্নীতি দমন বিভাগ গতকাল হাতে নাতে ধরে ফেলে। সরকারি প্রকল্পের কাজ করা ঠিকাদারদের প্রাপ্য অর্থ দেওয়ার জন্য এই টাকা ঘুষ চাওয়া হয়। একজন ঠিকাদার অভিযোগ করেন যে একটি সাব হেলথ সেন্টার তৈরির পরেও প্রাপ্য টাকা দেওয়ার জন্য তার কাছে অর্থ চাওয়া হয়। রাজ্যজুড়ে আগামী 9-16 আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওল্লাবরে স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি জরুরি প্রস্তুতি বৈঠক বসে। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, চা বাগান এলাকা এবং সাবসেন্টারগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে পরিষেবার সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। শারীরিক অসুস্থতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাকে দেখতে যান। বিশিষ্ট অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন। অভিনেতা দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের কুলটি রামপুর MVI চেকপোস্টে তোলাবাজি ও দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেবে বাবলু ভান্ডারী নামে এক দালালকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ। SP জাবেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত সন্ধ্যায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 5 লক্ষাধিক টাকা, 2টি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়েরি বাজেয়াপ্ত করেছে। তাকে আজ আদালতে তোলা হবে। এই দুর্নীতিকাণ্ডে এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হল। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এখন আবহাওয়ার একটি বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ বিজ্ঞপ্তি এ পর্যন্তই। এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে সৌমিলি রায়।

0: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিষায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ সরে বাদলও ঝড় ঝরে তপন ঘনহীন তমসায়। শরঋতুর সমস্ত সৌন্দর্যকেই কবিগুরু তার নিজস্ব চিন্তাভাবনা পরিকল্পনা দিয়ে তাঁর লেখনের মাধ্যমে তুলে ধরেছেন সাহিত্যের পাতায়। সেই চিত্রকল্প, সেই দর্শন আমাদেরকে বারবার মুগ্ধ করেছে। তাই তো তিনি বিশ্ব কবি, সকলের মনের ঘরে তিনি চির বিরাজমান। বর্ষা ঋতু ধরা দিয়েছে নানানভাবে কবির হৃদয়ে, কখনো তা প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি, কখনো বা বিরহ যন্ত্রণা, আবার কখনো ময়ূরের মতো আনন্দে নেচে ওঠা ভরপুর প্রাণোচ্ছলতা। আজকে কবিগুরুর দৃষ্টিতে বর্ষাকে আমরা দেখব নানানভাবে তাঁর রচনাতে। স্টুডিওতে সঙ্গে আছেন শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায়। নমস্কার দিদি।
1: নমস্কার সৌমিলি, খুব আনন্দিত, খুব ভালো লাগছে আজকে তোমাদের সকলের সঙ্গে এসে এত সুন্দর একটা বিষয়ে সকলের সাথে কথা বলতে পারার জন্য।
0: আর আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বর্ষার যে প্রকৃতি কবিগুরুর নানান সাহিত্যে, কবিতায় হোক, গল্পে হোক, প্রবন্ধে হোক, ছোট গল্পে হোক, উপন্যাসে হোক, নানানভাবে কিন্তু ধরা দিয়েছে। আমরা দেখেছি, আমরা উপভোগ করেছি, আমরা পাঠকেরা সত্যি বারবার মুগ্ধ হয়েছে। তো সেই বর্ষার প্রকৃতি তাঁর সাহিত্যে কিভাবে তুলে ধরা হয়েছে, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা জানি যে আগামীকাল 22শে শ্রাবণ, কবির মৃত্যু দিবস। আজকে তার ঠিক আগের দিনে আমরা এই বিষয় নিয়ে, তাঁর যে লেখার যে সৌন্দর্য নিয়ে আমরা কথা বলছি, এটা আমাদের কাছেও একটা অত্যন্ত আনন্দের। তো প্রথমেই আমি যেহেতু একটা কবিতা দিয়ে শুরু করলাম, এবং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও তো আমরা সবাই জানি, মানে সাহিত্যের নানান ক্ষেত্রে তার অবাধ বিচরণ থাকলেও তিনি হচ্ছেন বিশ্বকবি। তাহলে কি আমরা কবিতার মধ্যে দিয়ে বর্ষার যে সৌন্দর্য রয়েছে সেইটা নিয়েই বরং আজকে আমরা প্রথমেই কথা বলি।
1: রবীন্দ্র কাব্যে বর্ষার যে অসাধারণ রূপ, সেটা বারবার উঠে এসেছে বিভিন্ন কবিতায়, গানে, গল্পে, ওনার সমস্ত লেখনীতেই। বর্ষা, এই বর্ষা ঋতু সম্পর্কে রবীন্দ্রনাথের একটা আত্মীকরণ ছিল। উনি বলতেন যে, মানে আমি ওনারই একটা লাইন একটুখানি পড়ছি, উনি বলেছেন যে, আমরা সম্পন্ন গৃহস্থটি হইয়া আরামে সন্তোষে অর্ধনিমিত লোচনে যে গৃহটুকুর মধ্যে বাস

0: করিতেছিলাম, কালিদাসের মেঘ আষাঢ়স্য প্রথম দিবসে হঠাৎ আসিয়া আমাদিগকে ঘরছাড়া করিয়া দিল। যেন সত্যি এই বর্ষা রবীন্দ্রনাথকে বারবার ঘরছাড়া করেছে, বারবার তার মনোমোর মেঘেরও সঙ্গী হয়ে তার মন উড়ে গেছে মেঘের সঙ্গী হয়ে গ্রাম বাংলার পথে প্রান্তরে। তার যে বিভিন্ন কবিতা আছে, সেই কবিতার মধ্যেও ফুটে উঠেছে তার বিভিন্ন লেখা, তার বিভিন্ন যে চিত্র, সেই চিত্রকল্প যেন তার কবিতার ছত্রে ছত্রে পরিস্ফুট হয়েছে। এই যে একটা ছোট্ট একটা লাইন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত বেলায় একটা মেঘে ঢাকা গ্রাম, তার যে এত সুন্দর একটা রূপক দিয়ে তিনি বলছেন মশি মাখা, মানে এই যে কালো মেঘ, কালো মেঘটাকে কালো কালির সঙ্গে তুলনা করে এত সুন্দর একটা দৃশ্যকল্প তিনি রচনা করেছেন তার এই কবিতার মধ্য দিয়ে, তার কোনো তুলনাই যেন হয় না।
1: একদমই তাই, একদমই তাই। আর নানানভাবেই বহু কবিতায় কখনো কিন্তু আমরা দেখেছি, আমরা পড়েছি, পাঠকেরা কবিতাটা ধরা পড়েছে, কবিতার মধ্যে বর্ষাটা কখনো খুব আনন্দের, আবার কখনো কিন্তু দুঃখ হয়েও নেমে এসেছে। মানে মানুষের কোথাও বিরহ যন্ত্রণা, সেই আবেগগুলো কিন্তু ফুটে উঠেছে তাঁর সেই লেখায়।
0: একদমই তাই। ওনার কাছে বর্ষা শুধুমাত্র একটা আবহ ছিল না, ওনার লেখনীতে বর্ষা যেন একটা চরিত্র হিসেবেও কাজ করেছে,
1: একদম
0: যেন অন্যতম একটা চরিত্র, এবং যে চরিত্রের প্রভাব পড়েছে অন্য চরিত্রগুলোর উপরে। শুধু আনন্দ নয়, একই সঙ্গে বেদনা, একই সঙ্গে শোক। যখন উনি লিখছেন আজ ঝড়েরও রাতে তোমারও অভিসার, তখন যে একটা আসন্ন একটা সর্বনাশ, তার একটা আগাম ইঙ্গিত তিনি দিচ্ছেন, একই সাথে তিনি সেটাকেই আবার সুন্দরভাবে আসছেন এসো শ্যামল সুন্দর, সেটাই যখন আবার তিনি সুন্দরভাবে প্রতিভাত হচ্ছে তার লেখায়। বর্ষা যেমন তার কাছে একটা ভীষণ ভয়ঙ্কর, তেমন আবার স্নিগ্ধ শ্যামল, একটা খুব সুন্দর যেন চিরন্তন সঙ্গী।
1: আমাদেরকে, মানে যারা আমরা সাহিত্য পড়তে ভালোবাসি, এবং রবীন্দ্রনাথকে তো আমরা সকলেই খুব ভালোবাসি, তো তাঁর লেখায় বর্ষাটা বারবার উঠে আসছে এবং আমাদের প্রাণে কোথাও একটা আনন্দ দিচ্ছে। এই যে কবিতাগুলো বলা হচ্ছে সেখানে, হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, এই এই কবিতার মধ্যেও কিন্তু বর্ষার যে এই যে আনন্দ এবং তার পাশাপাশি প্রকৃতির যে রূপ, সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে।
0: একদম নতুন আবিষ্কার, মানে নতুন ক্রিয়েশন যেটা, সেটা হচ্ছে এই কবিতাটা যেন নতুন সৃষ্টির একটা প্রতীক।
1: একদম, একদম। মানুষের মন কিন্তু যখন এই কবিতা শুনে বা পাঠ করে, আপনা থেকেই কিন্তু নেচে ওঠে আনন্দে।
0: একদমই তাই।
1: আবার কোথাও এই যে কবিতার কথা আপনি বললেন আমাদেরকে, সেটা হচ্ছে যে সোনাত্তরি যে কবিতার কথা আপনি বললেন, সেখানে কোথাও বর্ষার প্রকৃতি কিন্তু একটা কৃষকের যে জমির সমস্ত ধানগুলো যে নষ্ট হবার যে ভয়, মানে সেখানে একটা কোথাও বিষাদের ছায়া আমরা লক্ষ্য করছি। তার মানে বিষাদ এবং আনন্দ, ঠাই নাই
0: ঠাই নাই ছোট শেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি,
1: অসাধারণ অসাধারণ। তো আমরা তো কবিতা নিয়ে কথা বললাম, তো এইভাবে কবিতার মধ্যে দিয়ে এবার যদি চলে যাই একেবারে সোজা গানে, গানের জগতে যদি প্রবেশ করি, তাহলে কিন্তু গীতবিতানে প্রায় 114টা কি 15টা প্রায় গান রয়েছে, কি তার বেশিও হতে পারে, রয়েছে বর্ষার উপর তাঁর গান।
0: তো
1: সেই গানগুলো নিয়ে আমরা একটু এবার আলোচনা করব। তাঁর গানে বর্ষার যে প্রভাব এবং মানুষকে বারবার বারবার বিস্মিত করেছে, মুগ্ধ করে তুলেছে, সেটা একটু জানব।
0: রবীন্দ্রনাথের যে এই যে গীতবিতানের যে বিভিন্ন গানগুলো, তার মধ্যে শ্রাবণ গাথা, বর্ষামঙ্গল, এগুলো আছে না বিভিন্ন।
1: বর্ষামঙ্গল তো তার একদম অনবদ্য একটা সৃষ্টি,
0: অনবদ্য একটা গীতি আলেখ্য,
1: একদম।
0: মানে সেখানে যে গানগুলো, প্রত্যেকটা গান যেন নাড়া দিয়ে যায়, হ্যাঁ, প্রতিটা গান যেন একটার সাথে একটা যেন মালা গেঁথে গেঁথে এগোয়, এবং মানুষকে এক এক রকম ভাবে বর্ষাকে নতুন নতুন ভাবে চেনায়। পাগলা হাওয়ার বাদল দিনে, মানে অদ্ভুত সুন্দর একটা গান, মানে এই যে প্রত্যেকটা গান, এটার সঙ্গে এটা শুনলেই যেন আমাদের প্রকৃতিতে যে নৃত্যমুখর প্রকৃতি, একটা আনন্দ, একটা বর্ষার জল পড়ে গাছের একটা পাতাও যেন নেচে ওঠে, এরকম একটা এই গানের রূপকগুলো এত সুন্দর। এইভাবে আমরা

0: এই রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান, প্রত্যেকটা কবিতা, তার মধ্যে কোথাও না কোথাও আমরা বর্ষা পাবই, এবং এই বর্ষার মাধ্যমেই রবীন্দ্রনাথের কবিতা গানগুলো একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে, এবং সেগুলো আমাদেরও একটা অন্য জগতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন। উনি বারবার আমাদেরকে মুগ্ধ করেছেন, বারবার আমাদেরকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে মিশে যেতে, প্রকৃতির সাথে আমাদের মিশিয়ে দিয়েছেন।
1: আমি একটু জানতে চাইব যে যেহেতু আমরা জানি যে জমিদারি দেখাশোনা করবার জন্য তাঁকে বহুবার গ্রামে যেতে হয়েছে, বা তিনি এমনিতে প্রকৃতির প্রতি তার একটা ভালোবাসা সবসময়ই ছিল, কোন ভাবনা বা কোন দর্শন ফুটে ওঠে এই ভাবনাতে যে ষড়ঋতুর নানান সৌন্দর্যই তিনি তুলে ধরেছেন, কিন্তু বর্ষার প্রতি তার সেই প্রেম, সেই ভালোবাসা কোথাও একটু বেশি, বা আবেগটা কোথাও হয়তো একটু বেশি, সেটা তার রচনায় আমরা দেখেছি।
0: 1895 থেকে 1901 সালের মধ্যে রবীন্দ্রনাথ শিলাইদহ, শাহজাদপুর এসব অঞ্চলে জমিদারি পরিদর্শন করার জন্য যেতেন, এবং সেই সময়ের যানবাহনের প্রধান মাধ্যম ছিল নদীতে বজরা করে তারা যাতায়াত করতেন, এবং সেই নদীতে বজরা করে যাবার সময় সেইখানে মানে বর্ষার রূপ, নদীতে বর্ষার যে উথাল পাথাল রূপ, আকাশের যে অসাধারণ একটা মানে সিনেমার পটভূমির মতন সেটা যে পরিবর্তন হচ্ছে আকাশে মেঘের ঘন ঘটা, তার উপর এই যে বর্ষার সাথে সাথে আশপাশের মানুষের যে জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত, এই যে চাষিদের চাষিদের ফসলের সাথে এই যে বর্ষার যোগ, এই সমস্তটা ওনার মনকে ভীষণভাবে আকৃষ্ট করত, এবং এইটাই উনি ছিন্নপত্র নামক যে ওনার চিঠিগুচ্ছ বা পত্র সাহিত্য আছে, সেখানে কিন্তু উনি ওনার ভাগ্নী ইন্দিরা দেবীকে চিঠির মাধ্যমে উনি এই বর্ষার রূপ মানে এই যে ওনার যে ভ্রমণ কাহিনী লিখেছেন, সেখানে তার চিঠিতে যেমন নদী এসেছে, মেঘ এসছে, বর্ষা এসেছে, সূর্যাস্ত এসেছে, তার একটা অসাধারণ ছবি বারবার আমরা ছিন্নপত্রের বিভিন্ন ছত্রে ছত্রে আমরা এই যে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম, ওনার বিশেষ করে বর্ষার প্রতি একটা অকৃত্রিম একটা টান, যেটা শুধুমাত্র ওনার গান বা কবিতায় নয়, ওনার অন্যান্য সমস্ত সাহিত্য ক্ষেত্রের, ওনার যে বিস্তীর্ণ সাহিত্য ক্ষেত্র তার প্রতিটা ছত্রে ছত্রে কিন্তু ছড়িয়ে আছে। এখান থেকে যদি আমরা গান থেকেই আমরা যদি টানি জিনিসটা, ওনার যে বিভিন্ন গীতিনাট্যগুলো যেগুলো বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় অভিনয় করেছে, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, এই বিখ্যাত বিখ্যাত যে গীতিনাট্যগুলো, এখানেও কিন্তু বর্ষার সাথে তার একটা অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে একটা যোগ আছে। আমি একটু কয়েকটা লাইন বলছি।
1: একদম,
0: হ্যাঁ, যেমন চিত্রাঙ্গদা, হ্যাঁ, চিত্রাঙ্গদার শুরুই হচ্ছে কি একটা গানের মাধ্যমে, গুরু গুরু গুরু গুরু ঘনমেঘ বরষে পর্বত শিখরে অরণ্যে তমস ছায়া, তো শুরুই হচ্ছে কিন্তু একটা বর্ষার আবহে। এবার শুধু এটা কিন্তু গান নয়, সেইটা সেই সময়ের সঙ্গে মানে ওইখানকার মানুষদের যে মণিপুরের মানুষদের যে পেশা শিকার, তারা শিকার করে জীবন ধারণ করে, এবং বর্ষাকালে তারা শিকার করতে যায়, কারণ বর্ষাকালে জঙ্গলের প্রাণীরা গভীর জঙ্গল থেকে অপেক্ষাকৃত অগভীর জঙ্গলে চলে আসে, এবং বর্ষার বৃষ্টির আওয়াজে ব্যাধেদের পায়ের আওয়াজটা চাপা পড়ে যায়। মানে এখানে কিন্তু এটা শুধুমাত্র গান নয়, এর পেছনে কিন্তু একটা বাস্তব ছবিও তিনি ফুটিয়ে তুলেছেন।
1: একদম,
0: সেখানকার মানুষেরা কেন বর্ষাকালে এ করতে যাচ্ছে, শিকার করতে যাচ্ছে, তো এখান দিয়ে শুরু হচ্ছে। তারপরেই আসছে যখন ওই চিত্রাঙ্গদা যখন নিজের ওই কৃত্রিম রূপটা, ও যে ছলনা পরিহার করে ও যখন নিজের আসল রূপে অর্জুনের কাছে ধরাইতে চাইছে, তখন সে কিন্তু আহ্বান আছে, যাকে ইংরেজিতে বলা হয় ওড, মানে একটা আহ্বান করছে ঝড়কে, বৃষ্টিকে, যেন ঝড়টা এসে, এই যে ঝড় বা বৃষ্টি এসে ওর ভিতরে যাবতীয় কৃত্রিমতাগুলো, সে কৃত্রিমতাগুলোকে ধুয়ে ফেলে ও যে অরিজিনাল মানে ও যে আসল যে রূপটা, সেই রূপটা সে তার প্রেমিকের সামনে তার নিজের রূপে সে যেমন তেমনই তার প্রেমিককে তাকে ভালোবাসার জন্য সে যেন ডাকছে। তাই এই গানটা বলছে, ঝড় নেমে আয় ওরে, ঝড় নেমে আয়, আয় আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, যা কিছু উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা, যাবার যাহা যাক সে চলে রুদ্ররাজের তালে।
1: দারুণ,
0: রবীন্দ্রনাথ লিখেছিলেন না যে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে,
1: এই জন্যই তিনি বিশ্বকবি।
0: আমরা কিন্তু শতবর্ষ পরে কেন, হয়তো 1000 বছর পরেও আমরা সমান কৌতূহলে বসেই ওনার লেখাগুলো পড়ব এবং ওনাকে নতুন নতুন ভাবে নতুন নতুন দিক থেকে আমরা আবিষ্কার করব। হ্যাঁ, যখন তাসের দেশ হচ্ছে, যখন এই রকম ভাবে হচ্ছে যে চারিদিকে বিক্ষুব্ধ প্রকৃতি, তখন কবি এটা আমাদের বলছেন, দুস্তর পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাহিরে। তাহলে এই যে দুস্তর পারাবার, দুস্তর পারাবার বৃষ্টি থেকেই তো, বর্ষা থেকেই তো, ঝড় বৃষ্টি সেটাই তো একটা যে পারাবার, যেটা পথকে দুর্গম করে তুলছে। তখন তিনি বলছেন অন্তরে হবে পার, নৌকা চালাচ্ছে তো তারা নাটকে, তখন তো তারা নৌকা চালাচ্ছে, অন্তরে হবে পার, নিজের ভেতরেই তুমি তাকে পার হতে পারবে, উদ্বেগে তাকায়ও না বাহিরে। মানে ওনার কাছে আমাদের প্রতিদিনের প্রতিটা সমস্যার যেন সমাধান ওনার লেখনের মধ্যে দিয়েই আমরা খুঁজে পাব, শুধু আমাদের একটুখানি জানতে হবে, ওনাকে পড়তে হবে,
1: পড়তে হবে,
0: উপলব্ধি করতে হবে।
1: একদমই তাই, রবীন্দ্রনাথকে জানার বা চেনার তো মানে মানে কখনোই যেন শেষ হবে না, এবং তার লেখা যতবার আমরা পড়বো ততবারই মুগ্ধ হব। একইভাবে আমি চলে আসি একটুখানি এই যে আজকে বর্ষা নিয়ে যেহেতু কথা বলছি, কোথাও বৃষ্টি বাদল মেঘ বজ্রবিদ্যুৎ এইগুলো একটা অতিপ্রাকৃত গল্প সৃষ্টি করতে গেলে কিন্তু আমরা দেখেছি যে এইগুলোর ব্যবহার হয়। রবীন্দ্রনাথের নানান ধরনের যে গল্প, ক্ষুদিত পাষাণ, মণিহারা, কোথাও কিন্তু তার ব্যতিক্রম নয়।
0: না,
1: আপনি কি,
0: কোথাও তার ব্যতিক্রম নেই। মণিহারার কথা তুমি বললে, মণিহারার যে মূল ট্র্যাজেডি, এই যে মেয়েটি মণি, তা সে যে জলে ডুবেই তো তার মৃত্যু হলো, এবং যখন একটা বর্ষার রাতে সে একজন প্রায় অপরিচিত একজন মানুষের সঙ্গে সে চলে যাচ্ছিল তার গয়নাগুলোকে বাঁচাবে বলে, কিন্তু যখন সেই মানুষটার যে তাকে প্রতারণা করতে চায় এটা বুঝতে পারার পরেও সে নিজেকে বাঁচাতে না পেরে এবং একটা দুর্ঘটনার কবলে পড়ে জলে ডুবেই তার মৃত্যু হয়। তাহলে এই যে একটা অতিপ্রাকৃত, এবং যখন তার পতি, তার যখন পতিদেব বা স্বামী যখন সে তিনি ফিরে আসছেন, তখন কিন্তু পুরো একটা তার আবহটা কিন্তু পুরো একটা বর্ষার আবহ। তিনি ফিরে আসছেন, কোথাও তার স্ত্রীকে দেখতে পাচ্ছেন না, তিনি এসে খুঁজছেন। তারপরে বেশ কয়েক বছর পরে যখন তার সেই কঙ্কাল হাতটা পাওয়া গেল, সেই হাতে সেই কঙ্কন সহজে হাতটা, মানে এই যে পুরো একটা অতিপ্রাকৃত একটা ছবি, তার মধ্যে কিন্তু বর্ষার একটা যে বর্ষা, বজ্রবিদ্যুৎ, বিশেষ করে বাজ পড়া, এটার সাথে কিন্তু একটা অতিপ্রাকৃতের ভীষণ সম্মত। ঠিক যেমন ক্ষুদিত পাষাণে, তারপর কঙ্কাল, নিশীথে, এরকম নানা রকম গল্পের অংশ বিশেষের মধ্যে কিন্তু এই অতিপ্রাকৃত সঙ্গে বর্ষাকে খুব সুন্দরভাবে একটা মেশানো আছে, একটা লেয়ার করে দেওয়া আছে,
1: একদমই
0: দুটোকে পরস্পর থেকে আলাদা করা যায় না।
1: না, আর এছাড়াও তার অন্যান্য অনেক গল্প রয়েছে যে গল্পগুলোতে আমরা কিন্তু এই বর্ষার ছবি পাই,
0: এরকম মানে প্রায় একটা সিমিলার বা প্রায় সমানই একটা গল্প আছে ওনার জীবিত অমৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। কাদম্বিনীকে এরকমই একটা ঝড়ের রাতে তার আকস্মিক মৃত্যুকে ধাক্কা দেওয়ার জন্য 4 জন লোককে দিয়ে শ্মশানে পোড়াতে পাঠিয়ে দিয়েছিল। এই ঝড় বৃষ্টি অতিরিক্ত হওয়াতেই তারা তাকে শ্মশানের ঘরে রেখে দিয়ে সেই লোকগুলো পালিয়ে যায়। এবং এই বৃষ্টির জল গায়ে পড়তেই কিন্তু কাদম্বিনীর আবার জ্ঞানটা ফিরে আসে। তার মানে এখানে বৃষ্টি বা বর্ষা না থাকলে তার সৎকার হয়ে যেত,
1: একদমই তাই।
0: সে তখন আবার তাকে তাহলে এই পৃথিবীতে ফিরিয়ে আনলো বর্ষাই,
1: বর্ষাই
0: তাহলে আবার এই বর্ষাই কিন্তু তাকে আত্মগোপন করতে সাহায্য করলো। এবং সে যখন তার জীবনে মানে সে তথাকথিত মৃত্যুর পরে তাকে তার সমাজ যে ত্যায্য করলো, তাকে কিছুতেই তার সমাজ আর তার সংসার ফিরিয়ে নিল না, সেই হতাশায় সে যখন আত্মহত্যা করতে গেল, তখনও কিন্তু বর্ষাই তাকে তার শেষ পথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো, জলে ডুবেই তার মৃত্যু হলো।
1: একদম,
0: মানে পুরোপুরি এই এই ধরনের আরেকটা ছোট গল্পের আমি নাম করব, যেটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে পোস্টমাস্টার। পোস্টমাস্টার গল্পটা ছোট থেকে বড় সকলে জানি,
1: সকলে
0: নাটক আমরা সিনেমাতে দেখেছি, গল্প পড়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বর্ষাই আছে। মানে কলকাতা শহরের যে ছেলেটি পোস্টমাস্টার

0: এসে বেশি উলাপুর গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে ও চারিদিকে বৃষ্টি হচ্ছে, তাকে বৃষ্টির সঙ্গে কিন্তু এখানে এই এই গল্পেতে তিনি একাকিত্বকে এক করে দিয়েছেন। এখানে বৃষ্টির শব্দ আর এই পোস্টমাস্টারের হৃদয়ের একাকিত্ব একটা জায়গায় যেন এক হয়ে গেছে। এটা তার একাকিত্ব, তার মনের যে বেদনা, এই যে চলে এসেছেন, গ্রামে চলে এসেছেন, তিনি যে সমাজের যে হই হট্টগোল থেকে সরে এসেছেন, যেটা তার পছন্দ নয়, সেগুলো যেন তার প্রতিভাত হচ্ছে তার এই একাকিত্বের মাধ্যমে। আবার এই বর্ষার একাকিত্বই কিন্তু তাকে এই রতন বলে যে মেয়েটির সঙ্গে তার ঘনিষ্ঠতার সূত্রপাত করলো। বৃষ্টি বর্ষার জন্যই তার বারবার ম্যালেরিয়া হতে লাগলো, এবং সেটার জন্যই সে এখান থেকে বদলির নির্দেশ পেয়ে সে যখন চলে যাচ্ছে তখনও কিন্তু এরকমই একটা বর্ষার আবহ। এবং যখন রতনকে সে নিয়ে গেল না এবং সে যখন বসে কাঁদছে তখনও কিন্তু তার চোখের জল আর প্রকৃতির জল সেটা একই ধারায় একই হয়ে গেল।
1: একদমই তাই, একদমই তাই।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো, উপন্যাসের মধ্যে যদি আমরা অত্যন্ত বিতর্কিত যে উপন্যাসটা আমরা ধরতে পারি সেটা হচ্ছে চোখের বালি।
1: চোখের বালি,
0: চোখের বালিতে এরকমই একটা বর্ষার সময়ই কিন্তু এই যে দুজনের মধ্যে, মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে একটা নিষিদ্ধ যে আকর্ষণ, এটা কিন্তু তৈরি হয়েছিল এরকমই একটা বর্ষার, মানে বর্ষা এখানে কিন্তু তাদের কাম উদ্দীপনা বলুন বা বেসিক ইনস্টিংক্ট, তাদের যে ভেতরের যে উদ্দীপনা সেটাকে যেমন জাগরিত করছে, একটা নিষিদ্ধ আকর্ষণ তাদের মধ্যে তৈরি করছে। আবার পরবর্তীকালে আমরা দেখছি যে তার যে স্ত্রী, মহেন্দ্রর যে স্ত্রী, সে যখন বসে কাঁদছে তখন বাইরে বৃষ্টি পড়ছে, তার মানে তার যে চোখের জল সেটা বৃষ্টির সাথে একাকার হয়ে যায়। আবার যখন ওই মহেন্দ্রর বন্ধু সাথে যখন বিনোদিনী আর বিহারী, মানে এরকমই একটা ঝড় বৃষ্টির রাতে বিনোদিনী বিহারীর বাড়িতে যাচ্ছে, সেখানে কিন্তু বিহারীর যে সংযম, বিহারীর যে মনের দৃঢ়তা, চরিত্রের দৃঢ়তা, সেটা কিন্তু পুরুষ জাতিকে অন্যরকম ভাবে ভাবাতে সাহায্য করেছে বিনোদিনীকে। এখানেও কিন্তু বর্ষার একটা বিশেষ ভূমিকা আছে। এই পুরো উপন্যাসটিতে বর্ষার অত্যন্ত অঙ্গাঙ্গী ভাবে, মানে বর্ষা যেন অন্যতম একটা চরিত্র, যে তাদের সঙ্গে বর্ষারও একটা নিজের ভূমিকা পালন করে চলেছে অন্যান্য চরিত্রগুলোর সঙ্গেই। নৌকাডুবি আর একটা বিখ্যাত উপন্যাস, তো এই নৌকাডুবির, নৌকাডুবির যে অনুঘটককে বৃষ্টি, দুজোড়া স্বামী স্ত্রী পরস্পর আলাদা হয়ে গেল, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার অনুঘটক বৃষ্টি, তাদের মধ্যে যে দুঃখ, তাদের ভেতরের যে বেদনা, যে আশাহত হওয়ার যে ব্যথা, যখন বুঝতে পারছে যে তার স্ত্রী, যে তার তাকে যে স্ত্রী ভেবে যাকে তুলে নিয়ে এসে সে তার নিজের স্ত্রী নয়, তখন যে তার সেই এই যে পরিচয়টা পাওয়ার পরে তার যে মনের ভাব, যে কষ্ট, সেটাও কিন্তু তার রূপক হিসেবে বৃষ্টিকেই ব্যবহার করেছেন কবি। শেষে শেষে যখন চার নরনারী তারা যখন পরস্পরের সাথীকে ফিরে পাচ্ছে তখনও কিন্তু বর্ষার একটা রূপক দিয়েই তিনি এটা শেষ করেছেন, মানে তখন কিন্তু বর্ষার একটা শান্ত স্নিগ্ধ মিলনাত্মক একটা দৃশ্যকল্পে যখন তিনি এই চরিত্রগুলোকে ফেলছেন তখনও কিন্তু এই মিলনাত্মক এই আবহ তৈরি করার জন্য কিন্তু উনি বর্ষাকেই ব্যবহার করেছেন।
1: আমাদের ঘড়ির কাঁটাও তো টিকটিক করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তো বললাম প্রথমেই যে রবীন্দ্রনাথের বহু লেখা, এবং রবীন্দ্রনাথকে জানতে গেলে তার নানান রচনা পড়তে গেলে হয়তো এক জীবনে সেটা কখনো
0: না, একদমই
1: একেবারেই সম্পন্ন করা সম্ভবই নয়। তাহলে আমরা একটুখানি প্রবন্ধটাও ছুঁয়ে যাই।
0: হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রবন্ধের মধ্যে কিন্তু আমরা এই ওনার এই পত্র সাহিত্যকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ হিসেবে আমরা ধরব। ওনার একটা প্রবন্ধ থেকে আমি একটুখানি পাঠ করছি। সুহৃদবর, আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করেছেন, সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বাদলাটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম, আপনি বসে বসে ভাবুন, ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক ও আষাঢ়ে গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে তবে সে স্রোতের ওপর মেঘের ছায়া, জলের ওপর জলবিন্দু নৃত্য, ওপারের বনের শিয়রে মেঘের ওপর মেঘের ঘটা, মেঘের তলে অশ্বত্থ গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির স্মরণ করুন। মনে করুন পিছল ঘাটে ভিজে ঘোমটায় বধু জল তুলছে, বাঁশঝাড়ের তলা দিয়ে পাঠশাল ও গয়লা বাড়ির সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজতে ভিজতে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে। খুঁটিতে বাঁধা গরু গোয়ালে যাবার জন্য হাম্বার অভিজিৎ

0: চিৎকার করছে। আর মনে করুন, বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের ওপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন ধীরে ধীরে চলে আসছে।
1: দারুণ। রবীন্দ্রনাথের ভাষাশৈলী, শব্দচয়ন, দূরদর্শিতা, তার ভাবনা, তার দর্শন, সব কিছুই আমাদেরকে বারবার করে মুগ্ধ করে। আমাদের মনের মধ্যে তিনি চিরবিরাজমান এবং সব সময়ের জন্যই তিনি রয়েছেন। তাঁকে ছাড়া আমাদের জীবনটাই কিন্তু অসম্পূর্ণ। আর আজকে বললাম ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সেই জন্য হাতে আর সময় নেই। এবং তাঁর এই বর্ষার রূপকে পুরোপুরিভাবে ধরতে গেলে বা পুরোপুরিভাবে উপলব্ধি করতে গেলে সেটা বহু সময়ের ব্যাপার, এবং এক জীবনে কখনোই তার কোনো রচনারই আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না। তো এই সীমিত সময়ের মধ্যে আপনি আজকে স্টুডিওতে আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে বললেন, এবং আমরা নানানভাবে যতটা পারলাম যে তার সাহিত্যের অল্প অল্প করে আমরা ছুঁয়ে যেতে পারলাম। তো আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এবং এত সুন্দর করে আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য।
0: ধন্যবাদ সৌমিলি, আবারও ভীষণ ভালো লাগলো।
2: এতক্ষণ শুনলেন শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায়ের কথা। আমাদের মহিলা মহলে আমার কলম এবং এক কলমে দুই নারী, প্রত্যেক মাসেই নানান ধরনের বিষয় নিয়েই আমরা হাজির থাকি আপনাদের কাছে। আপনাদের চিঠিপত্র, মেল তার অপেক্ষায় থাকি আমরা। একইভাবে আগস্ট মাসের আমার কলমের বিষয়, কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি সেই ঘটনাগুলোকে যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় হয়তো খুব স্বাধীনতা মনে হয়েছিল, আজ যদি কোনো পেন্সিলে সেদিনের সেই লেখা পাতায় ইরেজার দিয়ে মুছে দিয়ে আবার যদি সাদা করে দিতে পারি, মনে হয় যে একটু হয়তো অন্যরকম হতো আমাদের জীবনের রোজ নামচা। তো আমাদের এই জীবনের রোজ নামচা যদি একটু অন্যরকম হয়, তাহলে সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট।

একইভাবে এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা এবং রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের যে আবর্ত সেটা ঘুরেই চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদেরকে 150 শব্দের মধ্যে। মেল আইডি আরও একবার বলছি, mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট। আপনাদের চিঠি এবং মেলে প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

আস্তে আস্তে বিদায় জানাতে হবে। আসলে আজকে একটি এমন বিষয় নিয়ে আমরা কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সঙ্গে তাঁর যে বর্ষা, এবং তাঁর নানান রচনার মধ্যে দিয়ে প্রকৃতির যে সৌন্দর্য সেটা তো আমরা সবসময় উপলব্ধি করি, কিন্তু বর্ষা কোথাও আমাদের মধ্যে একটা অন্যরকম আবহ তৈরি করে। তাই সত্যি মনে হচ্ছে যেন যে স্টুডিও চেয়ারে বসে আছি, কোথাও যেন মনের মধ্যেই বৃষ্টি ঝরছে। আর যখন এতক্ষণ কথা বললাম তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বর্ষার গান শুনতে শুনতে বিদায় জানাবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।

দমকা হাওয়া বয়ে গেছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কার নিকোবর 7 সেন্টিমিটার, মায়াবন্দর 5 সেন্টিমিটার, বর্ধমান পূর্ব বর্ধমান 5 সেন্টিমিটার, বাঁকুড়া 4, হরিণখোলা হুগলি 2, ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা 2, আমতলা মুর্শিদাবাদ 1, ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা 1, পেডং কালিম্পং 3, হেন্ডিগির হাজারিবাগ 5, বিহার মোহনপুর গয়া 6, বক্সার 3, মদনপুর রামপুর কালাহান্ডি 12, সালেপুর কটক 9, নিয়ালি কটক 8, চণ্ডীখোল জয়পুর 7, পিপলি পুরী 7 এবং সুকিন্দা 7 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিহারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র ঝড় হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী 48 ঘন্টার জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র ঝড় হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ওড়িশার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বেগে হতে পারে। ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া, যা ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়া, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ এবং কোনো কোনো অঞ্চলে হালকা 2-1 পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। পশ্চিমবঙ্গে উপকূলের জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ কোনো সতর্কবার্তা নেই, তবে আজ 7/8/2026 তারিখে রাত্রির 8:30 থেকে 15 থেকে 21 সেকেন্ড পর্যায়কালের এবং 1 থেকে 1.2 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে যে রাত 8:30 পর্যন্ত যে তরঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, সেই কারণে নৌকাগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দান করা হয়েছে। 7/8/2026 দুপুর থেকে শুরু হওয়া পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আন্দামান ও নিকোবর উপকূলের মৎস্যজীবীদের জন্য জানানো হয়েছে, মৎস্যজীবীদের উদ্দেশ্যে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ মাঝে মাঝে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 6 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূলের কাছাকাছি এবং দূরবর্তী সমুদ্রে বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন এই সময় তারা সমুদ্র অঞ্চলে মাছ ধরতে না যান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের জন্য জোয়ারের তরঙ্গের সতর্কতা 16 থেকে 21 সেকেন্ডের পর্যায়কাল সহ 1.6 থেকে 2.5 মিটার উচ্চতায় দীর্ঘ তরঙ্গের পূর্বাভাস রয়েছে, যা আজ 23:30 অর্থাৎ 10:30 পর্যন্ত স্থায়ী হতে পারে। পরামর্শ দেওয়া হয়েছে এই সময় নৌকাগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এ সঙ্গেই জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন সাঁওতালি গান, বর্ষা সরিন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম দ্বিতীয় অধিবেশনের শুরু বিকেল পাঁচটায়। শুরুতেই শুনবেন ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় নবনীতা রাহা। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে বিকেল 5:30 আজকের বিষয় দশম শ্রেণীর ভূগোল। এ বিষয়ে বলবেন কলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাস সেন ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, সমীক্ষা 7:30, রাত 8:00 বাংলা নাটক রক্তকরবী, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, রবীন্দ্রসঙ্গীত 9:30 শিল্পী সৌম ভট্টাচার্য, দ্বিজেন্দ্র গীতি 9:45 বাংলা ছায়াছবির গান রাত 10:00, 10:30 গিটার শিল্পী রজত কান্তি গোস্বামী, লোকগীতি শুনবেন পারমিতা ঘোষের কণ্ঠে 10:50, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এখন সাঁওতালি অনুষ্ঠান।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 8 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতোই আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে। এক নজরে মহিলাদের এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিল এশীয় ক্রিকেট সংস্থা অর্থাৎ ACC। এশিয়ান গেমস এবং ব্রাজিলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ হবে একই সময়ে, এবং সেখানে কিন্তু খেলবে ভারতের দুটি

আলাদা আলাদা ফুটবল দল, এমনই জানিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ডুরান্ড কাপে আজ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে পেরোতে হবে লম্বা সাফল্যের পথ। আবার জয় পেলেন আর প্রজ্ঞানন্দ। ক্লাবের জার্সিতে আরও একবার সফল লিওনেল মেসি। বিশ্বকাপে সোনার বলজয়ী রড্রিকে দলে নিতে চাইছে বার্সেলোনা, আবার রিয়েল মাদ্রিদও চাইছে তাকেই। চলছে বড় সড় তরজা, এই সব দিয়েই কিন্তু আজকে সাজানো আমাদের ক্রীড়াঙ্গন।

0: চোখ রাখবো এবার আতস কাচের তলায়, দেখে নেব বিস্তারিত খবর।
1: আতস কাচের তলায়।
0: মহিলাদের এশীয় কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশীয় ক্রিকেট সংস্থা অর্থাৎ ACC। 28 অগস্ট থেকে দুবাইয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। হংকং বনাম তাইল্যান্ড ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে। 5ই সেপ্টেম্বর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সব ম্যাচে ফ্লাডলাইটের আলোতেই খেলা হবে। 13ই সেপ্টেম্বর ফাইনাল হবে। এই ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত 8টা থেকে হবে ম্যাচগুলো। ভারত রয়েছে গ্রুপ এতে। 30শে অগস্ট প্রথম ম্যাচে খেলবেন হরমনপ্রীত কৌররা, প্রতিপক্ষ তাইল্যান্ড। 3রা সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় ম্যাচ হংকংয়ের বিপক্ষে। 5ই সেপ্টেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ বিতে বড় ম্যাচ হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের, সেই ম্যাচ হবে 6ই সেপ্টেম্বর। সেই গ্রুপের বাকি দুই দল হল ইন্দোনেশিয়া এবং আরব আমিরশাহী। গ্রুপ পর্বে প্রতিটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রথম দুটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এই নিয়ে ষষ্ঠবার মহিলাদের এশিয়া কাপ টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে। শ্রীলঙ্কা গতবারের বিজয়ী। বাংলাদেশ 2018 এশিয়া কাপ জিতেছে। বাকি

ক্রিকেট থেকে যাব এবার ফুটবলের আসরে। জল্পনা একটা ছিলই, সেই জল্পনায় শিলমোহর পড়েছে। ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে ভারতের কোচ হয়েছেন ভিভিয়ানো ফার্নান্ডেজ, আর ম্যানেজার হিসেবে দেখা যাবে রঞ্জিত বাজাজকে। গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে মূল প্রশ্ন ছিল কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য এশিয়ান গেমসে যাবে কি যাবে না ভারতীয় দল। এবার সে ব্যাপারে মুখ খুলল ফেডারেশন। পাশাপাশি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে কোন দল খেলবে সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে AIFF। গতকাল নয়াদিল্লির ফুটবল হাউসে মিটিংয়ে ঠিক হয়েছে 3রা অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে 24শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর ইন্দোনেশিয়ায় এশিয়াডে অংশ নেবে ভারত। দুটি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতীয় দল কি হবে। এই উত্তর পাওয়া গিয়েছে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে। আলাদা দুটি দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে AIFF। কার্যকরী কমিটির মতে ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেললে ভারতীয় ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন। তাই ব্রাজিল ম্যাচ এবং এশিয়ান গেমস দুই প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার কথা ফিফাকে সরাসরিভাবে জানানো হবে। অন্যদিকে ভারতের অনূর্ধ্ব ১৫ পুরুষ দলের হেড কোচ হিসেবে ভিভিয়ানো ফার্নান্ডেজের নাম অনুমোদন করেছে কার্যকরী কমিটি। এবারই প্রথম অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের আয়োজন করেছে ফিফা। এই প্রতিযোগিতা যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক তার থেকেও বেশি ফুটবলকে কেন্দ্র করে অনুষ্ঠান এবং উৎসবের চেহারা দিতে চাইছে ফিফা। সেই কারণেই ফিফার অন্তর্ভুক্ত যত দেশ রয়েছে সবাইকে এই জুনিয়র বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হয়েছে। সেই কারণেই অক্টোবর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত এই জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ভারতীয় দল। সেখানে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিয়ানো। টেকনিক্যাল কমিটির অনেকেই তার পক্ষে রায় দিয়েছেন।

আজ ডুরান্ট কাপের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এটি ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই সাউথ ইউনাইটেড আবার শেষ ম্যাচে মোহনবাগানের কাছে 0-8 গোলে হেরেছে। গত সিআইএসএফ ম্যাচে যে দল খেলা হয়েছিল, ইস্টবেঙ্গল কোচ অ্যান্টোনিও হাবাস সেই দলই হয়তো রেখে দিতে চাইবেন। সেই দলের থেকে খুব বেশি পরিবর্তন তাই আজ হওয়ার সম্ভাবনা নেই। রক্ষণে আনোয়ারের পাশে নবাগত বিদেশি নাচো মনসালভের খেলার সম্ভাবনা রয়েছে। নাচো খেললে রক্ষণভাগের শক্তি বাড়বে লাল হলুদের। এমনকি সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া আরেক বিদেশি ক্রিস ইকনমেডিসকেও স্কোয়াডে রাখতে পারেন হাবাস। তবে প্রথম একাদশে তার খেলার সম্ভাবনা খুব কম। বড় ম্যাচ হারের পর সিআইএসএফকে 8-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ডের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্ব থেকে 6টি গ্রুপের সেরা 6টি দল এবং 2টি দ্বিতীয় সেরা দল পরবর্তী পর্বে যাবে। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সেই সম্ভাবনা যথেষ্ট থাকলেও অঙ্কের বিচারে অন্য দলগুলোর শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী পর্বের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে আজ তাদের বড় ব্যবধানে জিততে হবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। আপাতত ডুরান্ড বড় ম্যাচ ছাড়া খুব কঠিন প্রতিপক্ষের সম্মুখীন এখনও পর্যন্ত হয়নি ইস্টবেঙ্গলকে। আর তার উপর 12 আগস্ট ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ারে ম্যাচে কিন্তু নামছে ইস্টবেঙ্গল। সুতরাং ইস্টবেঙ্গলের এখন ভরা মরশুম, তার সঙ্গে ভালো খেলার তাগিদও কিন্তু রয়েছে।

নির্বাচনীয় পরাজয়ের পর শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের আর কোনো ভুল করার সুযোগ কিন্তু এখন আর নেই। বর্তমান আসরে ভারতের আরও 9টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে, যা তাদের ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে। এই চ্যালেঞ্জ শুরু হবে আগামী 15ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। 2025 থেকে 27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ওভালে। WTC পয়েন্ট টেবিলে মোট পয়েন্টের পরিবর্তে শতাংশের পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয়। এই পর্যন্ত 9টি ম্যাচ খেলে ভারত 4টি জয় আর 4টি পরাজয় এবং 1টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে তাদের প্রাপ্ত শতাংশ পয়েন্ট মাত্র 48.15। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় ভারতকে অনেকটাই পিছিয়ে দিয়েছে, যার ফলে শুভমন গিলের দলের জন্য প্রতিটি আসন্ন ম্যাচই এখন বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতকে কিন্তু দুর্দান্ত ফলাফল না করলেই চলবে না। গতকাল 1 রাউন্ড বাকি থাকতেই ভারতের আর প্রজ্ঞানন্দ গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজ 2026-এর শিরোপা জিতে নিয়েছিলেন। 5 দিনব্যাপী টুর্নামেন্টের শুরু থেকেই প্রজ্ঞানন্দ এগিয়েছিলেন এবং উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার জাভেকির সিন্ডারভ লড়াই করেও শেষ পর্যন্ত প্রজ্ঞানন্দর কাছে 1.5 পয়েন্টের ব্যবধানে হেরে যান। ভারতের পক্ষে প্রজ্ঞানন্দ কিন্তু দারুণভাবেই সফল হয়েছেন, একথা বলাই যায়।

2025-27 এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ওভালে। ফাইনালে উঠতে হলে ভারতের যাত্রাপথ এখনও বেশ কঠিন। এই আসরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ব্যবধানে

0: ক্রিকেট ফুটবল সঙ্গে একটু দাবার খবরও আমরা শুনলাম। এবার চলে যাব আমরা টেবিল টেনিসের আসরে। বাংলার টেবিল টেনিস নিয়ে একটি বেতার প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনাতেও তিনি, অর্থাৎ অঞ্জন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এবং সাক্ষাৎকার গ্রহণে আমরা শুনব এবার আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান টেবিল টেনিস নিয়ে।
1: দক্ষিণ কলকাতার সিএলটিতে হয়ে গেল ছোটদের জন্য সিএলটি টেবিল টেনিসের 47তম টুর্নামেন্ট। এবার সারা বাংলা প্রতিযোগিতায় ছিল বালক এবং বালিকাদের 4টি করে বিভাগ, যথাক্রমে অনূর্ধ্ব 9, 13 এবং 16। এছাড়া শুধু সিএলটির শিক্ষার্থীদের জন্য ছিল আলাদা প্রতিযোগিতা। আলাদা প্রতিযোগিতা হয় সিএলটির বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীদের নিয়েও। আরেকটি প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যা ভারতী স্কুলের বিভিন্ন শাখার ছাত্রীরা। সব মিলিয়ে প্রায় 300 প্রতিযোগী ছিল। 4 দিনের এই টেবিল টেনিস প্রতিযোগিতা ঘিরে ছোটদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ছোটদের উৎসাহ দিতে হাজির ছিলেন পদ্মশ্রী অলিম্পিয়ান টেবিল টেনিস তারকা মৌমা দাস, প্রাক্তন খেলোয়াড় অর্জুন। এখন শুনব অন্যতম উদ্যোক্তা রবি চট্টোপাধ্যায় কি বললেন।
2: 1979 সালে আমাদের চিলড্রেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত সমর চট্টোপাধ্যায় এবং অসিত মৈত্র দুজনে ঠিক করেন যে শিশু বর্ষে শিশুদের নিয়ে কিছু একটা করবার জন্য। তাই আমরা এই প্রতিযোগিতা শুরু করি 1979 সালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চিলড্রেন্স থিয়েটারের নামে এই টুর্নামেন্ট করা, যেটা আজকে 47 বছর একই ভাবিতে এটা আমরা করতে পেরে নিজেরা খুব গর্ব অনুভব করি। এবং বাংলার বহু টেবিল টেনিস প্লেয়ার তার জীবনের প্রথম জয়ের স্বাদ পেয়েছে এই সিএলটি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। খুব বড় কথা যে আজকের মৌমা দাস পদ্মশ্রী, সে 5 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন, ঠিক ইকুয়ালি সিএলটিরও 5 বারের সে চ্যাম্পিয়ন। আজকে পুরস্কার বিতরণীতে এসে আমাদের গর্বিত করেছে। আমরা ভীষণ রকম আপ্লুত যে এই চ্যাম্পিয়নশিপ করতে পারার জন্য।
1: সিএলটি সচিব শঙ্কর মুখোপাধ্যায়ের কথায়,
3: যদিও আমরা এটা আমাদের 47 বছর, অথচ আমরা বলতে কিন্তু আবার আমাদের সিএলটির 75 বছরের সেলিব্রেশন আমরা করছি। তার মানে হচ্ছে আমাদের যখন সিএলটি শুরু হয় তখন কয়েকটা মুষ্টিমেয়, যেমন নাচ, গান, ছবি আঁকা।

0: এই নিয়ে আমাদের শুরু হয়। তারপরে দীর্ঘ ৪০ বছর পরে আমরা এই টেবিল টেনিস শুরু করি। সেখান থেকে অবিচ্ছিন্নভাবে আমাদের এই সিএলটির টেবিল টেনিসের চ্যাম্পিয়নশিপ চলছে। যেটা সব থেকে বড়ো কথা, আমাদের শুধু সুস্থ বাচ্চারা নয়, যারা সমস্ত স্পেশাল চাইল্ড যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, তাদের ভিতরেও আমরা এই খেলাধুলোটাকে ঢুকিয়ে দিয়ে তারা যে কী আনন্দ করে খেলে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের ইচ্ছা রইল এই রকম ভবিষ্যতে যদি আরও কিছু আমরা কোনো ইভেন্ট পাই আমরা এই বাচ্চাদের ভিতরে ছুটি।
1: প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আমাদের জানালেন,
2: কোথায় থাকো?
3: ঢাকুরিয়া।
2: কি জিতলে আজকে, কোন বিভাগে চ্যাম্পিয়ন হলে?
3: আন্ডার 15 সিএলটি বয়েজ।
2: তো কেমন লাগছে?
3: ভালো।
2: তো খেলা কেমন হলো?
3: টাফ।
2: টাফ। আর কি হতে চাও ভবিষ্যতে? টিটি খেলতে চাও আরো ভালো করে? তোমার নাম কি?
4: আমার নাম ঈশান ভট্টাচার্য।
2: তুমি কি জিতেছো?
4: আমি আন্ডার 11 আর আন্ডার 13 এর সিএলটি তে জিতেছি।
2: কি কোথায় থাকো তুমি?
4: আমি চেতলায় থাকি।
2: আর কি হতে চাও? টিটি খেলা কেমন লাগে?
4: আমি চাই যে আমি একদিন ইন্ডিয়াকে ন্যাশনালে জেতাবো এবং আমাদের দেশের নামকে উজ্জ্বল করবো।
2: আমার প্রিয় খেলোয়াড় কে?
4: আমার প্রিয় খেলোয়াড় শরৎ কমল।
1: বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও এই বিভাগে চ্যাম্পিয়ন হয়। তাদের কোচ জানালেন,
5: আমি কিঞ্জল রয় যে চ্যাম্পিয়ন হয়েছে ওর কোচ পার্সোনালি আমি।
2: আপনার নাম?
5: মেন আমার নাম হচ্ছে শুভেন্দু শেখর চ্যাটার্জি, কিন্তু স্যার বলে সবাই চেনে। আমার নিজস্ব সুইমিং ক্লাস আছে হিদুপুরে। স্যাটারডে আমি স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করি, তা আদার্স যত অল স্পোর্টসের ওপর আমি প্র্যাকটিস করাই। তা কিঞ্জল রয় আমার খুব পুরনো, ও রিসেন্ট আহমেদাবাদ গেছিল গুজরাটে, সেইখানে ও চ্যাম্পিয়ন হয়েছে 50 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে, আর 100 মিটার হচ্ছে সাইক্লিংয়ে, এবং ও গত বছর লাস্ট ইয়ারও সিএলটিতে চ্যাম্পিয়ন হয়েছে। তা আমার কাছে ও সারাক্ষণই ও প্র্যাকটিস করে নানা রকম স্পোর্টস আইটেমের উপর। এই হচ্ছে ব্যাপার।
2: টেবিল টেনিসে
5: ও লাস্ট ইয়ারেও চ্যাম্পিয়ন হয়েছে, এবারেও চ্যাম্পিয়ন হয়েছে।
2: তা আচ্ছা, এই স্পেশাল চাইল্ডের যে খেলার প্রতি আকর্ষণ সেই বিষয়টাকে
5: আমি একজন এডুকেটর এবং আমি স্পেশাল চাইল্ডের জুলিয়ান ডে স্কুলের আমি স্পোর্টস টিচার। তা আমি এটাকে ভীষণ ছোটোবেলা থেকেই আমার একটা শখ ছিল যে আমি এদের নিয়ে কাজ করব, স্পেশাল চাইল্ড হাইপার স্টুডেন্ট থেকে শুরু করে শিখিয়ে সব। তা এরা খুব ভালো জায়গায় পৌঁছায় এবং এদের উপর খাটতে হবে আমি এটা মনে করি, কিন্তু এদেরকে বকে জোকে মেরে দিয়ে কোনো কাজ হবে না, অথচ এরা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেটও হবে না, কিন্তু আমরা চাই এদের স্কিল পাওয়ারটাকে তুলে ধরতে। সেই স্কিল পাওয়ার আমার কিঞ্জল রয় থেকে শুরু করে আরও আমার অনেক স্পোর্টস আছে, এরা প্রত্যেকটা ইভেন্টেই ওরা কিন্তু পারফর্ম করে থাকে।
1: এদিন হাজির ছিলেন মৌমা দাস, তিনি আগামী প্রজন্মের উদ্দেশ্যে বললেন,
6: খুবই ভালো লাগছে, কারণ নর্মালি আমি একটু আগে একটা বাচ্চার দুটো বাচ্চা খেলছিল, একটা বাচ্চা মনে হয় হরাজে জিতলো, দেখছিলাম যে ওর রাবারটাও ফ্যান্টম লাগিয়েছে, মানে মনে হয় মানিকার খেলা দেখে ডেফিনেটলি হয়তো ওরও ইচ্ছা হয়েছে, মানে এরমভাবে গ্রু, বাট ভালোই খেলছিল। মানে এইসব বাচ্চাদের ধরে ভালো করে, মানে এটাই তো গ্রাসরুট লেভেল থেকে যেটা আমরা শিখে এসেছি আর কি, সেই জিনিসটা করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে এখনকার বাচ্চারা বেশি হারিয়ে যাচ্ছে বিকজ তারা প্যারেন্টসরাও ডিসিশন মেকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেমন কোচদের ওপর একটা ভরসা ছিল বাবা মায়েদের, যে এখনও অবধি আপনি হয়তো বলে বিশ্বাস করেন না, আমার মা বোঝেই না আমি কী খেলতাম, আমি ছেড়েও দিলাম খেলা এরম আর কি। তো সেই জন্যে কোচের ওপর ওই বিলিভনেসটা তো রাখতে হবে, মানে যেটা দরকার। আর খুব কুইকলি তারা রেজাল্ট চাইছে, যেটা একদমই পসিবল না, মানে আপনি যতটা সময় দেবেন তারপর অনেক পরে গিয়ে রেজাল্টটা আসবে, এটাই ভাবা উচিত। এই জন্যে বাচ্চাদেরকে যদি এত প্রেশার, মানে পড়াতেও ভালো হতে হবে, খেলাতেও ভালো হতে হবে, তারপর তো আদার্স রয়েছে, দেন ইট ইস ভেরি ডিফিকাল্ট। তবে এইসব যে বাচ্চারা সিএলটি থেকে গেছিলো, আমি প্রত্যেকবারই সময় পেলে আসি, যেটু আমাকে বলে, খুব ভালো লাগে। কিন্তু এটা তো আজকে না, অনেক বছর, মানে কিছুদিন দেখি কি বাচ্চাগুলো আর হারিয়ে গেছে, আবার নতুন মুখ, মানে সেটাই, মানে একসময় বেঙ্গল টেবিল টেনিস মানে বেঙ্গলের যে রমরমা ব্যাপারটা ছিল, যে এখন কিন্তু অন্য স্টেট অনেকটা বেটার পারফর্ম করছে। তো সেটাই মানে মানে আমি বাইরেও বলছি, এরকম না যে অনলি বেঙ্গল, বাইরেও তো যখন খেলতে গিয়ে দেখি বাবা মারা স্পেশালি ক্যাডেট মানে আন্ডার 11-13 এখন তো অনেক ক্যাটাগরি করে দিয়েছে, ওখানে পারলে বাবা মারাই আর কি নেমে পড়ছে, মানে সবই মানে এটা করো ওটা করো সেটা করো। তাহলে কোচকে রাখা কি দরকার, তারাই যদি এতটাই জানেন তো কোচকে দেন। সেটাই মানে তারা ভাবছি কি আমরা স্পেন করছি অ্যামাউন্টটা ওটা কেন তাড়াতাড়ি, তো পসিবল না, কারণ আমরা ইভেন হয়তো তারাও অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন, তো তারাও আস্তে আস্তে রেজাল্ট পেয়েছে। তো সেটাই, হ্যাঁ এবার একটা বাচ্চা একটা জায়গায় পৌঁছে গেলে তখন সে ঠিক করতে পারে, সে আরও খেলবে বা অন্য লাইনে যাবে, তখন তো তার সেই ক্ষমতাটা চলে আসবে, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে। বাট একটা সার্টেন এজ অবধি তো প্যারেন্টসকে তো ফুললি গাইডেন্স দিতেই হয়। যেমন আমি ফর এক্সাম্পল, আমি আমার মেয়ে এখন 6 years 5 months, তো ও এক মাস খেলছে টেবিল টেনিস, এক মাস খেলছে ব্যাডমিন্টন, এক মাস খেলছে, এক মাস করছে ডান্স, কিন্তু আমরা কি সবেতেই ও যেটা বলছে আমরা দিচ্ছি, যে কারণ ওর সেই ব্রেনে এখনও বুদ্ধিটাই হয়নি যে কোনটা অ্যাকচুয়ালি, ইভেন আমরাও বুঝতে পারছি না কোন দিকে যাবে। তো ও যেটা এনজয় করতে চাইছে আমরা এখন সেটাই সাপোর্ট করছি, হ্যাঁ কিন্তু ওখানেও একটা যেখানে লেভেল হবে সেখানে আমাদের জায়গাটাকে ওকে শুনতে হবে, সেটাই সেটা ইট উইল টেক টাইম। বাট এখন আগে আমাকে দেখতে হবে যে বাচ্চাটা এক্স্যাক্টলি কোন পথটা ধরছে, না সেই সাপোর্টটা তো আমাদেরকে দিতে হবে। এখন আমিও প্যারেন্টস একদম বাচ্চার মা, তো সেখানে আমি দেখি অনেক বাচ্চা এত ভালো খেলে বাট হারিয়ে যায় কোথাও, খুব খারাপ লাগে। আর এখন কি আমরা যেমন এখনের দিনে দিনে চেঞ্জ হচ্ছে, এখন আমাদের সময় যেমন এইসব ফোনই ছিল না, বাবার কাছে ফোন থাকতো যে কিপ্যাড ফোনগুলো, এখন সব বাচ্চারা মানে এডুকেশন সিস্টেমও কিছু কিছু হচ্ছে মোবাইলে পড়ানোই আর কি, এইটা অনেকটা এফেক্ট পড়ছে। যে তারপর ধরুন যেমন কোভিডের সময় ঠিক আছে কিছু এরকম সার্টেন মোমেন্ট থাকে তখন ওটাকে অ্যাগ্রিড করা যায়, বাট যতক্ষণ আপনি ফিজিক্যালি যে অনলাইনে ক্লাস হয়, অনলাইনে কখনো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় আমার তো মনে হয় না, যতক্ষণ আপনি জিনিসটা নিজে গিয়ে করছেন সবার সাথে করছেন। আর এখন একটা টেবিল টেনিসে নতুন ইয়ে হয়েছে, এটা হয়তো অনেকে সাপোর্ট করছে, মেবি হয়তো আমি এখন ভেটারেন তারা হয়তো এটা বলতেই পারে, না খোঁজ করতেই পারে যে পার্সোনাল কোচ চাই, পার্সোনাল মেন্টাল ট্রেনার চাই, পার্সোনাল ফিজিক্যাল ট্রেনার চাই, কিন্তু অ্যাজ এ আমি ফিল করি বাচ্চা যত বেশি সবার সাথে খেলবে না তাহলে ওর নিজের ভুলটাও দেখবে, অনেক রকম ভ্যারাইটি অফ প্লেয়ার্স পেয়ে যাবে প্র্যাকটিস পার্টনার, তারপর তো কোচরাই রয়েছে, কারণ আজকে কোচরা যেই জায়গায় তারা তো একটা যোগ্যতা অর্জন করে এসছে বলেই না তারা আজকে কোচ, তো আমার সেটাও মাথায় রাখতে হবে। তবে আমি এটাই বলবো এখন মানে অনেক কোচের সাথে আমার কথা হয়েছে, তারা সবাইকেই প্যারেন্টসে নিয়ে খুব আর কি স্ট্রাগল করছে, মানে বাচ্চাদের কথা হলেই আগে তাদের মনে হয় তারা বলে, অনেক সময় বলেও ফেলেছে আমাকে, আমি তার নাম বলছি না, সে বলেও ফেলেছে আগে তো আমাদের প্যারেন্টসের ট্রেনিং দিতে হবে, মানে সেটাই। বাট আমি চাই যে আগে যেন বেঙ্গল ডমিনেট করতো সেই জিনিসটা আবার যেন ফিরে আসুক, তারপর তো দেখুন আগে এত সাপোর্ট ছিল না, আগে যতটা করতো আমরা তার মধ্যেই করেছি, এখন সেন্ট্রাল বেঙ্গল এত ভালো সাপোর্ট করছে স্পোর্টসে, ডেফিনেটলি কিছু করা উচিত, এরকম সুযোগ তো বারবার আসে না। না
1: শুনলেন সিএলটি টেবিল টেনিস নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
7: অঞ্জন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় শুনলেন ছোটদের টেবিল টেনিস নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। এবার আমরা চলে যাব আমাদের অন্যান্য খবরে। মাত্র কয়েকদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অজিঙ্কিয়া রাহানে, তার 10 দিনের মধ্যেই আবার 22 গজে ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। নতুন একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন রাহানে। 30 জুলাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও 22 গজ থেকে আপাতত আর দূরে থাকতে পারছেন না তিনি। নতুন হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগে খেলবেন রাহানে। আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন তিনি। নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজিটি রাহানের সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করেছে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়। নতুন প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বসিত রাহানেও, তিনি বলছেন ক্রিকেট তাকে অনেক কিছুই দিয়েছে। তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের দায়িত্ব হল খেলাটাকে আরও শক্তিশালী করে তোলা। ইউরোপে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আগামী দিনে ক্রিকেট কিন্তু অন্যতম সম্ভাবনাময় অঞ্চল হিসেবে হয়ে উঠতে পারে, এই অঞ্চলে সে কথাই বলছেন অজিঙ্কিয়া রাহানে। ভারতের হয়ে 85টি টেস্ট, 90টি একদিনের ম্যাচ এবং 20টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে তার 8,000-এরও বেশি রান রয়েছে। তারপরেও অবসর গ্রহণ করেছেন তিনি, তবে এখনই কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে ছাড়ছেন না তিনি। বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ, তবে ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে সে কথা জানিয়ে আমাদের ইমেল করতে ভুলবেন না, aircolkatasports@gmail.com এই আইডিতে। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনার

এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। মোহন হাজরা, ঠিকানা মাটি কুমড়া সর্দারপাড়া, থানা রানাঘাট, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে মধুরিমা হাজরা, রোগাটে গড়ন, 14 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 11 জানুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। কৃষ্ণ কুমার কয়াল, 21/1/1 বেনারস রোড, থানা মালিপাঁচঘড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে বংশিকা কয়াল, স্বাস্থ্যবতী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 8ই জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। বিধান মল্লিক, গ্রাম হাসিমপুর, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন যে বিষ্ণুপ্রিয়া মল্লিক, রোগাটে গড়ন, বয়স 2 বছর, উচ্চতা 2 ফুট, মাতৃভাষা বাংলা, গত 3রা জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। অম্বুজ সর্দার, গ্রাম পাশাং, ডাকঘর পাশাং, থানা ডেবড়া, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, অর্পিতা সর্দার, গড়ন রোগাটে, বয়স 15 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 30শে ডিসেম্বর 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। মানিকচাঁদ শেখ, গ্রাম রঘুনাথপুর, নিমতলাপাড়া, ডাকঘর বিলোয়া গ্রাম, থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে নাসমিনা খাতুন, স্বাভাবিক গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 23শে আগস্ট 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। জিতেন খামরি, ঠিকানা বেলিয়াবেড়া, থানা বেলিয়াবেড়া, জেলা ঝাড়গ্রাম থেকে জানাচ্ছেন যে চম্পা খামরি, মাঝারি গড়ন, বয়স 36 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 12ই জানুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিদ্যার্থীদের জন্য
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন কোলা ইউনিয়ন হাইস্কুলের শিক্ষিকা সীমা দাস সেন, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: নমস্কার, আমার নাম আবির মাঝি।

0: আমার নাম অনুরণ সরকার।
1: তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো।
2: হ্যাঁ ম্যাম।
1: আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ভূগোল নয়, অর্থনীতি, সমাজবিজ্ঞান, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিষয়টির নাম জনসংখ্যা ও জনঘনত্ব। আজকের ক্লাসে আমি শুধু বলবো না, তোমরাও কিন্তু উত্তর দেবে, ভাববে এবং বাস্তব জীবনের সঙ্গে বিষয়টির সম্পর্ক খুঁজে বের করবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা বলো তো, আজ সকালে আসার সময় কি তোমরা বাসস্ট্যান্ড, বাজার অথবা রাস্তার মোড়ে অনেক মানুষের ভিড় দেখেছো?
0: হ্যাঁ ম্যাম।
1: তাহলে তোমরা ভিড় কোথায় দেখেছো? বাজারে, বাসস্ট্যান্ডে? কিন্তু আমাদের গ্রামে এত ভিড় তো আমরা দেখতে পাই না।
2: না ম্যাম।
1: তাই তো, এবার মূল আলোচনায় আসি। জন শব্দের অর্থ কি বলো তো?
0: জনগণ বা মানুষ।
1: ঠিক। আর সংখ্যা?
0: গণনা বা মোট সংখ্যা যেটা।
1: ঠিক বলেছো। তাহলে জনসংখ্যার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মোট মানুষের সংখ্যা। এখন আমি তোমাদের একটি পরিস্থিতি বলছি। ধরো উত্তরাখণ্ডের একটি গ্রামে 5000 মানুষ বাস করেন, অন্যদিকে কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করেন। তোমাদের মতে দুই জায়গার মানুষের জীবনযাত্রা কি একই রকম হবে?
0: না।
1: কেন একই রকম কেন হবে না?
0: কারণ দুই জায়গারই জনসংখ্যা আলাদা।
1: ঠিকই বলেছ। মানুষের সংখ্যা বাড়লে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, পরিবহন সবকিছুর ওপর তার প্রভাব পড়ে। সেই কারণেই জনসংখ্যা সম্পর্কে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই শুনেছ ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ, তবে জনসংখ্যা বেশি হওয়ার যেমন অনেক ইতিবাচক দিক রয়েছে তেমনি নেতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকগুলি তোমাদের আমি বলছি। প্রচুর শ্রমশক্তি পাওয়া যায়, ফলে কৃষি, শিল্প, পরিষেবার ক্ষেত্রে উৎপাদন বাড়তে পারে, বৃহৎ বাজার তৈরি হয়, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, দেশের মানব সম্পদ বৃদ্ধি পায়, যা উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। ঠিক সেই রকম নেতিবাচক দিকও অনেক রয়েছে। যেমন ধর বেকারত্ব বৃদ্ধি পায়, খাদ্য, বাসস্থান, পানীয় জলের উপর চাপ সৃষ্টি হয়, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার উপর চাপ, দূষণ, যানজট, পরিবেশের অবনতি, সামগ্রিকভাবে বলতে পারো জীবনযাত্রার মান অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তাই জনসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো তোমরা?
2: হ্যাঁ ম্যাম।
1: তাহলে এবার আলোচনা করব জনঘনত্ব সম্পর্কে। জনসংখ্যা এবং জনঘনত্ব দুটি কাছাকাছি শব্দ হলেও এর অর্থ এবং গুরুত্ব কিন্তু আলাদা। আমরা জানব কেন একই সংখ্যক মানুষ দুই জায়গায় বাস করলেও এক জায়গায় বেশি ভিড় আর অন্য জায়গায় কম ভিড় হয়। আমি তোমাদের একটি ছোট্ট উদাহরণ বলছি। তোমাদের আশেপাশে দুটি গ্রামের কথা ভাবো, কোলাঘাট এবং রাজঘাট। কোলাঘাটের আয়তন 20 বর্গ কিলোমিটার আর রাজঘাটের আয়তন মাত্র 5 বর্গ কিলোমিটার। দুটি গ্রামেই 10,000 জন মানুষ বাস করেন। এখন বলতো কোন গ্রামে ভিড় বেশি হবে?
0: রাজঘাট গ্রামে।
1: খুব ভালো, কিন্তু কেন?
2: কারণ একই সংখ্যক মানুষ
1: কম জায়গায় বাস করছে। কারণ রাজঘাটের তো তুলনায় রাজঘাটের আয়তনটা অনেক বেশি। এই যে একই সংখ্যক মানুষ কিন্তু জায়গার পার্থক্যের কারণে ভিড়ের তারতম্য হচ্ছে, এই ধারণাটাই হলো জনঘনত্ব। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যাকে জনঘনত্ব বলা হয়। তাহলে বলতো জনঘনত্ব নির্ণয় করতে আমাদের কোন দুটি তথ্য জানতে হবে?
0: মোট জনসংখ্যা
2: আর এলাকার আয়তন।
1: একদম ঠিক বলেছো। এবার একটি ছোট্ট হিসাব করি। একটি অঞ্চলের জনসংখ্যা 12,000 জন আর আয়তন 6 বর্গ কিলোমিটার, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে?
0: 2,000 জন। বলো 2,000 জন।
1: একদম ঠিক। এবার বলো তো কলকাতা ও দার্জিলিং এর পাহাড়ি অঞ্চল কোথায় জনঘনত্ব বেশি হবে বলে তোমাদের মনে হয়?
2: কলকাতা ম্যাম।
1: একদম। কারণ কি?
0: কারণ কলকাতাতে জায়গা কম হলেও তুলনামূলক জনসংখ্যা অনেক বেশি, ফলে এখানে জনঘনত্ব বেশি হবে।
1: হ্যাঁ ঠিকই বলেছো। এখানে কর্মসংস্থানের সুযোগ বেশি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার সুযোগ, প্রশাসনিক সুযোগ সুবিধা সবই রয়েছে। অন্যদিকে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় দুর্গম ভূপ্রকৃতি, কম চাষযোগ্য জমি, কারণ পাথুরে মাটি, যোগাযোগের অসুবিধার কারণে জনঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম। বোঝা গেল?
0: হ্যাঁ ম্যাম।
1: প্রিয় শিক্ষার্থীরা, এবার বলো তো, ভারতের সর্বত্র কি সমান সংখ্যক মানুষ বাস করেন?
0: না ম্যাম।
1: ভারতের জনঘনত্ব 2011 সালের 15তম আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিমিতে 382 জন। আদমশুমারি সম্বন্ধে একটু তোমাদের বলে দিই, আদম কথার অর্থ হলো মানুষ আর শুমারি কথার অর্থ হলো গণনা। ভারতে স্বাধীনতার পর থেকে প্রতি 10 বছর ছাড়া ছাড়া জনগণনা করা হয়, এটাকেই বলা হচ্ছে আদমশুমারি, ইংরেজিতে যাকে বলা হয় সেনসাস। সেই আদমশুমারি অনুসারে 2011 জনগণনা, ওটাই হয়েছে লাস্ট জনগণনা, কারণ পরবর্তী জনগণনা 2021 কোভিড এর জন্য বন্ধ আছে, পরবর্তী জনগণনার রেজাল্ট হবে 2027। তাহলে আমরা এখন আলোচনা করব 2011 জনগণনা অনুসারেই আমরা বলবো। ভারতের জনসংখ্যা 121.08 কোটি, আর ভারতের আয়তন কত সেটা তোমরা জানো, 31.66 লক্ষ বর্গ কিলোমিটার। আর জনঘনত্ব নির্ণয়ের সূত্র হলো মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল, অর্থাৎ 121.08 কোটি ডিভাইডেড বাই 31.66 লক্ষ বর্গ কিমি ইজিক্যাল টু 382 জন। তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে?
2: হ্যাঁ ম্যাম।
1: তাহলে এই যে আমরা দেখছি ভারতের সর্বত্র জনসংখ্যা সমানভাবে নেই, জনঘনত্ব সমানভাবে নেই, তার জন্য কতগুলো কারণ রয়েছে, সেটাকেই আমরা বলি জনঘনত্বের তারতম্যের কারণ। এটা কিন্তু তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 5 নম্বরের যে রচনাধর্মী প্রশ্ন আছে তার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার অনেক সময় শুধু প্রাকৃতিক কারণগুলো 3 নম্বরের আসতে পারে। এখন এটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভারতের বিভিন্ন অঞ্চলের জনবণ্টনের তারতম্যের কারণ গুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করব, প্রাকৃতিক কারণ ও

0: জন্য যোগাযোগ ব্যবস্থার পক্ষে ভালো বলে এখানে জনসংখ্যা অনেক বেশি। জলবায়ুর বৈচিত্র্য জনঘনত্বের উপর একটি অন্যতম নিয়ন্ত্রক। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ুর উপস্থিতি বৃষ্টিপাতের সমান বণ্টনের জন্য এখানে লোকবসতি অনেক ঘন।
1: ম্যাম, এই জন্যই কি বলে তাহলে দা পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দা রেইনফল ম্যাপ?
0: একদম ঠিক বলেছো, খুব সুন্দর একটা উক্তি তুমি মনে করেছো, একদম তাই। পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দা রেইনফল ম্যাপ, কারণ ভারতের, দেখো, ভারতের কৃষিকাজ মূলত মৌসুমী বায়ুর উপরই নির্ভরশীল। ওই জন্য ভারতের কৃষিকাজকে বলা হয় গ্যাম্বল অফ মনসুন বা মৌসুমীর জুয়া খেলা, যেখানে কাজ বৃষ্টিপাত যথোপযুক্ত হয় সেখানে কৃষিকাজও ভালো হয়, এবং ভারতের জনসংখ্যার প্রায় 70% কৃষিকাজের উপরই নির্ভরশীল। তাই কৃষিকাজ যেখানে ভালো হয় অর্থাৎ বৃষ্টিপাত যেখানে ঠিকঠাক ভাবে হয় সেখানেই জনসংখ্যার ঘনত্ব বেশি। এবার দেখো, আবার যেখানে বৃষ্টিপাত অত্যন্ত কম, যেমন রাজস্থানের মরু অঞ্চল, ওইগুলোতে জনসংখ্যা কম। নদ নদীও একটি অন্যতম নিয়ন্ত্রক। নদ নদীর অবস্থানের জন্য যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সুবিধা, নদী তীরবর্তী অঞ্চলে পলি সমৃদ্ধ উর্বর মৃত্তিকায় কৃষিকাজের সুবিধা, জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ ও জল নিকাশি ব্যবস্থার সুবিধা আছে বলে উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, দক্ষিণ ভারতের মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইসব নদী উপত্যকায় লোকবসতির ঘনত্ব অত্যন্ত বেশি। শুধু ভারত নয়, তোমরা লক্ষ্য করবে একদম প্রাচীনকাল থেকে নদীগুলোর তীরবর্তী অঞ্চলেই কিন্তু বড় বড় সভ্যতার বিকাশ হয়েছে। যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, হুয়াংহো নদীর তীরে চৈনিক সভ্যতা, এগুলির বিকাশ ঘটেছে। মৃত্তিকাও জনঘনত্বের উপরে যথেষ্ট প্রভাব ফেলে। উত্তর এবং দক্ষিণ ভারতের নদী তীরবর্তী উর্বর মৃত্তিকা, দাক্ষিণাত্যের উর্বর কৃষ্ণ মৃত্তিকা কৃষিকাজের পক্ষে উপযুক্ত বলে এইগুলোতেও লোকবসতি ঘন। তোমরা জানতো যে দাক্ষিণাত্যের উর্বর কৃষ্ণ মৃত্তিকায় প্রচুর তুলো চাষ হয়, ওই জন্য এখানে আহমেদাবাদে প্রায় 70টারও বেশি কার্পাস বস্ত্রবন শিল্প গড়ে উঠেছে। তাই একে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার। ঠিক এইরকমই খনিজ সম্পদ যেখানে পাওয়া যায় সেখানে প্রতিকূল জলবায়ু থাকুক বা অনুর্বর মৃত্তিকা থাকুক, তা সত্ত্বেও খনিজ সম্পদের উপর নির্ভর করে সেখানে কিন্তু জনবসতি অনেক বেশি হয়। ভারতের কয়লা খনি অঞ্চল যেমন রানীগঞ্জ, ঝরিয়া বা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই জন্য অনেক জনবসতি গড়ে উঠেছে, এবং এইসব খনিজ সম্পদগুলোকে কেন্দ্র করে এগুলোতে প্রচুর শিল্পায়ন হয়েছে, সেগুলোতেও সহজে জীবিকা নির্বাহ করা যায়। তাই খনিজ সম্পদ এবং তাকে কেন্দ্র করে শিল্পায়ন, তাই এইগুলোতে প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠে। এছাড়াও অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক কেন্দ্র, ব্যবসা বাণিজ্যে অর্থ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সুযোগ সুবিধা থাকায় বড় বড় নগরগুলোতেও খুব ঘন জনবসতি গড়ে উঠেছে। এগুলি ছাড়াও আরো দেখো বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন আগ্রা, লখনৌ, মহীশূর, তীর্থক্ষেত্রগুলোকে কেন্দ্র করে পুরী, বারাণসী, গয়া, আজমির, গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতন, বারাণসী, আলিগড়, পর্যটন কেন্দ্র দার্জিলিং, সিমলা, গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র মিরাট, আম্বালা, এইসব অঞ্চলগুলোতেও ঘন জনবসতি দেখা যায়। তাহলে আমরা ঘনবসতির তারতম্যের কারণগুলো জানলাম। এই তারতম্য অনুসারে আমরা ভারতকে 5টি অঞ্চলে ভাগ করছি। সেগুলো কি কি? অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, যেগুলোতে প্রতি বর্গ কিমিতে 800 জনেরও বেশি বাস করে, যেগুলোতে অনেক জীবিকা অর্জনের অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়। আবার দেখো অধিক জনঘনত্ব অঞ্চল, প্রতি বর্গ কিমিতে যেখানে 401 থেকে 800 জন বাস করে, এগুলোতেও অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, দাদরা, নগর হাভেলি প্রভৃতি। আবার মধ্যম জনঘনত্ব অঞ্চল কোনগুলোকে বলবো? যেগুলোতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 201 থেকে 400 জন, যেমন অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বিরল জনঘনত্ব, যেগুলোতে খুব অসুবিধা, অনেক ধরনের জীবিকা অর্জন খুবই কষ্টকর, যেগুলোতে প্রতি বর্গ কিমিতে 101 থেকে 200 জন। দেখো পাহাড়ি অঞ্চলগুলো মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। আর অতি বিরল মানে যেখানে খুবই দুর্গম অঞ্চল, জীবিকা অর্জন প্রচন্ড কষ্টকর, যেমন যেগুলোতে প্রতি বর্গ কিমিতে 100 জনেরও কম জন বাস করে, যেমন অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, দুর্গম পার্বত্য অঞ্চল, কোথাও আন্দামান নিকোবর, অত্যন্ত সারা বছর অস্বাস্থ্যকর জলবায়ু, প্রচুর বৃষ্টিপাত, প্রচুর উষ্ণতা, এগুলোর জন্য এগুলোতে জনঘনত্ব খুবই কম। তাহলে এই যে আমরা জনঘনত্ব অঞ্চলগুলো ভাগ করলাম, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন, এবং এই প্রশ্নটা করার সময় তোমরা অবশ্যই ভারতের আউটলাইন ম্যাপ এঁকে সেখানে বিভিন্ন রং দিয়ে এই অঞ্চলগুলোকে চিহ্নিত করবে। ঠিক আছে, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এর সঙ্গে সঙ্গে আমরা একটু আলোচনা করে নেব যে ভারতের কোন রাজ্যগুলো জনঘনত্বে কিরকম স্থান সমান অধিকার করে আছে।

0: জনঘনত্বে একদম সব থেকে বেশি জনঘনত্ব দেখা যায় বিহারি। এখানে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব 1,102 জন। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই, জানো তো। পশ্চিমবঙ্গ আবার জনসংখ্যায় চতুর্থ আর জনঘনত্বে দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1,030 জন, মানে যথেষ্ট বেশি আয়তন অনুসারে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনঘনত্ব সব থেকে বেশি দিল্লিতে, এখানে প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা 11,297 জন। আবার দেখো, সব থেকে কম বা সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ, যেখানে প্রতি বর্গ কিমিতে মাত্র 5 জন। চিত্রটা কেমন বিপরীত বুঝতে পেরেছ? দিল্লিতে যেখানে প্রতি বর্গ কিমিতে 11,297 জন, লাদাখে প্রতি বর্গ কিমিতে মাত্র 5 জন। বোঝা গেল যে জীবিকা অর্জনের সুযোগ সুবিধা থাকলে জনসংখ্যার তারতম্যটা কিরকম ভাবে ঘটে? তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম জনসংখ্যা কি, জনঘনত্ব কি, কেন বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্য দেখা যায়। আমরা এটাও বুঝলাম যে কোন দেশের উন্নয়ন শুধু জনসংখ্যার উপর নির্ভর করে না, সেই জনসংখ্যাকে কতটা শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম মানব সম্পদে পরিণত করা যায় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সচেতন নাগরিক হিসাবে দেশের উন্নয়নে নিজেদের ভূমিকা পালন করা। আশা করি আজকের পাঠ তোমাদের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবারে ভারতের ক্ষেত্রে আমরা কি দেখলাম? জনসংখ্যা যথেষ্টই বেশি, কারণ ভারত জনসংখ্যায় দ্বিতীয়, এখনো পর্যন্ত দ্বিতীয়, কারণ আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, তাই একে আমরা বলি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। তবে জনসংখ্যা বেশি হওয়ার যেমন অনেক ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিক আছে। এগুলো আমরা আলোচনা করে নিলাম আগে, এগুলো সবই তোমাদের ক্লিয়ার হয়েছে, পরিষ্কার ভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কি করব, একটু প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা কিভাবে কতটা বুঝতে পেরেছো, আর যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা থাকে তাও তোমরা বলতে পারো। তোমরা কি সব বুঝতে পেরেছো, না আমি আর একবার কোনো কিছু আলোচনা করব?
1: না ম্যাম, বুঝতে পেরেছি আমরা।
0: তাহলে প্রশ্নোত্তর ধরি তোমাদের।
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা অনুরণ, বলো তো জনসংখ্যা বলতে কি বোঝো?
1: কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মোট মানুষজনের সংখ্যাকেই ওই এলাকার জনসংখ্যা বলা হয়।
0: বাহ, খুব ভালো। আচ্ছা তুমি বলো তো জনঘনত্ব বলতে কি বোঝো?
2: প্রতি বর্গ মিটার এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যাকেই জনঘনত্ব বলা হয়।
0: তুমি একটু ভুল বললে, প্রতি বর্গ মিটার নয়, প্রতি বর্গ কিলোমিটার এলাকায় হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?
1: হ্যাঁ ম্যাম।
0: ঠিক আছে, আচ্ছা এবার তুমি বলো, অনুরণ বলবে এবারে, জনঘনত্ব নির্ণয়ের জন্য কোন দুটি তথ্য জানা প্রয়োজন?
1: মোট জনসংখ্যা এবং ওই এলাকার মোট আয়তন।
0: একদম, খুব সুন্দর উত্তর। কলকাতায় জনঘনত্ব বেশি কেন?
2: কারণ এখানে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বেশি, তাই অনেক মানুষ এখানে এসে বসবাস করে।
0: হ্যাঁ, আসলে কি মানে জীবিকা অর্জনের সুযোগটা এখানে অনেক বেশি, অনেক দিক দিয়ে ওরা জীবিকা অর্জনের সুযোগ পাচ্ছে। খুব ভালো বলেছো। পার্বত্য অঞ্চলে জনঘনত্ব সাধারণত কম হয় কেন?
1: কারণ পার্বত্য অঞ্চলে দুর্গম ভূপ্রকৃতি এবং যোগাযোগ ব্যবস্থাও কম, আর সবথেকে বড় কারণ এখানে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম হয়। এখানে জনঘনত্ব তুলনামূলক অনেক কম হয়।
0: চাষযোগ্য জমিটা কম কেন বলতো? এখানে পাথুরে মাটি, কঠিন গ্রানাইট, কঠিন আগ্নেয় শিলা বা মূলত পাললিক শিলা দ্বারা, আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল তো মূলত কঠিন, মানে পুরোটাই প্রায় রুক্ষ পাথুরে মাটি দিয়ে গঠিত। একদম ঠিক উত্তর দিয়েছ। ভারতের গড় জনঘনত্ব কত?
2: 2011 সালের জনগণনা অনুযায়ী প্রতি বর্গ মিটারে 382 জন।
0: তুমি বারে বারে একই জিনিস ভুল করছো, প্রতি বর্গ মিটার কিন্তু হবে না, প্রতি বর্গ কিলোমিটারে। তোমার এই ধারণাটা তোমাকে আমি পরে তোমার ক্লিয়ার করে দিচ্ছি। প্রতি বর্গ মিটার এবং প্রতি বর্গ কিলোমিটার দুটো আলাদা। হ্যাঁ, তোমাকে এটা আমি পরের ক্লাসে আলাদা করে আলোচনা করে দেব। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো, বেশি জনসংখ্যা কি সবসময় দেশের জন্য ক্ষতিকর?
1: না ম্যাম, যদি মানুষজন শিক্ষিত, দক্ষ এবং কর্মক্ষম হয় তবে তারা দেশের মানব সম্পদ রূপে পরিগণিত হবে এবং দেশের উন্নয়নে সহায়তা করবে।
0: হ্যাঁ, মানব সম্পদই কিন্তু প্রকৃত সম্পদ। দেখো আমাদের দেশের জনগণ যদি শিক্ষিত হয়, তারা বৈজ্ঞানিক চিন্তাধারা, সৃজনশীলতা তাদের থাকে, তাহলে সেগুলো দেশ কিন্তু অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আমরা এই জন্য লক্ষ্য করি পশ্চিম ইউরোপের দেশগুলো জনসংখ্যা অনেক কম, কিন্তু দেখো তারা শিক্ষা, সংস্কৃতি এগুলোতে অনেক উন্নত। এবং অনেক আগেই ব্রিটিশ যুক্তরাজ্য মানে ইংরেজরা কত কম জনসংখ্যা ছিল, কিন্তু তারা শিক্ষিত জনগণ ছিল বলে, তা বুদ্ধিমত্তায় বেশি উন্নত ছিল বলে তারা কিন্তু একসময় গোটা পৃথিবীর উপর তারা শাসন করেছিল। আবার সেরকম দেখো পিছিয়ে পড়া দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশ যেখানে জনঘনত্ব অনেক বেশি, সে তুলনায় শিক্ষা কম, স্বাস্থ্য পরিষেবা কম, তারা কিন্তু অনেক বেশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন ধরছি, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভারতের

0: জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
1: বিহার।
0: আচ্ছা, বলতে পারবে কি এখানে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত?
1: 1102 জন।
0: বাহ, খুব ভালো। আচ্ছা, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটির নাম কি?
1: অরুণাচল প্রদেশ।
0: তুমি বলতে পারবে এখানে জনঘনত্ব?
1: 17 জন পার বর্গ কিমি।
0: বাহ, ঠিক বলেছ। আচ্ছা, কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়?
1: দিল্লিতে ম্যাম, 11,000-এরও বেশি।
0: হ্যাঁ, 11,297 জন প্রতি বর্গ কিমি। এটা অবশ্য 2011-এর সেন্সাস অনুযায়ী। এর পরের সেন্সাসে আমরা জানি নিশ্চিত করে এটা আরো বাড়বে, কারণ জনসংখ্যা অনেক বেড়েছে। আচ্ছা, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা?
1: লাদাখ ম্যাম।
0: এখানে জনঘনত্ব
1: 5 জন পার বর্গ কিমি।
0: বাহ, একদম ঠিক, একদম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে মাত্র 5 জন। আচ্ছা, আমরা জনঘনত্ব জানার সঙ্গে সঙ্গে মোট জনসংখ্যাটাও জেনে নেব, কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম। জনসংখ্যা সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশে, আর অঙ্গরাজ্যগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম হলো সিকিমে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি দিল্লিতে। তাহলে তোমাদের দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। এই খুব ছোট্ট একটা ভুল, আমি দেখেছি অনেক ভালো ছেলেও এই ছোট্ট একটা ভুল করে ফেলে, যেমন জনঘনত্ব এবং জনসংখ্যা। যেমন দেখো, প্রথমে আমরা বলছি জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, কিন্তু জনঘনত্ব সবচেয়ে বেশি বিহার। আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম লাদাখে, কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ক্লিয়ার হয়েছে তোমাদের?
1: হ্যাঁ ম্যাম।
0: পরিষ্কার হয়েছে?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, আমরা তো তাহলে জনঘনত্ব সম্পর্কে জানলাম, কোন অঞ্চলে জনঘনত্ব কত বেশি, কোথায় কম, তার কারণগুলো জানলাম। তাহলে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নি। জনঘনত্বের বৈশিষ্ট্যও কিন্তু আসে পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন হিসাবে। তাহলে জনঘনত্বের বৈশিষ্ট্য হিসাবে প্রথমেই আমরা যেটা বলবো, জনঘনত্ব হলো মানুষ জমির একটি পরিমাণগত সম্পর্ক। এখানে আমরা একটা নতুন শব্দ পেলাম, মানুষ জমি। মানুষ জমি কি বলতো? মানুষ জমির অনুপাত আর জনঘনত্ব, এখানেও একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? জনঘনত্ব হলো মোট আয়তনের সঙ্গে মোট জনসংখ্যা। এবারে মানুষ জমির অনুপাতটা কি? মোট কার্যকরী জমির সঙ্গে মোট জনসংখ্যা। এবার কার্যকরী জমি কাকে বলছে? যেই সব জমিগুলো থেকে যার উৎপাদনশীলতা রয়েছে, অর্থাৎ যেগুলো থেকে আমরা কোনো না কোনো ভাবে সম্পদ উৎপাদন করতে পারি। যেমন ধরো চাষযোগ্য জমি, বা যেসব জায়গায় শিল্প কলকারখানা গড়ে উঠেছে, যেখানে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, এগুলোকে বলছে কার্যকরী জমি। যখন এই কার্যকরী জমির অনুপাতে আমরা যে জনসংখ্যা পাই, সেটাকে বলা হচ্ছে মানুষ জমির অনুপাত। তাহলে আমরা এখানে 3টি শব্দ পেলাম প্রতিশব্দ, একটা হলো জনসংখ্যা, একটা হলো জনঘনত্ব, আর একটা হলো মানুষ জমি অনুপাত। 3টির মধ্যেই কিন্তু পার্থক্য রয়েছে, এবং কোন দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করার জন্য 3টির আলাদা আলাদা করে গুরুত্ব রয়েছে। জনসংখ্যা হলো মোট জনসংখ্যা, জনঘনত্ব হলো মোট আয়তনের তুলনায় জনসংখ্যা, আর মানুষ জমি অনুপাত হলো মোট কার্যকরী জমির তুলনায় জনসংখ্যা। অর্থাৎ আমাদের দেশে আমরা যদি জনঘনত্ব বলি প্রতি বর্গ কিমিতে 382 জন, যখন মানুষ জমির অনুপাত বের করব, সেটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ ভারতের সব জমি কিন্তু কার্যকরী নয়। উত্তর পূর্বের যে হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল, যেগুলোকে আমরা 7 সিস্টার্স বলি, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওই সব অঞ্চলগুলোর দুর্গম পার্বত্য অঞ্চল, ওখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তারপরে পাহাড়ি অঞ্চলে চাষবাস ভালো হয় না, প্রচন্ড বৃষ্টিপাত, পরিবহন ব্যবস্থাও ভালো নয় যে শিল্প গড়ে উঠবে এইসব অঞ্চলে, ওই জন্য ওগুলোতে জনবসতি অনেক কম। আবার দেখো রাজস্থানের মরু অঞ্চল, ওখানেও বৃষ্টিপাত কম। মধ্য ভারতের মালব, রেওয়া, বুন্দেলখণ্ড, ওইসব মালভূমি অঞ্চলেও জনঘনত্ব অনেকটাই কম। তাহলে এইসব অঞ্চলগুলোতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো কিন্তু ততটা কার্যকরী জমির অংশে পড়ছে না। তাহলে মূলত গাঙ্গেয় অববাহিকা, দুই উপকূলীয় সমভূমি কোঙ্কন, মালাবার, উত্তর সরকার, করমণ্ডল, এইসব উপকূল অঞ্চল, এগুলো যথেষ্ট কার্যকরী জমি। যখন আমরা এই কার্যকরী জমির অনুপাতে মানুষ জমি অনুপাতটা হিসাব করি, তখন কিন্তু ভারতে জনঘনত্বটা অনেক বেশি দেখা যায়। এই অংশটা তোমাদের পরিষ্কার হয়েছে?
1: হ্যাঁ ম্যাম।
0: এবার জনসংখ্যার বা জনঘনত্বের বিশেষে আমরা আরো 3টি ভৌগোলিক, আমরা 3টি প্রতিশব্দ জানবো। একটা হলো কাম্য জনসংখ্যা। প্রথমে কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা হলো কোন দেশে দেশের মোট যে সম্পদ সেই সম্পদের পরিপ্রেক্ষিতে যে জনসংখ্যা তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ কোন দেশের যতটা জনসংখ্যা থাকলে সেই দেশ অর্থনীতিতে উন্নত হতে পারবে বা তাদের জনগণ

0: সর্বাধিক নাগরিক সুযোগ সুবিধা পাবে তাকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। নাগরিক সুযোগ সুবিধাগুলো বলতে আমরা কি বুঝি? দেখো, উন্নত স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার পরিষেবা, সুন্দর যাতায়াত ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এমনকি অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য জলের সুন্দর ব্যবস্থা থাকবে, সুন্দর ড্রেনেজ সিস্টেম থাকবে, সবকিছু তারা সুন্দরভাবে সচ্ছল নাগরিকভাবে জীবনযাপন করবে, তাদের বেকারত্ব থাকবে না, সবারই কাজের সুযোগ সুবিধা থাকবে। এই ধরনের জনসংখ্যা যখন কোনো দেশে গড়ে ওঠে, তাদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তাদের প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে, তখন তাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে দ্রুত উন্নতি লাভ করলেও বর্তমানেও কিন্তু কাম্য জনসংখ্যার পর্যায়ে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। এই কাম্য জনসংখ্যার পর্যায়ে পৌঁছেছে পশ্চিম ইউরোপের যে উন্নত দেশগুলো, ব্রিটিশ যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, জার্মানি, এরা কিন্তু অনেক আগে থেকেই কাম্য জনসংখ্যার পর্যায়ে পৌঁছেছে। এদের জনসংখ্যার যে বৃদ্ধি তাকে বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানে তোমরা আবার ভাববে না যেখানে নতুন শিশু জন্মাচ্ছেই না, না, এখানে কিন্তু নতুন শিশু জন্মায়, কিন্তু এখানকার নাগরিকরা নতুন শিশুকে তাদের বাসযোগ্য করে রেখে যায়। আমরা সুকান্তের গলায় যে আরতি শুনেছি যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, ওরা কিন্তু সেই অঙ্গীকার বদ্ধ এবং তারা সেটা সেখান ওই সব দেশের নাগরিকরা সুন্দরভাবে সেটা পালন করে থাকে, যেটা এই সব তৃতীয় বিশ্ব দেশগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা ইউরোপে, এশিয়ার বিভিন্ন অনুন্নত দেশগুলো আমরা সেটা বজায় রাখতে পারি না। আমরা প্রচন্ড ভাবে পরিবেশের দূষণ করি, আমরা যত্রতত্র জলাশয়, যাকে বলা হচ্ছে মানে বৃক্ষ বলা হয়, পরিবেশের বৃক্ষ, সেটা করে থাকছি, বিভিন্ন রকমের মানে দূষিত পদার্থ বা গ্লোবাল ওয়ার্মিং আমাদের দ্বারা প্রায় হয়ে থাকে, বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে চলেছে, এগুলোর দ্বারা আমরা কিন্তু পরিবেশকে আমাদের উপযুক্ত মানে করে রাখতে পারছি না। কিন্তু ওইসব দেশগুলোতে মৃত্যু হার এবং জন্মহার সমান, তাই ওগুলোকে বলা হচ্ছে, ওইসব দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তাহলে এরপরে আমরা আসবো, তাহলে আমরা জানলাম কি কাম্য জনসংখ্যা, এবারে আমরা পড়বো অতি জনাকীর্ণতা। অতি জনাকীর্ণতা হলো যখন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, অর্থাৎ তারা কিন্তু নাগরিক সুযোগ সুবিধাগুলো ততটা পাবে না। যেমন তোমরা উদাহরণ হিসাবে আমাদের কথাও বলতে পারি, আমাদের দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা সরকারি সুযোগ পাচ্ছ, তারপরেই কিন্তু অনেক ক্ষেত্রেই মানে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, সেখানে তোমরা অনেকেই সরকারিভাবে শিক্ষার সুযোগ বা স্বাস্থ্য পরিষেবা এগুলো আমরা পাচ্ছি না। তাহলে অনেকের পানীয় জলেরও, অনেক গ্রামাঞ্চলগুলোতে পানীয় জলের অব্যবস্থা রয়েছে, বিদ্যুৎ পরিষেবা অনেকটাই কম রয়েছে, তাহলে এগুলোতে অতি জনাকীর্ণতার জন্য এটা রয়েছে। আবার জনস্বল্পতাও কোনো কোনো দেশে রয়েছে, যেমন কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ওদের আবার সম্পদের তুলনায় জনসংখ্যাটা কম। এই যে কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কাম্য জনসংখ্যাটাই কিন্তু জরুরি। অর্থনৈতিক অতি জনাকীর্ণতা বা জনস্বল্পতা দুটোই কিন্তু অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব বা ভবিষ্যতের নাগরিক হিসাবে তোমাদেরও পদক্ষেপ থাকবে দেশ যাতে সবসময় কাম্য জনসংখ্যা নিয়ে পরিচালিত হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে, আশা করি তোমরা এরকম ভাবে পড়াশোনা করবে। ধন্যবাদ তোমাদের।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন কোলা ইউনিয়ন হাইস্কুলের শিক্ষিকা সীমা দাস সেন, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন, সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cattion@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
4: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
5: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
4: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
6: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
7: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
5: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
4: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
6: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12 আগস্ট।
5: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 86%। বৃষ্টিপাতের পরিমাণ 6.5 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস।

এখন জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6:05 একটু পরে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠানের 6:15 শুনবেন তাঁত শিল্পের বর্তমান অবস্থা, বিজয়কৃষ্ণ সোরেনের সাক্ষাৎকার এবং পরে লোকগীতি ফিলিপ মান্ডি, বাহামায় কৌশল নাহাজদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় কৃষি কথার আসর 6:38। প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধের মূল উপায় এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক এবং পরে গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা ঐতিহ্যের বুনন বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:00 বাংলা নাটক রক্তকরবী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় বহুরূপী, প্রযোজনা শম্ভু মিত্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পরমানন্দ রায়। সৌম্য ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 9:30।

9:45 দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় সুর পেয়াসি, বাংলা ছায়াছবির গান রাত 10:00, 10:30 গিটার শিল্পী রজতকান্তি গোস্বামী। পারমিতা ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি 10:50, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর বাদন শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা, গুল গুলশান। 6:30, 7:10 নজরুলগীতি, পরিবেশনায় সুর পেয়াসি। দর্পণ 7:30, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 সংসদ পর্যালোচনা, নানা রঙের গান 8:30। রাত 9:16 শুনবেন অনুষ্ঠান স্পটলাইট, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ শুনবেন 10:30। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চোখ এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁতের হাটের আয়োজন করা হবে। তাঁত শিল্পীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে আগামী 16 আগস্ট থেকে তাঁদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। যারা ওই কার্ড পাবেন না, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের দেওয়া হবে স্বাস্থ্য বিমা কার্ড। এর ফলে তাঁত শিল্পীরা 5 লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধা পাবেন। রাজ্যজুড়ে আগামী 9 থেকে 16 আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে জলপাইগুড়ির মালবাজার ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, চা বাগান এলাকা এবং সাবসেন্টারগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়। আয়ুষ্মান ভারত 2027 সালের জনগণনা, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, ভিবিজি রামজি আইন 2025 এবং আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ সহ কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধান ফ্ল্যাগশিপ উদ্যোগগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি কলকাতার পক্ষে আজ বীরভূমের আবদারপুরে বার্তালাপ শীর্ষক সাংবাদিক কর্মশিবির আয়োজন করা হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পে সীমান্ত এলাকার উন্নয়ন ও নিরাপত্তা আরও সুদৃঢ় করা হবে। নদিয়ায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠকে পঞ্চায়েতে নতুন কর বসানোর জল্পনা খারিজ করে দিয়ে তিনি বলেন, জনসাধারণের ওপর কোনো অতিরিক্ত কর চাপানো হচ্ছে না। আবাস প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আজ বিপুল পরিমাণে SC/ST সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং জব কার্ড উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন উপভোক্তাদের হাতে পৌঁছানোর পরিবর্তে পঞ্চায়েত দপ্তরেই কেন পড়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক হাসপাতালে চালু হল ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার। এতদিন এই ব্লকের কোনো বাসিন্দার শরীরে ডেঙ্গু সন্দেহ হলে পরীক্ষার জন্য পাঠাতে হতো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। মানবাজারে কৃষক বাজারে দাম নিয়ন্ত্রণে পুরুলিয়া জেলা টাস্কফোর্স আজ অভিযান চালিয়েছে। বাজারদর নিয়ন্ত্রণ করতে এই অভিযান

প্রশাসনিক আধিকারিকরা বেশ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে সবজি ও মাছের ওজনে কারচুপির অভিযোগ তোলেন। একাধিক ব্যবসায়ী আড়তদার খুচরো পাইকারি ব্যবসায়ীদের কাছে অভিযান সহ দাম যাচাই সাথে বিল দেখতে চান তারা। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা।

0: শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি 7-20 সেন্টিমিটার বেগে হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার এক বা দুই জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি 7-20 সেন্টিমিটার বেগে হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দু একটি জায়গায় ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার বেগেই হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো তো আমাদের থাকতে হবেই, সে কথা বলেই আমি সমস্ত অনুষ্ঠান শুরু করি। আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আগে একটি কথা আমি সকলের সঙ্গে ভাগ করতে চাই, সেটা হলো যে আমরা সভ্যতার একেবারে আদি থেকে শুরু থেকেই কিন্তু মানুষ যেমন আমাদের চারপাশে থাকেন, তার পাশাপাশি কিন্তু আমরা পশু পাখি নিয়েও থাকি। অর্থাৎ আমাদের পোষ্যটা একেবারে সভ্যতার আদি থেকেই রয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের গ্রাম বাংলার বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মোষ এসব তো থাকেই, আবার আবার তার সাথে সাথে কুকুর বেড়ালও কিন্তু রয়েছে, এবং সেটা শহরের দিকেও আমরা দেখতে পাই। একটা সহাবস্থান আমাদের সেই প্রথম থেকেই রয়েছে, কিন্তু এর পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে। অর্থাৎ প্রাণীবাহিত বিভিন্ন মনুষ্য রোগ, অর্থাৎ প্রাণী থেকে মানুষের বিভিন্ন রোগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের কিন্তু বারবারই শঙ্কিত করছে। সেগুলোকে কি করে আমরা এড়িয়ে যাব, অর্থাৎ কি করে প্রতিরোধ করব, আমাদের আজকের বিষয় সেটাই। কথা বলবো প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধী মূল উপায় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার
2: ডক্টর চন্দ্র। আমাদের যে অসুখ বিসুখগুলো মানে রোগভোগগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে, যেটি কিনা প্রাণী থেকে আসছে আমাদের মধ্যে, সেটা আমরা বুঝবো কি করে যদি একটু সংক্ষেপে বলেন, বা এই রোগভোগগুলো কি কি ধরনের, কি কি রোগভোগ আছে?
3: দেখুন, সভ্যতার ইতিকাল থেকেই মানুষ এবং প্রাণী একসঙ্গে সহাবস্থান করে। এদের এই মিথক্রিয়ার অনেক ভালো দিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তন এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের নানান কারণেই অনেক কিছু রোগ দেখা যাচ্ছে যেগুলো আগে কখনো ছিল না। সেই রকমই মানুষের থেকে কিছু কিছু রোগ প্রাণীতে যাচ্ছে, প্রাণীর থেকে কিছু কিছু নতুন নতুন রোগ মানুষের মধ্যে আসছে। তো এগুলোকেই আমরা ইংরেজিতে বলি জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ, যেটা নিয়ে আলোচনার অবশ্যই দরকার আছে। মনুষ্য রোগ বা প্রাণী রোগ আলাদা করে হোক, কিন্তু মানুষের থেকে প্রাণীতে, প্রাণীর থেকে মানুষে যে রোগগুলো যাচ্ছে সেগুলোর দিকে একটু বিশেষভাবে নজর দেওয়ার দরকার আছে।
2: প্রাণীবাহিত যেসব রোগ জ্বালা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তার কি কোনো কারণ রয়েছে বা মূল কারণগুলো কি কি? সেটা
3: মূল কারণ বলতে গেলে যেটা বললাম, মূল কারণ হচ্ছে পরিবেশ এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। এগুলোকে সংক্ষেপে বলা যেতে পারে, ধরুন ডিফরেস্টেশন যেটা হচ্ছে, আমরা বন কেটে ফেলছি, আমাদের জমির ব্যবহারের পরিবর্তন আসছে, ব্যবহার বিধির। তো মানুষ আস্তে আস্তে বন্য প্রাণীর দিকে বা বনের দিকে চলে যাচ্ছে, তখন বন্য প্রাণী কি করছে, মানুষের মধ্যে চলে আসছে। সুতরাং যে যার যে প্যাটার্ন ছিল, সামাজিক যে প্যাটার্ন ছিল বা পরিবেশের যে প্যাটার্ন ছিল, সেই নর্মাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলেই তার একটা ফল আসবে। তো এটাও একটা কারণ।

0: আবার এখন পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক ভেক্টর বা বাহক, রোগের বাহক, তাদের কিন্তু রোগের পরিবর্তন, রোগের যে চরিত্র সেই চরিত্রের পরিবর্তন হচ্ছে। তো আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে, তার সঙ্গে যে চাষ পদ্ধতি, চাষ পদ্ধতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রাণীর রোগ সেগুলো নতুন করে আসছে। ভাইরাস যেগুলো আগে প্রাণীর মধ্যে সহাবস্থান করতো, স্বাভাবিকভাবে থাকতো, দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের জন্য সেই ভাইরাসগুলোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে মানুষকেও আক্রমণ করছে। ওয়াইল্ড লাইফ ট্রেড যেগুলো ব্যবসা, সেই যেখানে ওয়েট মার্কেট, এই যে চায়নাতে যে প্রথম কোভিড-19 রোগটা দেখা গেছিল, ওটার স্টাডি করে দেখা গেছিল শুরুতে যে ওটা কিন্তু ওইখানে একটা ওয়েট মার্কেট, ভিজে সাথে সাথে জায়গায় একটা মার্কেট হচ্ছে, সেখান থেকে ওয়াইল্ড মিট কনজাম্পশন হয়, সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল। এবং আমাদের ক্রমবর্ধমান যে আরবানাইজেশন বা শহর বাড়িয়ে যাচ্ছি আমরা দিনের পর দিন, এতে নর্মাল যে বাস্তুতন্ত্র, সেই সাধারণ বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আমাদের আশেপাশের যে প্রাণী মানুষ যে সহাবস্থান, তারও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে এখন গ্লোবাল ট্রেড শুরু হয়েছে, শুধু এখন আর কোনো দেশ আর দেশের মধ্যে নেই, আমাদের এখন বিশ্ব বাণিজ্য হচ্ছে, এর জন্যই কিন্তু নতুন নতুন রোগ আমাদের বিভিন্ন দেশে, যে দেশে যে রোগ ছিল না সে দেশে সে রোগ দেখা যাচ্ছে। আমরা এই একটা ইউনাইটেড নেশনসের মানে জাতিসংঘের একটা সংস্থা আছে, তারা 2020 একটা রিপোর্ট দিয়ে বলছে যে আমাদের শুধু পরিবেশের পরিবর্তন এবং এগ্রিকালচারাল প্র্যাকটিসের পরিবর্তন এবং বন্য প্রাণীর পরিবর্তন, এটা জুনোটিক রোগ ছড়ানোর জন্য মূল কারণ।
1: তো এই যে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম রোগ মানুষের শরীরে বা প্রাণীর শরীরে একে অপরের শরীরে চলে যাচ্ছে, তার কি কোনো শ্রেণীবিভাগ করা যাচ্ছে?
0: শ্রেণীবিভাগ করা যায়, যেমন রোগের কারণ অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, রোগের কিভাবে ছড়াচ্ছে ছড়ানোর পদ্ধতি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, আবার রোগের প্রতিরোধ পদ্ধতি অনুযায়ীও আমরা শ্রেণীবিভাগ করতে পারি। রোগের কোথায় বসবাস করে, শরীরের কোন অংশে বসবাস করে, সেই অনুযায়ী শ্রেণীবিভাগ করতে পারি। নানান রকম শ্রেণীবিভাগ আছে, তবে রোগের মূল কারণ অনুযায়ী আমরা যদি শ্রেণীবিভাগ করি, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক বা কক্সিডিয়া, এরকম নানান রকম যেসব জীবাণু কারণে রোগ হয়, সেই সব রোগের কারণ অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি জুনোটিক ডিজিজ হয়। একটা পরীক্ষায় দেখা গেছে প্রায় 42% রোগ, যত জুনোটিক ডিজিজ হয় তার মধ্যে 42% রোগ কিন্তু এই ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়ার যেমন রোগ, যেমন অ্যানথ্রাক্স রোগ হয়, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, প্লেগ জানেন অনেক কমে গেছে, টিউবারকিউলোসিস, এই রোগগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ, যেগুলো কিন্তু মানুষের এবং প্রাণীর দুদিকেই যাতায়াত করতে পারে, মানুষ থেকে প্রাণীতে হতে পারে, প্রাণীর মধ্যে থেকে মানুষে হতে পারে। তো বিস্তারিত এই ব্যাপারে আরও অনেক রকমের শ্রেণীবিভাগ আছে, যেমন রিকেটসিয়া অনুযায়ী কেমন হয়, প্রোটোজোয়া অনুযায়ী কেমন হয়, ট্রান্সমিশন পদ্ধতি বা রোগ ছড়ানোর পদ্ধতি অনুযায়ী অ্যান্থ্রোপোজেনোসিস বলে বা জু অ্যান্থ্রোপোনোসিস বলে, যে রোগগুলো মানুষ থেকে প্রাণীতে যাচ্ছে এবং মানুষ থেকে প্রাণীর মধ্যে দিয়ে আবার অন্য কোনো প্রাণীতে যাচ্ছে, এরকম বিভিন্ন পদ্ধতি বলা হয়। তো যাই হোক, আমরা মেন যেটা ভাবি যে প্রাণী থেকে মানুষে কি কি রোগ এলো সেইটা নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি।
1: কেননা আমাদের তো ধরুন গ্রাম বাংলায় আমাদের যে চাষি ভাইরা রয়েছেন বা ছোটখাটো যে পরিবারগুলি রয়েছে, প্রত্যেকেরই বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মোষ থাকছেই। তো এটাকে যে প্রতিরোধ করতে হবে সেটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে তো খুব মুশকিল হবে। ভারতবর্ষে মূলত কোন কোন রোগগুলি প্রাণীর মধ্যে দিয়ে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে সেটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, ভারতবর্ষের যেটা সাম্প্রতিকতম যে ঘটনা যেগুলো দেখতে পাচ্ছি, যে ধরনের রোগের ঘটনা ঘটছে, তাতে ওই মূল যে শুরুতে বললাম যে প্রকৃতি পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, চাষাবাদের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পশুপালনের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এরকম দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন রোগ আসছে। শুরুর থেকে যে প্রাণীবাহিত রোগ মানুষের ভয়ের কারণ আজও, সেটা হচ্ছে রেবিস বা জলাতঙ্ক রোগ, যেটা কুকুরের কামড়ানোর মধ্যে দিয়ে হয়, এটা একটা ভাইরাস রোগের জন্য হয়। ভারতবর্ষে এই রোগটি সবচেয়ে বেশিভাবে দেখা যায়। আমরা 2009 একটা নতুন রোগ দেখতে পেয়েছিলাম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে, বার্ড ফ্লু বলছিল যেটা, সেটাও কিন্তু ওই পোলট্রি বার্ডের মাধ্যমে, পাখির মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রথম তখন দেখতে পেয়েছিলাম। ওই অনেকে বলছিল না H5N1, তো সেই রোগটা। আর নতুনতম ঘটনা যেটা নিফা ভাইরাস নিয়ে খুব আলোচনা হচ্ছে,

0: সেটা যদিও এখন খুব একটা প্রাণীর থেকে মানুষে আসছে খুব প্রমাণ পাওয়া যায়নি, তবে এটুকু প্রমাণ পাওয়া গেছে হলে পিক থেকে হতে পারে, মানে শুকরের মাধ্যমে হতে পারে। তারও খুব একটা প্রমাণ অনেকদিন আগে পাওয়া গেছিল, রিসেন্ট টাইমে নেই। অনেকে ভয় পাচ্ছেন যে ফল খাবে না, খেজুর রস খাবে না, শীতের সময় তো খেজুর রস খাবেই, এগুলো ভয়ের কারণ, এগুলোর থেকে কোনো রোগ হয় না, মানে নিফা ভাইরাস অন্তত হয় না। আর আমাদের কর্ণাটক মহারাষ্ট্র এসব জায়গায় কায়াস নড়ুর ফরেস্ট ডিজিজ বলে একটা রোগ আছে, পাখির বা প্রাণীর মলমূত্র দিয়ে লেপ্টোস্পাইরোসিস রোগ হয়, যেটা মানুষের মধ্যে গেলে সংক্রমণ তৈরি করে। ব্রুসেলোসিস দুধের মধ্যে দিয়ে, মাংসের মধ্যে দিয়ে ব্রুসেলোসিস রোগের খুবই সংক্রমণ ভারতবর্ষে বহুদিন ধরেই প্রচলিত আছে। অ্যানথ্রাক্স এরকমই একটা রোগ ব্রুসেলোসিসের মতন। আর জাপানিজ এনসেফালাইটিস তো অনেকেই জানে মশা কামড়ানোর মধ্যে দিয়ে হতে পারে। তো ভারতবর্ষে মূলত এইগুলোই দেখা যাচ্ছে। এছাড়াও নতুন নতুন যে ইবোলা ভাইরাস বলে একটা, যেটা আফ্রিকার থেকে কিছু মানুষ নিয়ে এসেছিলেন বলে আমাদের মধ্যে, সেটাও কিন্তু প্রাণীবাহিত মনুষ্য রোগ।
1: তো এই যে এই সমস্ত রোগগুলো, এই রোগগুলো থেকে আমরা প্রতিরোধ বা রোগ থেকে আমরা বাঁচবো কি করে, সেটা যদি একটু বলেন।
0: সেটাই তো মূল কারণ, মানে কারণ না জানতে পারলে কিন্তু প্রতিরোধ পদ্ধতি আমরা বলতে পারবো না। এই জন্য কারণটা আমরা আলোচনা এই জন্যই করছি যে কারণ অনুযায়ী কিন্তু রোগের প্রতিরোধ পদ্ধতি পরিবর্তন হয়। কিছু সাধারণ ব্যবস্থাপনা নিতে হয় রোগ প্রতিরোধক, সেগুলো সব ক্ষেত্রেই সমান, যে কোনো রোগের ক্ষেত্রেই সমান। তবে আমাদের এই প্রাণীবাহিত মনুষ্য রোগ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা জুনোটিক ডিজিজ যেগুলোকে আমরা বলছি, সেগুলোর ক্ষেত্রে মূলত ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে, বাড়িতে যদি পোষা প্রাণী বা বাড়ির খামারে যদি কোনো প্রাণীর সংস্পর্শে আসা হয়, তারপরে এবং খাওয়ার আগে পরে হাত ধুয়ে দেওয়া। আমরা বলি যে হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন বলে গান করি না আমরা, সেইটুকু সময় যদি আমরা, মানে 20 সেকেন্ড ধরা হয়, সেইটুকু সময় যদি আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে, প্রাণী, গৃহপালিত প্রাণী হোক বা খামারের প্রাণী হোক, তাকে ধরার পরে আমরা যদি খাবার খাই, এই সামান্য পরিচ্ছন্নতা বজায় রাখি, ওই 20 সেকেন্ড যদি আমরা হাত সাবান দিয়ে ভালো করে ধুই, এবং যে জল পড়ছে ঝরঝর করে পড়ছে, কোনো জমে থাকা জলে নয়, ঝরঝর করে যে জল পড়ছে সেই জলে যদি আমরা হাত ধুয়ে রাখি, যে যারা সাবান পাবেন না, খুব গ্রামের মানুষ হয়তো সাবান পেলেন না, কিন্তু যে জল চলমান সেরকম জায়গায় যদি আমরা হাত ধুয়ে ফেলি, তাহলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ করা যায়। আর নিয়মিতভাবে গৃহপালিত প্রাণীর যে টিকার ব্যবস্থা থাকে, কুকুর বিড়াল বলুন বা গরু ছাগল হাঁস মুরগি, তাদের টিকার ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু পোকামাকড় মশা মাছি এদেরকে বলা হয় বাহক বা ভেক্টর, এদের মধ্যে দিয়ে অনেক রোগ যায় মানুষের মধ্যে, তাই এদের নিয়ন্ত্রণ করার দরকার আছে। মশা মাছি টিকের কামড় থেকে বাঁচতে গেলে মশারি দিতে হবে, বা যেগুলো রিপেলেন্ট পাওয়া যায় যে পোকামাকড় পালিয়ে যাবে, পোষ্য প্রাণী শরীরে পরজীবী নাশক স্প্রে, এসবগুলো ব্যবহার করতে হয়। আরেকটি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য পানীয় গ্রহণ করতে হবে। মাংস দুধ এগুলো অনেক সময় ফুটিয়ে খাই না, বা সিদ্ধ করে আধ সিদ্ধ অবস্থায় খেয়ে নিই, কাঁচা কাঁচা খেয়ে নিই। আমার বাড়িতে প্রাণী আছে, গৃহপ্রাণিত প্রাণী আছে, তার সঙ্গে আমি খাবার শেয়ার করে নিচ্ছি, আমার খাবার থেকে তাকে দিচ্ছি, তার খাবার।
1: এটা তো খুব দেখা যাচ্ছে আজকাল, মানে গ্রামের চিত্রতে যেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি শহরের সচেতন মানুষও দেখছি যে বাড়িতে একটি পশু রয়েছে, একটি কুকুর কি একটি বেড়াল রয়েছে, তাকে যে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে সেই হাত দিয়ে সে নিজেও খাচ্ছে। এটা এখন মানে ভীষণ ভাবে দেখা যাচ্ছে।
0: তাদের জন্য আমি বলবো, যখন আপনার গৃহপ্রাণীটি প্রাণীটির খাবার তৈরি করবেন, সেটা আলাদা করে আলাদা জায়গায় করুন। বাড়ির যে সিঙ্কের মধ্যে বা যে টবের মধ্যে আপনি আপনার খাবার পরিষ্কার করছেন, আপনার খাবার তৈরি করছেন, প্রাণীর খাবারটা অন্য জায়গায় করুন। কেন, প্রাণীর খাবারের জন্য আমরা আলাদা ছাঁট মাছ বা মাংস বাজার থেকে নিয়ে আসি, সেখানে অনেক সময় রোগের সংক্রমণ থাকে। তো প্রাণীর খাবার আলাদা জায়গায় তৈরি করতে হবে, প্রাণীর খাবার আলাদাভাবে তৈরি করে প্রাণীকে দিতে হবে। ভালোবাসা এতে কিছু কমতি হবে না, কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে, প্রাণীকেও সুস্থ রাখতে হবে। সেই জন্য এই যে পোকামাকড় ভেক্টর বা নিরাপদ খাদ্য গ্রহণ করা, আর বন্য প্রাণীকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। বন্য বা বন্য প্রাণী যেমন বাদুর, বন বিড়াল, এগুলো এসে পড়ে, এদের পায়খানা দূরে রাখা, বাড়ি গৃহ প্রাণিত প্রাণীর যে খাবার দাবার, প্রাণীর গৃহপ্রাণিত প্রাণী তাদের যে পায়খানা, সেটা একটা প্যাকেটে করে ব্যাগে করে দূরে ফেলে দিয়ে আসা, লোকালয়ের মধ্যে না রাখা, এইসবগুলোকে যদি ব্যবহার করি, এবং আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখুন, গবাদি পশুর মলমূত্র সঠিকভাবে বের করে দিন, নিষ্কাশন

0: করতে হবে, তাদের ড্রেন করে ফেলে দিতে হবে বাইরে যেখানে বসবাস করি তার থেকে দূরে, এবং তাদের থাকার জায়গা নিয়মিতভাবে গৃহপালিত প্রাণী হোক বা খামারের প্রাণী হোক, তাদের থাকার জায়গাগুলো কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সুতরাং যা বিষয় যেটা এক কথায় বলা যায়, সতর্কতার ভীষণ অভাব আছে। সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু অনেকটাই আমরা প্রাণীবাহিত মনুষ্যরোগ
1: ঝুঁকি
0: এড়াতে পারি।
1: আচ্ছা, এই যে রোগ প্রতিরোধ করতে আমরা, মানে আমাদের তো এটাই মূল লক্ষ্য যে রোগটা আগে প্রতিরোধ করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন কি হতে হচ্ছে?
0: একদমই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনি যদি আমার কলকাতা বা শহরে বা শহরতলিতে দেখি যে পথসারমেয় বা বিড়াল বা অন্যান্য যেসব প্রাণীও বাড়িতে পোষা হয়, সেগুলোর ক্ষেত্রে নিয়মিতভাবে প্রাণী চিকিৎসার দিকটাতে নজর দেওয়া হয় কম হয়।
1: মানে শুধু খাওয়াচ্ছি
0: আমরা, কিন্তু তার চিকিৎসা ব্যবস্থার, তার টাকা পয়সার অভাব থাকে। অনেক এনজিও এখন এগিয়ে এসছেন, তারা কাজ করেন, বা লোকাল গভর্নমেন্ট যেগুলো আর কি, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তাদের কিন্তু আমি যতদূর জানি তাদের পথসারমেয় ধরে এনে তাদের নির্বীজীকরণ করা ব্যবস্থা আছে, কিন্তু তাদের চিকিৎসা করার কোনো ফান্ড নেই বা ব্যবস্থাপনা নেই। তো সেগুলোকেই লোকাল জায়গা থেকে অঞ্চল ভিত্তিকভাবে কিন্তু এর ব্যবস্থা নিতে হবে, যাতে শুধু খাওয়ানলে হবে না, তাদের রোগ যাতে না হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা করা, টিকাদান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অসুস্থ হলে সেই প্রাণীটিকে একটু আলাদা করে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখা, এই সব ব্যবস্থাগুলো নেবার দরকার আছে।
1: আর সাধারণ মানুষ কি কিভাবে এই সব রোগ প্রতিহত করার ব্যবস্থা নিতে পারেন?
0: সাধারণ মানুষকে বলবো যে কথাগুলো আগেও বলেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিজের এবং নিজের পোষ্য প্রাণীর, ও যদি আপনার খামার থাকে খামারের প্রাণীর। যখন আপনি খামারে যাবেন তার আগে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থা পালন করুন, যাতে আপনি কোনো রোগ আপনার প্রাণীকে না দিয়ে দেন আর আপনার প্রাণীর কোনো রোগ যেন আপনার শরীরের মধ্যে না চলে আসে। কিছু কিছু মানুষের মধ্যে জুনোটিক ডিজিজ হয়ে যেতে পারে বেশি করে, যারা ঝুঁকিতে, বেশি ঝুঁকিতে আছে, যেমন একদম ছোট বাচ্চা, 5 বছরের ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, এদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা খুব তাড়াতাড়ি এদের মধ্যে সংক্রমণ হয়ে যেতে পারে। বাড়িতে যদি কেউ অনাক্রম্যতায় ভোগে, ইমিউনিটি অভাব আছে, যেমন HIV ইত্যাদি রোগে বিভিন্ন কারণেই হয়, যারা অনেকদিন ধরে স্টেরয়েড নিচ্ছেন, যাদের শ্বাসের প্রবলেম আছে, শ্বাসের রোগ আছে, যাদের হার্টের প্রবলেম আছে, এরা কিন্তু একটু বেশি ভয়ের জায়গায় আছেন, বেশি ঝুঁকির জায়গায় আছেন। তো এদের ক্ষেত্রে একটু বিশেষভাবে নজর রাখতে হবে যদি বাড়িতে প্রাণী থাকে। তাদের কাছে ছোট প্রাণীর মধ্যে কিন্তু জুনোটিক ডিজিজ বেশি হয়। কুকুর বিড়াল যখন কম বয়সে থাকে তাদের মধ্যে যে রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। সুতরাং বাড়িতে যদি বয়স্ক থাকে, কেউ বাচ্চা থাকে, তাদেরকে বড় প্রাণীগুলোর কাছে দিতে পারেন নিঃসন্দেহে, কিন্তু ছোট প্রাণীর কাছে দেওয়া যাবে না। আমার বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের মাধ্যমে বেশি করে, তারা তো বুঝতে পারে না, হাত না ধুয়ে মুখে দিয়ে দেয়, প্রাণীর মলমূত্র তার মুখে ঢুকে গেল, তো বিভিন্ন রকম কৃমি আছে বা অন্যান্য জীবাণুঘটিত রোগ আছে, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। রোগের কারণ জেনে রোগের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে।
1: আচ্ছা, প্রাণীবাহিত যে মনুষ্য রোগ সেটা নিরাময় করার থেকে সেটার প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলাটাই বোধহয় তাহলে সেক্ষেত্রে শ্রেয়, তাই তো? তো সেই কথা আমরা ভাবছি, তো সেটা করার জন্য আমরা প্রথম থেকে, মানে ধরুন একটা কৃষি পরিবার, যারা চাষি পরিবার, তাদের তো বাড়িতে গরু বাছুর ছাগল থাকছে, তাহলে সেটা তারা কিভাবে মেনটেন করবে?
0: এক্ষেত্রে ভারতবর্ষে
1: প্রতিরোধকটা, আমি যেটা বলতে চাইছি যে প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে গড়ে তুলতে পারবে আমাদের এই রকম আর্থসামাজিক পরিবেশের মধ্যে?
0: ঠিক, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গেলে এটা কিন্তু মাথায় রাখা দরকার, যে প্রাণীর কাছে আমি আসছি, যেহেতু প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রাণীর কাছে আমরা আসছি সে প্রাণীরা সাধারণত সুস্থ দেখায়। অনেক অসুস্থতাই একদম শেষ পর্যায়ে না গেলে প্রাণীর মধ্যে দেখা যায় না। তো প্রাণীটি যদি সুস্থ মনে হয় আমার, সেই প্রাণীর থেকেও কিন্তু সমানভাবে সাবধানতা নিতে হবে যে প্রাণীটি অসুস্থ হয়ে আছে।
1: তার মানে সিমটম দেখতে পাচ্ছি না, কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, আর সেই কারণে ভাবছি যে প্রাণীটি বোধহয় একদম সুস্থ, সেটা না ভেবে বরঞ্চ আমরা প্রথম থেকেই যদি একটু সচেতন থাকি,
0: ঠিক
1: সেটাই বোধহয় সবথেকে ভালো।
0: একদমই বলার কথা, এবং সেইটা মানুষের সচেতনতা কিন্তু খুবই অভাব আছে। যদি আমরা অনেক কিছু এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেই সাবধানতাগুলো নিজের মধ্যে আত্মস্থ করতেও আমাদের অভাব দেখা যাচ্ছে। তো মানুষকে আরো বেশি করে জানাতে হবে যে আপনি যেটা বললেন যে সুস্থ মানেই কিন্তু সেটা সুস্থ নাও হতে পারে, তার মধ্যে কিছু রোগ থাকতে পারে, তো সাধারণ যে পরিচ্ছন্নতা বজায় রাখার পদ্ধতি সেগুলো যেন আমরা সব ক্ষেত্রেই পালন করি এটা। আর তাছাড়া আমাদের দেশে কিছু আইন কানুন আছে এইসব জিনোটিক ডিজিজ প্রতিরোধ করার জন্য, সেই আইনগুলো বলবৎ হচ্ছে কিনা, আমি আমার বাড়িতে হয়তো সেগুলো আমি লক্ষ্য রাখতে পারবো না, কিন্তু সার্বিক ক্ষেত্রে বৃহত্তর ক্ষেত্রে সে দিকগুলোতে নজর রাখতে হবে। বিশেষ করে এখন একটা ওয়ান হেলথ প্রোগ্রাম এসছে 2021-22 থেকে এসছে, যে আমার পরিবেশ, আমি এবং আমার প্রাণী অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন রোগ ভোগ থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই কথা আমরা মাথায় রাখব। আর একটা বিশেষ কথা আমাদের মাথায় রাখতে হবে যে আপনার হয়তো বাড়িতে প্রাণী আছে বা আপনার খামারে প্রাণী আছে, তাকে রোজ যেমন দেখেন, একদিন হঠাৎ করে দেখলেন একটু অন্যরকম লাগছে, হঠাৎ করে দেখলেন চোখটা লাল হয়ে গেছে, হঠাৎ দেখছেন পাটা একটু খোঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মনে করবেন যে সুস্থ অবস্থার থেকে যে কোনো পরিবর্তনকেই বলা হয় রোগ। সুতরাং সুস্থ যা অবস্থা আমি রোজ দেখি তার থেকে একটু পরিবর্তন দেখলেই ভাবতে হবে মাথায় যে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা ব্যাকটেরিয়া হোক, আঘাত লেগে হোক, সংক্রামক হোক, অসংক্রামক হোক। সুতরাং সঙ্গে সঙ্গেই সেই প্রাণীটির জন্য ব্যবস্থা নিতে হবে, সেটিকে আলাদা করে রেখে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা বিধানের ব্যবস্থা করতে হবে। সুতরাং নর্মাল সুস্থ অবস্থায় যা দেখি তার থেকে কোনো পরিবর্তন দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মাথায় ভাবতে হবে এর কোনো রোগ আছে, রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
1: বেশ, আর ডক্টর চন্দ্র, সব রকম ব্যবস্থা নিলাম আমরা, কিন্তু দেখা যায় অনেক সময় বা এটা হয়েও থাকে যে সব রকম ব্যবস্থা নেওয়ার পরেও কিছু কিছু অসুখ হয়েই যাচ্ছে। সেটা প্রাণীদের ক্ষেত্রে যখন সে অসুখটা হয়, সেই অসুখটা হওয়ার পরে তাকে হয়তো আমি বাঁচাতে পারলাম না, সে মারা গেল প্রাণীটি। কিছু কিছু এমন অসুখ আছে যার মধ্যে একটি অ্যানথ্র্যাক্স, আপনারা বলেই থাকেন এটা, যে এটি হলে কিন্তু সেটা খানিকটা মারণ ব্যাধির মতো, মানে একটা প্রাণীর হলে আরও 10টা প্রাণীর মধ্যে সেটা ছড়িয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেই যে প্রাণীটি মারা গেল তাকে কিভাবে আমরা মাটিতে চাপা দেব না কোথায় গিয়ে তার শেষ কাজটা করব, সেটা একটু বলুন।
0: নিশ্চয়ই, শুধু রোগের চিকিৎসা করলে হবে না, প্রতিরোধ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি, তো রোগ প্রতিরোধের এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে মৃত প্রাণী কিভাবে আমরা ব্যবস্থা করব। পুড়িয়ে ফেলে গ্রাম বাংলায় অনেকেই, কিন্তু আপনি যে রোগটার নাম করলেন অ্যানথ্রাক্স রোগটা, এটা একটা ফুলের রেণুর মতো স্পোর্ট, এর ব্যাকটেরিয়া জীবাণু ছড়িয়ে যায় বাতাসের মাধ্যমে।
1: আচ্ছা,
0: এই রোগটার লক্ষণ প্রথমেই বোঝা যায় যে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে হঠাৎ করে টাটকা লাল রক্ত বেরিয়ে মরে পড়ে আছে প্রাণীটি। এটা মানুষেরও হয় আর প্রাণীর মধ্যেও হয়। তো স্পোর যখন যেসব রোগের বেরোয় সেগুলো শুধু পোড়ালে হবে না, তার বাতাসে ছড়িয়ে যাবে। এই জন্য আমরা বলি একটা পদ্ধতি যে মাটির তলায় 6 ফুট গর্ত করে তার মধ্যে চুন দিয়ে প্রাণীটিকে পুঁতে ফেলে 6 ফুট আবার মাটি দিয়ে ভর্তি করে দিতে, তাহলে পুঁতে ফেলে কি সেই স্পোর হোক বা যেগুলো হোক জীবাণুর কারণ হোক সেগুলো ছড়াতে পারে,
1: বাতাসে ছড়াতে পারে না।
0: এছাড়া যেখানে ব্যবস্থা নেই সেখানে তো পুড়িয়ে ফেলা যেতে পারে, অনেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন, এটা একদমই করবেন না। এদিকে ওদিকে মৃত পানি ফেলে রাখলে কিন্তু অবশ্যই পরিবেশকে নষ্ট করবে এবং পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্য নষ্ট করবে। মাটির তলায় পুঁতে ফেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এখনকার দিনে।
1: আজকে আমরা এখানেই আজকের আলোচনা শেষ করব। বন্ধুরা, ওই একটাই কথা অনুষ্ঠানের শেষে আপনাদেরকে বলবো যে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং কুসংস্কার আচ্ছন্ন হলে কিন্তু একেবারেই চলবে না, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা নিতে হবে। এই বলেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আজকে আমরা কথা বললাম প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধী প্রধান উপায় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টি আমাদের কাছে তুলে ধরার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন, যারা গ্রামে ঘুরতে গেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা বন্ধুদের বাড়িতে একটা না একটা গবাদি পশু থেকেই থাকে। সেই সমস্ত গবাদি পশু কেউ বা শখে পুষে থাকেন, আবার কেউ বা ব্যবসায়িক ভিত্তিতে পালন করে থাকেন, বেশ কতকগুলো পুষে থাকেন। কিন্তু যারা

0: পুষছেন, পালন করছেন, তারা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে, ব্যবসায়িক ভিত্তি হতে পারে বা সেখান থেকে কিছু আর্থিক উপার্জন হবে এই আশা নিয়ে পুষে থাকেন। অথচ এমন সময় এমন কিছু কৃষক বন্ধু হোক বা গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন যারা বসবাস করেন, দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনি পালন করছিলেন গবাদি পশুটি বা তার থেকে পাওয়া যে সামগ্রী সেগুলো হয়তো বাজারজাত করে সেখান থেকে কিছু আর্থিক উপার্জনের আশা করেছিলেন, সে অর্থে হচ্ছে না। আর গবাদি পশুগুলোর মধ্যে একটি পাওনা যেটা আপনাদের থাকে তার দুধ, আর দুধ তো জানেন গ্রাম বাংলার দিকে একটি গান নিশ্চয়ই আপনাদের খুব প্রচলন রয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি লোকগীতি যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এই দুধের যে কী গুণ, তার পুষ্টিগুণ যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তারবাবু যারা রয়েছেন তারা তো জানেন, তারা বলেন, আপনারাও অনেকে জানেন। তাই আপনারা যারা গবাদি পশু পালন করেন বেশিরভাগ জোর দেন যাতে সেখান থেকে কিছু দুধ উৎপাদন হতে পারে এবং সেই দুধ বাজারজাত করে সেখান থেকে আপনাদের আর্থিক সুরাহা হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে করতে গিয়ে কখনো কখনো আপনারা সেই উদ্দেশ্য সফল হয় না, তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কী আর কীভাবে আপনার যে পালন করা গবাদি প্রাণীটি বাড়িতে রেখেছেন তার থেকে দুধের উৎপাদনটা বাড়াতে পারবেন এবং সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা করব। আজকের আমাদের বিষয় গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে তার করণীয় কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক পাল। ডক্টর পাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম ডক্টর পাল, যে গবাদি প্রাণী আমরা মোটামুটি গ্রাম বাংলায় যখন যাই দেখি প্রায় ঘরে ঘরে কিছু না কিছু থাকে। এই যে গবাদি প্রাণীর কথা বলছি, আপনি ঠিক গবাদি প্রাণীর পর্যায়ে কোন কোন প্রাণীগুলোকে ফেলতে চাইছেন?
1: গবাদি পশু বলতে আমরা কোনগুলোকে ফেলবো সেটা আপনি জানতে চাইছেন? যেহেতু এখানে দুধ উৎপাদন নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেহেতু যে কোনো স্তন্যপায়ী প্রাণী যেগুলোকে আমরা পুষি তারা কিন্তু প্রত্যেকেই দুধ দেয়, কিন্তু সবাইকে আমরা দুধ উৎপাদনের উদ্দেশ্যে পালন করি না। তো সাধারণত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব দুধ, সেখানে গবাদি পশু বলতে সাধারণত আমরা গরু বা মহিষ এই নিয়েই আলোচনা করব। এবং এছাড়াও কোনো কোনো জায়গায়, যদি আমাদের পশ্চিমবঙ্গে না অন্য কোনো রাজ্যে, যেখানে ছাগল বা ভেড়া বা অন্যান্য প্রাণী থেকেও দুধ পাওয়া যেয়ে থাকে, কিন্তু আমরা মেনলি আজকে গরু বা মহিষ সম্বন্ধে আলোচনা করব।
0: বেশ, তাহলে এগুলো মোটামুটি আমাদের এই পশ্চিমবঙ্গের এই সমস্ত গবাদি প্রাণী থেকে আমরা দুধ উৎপাদনটা কীভাবে বাড়াবো
1: এটাই পেয়ে থাকি আমরা।
0: বেশ, সেটা নিয়ে আলোচনা করব। আর এই হঠাৎ আমরা যে কথাটা বলছি যে দুধ উৎপাদন বাড়াতে হবে, কিন্তু আমরা তো জানি যে ভারতবর্ষে দুধের উৎপাদন খুব একটা খারাপ নয় এবং খুব একটা ভালো অবস্থায় রয়েছে, কিন্তু হঠাৎ কেন মনে হচ্ছে যে দুধ উৎপাদনটা বাড়ানোর দরকার রয়েছে?
1: এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ যারা এই বিষয়ে একটু খবর টবর রাখেন তারা অনেকেই জেনে থাকবেন যে ভারতবর্ষ বেশ কয়েক বছর, মানে বেশ কয়েক দশক ধরে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনে এক নম্বর আছে।
0: আরে বাহ।
1: এবং 2024 সালেও শেষ ডাটা পর্যন্ত প্রায় 240 বা 39 মিলিয়ন মেট্রিক টনের মতো দুধ উৎপাদন হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে এক নম্বর। এবং এটাও জানার বিষয় যে তবু আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা যদি এক নম্বরই থাকি বিশ্বের মধ্যে তাহলে কেন দুধ উৎপাদন বাড়াবো,
0: সেটাই
1: তো। তার কয়েকটা কারণ আছে। তার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে যেমন আমরা বললাম যে দুধ উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর, সেরকম এই যে প্রাণী গবাদি প্রাণী যেগুলো দুধ উৎপাদনের ক্ষেত্রে লাগে, যেমন গরু মহিষের কথা বললাম, তাদের সংখ্যাতেও কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে।
0: আচ্ছা,
1: মানে এবার যত সংখ্যক গরু বা মহিষ ভারতবর্ষে আছে সেই অনুপাতে যদি দুধ আমরা পেতাম তাহলে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই বেশি হতো। এর থেকে অনেক ছোট ছোট দেশ আছে পৃথিবীর যারা কিন্তু গরুর সংখ্যা বা মহিষের সংখ্যা অনেক কম, কিন্তু তারাও দুধ উৎপাদনে প্রায় আমাদের কাছাকাছি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে,
0: তাহলে কিছু প্রতিবন্ধকতা আমাদের রয়েছে।
1: প্রধান কারণটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি, যেটা আমরা বলি যে প্রতি পশু বা পশু প্রাণী পিছু যে প্রত্যেকদিন দুধ উৎপাদন যে ক্ষমতা, সেটা আমাদের ভারতবর্ষে যে সমস্ত জাত আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু অনেকটাই কম। যেখানে অন্যান্য দেশে প্রতিদিন যদি একটা গরু প্রায় 30 লিটার 40 লিটার দুধ দেয়, আমাদের এখানে সেখানে অ্যাভারেজ হচ্ছে 5 লিটার 6 লিটার। তো এই কারণে আমাদের একটা যথার্থ একটা কারণ রয়েছে আমাদেরকে দুধ বাড়ানো, উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু আমি বললাম যে আমাদের এখানে গরু বা মহিষের সংখ্যা বেশি, এই সমস্ত প্রাণীরা এদের চারটে করে, অনেকেই জানে যে পাকস্থলীর চারটে ভাগ থাকে, এবং হজমের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ওদের একটা গ্যাস তৈরি হয় শরীরে, যেটা আমরা মিথেন গ্যাস বলে থাকি। এই মিথেন গ্যাসটা কিন্তু আমাদের এখন বহু চর্চিত যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলছি, এরতে অনেকটাই মানে এর
0: প্রধান কার্যকরী উপাদান
1: এবং এটার অনেকটাই তার রোল আছে। তো তার

0: জন্য কি উন্নত, সে উন্নত যে দেশগুলো আছে পৃথিবীর, তারা কিন্তু একটা আমাদের উপর চাপ সবসময় দিয়েই থাকেন যে এখানে আমাদের গরু বা মহিষের সংখ্যা কমাতে হবে, যেহেতু এখানে মিথেন প্রোটেকশনটা বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই প্রতি অ্যানিমেল প্রতি যে দুধ উৎপাদন ক্ষমতা সেটা অবশ্যই বাড়ানোর দিকে লক্ষ্য দিতে হবে, এটা এক নম্বর দিক। আর এক নম্বর দিক যেটা প্রধান কারণ এই বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে আমাদের ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওনারা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষকে কতটা করে দুধ, কতটা করে মাংস বা কত ডিম খেতে হবে তার একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেন সুস্থভাবে বেঁচে থাকতে গেলে। তো সেই অনুযায়ী একজন ভারতীয়কে প্রত্যেক দিন গড়ে প্রায় 300-350 গ্রাম বা 300-350 ML দুধ খাওয়া দরকার। আমরা সবাই জানি দুধ একটা খুব স্বাস্থ্যকর পানীয়। তো সেখানে আমরা যদি দেখি ডেটা, তাহলে 2024 সালের ডেটা অনুযায়ী ভারতবর্ষের বিচারে যদি দেখি, সেখানে কিন্তু আমরা পাই অনেকটা বেশি, 471 গ্রাম করে। এটা কিন্তু ভারতবর্ষের ডেটা বললাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি সেটা কিন্তু অনেকটাই নিচে দেখা যাচ্ছে, সেটা 211 বা ম্যাক্সিমাম 250 ML এর কাছাকাছি। তো পশ্চিমবঙ্গের বিচারে আমাদের প্রত্যেক দিন যা দরকার তার থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। মানে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমাদের দুধ উৎপাদন বাড়ানোর পেছনে। তো এই দুটো কারণের জন্যই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে যথার্থতা লুকিয়ে রয়েছে।
1: এবং এটা খুব ভালো কথা বলেছেন, যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত অন্যান্য দেশগুলো আমাদেরকে উপরে একটা চাপ প্রয়োগ করছে যে গবাদি প্রাণীর সংখ্যা কমাতে হবে, গবাদি প্রাণীর সংখ্যা যখন কমাতে হবে তাহলে নিশ্চয়ই তার থেকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে।
0: যদি এক নম্বর স্থানটা বজায় রাখতে হয় তাহলে সেখানে আমাকে কোনো না কোনো
1: স্বাভাবিকভাবে এটাই বাড়াতে হবে। এবং আপনি আপনার কথার মধ্যে দিয়ে একটা কথা উঠে এলো যে আমাদের হয়তো গবাদি পশুর সংখ্যায় আমরা এক নম্বরে, কিন্তু তার জাত যেগুলো রয়েছে সেগুলো হয়তো অন্য ধরনের, যে জাত ঠিক নেই আমাদের, তাই আমাদের আগে জাত নির্বাচন করতে হবে। তাহলে এই যে উন্নত মানের জাত আমাদের যদি পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত মানুষজনরা কৃষক বন্ধুরা বা হোক বা যে সমস্ত গৃহস্থ বাড়িতে পালন করবেন, কী ধরনের উন্নত জাত আছে তারা পালন করতে পারেন?
0: এই এই দুধ উৎপাদন বাড়ানোর প্রধান যে স্টেপ প্রথম যেটা, সেটা আপনি ঠিকই বলেছেন, জাতটা, জাতটা নির্বাচন করতে হবে। জাত যদি আমি ঠিকঠাক নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার সমস্ত যে প্রচেষ্টা সেটাই নষ্ট হবে। এখন পশ্চিমবঙ্গে কী হয়েছে, গরুর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো জাত সেরকম নেই।
1: আচ্ছা,
0: তার জন্য কি হয়, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গোপালক আছেন তারা হয় উড়িষ্যা নাহলে বিহার বা হরিয়ানা উত্তরপ্রদেশ এখান থেকে গরু নিয়ে এসে পালন করার চেষ্টা করেন, এবং সেই সমস্ত গরু পালন করতে গেলে তাদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে, যে পরিচর্যা তাদেরকে করতে হবে, সেটা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারা ওনারা করতে পারেন না। তার ফলে কি হয়, একটা ম্যাল নিউট্রিশন বা অপুষ্টির শিকার গরুগুলো এবং দুধের উৎপাদন সেরকম যথার্থ হয় না। তো তার জন্য এই প্রসেসটা ঠিকঠাক কার্যকর হয় না। তো আমাদেরকে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে কিছু জাত আছে বা পশ্চিমবঙ্গেও পাওয়া যায় যেগুলো আমরা ইন্ডিজিনাস বা একদম দেশি জাত বলি, যেগুলো দেখা যাবে হয়তো সারাদিনে 1 লিটার কি 1.5 লিটার ম্যাক্সিমাম 2 লিটারের কাছাকাছি বা কোনো কোনোটা 500 ML দুধ দেয়। আবার কিছু কিছু গরু আছে যেগুলো একটু উন্নত জাতের কিন্তু আমাদের দেশি জাত, যেমন আমরা অনেকেই নাম শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, গির বলে একটা জাত আছে, শাহিওয়াল আছে, থারপারকার আছে, এই সমস্ত গরুগুলো আবার দেখা যায় সারাদিনে প্রায় 8 লিটার 10 লিটারের কাছাকাছি দুধ দেয়। এখন আমাদের সরকারিভাবে এই দুটো গরুর মধ্যে, মানে আমাদের যেগুলো কম প্রোডাকশন আছে তার সাথে বেশি প্রোডাক্টিভিটি যে গরুগুলো আছে সেগুলোর ক্রস করিয়ে বা যেটাকে আমরা আপগ্রেডেশন বলি, মানোন্নয়ন, তার ফলে যে বাচ্চাটা তৈরি হয় সেগুলো দেখা যায় তো অ্যাভারেজ 4-5 লিটার দুধ দিচ্ছে। তো এইভাবে আমরা একটা করতে পারি। আর একটা আমাদের এখানে বহুলভাবে প্রচলিত যেটা আগে থেকেই চলে আসছে, যেটা আমরা বলি ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং মানে যে বিদেশি কোনো গরু, কিছু গরু আছে যেমন আমরা অনেকেই জানি নাম শুনেছি, জার্সি আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, যেগুলো বাইরের গরু কিন্তু তারা দিনে প্রায় 15-20 লিটার বা তার বেশি দুধ দিয়ে থাকে। এবং আমাদের যে সমস্ত উন্নত জাতের দেশি গরুগুলোর কথা বললাম, গির, থারপারকার এইসব, তাদের সাথে ওই বিদেশি গরুগুলো ক্রস করিয়ে আমরা ক্রস ব্রিড অ্যানিমাল তৈরি করছি, বা সেগুলোর আবার প্রোডাক্টিভিটি বা প্রত্যেকদিন দুধ দেওয়ার ক্ষমতা প্রায় 10-14 লিটার কাছাকাছি এরকম হয়। তো এই ক্ষেত্রে আমরা দুরকমভাবেই আমরা উন্নত জাতের গরু করতে পারবো এবং সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে দুধের পরিমাণটা বাড়াতে পারবো। এবং গ্রাম বাংলায় এখন পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের সরকারের তরফ থেকে বহুদিন ধরে এই ব্রিডিং পলিসির মাধ্যমে এগুলো করে আসা হচ্ছে। গির বা শাহিওয়াল মেনলি আমরা দেশি গরুর জন্য আপগ্রেডেশন করছি, এবং ক্রসবিডের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে যে সমস্ত চাষিদের তাদের ক্ষেত্রে আমরা, কারণ ক্রসবিড গরু হলে তাদের খাবার দাবার বা পরিচর্যা একটু অন্যরকম লাগে, সেক্ষেত্রে আমরা জার্সি বা হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে ক্রসবিডিংও করাচ্ছি। তবে এই যে জাতের কথাটা বললাম, জাত তো ঠিকঠাক হলো, কিন্তু একটা জাতের গরু তৈরি করতে গেলে আমাকে কিন্তু বকনা মানে বাছুর থেকে শুরু করে যখন আমি সিলেকশন করবো যে এই গরুটাকে আমি গাভী হিসেবে ব্যবহার করবো, তার কিন্তু সেই পরিচর্যাটা প্রথম থেকেই হতে হবে। শুরু থেকে যদি ভিত ঠিকঠাক না থাকে তারপরে কিন্তু আমি ঠিকঠাক তার ফলাফল পাবো না।
1: এই যে সমস্ত জাতগুলোর কথা বললেন, যে বিদেশি জাতগুলো, সেগুলো তো আমরা একটা ক্রসবিট করছি, কিন্তু যদি কোনো আমাদের গোপালক ভাইরা যারা রয়েছেন, তারা কি এই যে সমস্ত বিদেশি জাতগুলো সেগুলো কি আমাদের এই জল আবহাওয়াতে বেড়ে ওঠা সম্ভব?
0: এটাও একটা গুরুত্বপূর্ণ, এটা আমি আসতাম যে আমি আবার এমন কোন জাত সিলেকশন করব না যেটা আবার আমাদের এখানকার আবহাওয়ার মানে অনুকূল নয়, মানে যেখানে সে ঠিকঠাক ভাবে থাকতে পারবে না। আমরা যে সমস্ত

0: বিদেশি গরুগুলোর কথা বললাম, তারা হয়তো থাকে 4 ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা ওই রকম। এবার আমাদের এখানে অ্যাভারেজ তাপমাত্রা দেখা যায় 25-30 বা গরমকালে তো প্রায় 50-এর কাছাকাছি এখন ছুঁয়ে যাচ্ছে। তো সেই সমস্ত গরু কিন্তু এখানে কোনোভাবেই রাখা সম্ভব না, এবং রাখতে গেলে তাদের যে পরিচর্যা বা তাদের যে পরিকাঠামো তৈরি করতে হবে সেটা সাধারণ চাষির পক্ষে সম্ভব না।
1: এবং তাদের কথায় মানে বারবার পরিচর্যার কথাটা উঠে আসছে বা যত্ন একটা, সেটা একটু শুনি যে এদের এই সমস্ত গরুগুলোর ক্ষেত্রে পরিচর্যার প্রথম একটা যে একটা বাসস্থান কোথাও থাকবে সেটা কেমন হওয়া প্রয়োজন।
0: এবার ধরুন আমি প্রথমে কারণ আমরা বললাম কেন দুধ উৎপাদন করতে হবে, তারপর আমি এলাম জাতে, যে আমি জানতে পারলাম জাতের ক্ষেত্রে যে আমি এরকম একটা গরু তৈরি করলাম বা জাত পালন করছি যেটা দিনে 10 লিটার দুধ দেওয়ার কথা আমি জেনে এসেছি। কারণ কি, এই জাত নির্বাচনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে মানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে যে আমাকে জাত নির্বাচন করার সময় তার পেডিগ্রি মানে তার বাবা মার হিসেবটা একটু রাখতে হয়। মানে যে গাভীটাকে আমি বড় করছি তার মা কতটা দুধ দিত, বা সেই গাভীটা তৈরি করার জন্য যে বাচ্চার জন্য যে আমি সিমেন্ট বা সার ব্যবহার করেছি সেই সারের মা কতটা দুধ দিত, এই যদি একটা রেকর্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু একটা ধারণা করতে পারি যে এদের বাচ্চাটা কতটা দুধ দিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের পেডিগ্রি হিসেবটা একটু রাখতে হয়,
1: মানে আমাদের তো সেই বংশ তালিকার
0: কথা যাচ্ছে। এবার এই যে জাতটা আমি ঠিক করলাম যে হ্যাঁ 10 লিটার দুধ দেয়, আমি জেনে কিনে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে গরুটা আসার পর 4 লিটার 5 লিটার বা তার বেশি দুধ দিচ্ছে না, তো এইখানে আমার পরিচর্যার ব্যাপারটা আসছে। এবং এই পরিচর্যাটাই মেন জিনিস যে আমি জাতটা ঠিক করলাম, এবার কি করলে আমি তার ম্যাক্সিমাম, আবার যে গরুর ক্ষমতা মানে জেনেটিক তার পটেন্সি হচ্ছে যে সে 10 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, তাকে কিন্তু আমি কোনোভাবেই 10-11 লিটার 12 লিটার দুধ দেওয়াতে পারবো না। তো সেক্ষেত্রেও আমার একটা ক্রাইটেরিয়া আছে যে কিন্তু ম্যাক্সিমাম আমি 9 লিটার 10 লিটার কাছাকাছি তার কাছ থেকে পেতে পারি। সেটা কিভাবে পাবো, তা তার প্রধান পরিচর্যার মধ্যে একটা আসে বাসস্থান, তার থাকার জায়গা। আমাদের ক্ষেত্রেও যেমন আমরা দক্ষিণমুখী ঘর বা এরকম ভাবি যে ঠিকঠাকভাবে আরামে থাকতে পারি, এবং থাকার জায়গা ঠিকঠাক হলে কি সে মানসিকভাবে ঠিকঠাক থাকবে, শারীরিকভাবে ঠিকঠাক থাকবে, ফলে তার যে উৎপাদন ক্ষমতা বা তার যার জন্য তাকে পালন করছি সেটাও ঠিকঠাক থাকবে। তো ঘর মোটামুটি আমরা গরুর ক্ষেত্রে যেটা আমরা গোয়াল যেটাকে বলি মোটামুটি পশ্চিম পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত, যাতে করে উত্তর দক্ষিণে হাওয়া চলাচল করতে পারে। যদি হাওয়া চলাচল ঠিকঠাক করে তাহলে ঘরের তাপমাত্রাও ঠিকঠাক থাকবে, 2 নম্বর হচ্ছে ঘরে যে গ্যাস ক্ষতিকর গ্যাস যেগুলো জমা হয় সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, ফলে গরু আরামে থাকতে পারবে। এবার হচ্ছে ঘরের উচ্চতা কীরকম, মানে যেহেতু গরমকালে গরম হওয়ার চান্স থাকে, তাই ঘর যদি দোচালা হয় তাহলে মাঝের হাইটটা যদি উল্টানো ভিয়ের মতো হয় তাহলে মাঝের হাইটটা যেন মোটামুটি 20 ফুটের মতো হয়, এবং চালা যেখানে নামছে সেটা 10 ফুটের কাছাকাছি হলে যাতে একজন মানুষ ভালোভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে এরকম ঘর হলে চলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গরমকালে আমরা অনেক সময় কি ছাদের নিচে অনেকে কিছু জিনিসপত্র যেমন ওই পাট কাটি বা অনেকে নারকেল গাছের পাতা রেখে একটা ফলস সিলিংয়ের মতো করে দেন যাতে করে টেম্পারেচারটা কম হয়, বা ছাদের উপরে অনেকে চুন রং করে দেন, বা এখনকার দিনে লতানো যে সমস্ত সবজির গাছ আছে লাউ হতে পারে সেগুলোও ছাদে তুলে দিচ্ছেন, ফলে একটা অর্থ ফসলও কিছুটা সেখান থেকে ইনকাম হচ্ছে, প্লাস হচ্ছে গরুর ঘরটাও ঠিকঠাক থাকছে। এবার হচ্ছে ঘরের মেঝে একটা ইম্পর্টেন্ট জিনিস, মেঝেটা আমরা অনেক গ্রাম বাংলায় মাটির মেঝেই দেখা যায়, সেক্ষেত্রে এমনভাবে ঢাল রাখতে হয় মেঝে, যে কোনো মেঝের ক্ষেত্রে ঢালটা এমনভাবে রাখতে হবে যেন তার প্রস্রাব টোস্রাবগুলো ঠিকঠাকভাবে গড়িয়ে চলে যায়, যেন নোংরা না হয় এবং সবসময় শুকনো থাকে এরকম ব্যবস্থা। এবং সিমেন্টের মেঝে হলে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায়, সেক্ষেত্রে গরু বসতে বা থাকতে অসুবিধা হতে পারে, বা যখন বসবে তখন বাঁটগুলো ঘষা খেতে পারে, তো তার জন্য মেঝেটাও ঠিকঠাক রাখতে হয়। আর এখনকার দিনে
1: কি ক্ষেত্রে মানে প্লাস্টার হওয়া দরকার,
0: প্লাস্টার হলেও ভালো না হলেও চলবে, অনেকে মাটিরও করেন, তাদের বালির ভাগটা একটু বেশি রাখেন যাতে জলটা টেনে নিতে পারে বা জলটা গড়িয়ে যায়, তবে অনেকেই যাদের একটু সামর্থ্য আছে তারা সিমেন্টের করতে চান। কিন্তু এখনকার দিনে যেহেতু নতুন নতুন প্রযুক্তি বেরোচ্ছে, এখন একটা ম্যাট্রেসও বেরিয়ে গেছে, ম্যাট্রেস ফ্লোর ম্যাট্রেস যেটা আমরা বলি, ওটা বিভিন্ন মাপের নির্দিষ্ট মাপের পাওয়া যায়, তার উপরে থাকলে কিন্তু গরুটা থাকতেও পারে আরামে, রোগ জ্বালাও কম হয়, খুরের সমস্যা কম হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে বা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। তো সেই সমস্ত জিনিস আমরা করতে পারি। এবং গরু রাখারও কিছু সিস্টেম আছে, যেমন ধরুন কোনো কোনো গোয়ালে দেখা যায় গরুর এক একটা গরুর জন্য নির্দিষ্ট খোপ থাকে, যেটা ট্রেভিস বা ওই জাতীয় জিনিসপত্র আমরা বলি, সেখানে থাকে, সেক্ষেত্রেও একরকমভাবে রাখতে পারি। আবার কোনো জায়গায় পরপর বাঁধা থাকে গরু, যেখানে কোনো আলাদা করে কিছু সিস্টেম থাকে না, তো সেক্ষেত্রেও যেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা গরুর ক্ষেত্রে লাগে, যেন একটা ঘরে হয়তো দেখা গেলো 100টা গরু থাকার কথা, সেখানে আমি 200টা গরু রেখেছি, নিশ্চয়ই সেগুলো আরামে থাকবে না, তো সেই নির্দিষ্ট পরিমাণ জায়গা তাকে দেওয়া দরকার। রাখার সিস্টেম
1: একটা একটা গরুর জন্য মোটামুটি কেমন একটা জায়গা প্রয়োজন,
0: মোটামুটি যদি ঠিকভাবে রাখতে হয় একটা অ্যাভারেজ অ্যাডাল্ট গরুর জন্য প্রায় 60 বর্গ ফুটের মতো জায়গা লাগে শুধুমাত্র ঘরে দাঁড়িয়ে মানে থাকার জন্য। এবার তাকে বাইরে একটু হাঁটাচলা করার জন্য জায়গা দিতে হবে, তার ঘাস চাষের জন্য জমি সেটা অন্য বিষয়, কিন্তু ঘরে থাকার জন্য মোটামুটি 60 বর্গ ফুট করে একটা 4 ফুট বাই 15 ফুট এক একটা গরুর জন্য, সেটা তার নর্দমা বা যাতায়াতের রাস্তা সবকিছু ধরে, খাবার জায়গা জলের জায়গা সবকিছু ধরে,
1: এবং
0: তার দাঁড়ানোর জায়গা ধরে প্রায় 60 বর্গ ফুটের মতো জায়গা লাগে। তো সেটা মেনটেন করতে হয়। এখনকার দিনে একটা নতুন পদ্ধতি চালু হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অতটা প্রচলিত নয়, যেটাকে আমরা লুজ হাউসিং সিস্টেম বলি, মানে সেখানে গরুর গলায় কোনো দড়ি থাকে না, সারাদিন গরু খোলা থাকে, হ্যাঁ ছাড়া থাকে, একটা জায়গা ঘেরা থাকে, সেখানে হয়তো বড় বড় গাছ থাকে বা তার জলের জায়গা খাওয়ার জায়গা একটা ছাউনি ছাউনির মতো করে সেখানে রাখা থাকে, বা রাত্রে শেল্টার নেওয়ার জন্য একটা মোটামুটি ছাউনির মতো করা থাকে, বাকি পুরো সময় গরু ছাড়া থাকে। এর ফলে কি হয়, যদি দড়ি না থাকে গরুর গলায় তাহলে কিন্তু সে মানসিক শান্তি একটা অন্যরকম হয়,
1: সেটা হয়তো স্বাভাবিক।
0: হ্যাঁ, তো তার জন্য তার প্রোডাকশন বা প্রোডাক্টিভিটিটাও কিন্তু বাড়ে। সেক্ষেত্রে অন্য কিছু সমস্যা থাকতে পারে, মারপিট বা এইসব ঝামেলাগুলো হয়, সেগুলো চেক করতে পারলে মোটামুটি এই সিস্টেমটাও ভালো। তো এই জিনিসগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে, গরু যখন বাইরে থাকবে সেই সময় ঘর পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে গরুকে ঢোকানো, এমনভাবে ঘরটা তৈরি করতে হবে দিনের কোনো সময় যেন রোদটা ঢোকে কিন্তু সারাদিন যেন মাথার উপরে সূর্যটা থাকে, হয় সকালে বা বিকালে রোদ ঢুকলো, যেমন পূর্ব পশ্চিম দিকে করলে সেই জিনিসটা হবে, সরাসরি যেন গরুর গায়ে বা মুখে রোদ না লাগে এগুলো, এবং নিয়মিত ডিসইনফেক্টেন্ট দিয়ে ঘর পরিষ্কার করা। অনেকে দেখা যায় গ্রাম বাংলায় গোবর বা মলমূত্র যেগুলো হচ্ছে সেগুলো গোয়াল ঘরের কাছাকাছি কোথাও জমা করেন, এর ফলে কি হয় সেখানে মাছি বা পোকামাছির উপদ্রব হতে পারে, এবং এইগুলো হলে কিন্তু আমরা হয়তো অতটা বুঝতে পারি না, মাছি তাড়ানোর জন্য গরু কিন্তু অনেকটা বিরক্তি অনুভব করে, বা তার ফলে যে তার এনার্জিটা নষ্ট হয় লেজ নাড়ানো বা ঘাড়ানো যেটার জন্য, তাতে করে কিন্তু তার দুধের প্রোডাকশন বা অন্যান্য প্রোডাক্টিভিটি তার কমবে। তো সেই দিক থেকে আমাকে যাতে একটু দূরে হয়, কাছাকাছি যেন না হয়, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখার দরকার। এবং গরমকাল হলে হাওয়া চলাচল যাতে ঠিকঠাক হয়, ভেন্টিলেশনের ব্যাপারটা, অনেকে পাখা লাগান ঘরে, গরুকে স্নান করানো দিনে, গরমকালে দিনে মিনিমাম 3 বার স্নান করানো, এবং প্রত্যেক দিন তো অন্য সময় করাতেই হয়, তো এই জিনিসগুলো একটু মেনটেন করা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘরের ব্যাপারে বলছি, সেটা খুবই রিসেন্ট, মানে অনেক এটা পরীক্ষিত ফল, যে অনেকে হয়তো শুনলে অবাক হবেন, এই যে গরুর দুধ বাড়ানোর ব্যাপারটা কিন্তু গানের বা মিউজিকের একটা প্রভাব আছে।
1: আরে বাবা!
0: এবং এখনকার দিনে যারা বড় বড় ফার্মার, আমাদের স্টেট না হলেও বাইরের অনেক স্টেটে, এখানেও কোনো জায়গায় চালু হয়েছে, তারা কিন্তু দুধ দোয়ানোর সময় বা তার আগে থেকে মিউজিক চালু করে দেন গোয়ালে, তার ফলে শান্তিপূর্ণভাবে দুধ দোয়ানো যায় এবং দুধের প্রোডাকশনও বাড়ে। এটা কিন্তু
1: মানুষের মতো কাজ করছে মিউজিক থেরাপি।
0: তবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মিউজিকটা মানে খুব ওই ডিজে মার্কা বা এইসব মিউজিক হলে হবে না, একটু সুদিং মিউজিক যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দুধের প্রোডাকশন কিছুটা প্রভাবিত হয়।
1: যে মিউজিকটা সেটা কি গরুর বা গবাদি প্রাণীর তাদের মস্তিষ্কে কাজ করছে,
0: হয়তো করে বা এমনিতে, তার জন্য প্রমাণিত কিছু পরীক্ষিত পেপার বা পাবলিকেশনও আছে, এবং তাতে দেখানো হয়েছে যে মিউজিক থেরাপি করলে দুধের মানে মানসিক শান্তি ঠিক থাকে এবং শান্তিপূর্ণভাবে দুধ মানে ছটফট করা বা এই ব্যাপারগুলো থাকে না, এবং তাতে দুধের প্রোডাকশনটাও।
1: এবং সেটা বোধ হয় তাহলে যদি আমরা সেরকম কোনো টার্গেট থাকে বোধ হয় প্রথম থেকে এই অভ্যাসটা করা দরকার।
0: হ্যাঁ, সেরকম করলে তাহলে যে ফার্মে, কারণ একটা হ্যাবিটের ব্যাপার থাকে, হয়তো দেখা গেল মিউজিক চালু হলেই তখন তার ওই লেটিং ডাউন অফ মিল মানে দুধ দেওয়ার যে তার প্রবণতা সেটাও আস্তে আস্তে সে বুঝতে পারে যে এবার দুধ দেওয়ার ব্যাপারটা আসছে। এগুলো
1: ঘরের কথাটা খুব সুন্দর বিস্তারিতভাবে বললেন, এবার তো একটা খাবারটা তার ভাইটাল জিনিস।
0: হ্যাঁ, খাবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইখানেই আমাদের গোপালক বা যে কোনো প্রাণীপালকদের একটা অনীহা থেকে যায়। কারণ আমরা যদি হিসেব করে দেখি সারাদিনে যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে যদি 100 টাকা খরচ হয়, সেখানে প্রায় 70-80 টাকার কাছাকাছি খরচ হয় খাবারের পেছনে। স্বভাবতই চাষি ভাইয়েরা চেষ্টা করেন কি যে যদি লাভ বেশি করতে আমি খাবারটা কম দিই, বা চেষ্টা করি কম খাবার দিয়ে কী করে করা যায়, কিন্তু সেটাই মোটো ঠিক পদ্ধতি নয়। কারণ আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথাই আছে যে গরুর মুখে দুধ, কারণ গরুকে আমি যেরকম খাওয়াবো সেরকম দুধ পাবো তার ক্ষমতা অনুযায়ী। তবে সেই জন্য আমাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে, কারণ এইগুলো সবই এক একটা মেশিন, মেশিনের প্রাণ থাকে না, এগুলো জৈব মেশিন, এরা কি করে ঘাস পাতা খেয়ে দুধ তৈরি করে, সেরকম ছাগলের ক্ষেত্রে ঘাস পাতা খেয়ে মাংস তৈরি করে, সবই মেশিন। এগুলো করতে গেলে জ্বালানি দিতেই হবে, জ্বালানিটাই হচ্ছে খাবার। তো খাবারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইভাবেই খাবারটা আমাদেরকে দিতে হবে। এবং পশ্চিমবঙ্গে যেটা সব থেকে আমাদের একটু চিন্তার বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে কমিউনিটি গ্রেজিং বা চড়ার জায়গা খুব কম, গরুর ক্ষেত্রে চড়ার একটা জায়গা দিতে হয়, এবং বিদেশে বা বাইরে সেটা খুবই প্রচলিত।
1: ওখানে তো বিশাল বড় বড় মাঠ,
0: আমাদের এখানে যেহেতু ফসল বা চাষবাস বেশি হয় সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, চড়ানোটা অতটা যায় না, তাই জন্য সবুজ ঘাস যখন আল থেকে বা এখান থেকে কেটে নিয়ে এসে ওনারা খাওয়ান। একটা গরুকে সারাদিনে আমরা কিরকম খাবার দিই, গ্রাম বাংলায় আমাদের খাবার দেওয়া হয় মেনলি খড় বা বিচালি, তার সাথে সাথে ভাতের ফ্যান বা ওই খোল বা ভুসি একটু করে দিই, কিন্তু এটা তো মেন খাবার না। একটা প্রাপ্তবয়স্ক গরু যদি 300 কেজি ওজন হয় আমি ধরে নিচ্ছি, তার সারাদিনের খাবার হয় খড় বা বিচালি, তাকে দিতে হবে 4-5 কেজির মতো, 15-20 কেজির কাছাকাছি সবুজ ঘাস, এবং বেঁচে থাকার জন্য তাকে প্রায় 2.5-3 কেজির মতো দানা খাবার দিতে হয়, এর সাথে সাথে জল দিতে হয়। এবার এই যে সবুজ ঘাসের কথা বললাম, অনেকেই মনে করেন যে আমি তো আল থেকে ঘাস কেটে নিয়ে এসে রোজ গরুকে খাওয়াচ্ছি, এই ঘাসগুলো কিন্তু সবুজ রঙের দেখতে খুব একটা খাদ্যগুণ থাকে না, কিছু বিশেষ বিশেষ ঘাস আছে যেগুলো আমাদেরকে চাষ করতে হয় জমিতে, চাষ করে সেটা কোনো কোনো ঘাস আছে একবার বসালে বারবার কেটে বছরের পর বছর খাওয়াতে পারি, যেগুলোকে আমরা বহুবীর সবজি বলি, আর কিছু কিছু আছে বছরের বিভিন্ন সময় হয়, কোনোটা শীতকালে, কোনোটা গ্রীষ্মকালে, কোনোটা বর্ষায়। তো সব ধরনের ঘাস আমাকে কিন্তু চাষ করতে হবে। কী ধরনের ঘাস, এগুলো আমরা নাম অনেকেই শুনেছি, নেপিয়ার ঘাস আছে, নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটি আছে, প্যারা ঘাস আছে, সুবাবুল আছে, ভুট্টা, জোয়ার, বাজরা, বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় যেগুলো আছে সিম্বগোত্র, যেমন বরবটি, রাইস বিন, বার্সিম, লুসান, এই সমস্ত ঘাস বিভিন্ন সময়ে চাষ করতে হয় এবং সেগুলো কিন্তু গরুকে খাওয়াতে হয়। সবুজ ঘাস যদি আমি খাওয়াই তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য

0: ভালো থাকবে, তার হজম ভালো হবে এবং দুধ উৎপাদন সমহারে সেটা বজায় থাকে। প্লাস হচ্ছে যেহেতু ঘাস খাওয়ালে খরচ কম হয় খাবারের প্রতি, সেক্ষেত্রে লাভটাও বেশি হয়। সুতরাং ঘাস একটা রাখতেই হবে, তার সাথে সাথে হচ্ছে দানা খাবার এবং হচ্ছে খড় বা বিচালি। খড় বা বিচালি অ্যাকচুয়ালি আমরা পেট ভরানোর জন্য খাওয়াই এবং আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ধান প্রধান ফসল তাই খড়টা প্রচুর হয় বলে আমরা খাওয়াই, কিন্তু খড়ে খাদ্যগুণ সেরকম কিছু থাকে না, পুরোটাই পেট ভরানোর জন্য খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে সবুজ ঘাসটার উপর অবশ্যই জোর দিতে হবে এবং সবুজ ঘাস অবশ্যই চাষ করতে হবে। মোটামুটি দেখা গেছে পাঁচটা গরু যদি কারোর বাড়িতে থাকে তাহলে এক বিঘে করে জমি
1: করে যদি করতে চাও পশু চাষ, তার আগে করো ঘাস চাষ।
0: ঘাস চাষ এটা অবশ্যই মানতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে দানা খাবার। দানা খাবার আমি বললাম কেবলমাত্র যদি বেঁচে থাকার জন্য তার 2 থেকে 2.5 কেজি লাগছে, এবার প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য আবার আরো 500 গ্রাম করে দানা খাবার এক্সট্রা লাগে। মানে একটা গরু 10 লিটার দুধ দিলে তাকে সারাদিনে প্রায় 6 কেজি 7 কেজির কাছাকাছি দানা খাবার দিতে হবে। এইগুলো যদি আমি মেনটেন করি এবং তারপর যেটা দরকার এই খাবারগুলো দেওয়ার পর মেন হচ্ছে জল, পানীয় জল। মানে পানীয় জলটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। একটা গরু যদি দেশি গরু হয় সারাদিনে প্রায় 40 থেকে 60 লিটার জল খায় পানীয় জল, এবং ক্রসব্রিড হলে বা আরও বেশি দুধ দেয় এরকম গরু হলে প্রায় 80 থেকে 100 বা 120 লিটার পর্যন্ত জল খায়। এবং এই যে দুধ উৎপাদন এর পেছনেও কিন্তু জলের অনেকটা অবদান আছে, কারণ 1 লিটার দুধ তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 লিটারের মতো জল লাগে। তাহলে পর্যাপ্ত পরিমাণ জলটা যদি আমি না পাই তাহলে কিন্তু দুধের পরিমাণ কম হয়। আমরা পরীক্ষা করে দেখেছি কেবলমাত্র জল খাওয়ার পরিমাণ বাড়িয়েও কিন্তু দুধ পরিমাণ বাড়ানো গেছে, কারণ কি দুধ উৎপাদনের জন্য জলটা দরকার সেটা যে পাচ্ছিল না, তারপরে জল দেওয়ার পর সেটা পাচ্ছে বলে তার দুধের পরিমাণ বেড়েছে। তো এই জিনিসগুলো
1: এগুলো তো লাগে। আর সেই সাথে এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাই এবার একটু যেটা জানতে চাইছি যে এগুলো তো হলো খাবার বাসস্থান তো হলো, কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে রোগ বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা, সেক্ষেত্রে কীরকম স্বাস্থ্য?
0: যে কোনো প্রকার রোগ যাই হোক তার কিন্তু প্রধান লক্ষণই হয় খাবার বন্ধ করে দেয়, প্রোডাকশন কম হয় এরকম ব্যাপার। তো এক্ষেত্রে আমাকে প্রথম থেকেই রুটিন যেটা করতে হয় সেটা ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট সময়ে সেগুলো খাওয়াতে হয়, এবং তার সাথে সাথে তাহলে কী হবে যদি পেটে পোকা না মানে কৃমি টিমি না থাকে তাহলে যে খাবারটা আমি দেবো সেটা কাজে লাগিয়ে দুধ উৎপাদনটা ঠিক থাকবে। আর একটা জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ। কিছু কিছু রোগ আছে সেগুলো কিন্তু হয়ে গেলে কিছু করার থাকে না, আমাকে নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিতে হয়। সেগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধগুলো আটকানো যায়। এছাড়াও কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি মিল্ক প্রোডাকশন মানে দুধ উৎপাদন বা দুধ পাওয়ার ক্ষেত্রে যুক্ত, যেমন ম্যাস্টাইটিস বা ঠুনকো বলে একটা রোগ হয় বা পালান প্রদাহ। এটা কিন্তু কি হয় দুধ উৎপাদন হয়তো হচ্ছে কিন্তু তার ফলে দুধটা আমরা বাঁট থেকে ঠিক পাচ্ছি না, বাঁটটা কানা হয়ে যায়, পালান ফুলে যায়, শক্ত হয়ে যায়, হাত দিতে পারা যায় না, ব্যথা অনুভব করে, তার ফলে দুধের প্রোডাকশনটা অনেকটা কমে যায়। তো এইগুলো বিভিন্ন কারণে হয়, কিন্তু ম্যানেজমেন্টাল বা পরিচর্যাগত কিছু দিক আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে দুধ দোয়াচ্ছেন তার হাত টাত পরিষ্কার রাখা, বা গরুকে দুধ দোয়ানোর পরে অন্তত 20-25 মিনিট যেন দাঁড়িয়ে থাকে সেইগুলো দেখা, গোয়াল ঘর পরিষ্কার রাখা যাতে বাঁটের মাধ্যমে জীবাণু না ঢোকে, এইগুলো একটু লক্ষ্য রাখলে তাহলে কিন্তু এটা হয়। আর একটা এসো বল বা খোড়াই বলে যে রোগটা হয় সেক্ষেত্রেও কিন্তু দুধ প্রোডাকশন অনেকটা হ্যাম্পার হয়। এই কয়েক এর জন্য টিকা পাওয়া যায়, সেই টিকাকরণগুলো ঠিকঠাক করলে স্থানীয় যে পশু চিকিৎসালয় আছে বা পশু চিকিৎসক যিনি আছে ওনার সাথে পরামর্শ নিয়ে যদি টিকাগুলো করা যায় তাহলে এগুলো কিন্তু আটকানো যায়।
1: বেশ,
0: এই গরু পালনের দিকে অনেকেই উৎসাহী হবেন এবং দুধের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব। এবং এর জন্য বীমাকরণটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব সংক্ষেপে বলিনি, যেহেতু একটা গরু আমরা তৈরি করছি তার একটা দাম থাকে, যে কোনো কারণে গরুটা মারা গেলে তার একটা ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু প্রাণী বীমা মানুষের যেমন হয় গরু ছাগলের ক্ষেত্রে কিন্তু বীমাকরণ করা যায়। তো সেক্ষেত্রে নিকটবর্তী যে বিএলডিও স্যার আছেন ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার, ওনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু ডিটেলসে বলতে পারবেন এবং সেই বীমাকরণ বা বীমার সুযোগটা অবশ্যই প্রাণী পালকরা নেবেন, তাহলে আপনি হঠাৎ যে ক্ষতিটা হয় সেটা থেকে কিছুটা অন্তত সুরাহা পাবেন।
1: বেশ,
0: আর দুধ দোয়ানোর যে সময় বা পদ্ধতি, কারণ বিভিন্ন পদ্ধতিতে দুধ দোয়ানো হয়, সাধারণত গোয়ালাতেই দুধ দোয়ান, তো সেটাও কিন্তু নির্দিষ্ট সময় হওয়া উচিত দিনের এবং পদ্ধতিটাও যেন একই থাকে, বা যদি কেউ পারেন তাহলে এখনকার দিনে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো আপনারা
1: সেক্ষেত্রে কোনো সমস্যা
0: সমস্যা সেরকম কিছু নেই। সেটার ক্ষেত্রে একটু ট্রেনিং নিতে হয়, সেটা আপনি নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা প্রাণী হসপিটাল আছে বা যেখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় যেখানে আছে বেলগাছিয়ায় কলকাতায়, সেখানেও আপনারা গিয়ে যোগাযোগ করলে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং হয়, সেগুলো আপনারা জানতে পারবেন।
1: বেশ বেশ, বিস্তারিতভাবে আজকের জানালেন গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কী করণীয় সে ব্যাপারে ডক্টর কৌশিক পাল, উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে সে সম্পর্কে চিঠি লিখুন কিংবা মেল করে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠান সম্পর্কে লিখতে চাইছেন, তারপরে দিন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা।

0: কেন্দ্রের কৃষি বিভাগ।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: গীতাঞ্জলি। সমীক্ষা, শিরোনাম ঐতিহ্যের বুনন, বলছেন ডক্টর রেণুপদ ঘোষ।
1: জাতীয় তাঁত দিবস তথা ন্যাশনাল হ্যান্ডলুম ডে, এটি এমন একটি দিন যা ভারতের শিল্প ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল অধ্যায়কে স্মরণ করায়, পাশাপাশি সেই শিল্পের বর্তমান বাস্তব পরিস্থিতি ও উত্তরণের পথ নিয়েও ভাবনাচিন্তার অবকাশ দেয় আমাদের। 2015-র 7ই অগস্ট থেকে এর যাত্রা শুরু। প্রথম বর্ষের দিবসটি পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাইতে। কলকাতার টাউন হলে স্বদেশী আন্দোলনের প্রস্তাব পাশ হয় 1905-এর 7 আগস্ট। ওই প্রস্তাবে বিদেশি কাপড় বয়কট এবং দেশি কাপড় ব্যবহারের ডাক দেওয়া হয়। দিনটিকে স্মরণ করা ও সম্মান জানাতেই 7 আগস্ট তারিখটি গৃহীত হয়েছে। ভারতবর্ষে তাঁত শিল্পের ঐতিহ্য বহু প্রাচীন। একদা ভারতের মসলিনের খুব সমাদর ছিল। গ্রিক পর্যটক মেগাস্থেনিস এবং চীনা পরিব্রাজক ফাইয়েন ভারতীয় মসলিনের ও ভারতীয় শ্রুতির প্রভূত প্রশংসা করে গিয়েছেন। তাঁত শিল্পের জন্য বিখ্যাত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অসম, ওড়িশার যথেষ্ট নামডাক রয়েছে। বাংলার জামদানি ইউনেস্কো তালিকাভুক্ত হয়েছে। বাংলার তাঁত শিল্প বালুচরীও বিখ্যাত। বয়নশিল্পে আমাদের ঐতিহ্য যেমন প্রাচীন, তেমনই ছিল এর গৌরব। আজও ভারতের হস্তচালিত তাঁত শিল্প গ্রামীণ অর্থনীতি, সুস্থায়ী কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 35 লক্ষেরও বেশি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে এই ক্ষেত্রটি যুক্ত এবং এই শিল্পের কর্মীদের 70%-এরও বেশি নারী। ফলে নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য এই শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁত শিল্পকে বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে অসম প্রতিযোগিতায় ক্রমেই হস্তচালিত তাঁত কোণঠাসা হয়ে পড়ছে। পাওয়ারলুম মেশিনে যেখানে একদিনেই প্রচুর শাড়ি তৈরি হয়, সেখানে হাতে বোনা তাঁতে তৈরি হয় বড় জোর একটি। সুতরাং হাতে বোনা তাঁতের খরচ ও দাম পড়ে যায় অনেক। ফলে পাওয়ারলুমের সস্তা কাপড়ের দিকেই লোকের টান এখন। তাঁত শিল্পের কাঁচামাল সুতো, রেশম, রং, জরি এসবের দামও আকাশছোঁয়া। অথচ বিক্রির সময় তাঁতের কাপড় উপযুক্ত দামে বিকোচ্ছে না। মাঝে যদি আবার দালাল কি মহাজন থাকে তো লাভ বলতে হাতে রইল মাকু। এসব কারণে নতুন প্রজন্মের অনেকেই তাঁত শিল্পে আর আগ্রহী হচ্ছে না। বংশগত পারিবারিক পেশা ছেড়ে অন্যত্র কাজের সন্ধান করছে। তবে আশার আলো যে নেই তা নয়। জিআই ট্যাগ মিলেছে জামদানি, বালুচরি, সম্বলপুরীতে, এতে নকল আটকানো যাবে। রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তাঁত শিল্পীরা নিজেরাই সরাসরি বিক্রি করছেন। মানুষও সচেতন হচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার মানুষকে উৎসাহিত করতে ভোকাল ফর লোকালের কথা বলেছেন। হস্তচালিত তাঁত কেবল বস্ত্র নয়, ভারতীয় সংস্কৃতির মায়াস্পর্শ লেগে থাকে তার প্রতিটি সুতোর বুননে। আজ এ কথা ভাবতেই হবে। কীভাবে বাঁচবে তাঁত শিল্প, শিল্পীর জীবন জীবিকা কীভাবে বাঁচানো যাবে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। জাতীয় তাঁত দিবসে এই শিল্পীদের পাশে দাঁড়াতে হবে আমাদের। শিল্পীরা বাঁচলে তবেই বাঁচবে দেশের গৌরব, এই তাঁত শিল্প। কীভাবে তা সম্ভব সে অন্বেষণের দায়িত্ব কারুর একার নয়, সকলের।
0: শুনলেন সমীক্ষা, শিরোনাম ঐতিহ্যের বুনন, বললেন ডক্টর রেণুপদ ঘোষ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। সরকার ই বাজার বা জেমের মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে।
2: जहाँ तक भारत के अपने विधायी मामलों का सवाल है, ये हमारी अंदरूनी मामला है जिसपे हमारी संसद उस पर निर्णय लेती है। मैं आपको ये भी बताना चाहता हूँ कि दुनिया में कई एक ऐसे राष्ट्र हैं जिसमें अमेरिका भी शामिल है, जो विदेशी कोष को, विदेशी फंड्स को विनियमित करते हैं।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা নেই। সরকার এ ধরনের অনুষ্ঠানে কথিত বক্তব্য সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
3: I have already stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity. And government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.
1: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত রাতে টেলিফোনে কথোপকথনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইসরায়েলের দিক থেকেই ফোন কলটি করা হয়েছিল। সে দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বিদ্যমান বলেও শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য 24 ঘন্টা হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরেই এই হেল্পলাইনগুলি চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ নিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলে তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর লক্ষ্য রেখে চলেছে। ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে সরকার আগ্রহী। যত দ্রুত সম্ভব এই সম্মেলনের সম্ভাব

পরপর দিনক্ষণ স্থির করা হবে বলেও জয়সওয়াল জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত

0: নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমাশুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসি স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্ব আরও সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। ইউএনএসসির পাঁচ স্থায়ী সদস্য দেশ সহ বিভিন্ন দেশের কাছেও মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে কীর্তিবর্ধন সিং জানান। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে সমস্ত বিলের অর্থ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডসের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিসির মাধ্যমে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় এই উপলক্ষে নিরবতাও পালন করা হয়। পরে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর শ্রী রাধাকৃষ্ণন চিৎকার চেঁচামেচির মধ্যে শূন্যকালের কাজ শুরু করেন। বেশ কিছু সদস্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপনের দাবি জানান। হৈহট্টগোলের মধ্যেই সভা প্রথমে দুপুর 12টা এবং পরে দিনের মতো মুলতবি হয়ে যায়। লোকসভাতেও সকাল 11টায় অধিবেশনের শুরুতে অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন নিরাপত্তাকে ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্য রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2015-16 সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2026-27 আর্থিক বছরে তা এ পর্যন্ত নেমে 2-এ এসেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ই বাজার বা জেমের মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসনের মাধ্যমে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে 2016 সালের 9ই আগস্ট জেম চালু হয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কুমার জানান, 2016-17 অর্থবর্ষে জেমের মাধ্যমে ব্যবসার পরিমাণ ছিল 422 কোটি টাকা, গত এক দশকে তা বেড়ে 20 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। আইআইটি দিল্লির এক সমীক্ষা অনুযায়ী জেমের মাধ্যমে বিক্রি হওয়া 74% পণ্যের দাম অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টের তুলনায় অনেকটাই কম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। 3টি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, সরকারের গৃহীত উদ্যোগের ফলে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে যাচ্ছে।
1: हमारे हथकथा सेक्टर में भारत की रूरल प्रीवियन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए हैं। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3,000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞার সূচনা করবেন। পশ্চিমবঙ্গে আগামী 16-17 সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস

0: করা হবে। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 33তম বিজ্ঞান কংগ্রেসে দেশ বিদেশের বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9-14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা জালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়েছে। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এরপরে রাত 8টায় শুনবেন বাংলা নাটক রক্তকরবী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় বহুরূপী, প্রযোজনা শম্ভু মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, রাত 9টায় শিল্পী পরমানন্দ রায়। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সৌম্য ভট্টাচার্যর কণ্ঠে 9:30। 9:45 দ্বিজেন্দ্রগীতি, পরিবেশনায় সুর পিয়াসি। বাংলা ছায়াছবির গান রাত 10টায়। 10:30 গিটার, শিল্পী রজতকান্তি গোস্বামী। পারমিতা ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি রাত 10:50। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

0: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: आकाशवाणी कोलकाता गीतांजलि अखुन स्थानीय संग আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16-17 সেপ্টেম্বর কলকাতায় আয়োজন করা হবে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লীগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আজ নতুন দিল্লিতে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
4: হাজারো বর্ষে হতকর্তা ভারতকে প্রকৃতি পোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রাহা হয়। इसमें हमारे राष्ट्र की असाधारण विविधता दिखाई देती है। हथकरघा क्षेत्र से रोजगार, महिला सशक्तिकरण, कला संस्कृति और प्रकृति प्रेम को बढ़ावा मिलता है।
3: রাষ্ট্রপতি জানান দেশে তাঁত শিল্পের সঙ্গে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যার মধ্যে 25 লক্ষই মহিলা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় তাঁত দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি অন্তত একটি করে তাঁত সামগ্রী কিনে সেটির ভিডিও দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে বলেন, যাতে তাঁত শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়। এদিকে রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, তন্তুজের মাধ্যমে মেলার আয়োজন করা হবে।
5: আমি তন্তুজকে বলবো একটা মেলার আয়োজন করার জন্য এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো। করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
3: তিনি জানান তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে তাঁতের হাটের আয়োজন করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দিতে আগামী 16 আগস্ট থেকে তাঁত শিল্পীদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। শ্রী দিন্দা অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে তাঁত শিল্প শিল্পীরা চরম অবহেলিত হয়েছেন, বর্তমান সরকার তাদের সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবে। নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় তাঁত দিবস পালিত হয়। প্রবীণ তাঁত শিল্পীরা জানান, একসময় এই দিন ছিল তাদের গর্বের উপলক্ষ, কিন্তু এখন কম মজুরি ও কাজের অনিশ্চয়তায় সেই আনন্দ অনেকটাই ম্লান। ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে অঙ্কন কুইজ প্রদর্শনী, ফ্যাশন শো ও তাঁত বস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবীণ তাঁত শিল্পীদের দেওয়া হয় সম্বর্ধনা। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার নিজের কেন্দ্র ভবানীপুরে এক মিছিলে অংশ নেয়।

0: বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি। পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, তাদের আমলে কখনোই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেয়নি রাজ্য।
1: বিগত দিনে পশ্চিমবঙ্গে সরকার যারা চালাতেন তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হতেন না। এইবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজকে তার সূচনা হলো।
0: রাজ্য সরকারের উদ্যোগে আগামী সোমবার কলকাতার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে বলে শুভেন্দুবাবু জানান। সকলকে তিনি এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ এই মিছিলে অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান দুর্লভ স্মারক। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। বিধাননগরে আজ এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, রাজ্যে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসার ঘটানো এবং এরাজ্য থেকে ভিন রাজ্য ও বিদেশে চলে যাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার।
2: কলকাতা বায়োটেক পার্ক এবং কালিম্পং এর প্রস্তাবিত স্যাটেলাইট বায়োটেক পার্কের মাধ্যমে আমাদের রাজ্যে স্থিত এই মেধা যাতে বাংলায় ফেরত আনতে পারি, দেশকে আবার পুনরায় বাংলার বুকে অধিষ্ঠান করায় আমাদের লক্ষ্য। বাংলা ভাষার মাধ্যমে আগামী দিনে উচ্চ বিজ্ঞান শিক্ষার কঠোর পাঠন গবেষণা হবে, অভিসন্দর্ভ বা থিসিস লেখা হবে বাংলা ভাষায়।
0: ভবিষ্যতে এই রাজ্য যাতে বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান হয়ে ওঠে সেটাই বিজ্ঞান কংগ্রেসের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জানান। আয়ুষ্মান ভারত, জনগণনা, প্রধানমন্ত্রী সূর্যঘর, ভিভিজি রামজি আইন 2025 সহ ভারত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং প্রধান প্রধান ফ্ল্যাগশিপ উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি আজ বীরভূমের আবদারপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক কর্মশিবিরের আয়োজন করে। বার্তালাপ নামে অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সুস্থায়ী জীবিকা প্রদানে ভিভিজি রামজি আইনের প্রভূত সম্ভাবনা রয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি সোশ্যাল মিডিয়ার যুগে প্রামাণিক তথ্যের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে বীরভূমের সিএমওইজ ডাক্তার শুভব্রত ঘোষ আয়ুষ্মান ভারতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। বীরভূমের লিড ব্যাংক ম্যানেজার নীরজ কুমার নাগরিকদের ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তুলে ধরেন। স্বাগত ভাষণ দেন প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার সহকারী নির্দেশক শ্রীজাতা সাহা সাহু। অবনীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উদযাপন এবং 22শে শ্রাবণের প্রাক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ কবির গানে রামনাম শীর্ষক এক আলোচনার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তন্ময় ভট্টাচার্য, কাটিয়াও কলেজের ইতিহাসের অধ্যাপক রবি রঞ্জন সেন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সন্দীপ কুমার মণ্ডল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের নদিয়ার করিমপুরের হোগলবেড়িয়া থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 21শে জুলাই মহুয়াকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেন, তবে তদন্তে সহযোগিতার জন্য 14 আগস্ট বেলা 3টের সময় তাকে হোগলবেড়িয়া থানায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথাযথ। অন্যদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 5ই আগস্ট তার বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে একটি করে মামলায় তাকে আগাম জামিন মঞ্জুর করা হলেও আরও 4টি FIR দায়ের হয়েছে সুমিতের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানা থেকে তাকে সমনও পাঠানো হয়েছে। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই রক্ষা কবচ চেয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক ব্যানার্জিও তার আত্মসহায়ক যে ধরনের কাজ করেছেন, ধীরে ধীরে তার নিদর্শন সকলেরই সামনে আসছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়কের এক প্রতিনিধি দল SIR ট্রাইব্যুনালের পরিকাঠামো সম্প্রসারণ এবং ধর্মীয় স্থানে লাউডস্পিকার অপসারণের বিষয় নিয়ে নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঋতব্রত জানান, জোকায় একটি মাত্র ট্রাইব্যুনাল থাকায় প্রত্যন্ত জেলার মানুষের পক্ষে আবেদন বা শুনানিতে অংশ নেওয়া অত্যন্ত কঠিন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড FC-র মুখোমুখি। শেষ পাওয়া খবরে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে। এদিকে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর শুনুন খবর 8:10।
3: সময়ের বৃষ্টি

0: মৃত্যুর ঘটনা, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানোঁ কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা নাটক।
6: আজকের নাটক রক্তকরবী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা শম্ভু মিত্র, পরিবেশনা বহুরূপী। নাটক রক্তকরবী।
7: নন্দিনী,
8: আচ্ছা আমাকে এত করে ডাকিস কেন? কিছু আমি কি শুনতে পাইনি? যাই, তুমি কাজে ফিরে যা, দেরি করিস না।
7: সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। হ্যাঁ, তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দেই যে রক্তকরবী এখানে সহজে মিলিয়ে
8: না,
7: অনেক খুঁজে পেতে এক জায়গা, এখানকার জঞ্জালের পেছনে একটা মাত্র গাছ পেয়েছি।
8: এই কিশোর, আমায় দেখে দে, আমি নিজে গিয়ে ফুল নিয়ে আসি।
7: না না না, অমন কথা বলো না, ওই গাছটি থাকা আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান, আর এখন থেকে আমি তোমাকে ফুল যোগাবো, এ আমার নিজের ফুল।
8: আচ্ছা তাই সই, এই কিন্তু তুই সামলে চলবি।
7: না, আমি সামলে চলবো না, চলবো না, চলবো না, আমি রোজ ওদের মারের মুখের উপর দিয়ে তোমাকে ফুল এনে দেবো। আমি সামলে চলবো না।
8: কিশোর,
7: এই চলবো না।
9: নন্দিনী
8: অধ্যাপক?
9: হ্যাঁ, কেউ না, শোনো শোনো।
8: কি কি অধ্যাপক?
9: খানিক খানে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? মনটাকে যখন নাড়া দিয়েই যাও, তখন না একটু সাড়া দিয়েই বা গেলে? একটু দাঁড়াও, দুটো কথা বলি।
8: আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক?
9: বিস্ময়?
8: হ্যাঁ
9: দেখো, এই সকালে ফুলের মনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু ওই পাকার দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। আমাদের এই যক্ষপুরে তুমি হচ্ছে সেই আচমকাল। আচ্ছা আচ্ছা, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি।
8: আমি অবাক হয়ে দেখছি যে সমস্ত শহরটা মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে আর অন্ধকার হাতরে বেড়াচ্ছে। আচ্ছা, পাতালের সুরঙ্গ খুঁজে তোমরা যক্ষের ধন বের করে আনছো, হ্যাঁ, কিন্তু সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে।

0: সুরঙ্গের ডালাটা খুলে ফেলে দিয়ে আমি তার ভেতরে আলো ঢেলে দিই, আর তেমনি ইচ্ছে করে যে বিশ্রী জালটা ছিঁড়ে ফেলে আর মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি।
1: না না, অমন কাজ করো না। দেখো, আমাদের এখানকার এই মরাধনের প্রেতের যেমন একটা ভয়ঙ্কর শক্তি, আমাদের আমাদের মানুষ ছাকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতা।
0: এসব তোমাদের বানিয়ে তোলা কথা।
1: বানিয়ে তোলাই তো, ওই ওই উলঙ্গের তো আর কোনো পরিচয় নেই। এই বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, আবার কেউ বা ভিখিরি। এসো আমার সঙ্গে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে বলতে সত্যি আমার ভারী আনন্দ হয়।
0: না না অধ্যাপক, এখন না, এখন না। আচ্ছা অধ্যাপক, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। এরা আমাকে এখানে নিয়ে এলো, কিন্তু রঞ্জনকে নিয়ে এলো না কেন?
1: এই একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরীর সর্দারেরা সব হতবুদ্ধি হয়ে গেছে। ও রঞ্জনকে আনলে তাদের হবে কি? আচ্ছা আচ্ছা নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি।
0: কি?
1: আচ্ছা, আমাদের আমাদের এই যক্ষপুরীকে তোমার ভয় করছে না?
0: ভয়? কেন ভয় করবে কেন?
1: গ্রহণের সূর্যকে যে জন্তুরা ভয় করে, কিন্তু পূর্ণ সূর্যকে তো করে না। এই যক্ষপুরীটা, এই যক্ষপুরীটা হচ্ছে একটা গ্রহণ লাগা পুরি। ওই সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খাবলে খেয়েছে। ও নিজে আসতো নয়, আর কাউকে আসতো রাখতেও চায় না। আমি তোমাকে বলছি নন্দিনী, তুমি এখানে থেকো না। চলে গেলে ওই গর্তগুলো হয়তো আমাদের দিকে আরো বেশি হাঁ করে উঠবে। তবু বলছি নন্দিনী, তুমি পালিয়ে যাও। যেখানকার লোকেরা দস্যু বৃত্তি করে মা বসুন্ধরার আঁচল কেমনি টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে গিয়ে, সেইখানে গিয়ে তোমার রঞ্জনকে নিয়ে সুখে থাকুকে। এখানে নয়, এখানে নয়, এখানে নয়। আচ্ছা নন্দিনী।
0: কি অধ্যাপক?
1: দেখো, তোমার তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে?
0: কি করবে তুমি?
1: কতবার ভেবেছি যে তুমি এই যে রক্তকরবীর আভরণ পরো, এর একটা মানে নিশ্চয়ই কিছু আছে।
0: মানে?
1: হ্যাঁ।
0: আমি তো জানি না কি মানে।
1: হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। জানি না ওই রাঙা রঙে কি লিখন লিখতে এসেছো তুমি। আচ্ছা, মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, তা সেসব বাদ দিয়ে এ ফুল তুমি বেছে নিলে কেন? জানো, মানুষ না জেনে এমনি করে তার নিজের ভাগ্য বেছে নেয়।
0: রঞ্জন, রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। আমি জানি না আমার কিরকম মনে হয় যে আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা, তাই সেই রং হাতে পড়েছে, গলায় পড়েছে, মাথায় পড়েছে।
1: তা বেশ, ওর থেকে একটি ফুল শুধু আমায় খসিয়ে দাও, তোমার ক্ষণকালের দান।
0: এই নাও, আজ রঞ্জন আসবে, সেই খুশিতে ফুলটি তোমাকে দিলাম।
1: আচ্ছা আচ্ছা, আমি আর কি করব, আমি আমি এর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। জ্ঞান রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি।
0: শোনো, শুনতে পাচ্ছো?
2: নন্দা, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না।
0: দূর থেকে ওই গান শুনতে পাচ্ছো?
2: গান? কিসের গান?
0: পৌষের গান, ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক।

0: রাজা, তুমিও বেরিয়ে এসো, তোমাকে আমি মাঠে নিয়ে যাই।
1: মাঠে?
0: হ্যাঁ হ্যাঁ,
2: মাঠের মাসি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে বলো বলো দুয়ার বলো বলো বলো দুয়ার বলো।
0: রাজা রাজা, তুমিও বেরিয়ে এসো, তোমাকে আমি মাঠে নিয়ে যাই।
1: আমি মাঠে যাব? কোন কাজে লাগবে?
0: মাঠের কাজ তোমার এই যজ্ঞকুপুরের কাজের চেয়ে অনেক অনেক সহজ। যেদিন তুমি আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার তাল দেখে আমি কিচ্ছু আশ্চর্য হইনি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুড়ো করে সাজাচ্ছিলে, দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু তবু বলি, সোনার পিণ্ড কি তোমার এই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয় যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো পৃথিবীর এই মরা ধুন দিন রাত নাড়াচাড়া করতে তোমার তোমার ভয় করে না?
1: কেন ভয় কিসের?
0: পৃথিবী আপনার প্রাণের ধন, আপনি খুশি হয়ে দেয়। কিন্তু যখন তার বুক চিরে ওই মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তার সঙ্গে একটা কানা রাক্ষসীর অভিসম্পাত নিয়ে আসো, দেখছো না এখানে সকলেই যেন কিরকম রেগে রয়েছে, আর তা না হলেই সন্দেহ করছে, আর তা না হলেই ভয় পাচ্ছে। তাই তো বলছি রাজা, তুমি বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠো। হ্যাঁ।

0: নন্দিনী, তুমি কি জানো যে বিধাতা তোমাকে রূপের মায়ের আড়ালে অপরূপ করে রেখেছেন, তার মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই।
1: কি কি বলছো তুমি?
0: তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না। কেন? সামান্য ওই কটা পাপড়ি আঁচল চাপা দিয়ে বাধা দিচ্ছে। আচ্ছা নন্দিনী, আমাকে তুমি কি মনে করো, খুলে বলো তো।
1: কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতি প্রচন্ড জোর যেন ফুলে ফুলে উঠছে, ঠিক ওই ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে দেখে আমার মন নাচে।
0: মন নাচে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি?
1: সে নাচের তাল আলাদা, সে তুমি বুঝবে না।
0: বুঝবো, আমি কিছু কিছু বুঝি। আমি জানি যে রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু।
1: জাদু?
0: হ্যাঁ।
1: জাদু বলছো কাকে?
0: বুঝিয়ে বলবো।
1: হ্যাঁ,
0: পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হিরে আনি মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকুকে কেড়ে আনতে পারি না।
1: তুমি তো নিজেকেই নিজে বেশ করে জালে বেঁধেছো, তারপরে যে কেন এমন ছটফট করছো আমি বুঝতে পারিনি।
0: তুমি বুঝতে পারবে না নন্দিন, আমি যেন একটা প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট দুর্বল ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি যে আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। কৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, কিন্তু তাতে কেবল মরুর পরিসরই বাড়ছে, ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পাচ্ছেন।
1: তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো মনে হয় না, আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি।
0: নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম, বাইরে থেকে বুঝতেই পারিনি যে তার সমস্ত পাথর ভিতরে ভিতরে একেবারে বেথিয়ে উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলাম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন ঘুমরে ঘুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে উঠে দেখি যে পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার কেমন করে নিজের অগোচরে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি যা ঠিক এর উল্টো।
1: আমার মধ্যে?
0: হ্যাঁ।
1: আমার মধ্যে কি দেখছো?
0: বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ।
1: হ্যাঁ, আমি বুঝতে পারলাম না।
0: বুঝতে পারলে না?
1: না।
0: নন্দিনী, নন্দিনী, সেই ছন্দে ওই বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়, সেই ছন্দে ওই গ্রহ নক্ষত্রের দল যেন ভিখারী নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে, সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছো, এমন এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে আমি ঈর্ষা করি।
1: তুমি তো আমাকে ঘরের মধ্যেই যেতে দিলে না, তবে কেন এই সমস্ত কথা বলছো?
0: না না না, আমার অনবকাশের উজান ঠেলে আমি তোমাকে ঘরে আনতে চাই না। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনীর লগ্ন লাগবে, সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় তো সেও ভালো, এখনো সময় হয়নি, এখনো সময় নয়।
1: আমি তোমাকে বলছি রাজা, এই পালের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে যায়।
0: তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে তা কি আমি জানি নে। নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো?
1: ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে, সে বড় সুন্দর।
0: সুন্দর, সুন্দরের জবাব সুন্দরই পায়, আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় তখন বিনা তার বাজে না ছিঁড়ে যায়।

0: আর নয়, যাও তুমি চলে যাও এখন, এখান থেকে চলে যাও, নইলে বিপদ ঘটবে, চলে যাও বলছি, চলে যাও।
1: যাচ্ছি, কিন্তু এই আমি তোমাকে বলে গেলুম যে আজ রঞ্জন আসবে আসবে আসবে, তুমি কিছুতেই তাকে ঠেকাতে পারবে না।
2: চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা, আমার মদ গুতা লুকিয়েছো, বের করো বলছি।
1: ওকে কথা, সকালবেলায় মদ,
2: আজ ছুটির দিন, কাল ওদের মারণ চণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পুজো, সেই সঙ্গে অস্ত্র পুজো, তোমার মদ না হলে কি করে চলবে?
1: তাই বলে ছুটি পেয়েছো বলেই মদ, ওই গায়ে থাকতে তো তুমি পাপনে ছুটিতে তো এমন করতে না।
2: মনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, আর খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালায়। আরে আরে, বিশু পাগল না গান গাইতে গাইতে আসছে?
1: বিশু পাগল? হ্যাঁ, বিশু পাগলই তো। নিতান্ত লোকসান হবে না, দূর শুনে যাও।

0: তোমার ওই স্বপন্তরীর মেয়েটিকে সে আমি জানি।
1: বাইরে থেকে তাকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তো তাকে দেখো দিবে।
0: তরি দোবাব একদিন তোমার সেই সাথে নন্দিনী।
2: বিশুভাই তোমার বেয়ান জানো, তোমার বেয়ান জানতে চায় আমরা মদ খাই কেন।
1: মদ খাই কেন?
0: হ্যাঁ গো,
1: একদিকে ক্ষুধা মাছে চাবুক, তৃষ্ণা মাছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ কর কাজ কর। আর অন্যদিকে অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, তারা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি ছুটি তার ছুটি।
0: এ শোনা বেয়াই, পালাই আমরা।
2: হ্যাঁ
1: পালাই।
0: এ শোনা বেয়াই, পালাই আমরা।
2: পালাই
1: পালাই কোথায়? সেই নীল চাঁদোয়ার নিচে, সেই খোলা মদের আড্ডায়? না না, রাস্তা বন্ধ, তাই তো কয়েদখানার এই চোরাই মদের উপর আমাদের এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুইয়ে নিয়েছি এক চুমুকে তরল আগুনে, যেমন ঠাস দাসত্ব তেমনি নিবিড় ছুটি।
2: আচ্ছা বিশু ভাই, আচ্ছা তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে তোমার চোখ দুটোকে খোয়াতে বসেছিলে, তা তোমাকে এই আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালো কেন?
0: এই এতদিন আছি, এই কথাটির জবাব কিছুতেই ব্যয়ের কাছ থেকে আদায় করতে পারলুম।
2: অথচ কথাটা সকলেই জানে।
0: কি
1: কি বলো দেখি?
2: আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চর রেখেছিল।
1: তো সবাই তোরা জানতিস, যদি আমাকে জানতো রাখলি কেন?
2: এও জানি যে সে কাজ তোমার দ্বারা হলো না।
0: এমন আরামের কাজে টিকতে পারলে না বেয়াই।
1: আরামের কাজ?
0: দেখা গা বেয়াই, তাই নয়?
1: একটা সজীব দেহ, তার পেছনে খালি পৃষ্ঠব্রণ হয়ে অষ্টপ্রহর লেগে থাকা। অভ্যর্থনা করুক, সেটা কানে গিয়ে পৌঁছয় ঠিক ওই বোড়া সাপে।
0: তোমাদের কাজ পুরোতে কত বাকি?
1: পাঁচিতে তো দিনে শেষ লেখে না, একদিনের পর দুদিন, দুদিনের পর তিন দিন, সুরঙ্গ কেটেই চলেছি। একাত্তরের পর দুহাত, দুহাতের পর তিন হাত, তাল তাল সোনা তুলে আনছি, একতালের পর দুতাল, দুতালের পর তিন তাল, যক্ষপুরীতে অঙ্কের পর অঙ্ক সব সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছায় না,
2: কোনো অর্থে পৌঁছায় না,
1: কোনো অর্থে পৌঁছায় না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগ ভাই তুমি কোন সংখ্যা দেখি?
2: এই যে আমার পিঠের কাপড়ে দাগ আছে, আমি 47 ফ।
1: আমি 69 উ। গায়ে ছিল মানুষ, এখানে এসে হয়েছি 10-25 ছর। বুকের উপর দিয়ে জুয়া খেলা চলছে, চলো চলো চলতে দাও।
0: নবান্নে সময় এলো বলে গায়ে গায়ে তার আয়োজন চলছে,
2: তা আমি কি করব?
0: তোমার পায়ে পড়ি, ঘরে চলো। সর্দারকে গিয়ে যদি একবার বলি তাহলে
1: বুঝতে, সর্দারকে এখনো চেনোনি বুঝি বেন?
0: কেন, ওকে দেখে তো আমার বেশ ভালোই।
1: হ্যাঁ বেশ বেশ ঝকঝকে, মকরের দাঁত খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে।
0: ওই আমার সদাটা এসে পড়েছে।
1: তবেই হয়েছে, আমাদের সব কথা শুনে ফেলেছে
0: বলে তো এমন কিছু বলে নি বেয়াই, যাতে সদাটা রাখে আমাদের।
1: জ্ঞান কথা আমরা বলি কিন্তু মানে যে করে ওরা, কাজে কোন কথা টিকে কোন চালে আগুন লাগে এ কেউ বলতে পারে না বেয়ান, কেউ বলতে পারে না।
0: সদা দাদা, সদা দাদা,
3: কি নাস নি খবর ভালো তো?
0: হ্যাঁ, একবার বাড়ি যেতে ছুটি দাও।
3: কেন, যে বাসা দিয়েছি সে তো খাসা, তোমাদের বাড়ির চেয়ে অনেক ভালো।
0: হ্যাঁ তা ভালো,
3: কিন্তু সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে।
1: চৌকিদার পর্যন্ত সবই মজুদ আছে।
3: 69
1: আগে
3: তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় যেন সারস এসেছেন বকের দলে নাচছে গেছে।
1: সদাচি নাচাবার মতো পায়ের জোর থাকলে কোনদিন টেনে দৌড় মারতাম তোমাদের এখান থেকে। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা যে কি সামনে।

0: কর্তৃক তার মোটা মোটা দৃষ্টান্ত আমি দেখেছি। এমন হয়েছে যে সাদা চালে চলতেও পা কাঁপে।
1: মনে থাকে নাতনি, একটা সুখবর আছে, এদের ভালো কথা শোনাবার জন্য কিনারাম গোসাইকে আনিয়েছি। এদের কাছ থেকে প্রণামী পেয়ে খরচটা চলে যাবে, আর রোজ সন্ধ্যাবেলা ওরা তার কাছ থেকে।
2: না না, সে হবে না সর্দাকি, সে হবে না। এখন সন্ধ্যাবেলায় বড় জোর মদ খেয়ে মাতলামি করব, ওইসব উপদেশ শোনা তাহলে বলে দিচ্ছি আমি, নরহত্যা ঘটে যাবে। মানে আমি
1: এই যে বলতে বলতে উপস্থিত প্রভু। প্রণাম।
3: জয়স্তু।
1: আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, ওদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার।
3: ও, এই এই এদের কথা বলছো? হাতি, এরা তো স্বয়ং কুর্ম অবতার, বোঝার নিচে নিজেদের চাপা দিয়েছে বলেই না সংসারটা টিকে আছে। আহা, ভাবলেও শরীর পুলকিত হয়। 47 এর ফ, তা বাবা 47 এর ফ একবার ঠাউরে দেখো, এই যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন জোগাও তোমরা। হ্যাঁ, এই শরীর পবিত্র হলো যে নামাবলীখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছো তোমরাই, এ কি কম কথা বাবা। হ্যাঁ, আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ওই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো হরি হরি হরি হরি, তাহলেই তোমাদের সব বোঝা একেবারে হালকা হয়ে যাবে। বাবা হরি নাম, আদা বন্তে চ মধ্যে চ, বলো বলো হরি বল
4: হরি বল হরি বল। আহা, কি মধুর বাবা। বাবা, এমন কথা অনেক দিন শুনিনি। দাও দাও একটু পায়ের ধুলো দাও।
3: অবিচলিত থেকো বৎসে।
2: এতক্ষণ অবিচলিত ছিলুম, কিন্তু আর তো পারি না। সর্দার এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে যাও রাজি আছি, কিন্তু এই সমস্ত গন্ডামি সেগুলো বলে দিচ্ছি না না।
0: ভাগুলাল খেপলে আর রুখে দিতে চুপ করছো।
3: যাই বলো সর্দার বাবা, হ্যাঁ কি সরলতা, একেবারে পেটে মুখে এক, এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছো?
1: বুঝেছি বই কি, আর এও বুঝেছি যে উৎপাত্রি বেঁধেছে কোত্থেকে। ঠিক আছে, এদের ভার আমাকে নিতে হচ্ছে। প্রভুপাদ বরং ততক্ষণ ও পাড়ায় একটু নাম কীর্তন শুনিয়ে আসুন, সেখানে করাতিরা আবার খিটখিট শুরু করেছে।
3: কোন পাড়ায় বললে সর্দার বাবা?
1: টঠপাড়ায়, যেখানে 71-এর ট হচ্ছে মোড়।
3: ও ও,
1: টঠপাড়ায় 65 যেখানে থাকে তার বাঁয়ে সেই পাড়ার শেষ। জান
3: বাবা, এ দন্ত ন পাড়া যদিও এখন একটু নন্নর করছে, মূর্ধন্য নরা ইদানিং অনেকখানি মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে, কিন্তু তবু ওই পাড়ায় আরো কিছুদিন ফৌজ রাখা ভালো, কেননা ওই না অহংকার আতপর রিপু, ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপরে তো আমাদের পালা। আচ্ছা
4: প্রভু, আশীর্বাদ করো এদের যেন সুমতি হয়, অপরাধ নিও না।
3: কিচ্ছু ভয় নেই মালকী, কিচ্ছু ভয় নেই, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে।
1: এই যে 69
0: আঙ্গে,
1: তোমাদের ওই পাড়ার মেজাজটা যেন কেমন কেমন দেখছে।
0: আগে তা হতে পারে গোসাইজি, এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে তো অবতারের বদল হয় কুর্ম, হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে গোঁ।
4: বিস্ময়ে এটা তুমি থামো তো। সর্দার দাদা, সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না।
1: না না, শুনে রাখলুম, মনেও রাখবো।
4: মনে থাকবে তো সর্দার দাদা?
1: থাকবে বই কি, থাকবে থাকবে বই কি।
4: আহা, দেখলে সর্দার লোকটি কিরকম সাজেস, সবার সঙ্গে কেমন হেসে কথা।
0: হ্যাঁ, সবার সঙ্গে কেমন হেসে কথা, নিশ্চয় নিশ্চয়ই। মকরের দাঁত, শুরুতে হাসি কিন্তু অন্তিমে কামড়।
4: পাগল ভাই,
2: এই তোমার নন্দিনীর ডাক পড়েছে, আজকের মতো আর বিশুদাদাকে পাওয়া যাবে না।
4: তোমার বিশুদাদার আশা ছেড়ে দাও। বলি বলি, কোন সুখেও তোমায় ভুলিয়েছি বলে দেখি ব্যয়? হ্যাঁ,
0: ভুলিয়েছে দুঃখে।
4: ও মা, তো ব্যয় এমন উল্টে কথা কো কেন গো?
0: তোরা বুঝবি না, দেখ এমন দুঃখ আছে যাকে বলার মতো দুঃখ আর নেই।
4: দেখো ভাই, এসব কথা বুঝিনি, এসব কথা কিচ্ছু বুঝিনি, তবে একটা কথা বুঝি, যে যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাদাসিধে তাই আমাদের দর কম, কিন্তু তবু যা হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু ভাই, এই আজ বলে গেলুম, ওই মেয়েটি ওর ওই রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে নিয়ে যাবে। চলো।
2: না
4: না
2: না
4: না
2: না,
4: চলো।
0: আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারি ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট।
4: আজ মনের খুশিতে ভাবলুম যে এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেবো, কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে।

0: এসেছি।
1: তোমার মুখে কথা শুনে আমার খুব আশ্চর্য লাগে।
0: কেন?
1: মন্দিন যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো যে জীবন থেকে আমার আকাশখানাকে হারিয়ে ফেলেছি। মনে হতো এইখানকার টুকরো মানুষগুলোর সঙ্গে আমাকে একই ঢেঁকিতে কুটে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে কোথাও ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে।
0: পাগল ভাই, এই বন্ধ গড়ের মধ্যে তোমার আমার মাঝখানে যা একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা, যেন সব বোঝা।
1: হ্যাঁ, সেই আকাশটা আছে বলেই তো তোমাকে আমি গান শোনাতে পারি।
0: পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে থেকে আমি তার কোনো খবর পাইনি।
1: কেন, রঞ্জনের কাছে?
0: রঞ্জনের কাছে?
1: হ্যাঁ।
0: না না না, ওই দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করিয়ে দেয়। বুনো ঘোড়ার কিশোর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা হা করে হেসে ওঠে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে এসে যেমন তোলপাড় করে, আমাকে নিয়েও সে ঠিক তেমনি তোলপাড় করতে থাকে। জীবন নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, একদিন তুমিও তো সেই বাজি খেলার ভিড়ের মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে একলা সেই ভিড় থেকে বেরিয়ে গেলে, যাবার সময় কেমন করে আমার দিকে তাকালে আমি বুঝতে পারলাম না। তারপরে কতকাল তোমার খবর পাইনি, কোথায় তুমি গেলে বলো তো?

0: সেই অচেনার ধার থেকে যক্ষপুরীতে এই সুড়ঙ্গ খোদার কাজে আবার কে তোমাকে টেনে আনলে?
1: একজন একজন মেয়ে।
0: মেয়ে?
1: হ্যাঁ, একজন মেয়ে। হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে এসে পড়ে, সে আমাকে ঠিক তেমনি করে ধুলোর মধ্যে এনে ফেলেছে।
0: সে তোমাকে কেমন করে ছুঁতে পারলে?
1: তৃষ্ণার জল যখন আসার অতীত হয়, মরিচিকা তখনই না সহজে ভোলায়। একদিন একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরি, আর সে দেখছিল সর্দারের সোনার চিউড়ো। আমাকে কটাক্ষে বললে, ওইখানে তুমি আমাকে নিয়ে যেতে পারো, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি তাকে স্পর্ধা করে বললাম, যাবো তোমাকে নিয়ে। আনলাম তাকে সোনার চুলোর নিচে। তখন আমার ঘোর ভাঙলো।
0: পাগল ভাই, পাগল ভাই, আমি এসেছি, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এদের এই সোনার শেকল আমি ভাঙবো।
1: তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত চলিয়েছ নন্দিন, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, ওকে তোমার ভয় করে না?
0: ওকে? হ্যাঁ, এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি।
1: কিরকম দেখলে?
0: দেখলাম মানুষ।
1: মানুষ?
0: হ্যাঁ মানুষ, কিন্তু প্রচন্ড। কপালখানা একেবারে কি, আর বাহু দুটো যেন দুটো লোহার অর্গল। মনে হলো যে রামায়ণ মহাভারত থেকে কেউ বুঝে নেমে এসেছে।
1: আচ্ছা, ঘরের মধ্যে ঢুকে তুমি কি দেখলে?
0: ঘরের মধ্যে?
1: হ্যাঁ,
0: বাঁ হাতের উপরে বাজ পাখি বসেছিল, সেটাকে দাঁড়ের উপর দাঁড় করিয়ে রেখে বাজ পাখির পালকের মধ্যে যেমন আঙুল চালাচ্ছিল, আমার হাত নিয়ে সেরকম আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম যে না, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে বসে রইল।
1: তোমার তখন কেমন লাগলো?
0: আমার ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন হাজার বছরের বট গাছ, আর আমি যেন একটা ছোট্ট পাখি। কখনো ওর ডালের একটি ডগায় বসে যদি একটু দোল খেয়ে যাই, নিশ্চয় ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওর ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে।
1: আচ্ছা, তারপরেও কি বললে?
0: তারপরে? হ্যাঁ, তারপরে হঠাৎ একসময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলকের মতো দৃষ্টি আমার মুখের ওপর রেখে বললে, আমি তোমাকে জানতে চাই। আমার গা কিরকম শিউরে উঠলো। আমি বললাম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? ও বললে, পুঁথিতে যা আছে সব জানি, কিন্তু তোমাকে জানি না। তারপর কিরকম ব্যগ্র হয়ে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো।
1: তুমি তখন কি বললে?
0: আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশ।

0: হাসির উপর কার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেবের নাচ, তখন মস্ত একটা লোভী ছেলের মতো চুপ করে বসে শুনলে হঠাৎ আমাকে চমকে দিয়ে উঠে জিজ্ঞাসা করলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে উঠলো, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি, তাতে তোমার লাভ? আমি বললাম, জানিনি। তখন কিরকম ছটপট ছটপট ছটপট করে বললো, যাও যাও যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার কাজ নষ্ট করো না, এইরকম।
1: নন্দিন সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়, যেটা ও বুঝতে পারে না সেইটা তো মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে।
0: পাগল ভাই, ওই দেখো সর্দারের ছায়া, সর্দার নিশ্চয় লুকিয়ে আমাদের কথা শুনে ফেলেছে।
1: এখানে তো চারিদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবো জোকি। আচ্ছা নন্দিন, সর্দারকে তোমার কিরকম লাগে?
0: ওর মতো মরা জিনিস আমি আর দুটি দেখিনি, যেন বেদবন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শেকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে একেবারে লিকলিক লিকলিক লিক করছে। এই যে সর্দারজি এসে পড়েছে।
2: এই যে 69
1: আগে
2: সকলের সঙ্গেই তোমার প্রণয়, বাজ বিচার নেই।
1: এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল সর্দারজি, বাজ বিচার করতে গিয়ে বেঁধে গেল।
2: তা কি নিয়ে আলাপ চলেছে?
1: তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই একটা পরামর্শ করছি আর কি।
2: বলো কি, এত সাহস কবুল করতেও ভয় নেই?
1: সর্দারজি মনে মনে তো সব জানোই, খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। একথা কবুল করলেই কি না করলেই কি?
2: আদর করে নয় সে কথা জানা আছে, কিন্তু কবুল করতে ভয় পায় না সেটা এই কদিন ধরেই জানান দিচ্ছে।
0: সর্দারজি তুমি না বলেছিলে যে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না?
2: তার দেখা আজই পাবে।
0: সে আমি জানতুম, তবু যখন আশা দিলে, জয় হোক তোমার সর্দারজি, এই নাও মালা।
1: ছি ছি ছি ছি, মালাটাকে নষ্ট করলে না, তুমি রঞ্জনের জন্য রাখলে না কেন?
0: হ্যাঁ রঞ্জনের জন্য এই তো মালা রয়েছে।
2: ও রয়েছে বই কি, ওই বুঝি গলায় দুলছে? জয়মালা এই কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্তকরবীর, ওটা হৃদয়ের দান। তা ভালো ভালো হাতের দান হাতে হাতে চুকিয়ে দেয়া ভালো, তা না হলে শুকিয়ে যাবে। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে ততই তার মূল্য বেড়ে উঠবে, কেমন?
0: শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো?
3: কি বলতে চাও বলো?
0: ঘরের মধ্যে যেতে দাও, অনেক অনেক কথা বলবার আছে।
3: বারবার কেন মিছে অনুরোধ করছো? বলেছি তো এখনো সময়। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি?
1: না রাজা, আমি রঞ্জনের অফিস, যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা।
3: তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী এই লোকটা তোমার কে?
0: ও আমার সাথী, ও আমাকে গান শেখায়।
3: ওই তোমার সাথী? ওকে যদি এখনি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়?
0: তোমার গলার সুর কি রকম হয়ে উঠলো, থামো তুমি। মা গো, তোমার হাতে ওটা কি?
3: এটা এটা একটা মরা ব্যাং।
0: মরা ব্যাং কি করবে ওটাকে নিয়ে?
3: এই ব্যাংটা একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, আর তারই আড়ালে 3000 বছর ছিল টিঁকে। এইভাবে কি করে টিঁকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে আমি শিখে নিচ্ছিলাম, কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, ওই পাথরের আড়াল ভেঙে ফেললুম, ওই নিরন্তর টিঁকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়?
0: আজ আমারও চারপাশ থেকে তোমার পাথরের দুর্গ সরে যাবে, আমি জানি। আজ আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে।
3: হ্যাঁ, তখন আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই।
0: জালের আড়ালে তোমার চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না।
3: হ্যাঁ, ঘরের মধ্যে এনে বসিয়ে দেখব।
0: তাতে কি হবে?
3: আমি আমি জানতে চাই।
0: তুমি যখন জানার কথা বলো তখন আমার কিরকম ভয় করে।
3: কেন?
0: মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না কিন্তু প্রাণ দিয়ে বোঝা যায়, তার উপরে তোমার দরদ নেই।
3: হ্যাঁ, তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও যাও, এখনই চলে যাও তুমি এখান থেকে। না শোনো শোনো নন্দিনী, তোমার তোমার কপালে ওই যে রক্তকরবীর গুচ্ছ, ওইটা আমাকে দাও।
0: এটা নিয়ে তুমি কি করবে?
3: ওই ফুলের গুচ্ছের দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি আর কেবলই মনে হয় যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে আমি তোমার কাছ থেকে ওটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিই। আবার আবার ভাবছি যে নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই ফুল আমার মাথায় করিয়ে দেয় তাহলে আমি
0: তাহলে তাহলে কি হবে?
3: তাহলে তাহলে আমি হয়তো খুব সহজে মরতে পারি।
0: একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, তাই তাকে মনে করে আমি সেই ফুল হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় পড়েছি।
3: তাহলে বলে দিচ্ছি যে আমারও শনিগ্রহ, কিন্তু তারও শনিগ্রহ।
0: ছি ছি, ওকে কথা, তুমি থামো, আমি যাই।
3: কোথায় যাবে?
0: তোমার দুর্গদুয়ারের সামনে বসে থাকবো।
3: কেন?
0: রঞ্জন যখন আসবে তখন দেখতে পাবে যে আমি তারই জন্য অপেক্ষা করে বসে আছি।
3: আর রঞ্জনকে যদি আমি দোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, আর যদি তাকে একটুও চিনতে পারো।

0: আজ তোমার কি হয়েছে বলো তো? তুমি মিছি মিছি আমাকে ভয় দেখাচ্ছ কেন?
1: মিছি মিছি ভয়? জানো না, লোকে বলে আমি ভয়ঙ্কর।
0: হঠাৎ তোমার এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এই ঠিক কি তুমি দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে আসরে নামলে ছেলেরা তাকে দেখে আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও দেখছি সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো, তুমি রাগ করবে না?
1: কি বলো,
0: ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষদের, তাই তারা তোমাকে অদ্ভুত সাজিয়ে আর একটা জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না?
1: কি বলছো নন্দিনী?
0: এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা একদিন ভয় পেতে লজ্জা করবে।
1: কি বলছো কি নন্দিনী?
0: আমি বলছি যে এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা আজকে ভয় পেতে লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের উপর তড়ি মেরে মরতো, তবু ভয় পেত না।
1: তোমার স্পর্ধা তো কম নয়, এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই রাশ করা পাহাড়ের চূড়ের উপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে
0: তারপরে কি?
1: তারপরে আমার এই শেষ ভাঙাটা ভেঙে ফেলি। ডালিমের দানা ফাটিয়ে যেমন দশ আঙুলের ফাঁকে ফাঁকে তার রস নিংড়ে বের করে, তেমনি তোমার ওই দেহটাকে আমার এই দুটো হাতের মধ্যে। যাও যাও, চলে যাও, এখনই পালিয়ে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও।
0: এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো, ওম বিশ্রী করে গর্জন করছো কেন?
1: আমি যে একটি প্রচন্ড নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে একেবারে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের মধ্যে কখনো আর্তনাদ শুনোনি?
0: হ্যাঁ শুনেছি। এই
1: সৃষ্টিকর্তার চাতুরী আমি ভাঙি, বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তাকে ছিনিয়ে আনতে চাই, সেই সমস্ত ছিন্ন প্রাণের কান্না। নন্দিনী, কাছে থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়, তোমার মধ্যেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে আমি বের করব, তার আগে আমার নিষ্কৃতি নেই, তার আগে আমার নিষ্কৃতি নেই।
0: কেন কেন তুমি এত নিষ্ঠুর?
1: আমি আমি হয় পাবো নয় নষ্ট করবো, যাকে পাই না তাকে আমি দয়া করতে পারি না। তাকে ভেঙে ফেলাও, খুব একরকম করে পাওয়া, খুব একরকম করে পাওয়া।
0: ওকে ওকে মুঠো করে হাত বের করছো কেন?
1: আচ্ছা আচ্ছা, সরিয়ে নিচ্ছি হাত, সরিয়ে নিচ্ছি। পালাও পালাও তুমি নন্দিনী, পালাও, পায়রা যেমন পালায় বাজ পাখি ছায়া দেখে, পালাও তুমি।
0: আচ্ছা আচ্ছা যাচ্ছি, আর তোমাকে রাগাবো না, পালো ভাই।
1: এই না, শোনো শোনো, একটি বার শোনো নন্দিনী, নন্দিনী শোনো শোনো শোনো, নন্দিনী নন্দিনী শোনো নন্দিনী,
0: বলো
1: নন্দিনী। সামনে সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার ওই কালো চুলের ধারা যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। নন্দিনী নন্দিনী, তোমার ওই কালো চুলের মধ্যে আমার এই হাত দুটো সেদিন ডুব দিয়ে যেন মরবার আরাম পেয়েছিল। আমি আমি মরণের মাধুর্য আর কোনোদিন এমন করে ভাবিনি। নন্দিনী, তোমার সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে আমার ভারী ইচ্ছে করছে। তুমি জানো না, তুমি জানো না নন্দিনী, যে আমি কত শ্রান্ত, আমি কত শ্রান্ত।
0: তুমি কি কখনো ঘুমো না?
1: না না, কেন জানো?
0: কেন
1: ঘুমোতে ঘুমোতে ঘুমোতে আমার ভয় করে।
0: ভয় করে? তাহলে তোমাকে আমাদের গানটা শুনিয়ে দিই।
1: না না না, গান নয় গান নয়।
0: পাগল ভাই, পাগল ভাই, ওই দেখো মরা ব্যাংকটা ফেলে রেখে আর পালিয়ে গেল, গান শুনতে ও ভয় পায়।
2: ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই তো ভয় পায়। পাগলি, আজকে তোর মুখে একটা দীপ্তি দেখছি, কি হয়েছে রে, আমাকে বলবি না?
0: মনের মধ্যে খবর এসে পৌঁছেছে যে আজ নিশ্চয় রঞ্জন আসবে।
2: তার নিশ্চয় খবরটা এলো কোন দিক থেকে?
0: এসেছে, শোনো, আমার জানালার সামনে ডালিম ডাল, রোজ তাতে একটা নীলকণ্ঠ পাখি এসে বসে, আর আমি সন্ধে হলেই প্রণাম করে বলি যে ওর ডানার একটি পালক যদি আমার ঘরে উড়ে এসে পড়ে তো জানবো রঞ্জন আসছে। আজ সকালে উঠে দেখি যে পালক আমার বিছানার উপরে এসে, এই দেখো
2: পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে।
0: না না, আজ তোমাকে কোনো কাজ আমি করতে দেব না।
2: তা কি করব বল?
0: গান গান করো পাগল পাগল, যখন তুমি গান করো তখন আমার কেবলই মনে হয় যে অনেক কিছু তোমার পাওনা ছিল, আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি।
2: তোর সেই কিচ্ছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব, অল্প কিছু দেওয়ার দামে আমি গান বিক্রি করব না, এখন কোথায় যাবি চল।
0: যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে আবার তোমার গান শুনবো, কেমন?
2: আকাশে তার বুকের মাঝে
1: না না না, রঞ্জনকে কিছুতেই এ পাড়ায় আসতে দেওয়া চলবে না।
3: দূরে রাখবো বলে ওই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিলাম,

0: খোদাই করদের ওপর থেকেও চাপ নেমে গেল, তাদের সব মাতিয়ে তুললে, বলে আজ আমাদের খোদাই নৃত্য হবে।
1: খোদাই নৃত্য?
0: আগে হ্যাঁ,
1: তার মানে কি?
0: মানে মানে ওই রঞ্জন ধরলে গান, ওরা বলে মাদল পাই কোথা, ও বলে মাদল না থাকে কোদাল আছে। আগে সে তালে তালে কোদাল পড়তে লাগলো, সোনার পিণ্ড নিয়ে সে কি লোপালুপি। বড় মোড়ল, বড় মোড়ল স্বয়ং এসে বললে, এ কেমন তোমার কাজের ধারা? আগে রঞ্জন বললে, কাজের রশি খুলে দিয়েছি, তাকে আর টেনে চালাতে হবে না, ও এখন নেচেই চলবে।
1: ও কি, ওই না রঞ্জন?
0: আগে হ্যাঁ, ওই তো
1: রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে। দেখো একটা ভাঙা সারিঙ্গ জোয়ার করেছে। স্পর্ধা দেখো, লুকোবার চেষ্টা পর্যন্ত নেই।
0: তাই তো, কখন গারদের ভিত কেটে বেরিয়ে পড়েছে, ও ভেল কি জানে।
1: শোনো
0: আগে,
1: এক্ষুনি ওকে ধরোগে, এ পাড়ায় নন্দিনীর সঙ্গেও কিছুতেই যেন মিলতে না পারে। যাও এক্ষুনি যাও। মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক।
2: ওরা কি মানুষ? ওদের মধ্যে অস্থি মজ্জা মন প্রাণ কিছু কি আছে?
1: হয়তো নেই,
2: কোনোদিন ছিল,
1: হয়তো ছিল,
2: তবে আজকে গেল কোথায়?
1: বুঝতে পারিস, পারো তো বুঝিয়ে দিও, আমি চললুম।
2: এই সব ছায়াদের মধ্যে চেনা মুখ দেখছি যেন, ওই তো নিশ্চয় আমাদের অনুপর উপমান্য অধ্যাপক, ওরা আমাদের পাশের গায়ের লোক। দুই ভাই মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত, লোকে ওদের বলে তাল তমাল, মরে যায় ওদের এমন দশা কে করলে? ওকে, ওই তো শকলু, তলোয়ার খেলায় সববার আগে পেত মালা। ওরে অনু শকলু, ফিরে যা ফিরে যা, আমি নন্দিন, আমি ঈশানি পাড়ার নন্দিন। অনু
3: আমি

0: গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, মরচেটাই কেবল বাকি। কেন কেন এমন হলো, কেন এমন হলো?
1: নন্দিনী, নন্দিনী, ওই পোলতের যে দিকটাতে ছাই, তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। কিন্তু একবার ওই শিখার দিকে তাকিয়ে দেখো, দেখবে তার জিহ্বা ঠিক লকলক করছে।
0: তোমার কথা আমি বুঝতে পারছি না।
1: আমাদের রাজাকে দেখেছো তো?
0: হ্যাঁ,
1: অদ্ভুত। সেই অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূর্তি হলো তার খরচ। ওই ছোটগুলো জ্বলে পুড়ে হতে থাকে ছাই, আর ওই বড়টা চলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হবার তত্ত্ব। তাকে ডাকছো কেন?
0: সেই
1: পালোয়ানের, সেই যে জগৎ বিখ্যাত পালোয়ান গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি লড়তে, তারপর তারপর আর কি, তার ল্যাঙ্গটির এক গাছা ছেঁড়া সুতো কেউ কোথাও দেখতে পেলে না। সেই রাগে ওই গোচ্চু এলো তাল চুকে। আমি ওকে গোড়াতেই বলেছিলাম যে দেখো বাবু, এ রাজ্যে যদি ওই সুড়ঙ্গ খুঁড়তে চাও তো এসো, মুহূর্তে মুহূর্তেও দিন কত বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে চাও তা এক মুহূর্তে সইবে না, এ বড় কঠিন জায়গা।
0: দিন রাত এই মানুষ ধরা ফাঁদের খবরদারি করে এরাকে একটু ভালো থাকে।
1: ভালো থাকা, ভালোর কথাটা তো এর মধ্যে নেই নন্দিনী, শুধু শুধু ওই থাকার কথাটাই আছে। এদের সেই থাকাটা এত ভয়ঙ্কর রকমের বেড়ে গেছে যে লাখ লাখ মানুষের উপরে চাপ না দিলে এদের ভার সামলাবে কে? তোমরা বলো এতে মনুষ্যত্বের ত্রুটি হয়, কিন্তু রাগের মাথায় ভুলে যাও নন্দিনী যে এইটাই মনুষ্যত্ব। ও বাঘকে খেয়ে বাঘ বড় হয় না নন্দিনী, কেবল ওই মানুষ খেয়েই মানুষ ফুলে ফেপে ওঠে।
0: ওই দেখো, ওই দেখো পালোয়ান কিরকম টলতে টলতে আসছে। পালোয়ান, পালোয়ান তুমি এখানে।

0: শুয়ে পড়ো, এই খানে শুয়ে পড়ো তুমি।
1: দয়াময় ভগবান, জীবনে যেন একবার জোর পাই, আর একদিনের জন্য যেন ওই সত্তাটা চোখ দিয়ে উড়ে ফেলতে পারি।
0: অধ্যাপক, অধ্যাপক ধরাধরি করে আমাদের বাসায় ওকে নিয়ে যাই।
2: না না, সাহস করি নে নন্দিনী, সাহস করি নে। এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে।
0: অপরাধ হবে? আর মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না?
2: না, যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই নন্দিনী, সেটা পাপ হতে পারে কিন্তু অপরাধ নয়। নন্দিনী, আমি বলি কি, এই সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। দেখো, ওই শেকড়ের মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না, ফুল ফোটে, ফুল ফোটে ওই ওপরের ডালে, ওই আকাশের দিকে। ওকে রক্ত করবি, আমাদের এই মাটির তলাকার খবর নিতে এসো না, ওপরের হাওয়ায় তোমার দোল দেখবো বলে তাকিয়ে আছি। ও ওই বুঝি সর্দার, তাহলে আমি সরে পড়ি, ও তোমার সঙ্গে কথা কই, এ ও লোকটা সইতে পারে না।
0: কেন কেন আমার উপরে এত রাগ?
2: আন্দাজে বলতে পারি, আন্দাজে বলতে পারি, ভেতরে ভেতরে তুমি ওর মনের তারে ওর টান ধরিয়েছ। ওই সুরটা যতই মিলছে না আর ওই বেসুরটা ততই কড়া হয়ে উঠছে।
0: সর্দার,
3: নন্দিনী,
0: সর্দার,
3: নন্দিনী, তোমার সেই কুঁদু ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু একেবারে, এই যে বলতে বলতেই উপস্থিত।
4: প্রণাম
3: প্রভু।
4: হ্যাঁ
3: প্রণাম। সেই মালা গাছটি নন্দিনী আমাকে দিয়েছিল।
4: আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল। তা বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না?
0: আগে এই লোকটিকে কি ব্যবস্থা করো তো, এর জীবনের আর কতটুকু বাকি আছে?
4: তার সব দিক ভেবে চিন্তে যে পরিমাণ ওর বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই সে পরিমাণ ওকে বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এসব আলোচনা তো তোমাদের মুখে শ্রুতিকটু লাগে, আর ঠিক আমরা পছন্দও করি না।
0: এই রাজ্যে কি বাঁচিয়ে রাখার আবার একটা পরিমাণ বিচার
4: আছে? আছে ওই কি আছে, এই আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান একটা দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন, তা সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ একটু বেশি পরিমাণে পড়া চাই। ওদের একটু কম বাঁচলেও চলে। হ্যাঁ, কেননা ওদের ভার লাঘব করতে আমরাই বাঁচি। বুঝছে, যে প্রাণ সীমাবদ্ধ নয়, আমরা গোসাই রাজের সেই প্রাণের রাস্তা দেখাতে এসেছি।
0: তবে কি এই লোকটা ওর ওই সীমাবদ্ধ প্রাণ নিয়ে এখানেই পড়ে থাকবে?
4: না, পড়েই বা থাকবে কেন, কি বলো সর্দার?
3: সে তো বটেই, পড়ে থাকতে দেবই বা কেন, এখন থেকে নিজের জোরে ওকে চলতেই হবে, না আমাদের জোরেই চালিয়ে নিয়ে যাবো।
4: কি প্রভু, হরি হরি, এরই মধ্যে গলার সুর অনেকখানি মিহি হয়ে এসেছে। তা মনে হচ্ছে এবারে আমাদের নাম কীর্তনের দলে টেনে নিতে পারবো।
3: এই গজ্জু, অক্ষপাড়ার মোড়ের বাইতে তো থাকবার জায়গা হয়েছে, চল যাই এক্ষুনি।
1: যাই প্রভু।
0: পালোয়ান, পালোয়ান, আমি তোমার সঙ্গে যাচ্ছি, সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই।
1: না না, থাক, সর্দার রাগ করবে।
0: সর্দারের রাগকে আমি ভয় করি নে।
1: আমি ভয় করি, আমি ভয় করি, দোহাই দোহাই তোমার, আমার বিপদ আর বাড়িও না।
0: সর্দার, যেও না, বলে যাও কোথায় নিয়ে গেছে আমার বিশু পাগল।
3: আমি দেখে নিয়ে যাবার কে, বাতাস নিয়ে যায় মেঘকে, তা সেটাকে যদি দোষ বলে মনে করো তো খোঁজ নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা।
0: কে কোন সর্প নেশে দেশ গো, তোমরা মানুষ নাও, আর যাদের চালাও তারাও মানুষ নয়, তোমরা হাওয়া আর তারা মেঘ। গোসাই, তুমি নিশ্চয় জানো কোথায় আছে বিশু পাগল।
4: হ্যাঁ, আমি নিশ্চয়ই জানি, যে যেখানে আছে সবই ভালোর জন্যে।
0: কার ভালোর জন্যে? আমি নারী বলে আমাকে ভয় করো না, বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চুড়ো।
3: তবে সত্য কথাটা বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি।
0: আমি?
3: হ্যাঁ তুমি। এতদিন সে নিঃশব্দে কীটের মতো মাটির নিচে গর্ত করে চলেছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছো তুমি অগিন্দ্রদেবের আগুন। অনেককে টানবে, অনেককে টানবে, তারপর শেষ বোঝাপড়া তোমাতে আর আমাতে, তার আর বেশি দেরি নেই।
0: বেশ তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি?
3: কিছুতেই না,
0: কিছুতেই না, দেখবো তোমার শক্তি কত, আজ আমার সঙ্গে তার মিলন হবে, হবে, হবে, হবে না। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচার শালা, তোমার এই জালের আড়াল ভাঙবো আমি। রাজা, ওকে ওকে, কিশোর যে কিশোর, কিশোর বলতে পারিস, বলতে পারিস কোথায় আছে আমাদের বিশু পাগল?
2: হ্যাঁ নন্দিনী, এক্ষুনি তার সঙ্গে দেখা হবে, তার আগে তুমি তোমার মনটাকে ঠিক করে রাখো। জানি না এই প্রহরীদের কর্তারা কেন যে আমার মুখ দেখে দয়া করলে, তারা আমার অনুরোধে বিশুকে এই পথ দিয়ে ধরে নিয়ে যেতে রাজি হয়েছে।
0: প্রহরীদের কর্তা? তাহলে তো।
2: হ্যাঁ, ওই যে বিশু আসছে।
0: পাগল ভাই, পাগল ভাই, তোমার হাতে হাত করি, ওরা তোমাকে এমন করে কোথায় নিয়ে চলেছে?
1: ভয় নে, কিছু ভয় করিস নে পাগলি, এতদিন পরে আমার মুক্তি হলো।
0: কি দোষ করেছি যে ওরা তোমাকে এমন করে বেঁধে নিয়ে চলেছে?
1: এতদিন পরে আজকে সত্যি কথা বলেছিলাম।
0: তাতে দোষ কি হয়েছে? আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? এ কিসের চিহ্ন তোমার গায়ে?
1: চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুরকে মারে সেই চাবুক দিয়ে।
0: পাগল ভাই,
1: যে রশিতে এই চাবুকটা তৈরি সেই রশি সুতোয় ওদের গোসাইয়ের জপমালাও তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর ঠিক খবর রাখেন।
4: ঋষভাই খবর রাখেন, ঋষভাই আমি যদি চেষ্টা করি ওরা নিশ্চয়ই তোমার বদলে আমাকে ধরে নিয়ে যেতে হবে।
5: তুমি অনুমতি দাও।
1: না না কিশোর, না এখনো ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন, রঞ্জন এখানে এসেছে। হ্যাঁ, যেমন করি পারিস তাকে খুঁজে বের করতেই হবে, আমার থেকে কাজটা কিন্তু সহজ নয়।
4: যাচ্ছি, কিন্তু নন্দিনী রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো?
0: আমার এই ফুলের গুচ্ছ দিলে আমার সব কথা তাকে জানানো হবে।
1: এইবার এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক।
0: এই মিলনে আমার সুখ হবে না, এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো না যে তোমাকে আমি শূন্য হাতে বিদায় দিয়েছি। আর আর ওই যে বালক কিশোর, ওই ব্রাহ্মণের হাত থেকে কি পেলে?
1: ওর মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছে নন্দিন, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই, মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক এবার পাকা ফসল ঘরে নিয়ে চললো। চলো চলো তোর, চলো আর দেরি না, চলো চলো।
0: পাগল, দেখতে দেখতে সিঁদুরে মেখে আজকের গোথুলি যেন রাঙা হয়ে উঠল। এই কি আমাদের মিলনের রং! আমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে। শোনো শোনো শোনো শোনো, দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো শোনো।
2: এই যে এই যে এই যে বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্যি করে বলো।
0: আগুলাল আগুলাল তাকে বন্দি করে ধরে নিয়ে গেছে।
2: বন্দি করে ধরে নিয়ে গেছে?
6: রাক্ষসী রাক্ষসী, তুই ওকে ধরিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ওদের চল। হ্যাঁ তুই ওদের চল।
0: কোন মুখে এমন কথা বলতে পারলে?
6: নলে তোর এখানে কি কাজ? কেবল তো মানুষের মন বুলিয়ে বুলিয়ে ঘুরে বেড়াস।
2: এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবু তবু তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, মনে মনে আমি তোমাকে, সে কথা থাক, কিন্তু আজ কেমন তোর ঠেকছে যে?
0: হবে হবে তা হবে, আমার সঙ্গে এসে বিপদে পড়েছে, তোমাদের কাছে নিরাপদে থাকতো। কিন্তু আমি তো সব কথা বুঝতে পারিনি। ও কেন বললে, ও কেন বললে যে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? পাগলাল, নিরাপদের মার থেকে মুক্তি চাই যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে?
6: ওসব কথা বুঝিনি, ওসব কথা কিচ্ছু বুঝিনি। ওকে যদি ফিরিয়ে না আনতে পারিস তো মরবি মরবি। তোর ওই সুন্দর পানার মুখ দেখে না আমি ভুলি।
2: চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, নিচে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা আমি চুর মার করে ভাঙবো। হ্যাঁ বন্দিশালা
6: আমি আমিও যাব। অনেক ভাঙন ভেঙেছ মায়াবিনী, আর কাজ নেই।
0: ওগো ওগো, কোথায় চলেছো তোমরা?
7: ভজা কুজোর নৈবেদ্য নিয়ে চলেছি।
0: শোনো শোনো শোনো, রঞ্জনকে কি তোমরা কেউ
1: দেখেছো? কাকে?
0: রঞ্জন।
1: রঞ্জনকে? তাকে তাকে পাঁচ দিন আগে একবার দেখেছিলাম, আর তো দেখিনি।
6: এখন এখন কোথায় আছে?
1: ওই ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো ওরা বলতে পারবে। ওরা ওরা সর্দারদের খুঁজে মদ নিয়ে যাচ্ছে, ওরা জানে আমরা জানি না।
7: ওদের জিজ্ঞাসা করে দেখো, ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে এসে পৌঁছয় না।
0: তোমরা একটু দাঁড়ো একটু দাঁড়ো, বলতে পারো রঞ্জনকে এরা কোথায় রেখেছে?
2: চুপ চুপ।
0: ও তুমি নিশ্চয় জানো না, আমাকে বলতেই হবে। ওকে বলো বলো।
2: আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে যারা আসছে ওদের জিজ্ঞাসা করো, ওরা বলতে পারে। আমরা জানি না।
7: আমরা শুরুটা জানি শেষটা জানি না।
0: সময় হয়েছে, দরজা খোলো।
7: আবার এসেছে অসময়, এখনই যাও এখনই যাও। তুমি
0: অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা, খুলতেই হবে দরজা।
7: যা বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও।
0: বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না।
7: কি চাও রঞ্জনকে চাও বুঝি? আমি সর্দারকে বলে দিয়েছি যে তাকে পাওয়া গেলেই তোমার

0: কাছে এনে দেবে। চলে যাও পূজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, তোমার বিপদ ঘটবে।
1: দেবতার সময়ের অভাব নেই, যুগ যুগান্তর পূজার জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু মানুষের দুঃখ মানুষের নাগাল চায়, তার সময় অল্প।
0: নন্দিনী আমি ক্লান্ত, আমি ভারী ক্লান্ত, ভজা পূজায় আমার অবসাদ ঘুচি আসবো, আমাকে দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় গড়িয়ে যাবে,
1: বুকের উপর দিয়ে চাকা চলে যাক তবু নড়বো না।
0: নন্দিনী আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো তাই আমাকে ভয় করো না, কিন্তু আজ ভয় করতেই হবে।
1: আমি চাই যে অন্য সবাইকে যেমন ভয় দেখাও আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার ওই প্রস্তাবকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি।
0: ঘৃণা করো?
1: হ্যাঁ,
0: স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে দেখতে পাচ্ছি।
1: পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো,

0: ওকে ওকে ওই কে ওখানে পড়ে রঞ্জনের মতো দেখছি জানো?
1: কি বললে? রঞ্জন? কখনোই না, রঞ্জন না।
0: রাজা সবাই বলে তুমি জাদু জানো, আমার রঞ্জনকে জাগিয়ে দাও, আমার রঞ্জনকে জাগিয়ে দাও রাজা।
2: আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে যৌবনকে মেরেছি, সেই সেই মোরা যৌবনের অভিশাপ আজ আমাকে লেগেছে।
0: নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলাম তোমার চূড়ায়, তোমার জয় যাত্রা আজ থেকে শুরু হলো, আর সেই যাত্রার বাহন আমি। রঞ্জন রঞ্জন, সেই যাত্রার বাহন আমি। রাজা, এইবার সময় হলো।
1: কিসের সময়?
0: আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই।
1: আমার সঙ্গে লড়াই করবে তুমি? তাহলে কাছে এসো, কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন, আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, বুঝতে পারছো না, সেই লড়াই ওই শুরু হয়েছে। এই এই আমার ধ্বজা, এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি, এর দণ্ড তুমি ছিঁড়ে ফেলো, তুমি ছিঁড়ে ফেলো এর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, আমাকে মারুক, আমাকে সম্পূর্ণ করে মারুক, নন্দিনী, ততেই আমার মুক্তি।
3: নন্দিনী, নন্দিনী, বিশুকে ওরা কিছুতেই ছেড়ে একে। এই বুঝি রাজা? ও ও, পরামর্শ চলছিল, পরামর্শ চলছিল। ডাইনিক
1: কে? কে তোমরা? কি করতে বেরিয়েছ?
3: বন্দিশালার দরজা ভাঙতে বেরিয়েছি, মরি তবু ফিরবো না।
1: ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই দেখো তার প্রথম চিহ্ন, আমার ওই ভাঙা ধ্বজা, ওই আমার শেষ কীর্তি।
3: নন্দিন, নন্দিন, ভালো বুঝতে পারছি না, আমরা সরল মানুষ, দয়া করো, দয়া করো আমাদের ঠকিও না। তুমি যা আমাদেরই ঘরের মেয়ে।
0: ফাগুলাল, ফাগুলাল, আমি চেয়েছিল রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে নিয়ে আসতে। ওই দেখো, ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে এসেছে রঞ্জন।
3: সর্বনাশ! এই কি রঞ্জন, এরকম নিঃশব্দে পড়ে আছে?
0: না, নিঃশব্দে নয়, মৃত্যুর মধ্যে ওর অপরাজিত কণ্ঠস্বর এই যে আমি শুনতে পাচ্ছি, রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না, ও কখনো মরতে পারে না।
3: কিন্তু মহারাজ, মহারাজ, তুমি ভুল বোঝোনি তো, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি।
1: হ্যাঁ, আমারই বন্দিশালা, তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার সাধ্য নয়।
3: সর্দাররা খবর পেলে ছাকাতে আসবে,
1: তাদের সঙ্গে আমার লড়াই।
3: সৈন্যরা তোমাকে মানবে না।
1: একলা লড়বো, সঙ্গে তোমরা আছো।
3: জিততে পারবে?
1: না পারি, মরতে তো পারবো। এতদিন পরে আমি মরার অর্থ দেখতে পেয়েছি, আমি বেঁচে গেছি।
3: রাজা, রাজা, রাজা, শুনতে পাচ্ছ গর্জন?
1: হ্যাঁ, এতো দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শীঘ্র কি করে সম্ভব হলো? এরা আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি বুঝতে পারিনি। ঠকিয়েছে, ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে।

0: আমারই শক্তি দিয়ে আমাকে সম্পূর্ণ করে বেঁধেছে, আমাকে ঠকিয়েছে।
1: কিন্তু আমার বল বলতে এসে পৌঁছলো না। চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে আর সর্দাররা দেখলে আর রক্ষা থাকবে না।
2: হাগুলাল, একলা আমাকে নিরাপদের নির্বাসনে পাঠাবে, তোমাদের চেয়ে সর্দার অনেক ভালো। সে আমার জয় যাত্রার পথ খুলে দিয়েছে। সর্দার
0: নন্দিনী,
2: ওর বর্ষার আগায় আমার কুন্দ ফুলের মালা ধুলিয়েছে, যাই ওই মালাকে আমার বুকের রক্ত দিয়ে রক্ত করে বিজঙ্গে রাঙা করে দিয়ে আসি। সর্দার
0: নন্দিনী
2: আমাকে দেখতে পেয়েছে, জয় রঞ্জন।
0: আমাকে গাইতে হবে, আমি যাই, আমি যাই। রে ভাই, এবার লড়াইয়ে চল, এবার লড়াইয়ে চল।
3: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী নাটকটি এখানেই শেষ হল। নির্দেশনা শম্ভু মিত্র, নাটকটি পরিবেশনায় বহুরূপী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পরমানন্দ রায়, রাগ গৌড় মালহার এবং সুর মালহার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। এখন গৌড় মালহার এবং সুর মালহার রাগে বাঁশি, শিল্পী পরমানন্দ রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বাঁশি, শিল্পী পরমানন্দ রায়, রাগ গৌড় মালহার এবং সুর মালহার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌম্য ভট্টাচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সৌম্যা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শুনলেন দ্বিজেন্দ্রগীতি, শিল্পী সুর পিয়াসি। সুর পিয়াসির পরিবেশনায় দ্বিজেন্দ্রগীতির পর পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনছেন বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীত। এখন শুনবেন ওগো বধূ সুন্দরী থেকে একখানি গান বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

ছবির নাম হঠাৎ দেখা, শিল্পী মনোময় ভট্টাচার্য। শুনছেন রবীন্দ্রসঙ্গীত বাংলা ছবিতে।

ছবির নাম নৌকাডুবি, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

শেষ বলে কিছু নেই। এই ছবি থেকে এখন শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে একখানি গান, গান রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রভাতে সেই শূন্য ঘরের দিকে চাহিয়া থাকে। সে যেন মনে করে, বুঝি তাহারই পরে অভিমান করিয়া তুমি কোথায় চলিয়া গিয়াছ, তাই আজ বেশি করিয়া ফুল ফুটাইতেছে।

এখন শুনবেন দেখা না দেখায় এই ছবি থেকে রবীন্দ্রনাথের গান। গানটি গেয়েছেন রূপঙ্কর।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গিটার, শিল্পী রজত কান্তি গোস্বামী।

জয়ন্তী গোস্বামী, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি শিল্পী পারমিতা ঘোষ।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ কিরওয়ানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখন কিরওয়ানি রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

0: Dr. Jaishankar said that Pakistan continues to follow the policy of cross-border terrorism and using terrorism as an instrument of state policy against India. The minister said India withdrew most favored nation status to Pakistan and hiked customs duty on all goods originating in or exported from Pakistan to 200% after the Pulwama terror attack. India attaches high priority on safety and security of Indian vessels and seafarers. External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said this during media briefing in New Delhi yesterday, adding that Indian missions all across the Gulf region are in constant contact with the Ministry of Shipping and Maritime Authorities in those countries. He said India continues to call for safe and unimpeded navigation and free flow of commerce through international waterways.
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagged ships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: Prime Minister Narendra Modi will address the 57th convocation ceremony of IIT Delhi today. He will address more than 3,000 graduating students, including 587 PhD scholars. Director IIT Delhi, Rangan Banerjee, said in a press conference today that the Prime Minister will present the Institute's most prestigious award, including the President's Gold Medal, Director's Gold Medal, Shankar Dayal Sharma Gold Medal and Perfect 10 Gold Medals to the meritorious students. Mr. Banerjee said that the Prime Minister will remotely inaugurate Parampragya, an AI-powered high-performance supercomputing facility established at IIT Delhi's Sonipat campus. The agitation over the alleged irregularities in the JPSC, JSSC and other competitive examinations in Jharkhand continued to dominate both the assembly and the streets yesterday. On the second day of the monsoon session of the Jharkhand Assembly, the opposition raised the issue and demanded cancellation of the exams and a CBI inquiry under the supervision of the court. Parliamentary Affairs Minister said the matter had already been discussed in the Business Advisory Committee and that the government was prepared to respond to all issues raised in the House. Jammu and Kashmir Chief Minister Omar Abdullah has launched the J&K Artificial Intelligence Centre of Excellence, AICOE, and dedicated Project Phoenix, an AI-enabled digital commerce platform at the Indian Institute of Technology, IIT Jammu. Akashwani Jammu correspondent reports that these initiatives aim to promote technology-driven governance, foster innovation and entrepreneurship, and expand economic opportunities through the adoption of emerging technologies and enhanced digital market access. And at the Asian Youth and Junior Weightlifting Championships, India's Titli Maji clinched a silver in the women's 45-kilogram category. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন 8/8/2026 তারিখ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, কথিকা দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন বলবেন ডক্টর সুভাষ হাঁসদা। 6:40 আপনার স্বাস্থ্য, দীর্ঘমেয়াদী কিডনির অসুখ বলবেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা রসিক বিজ্ঞানী দ্বিতীয় পর্ব, সংকলন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। 8:05 তুবড়ি ফুলশয্যা, রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:20 হাওয়াইয়ান গিটার, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী নীলাদ্রি সেন। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর সিনেস্কোপ, উপস্থাপনায় পৌলমি বাগ এবং সৈকত গুপ্ত। 12টায় বাংলার মুখ, গ্রাম সদতপুর, জেলা হাওড়া থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1টায় রম্যগীতি। গীতাঞ্জলি প্রচারতরঙ্গে দুপুর 1:45 শুনবেন মহিলা মহল, এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকিক বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, কবির সঙ্গে কথোপকথন ও তার কবিতা, উপস্থাপনায় সুচিত্রা হাঁসদা। দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 সাঁওতালি নাটক, রচনা যদুনাথ মুর্মু, প্রযোজনা রবান বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি সম্বারি মুর্মু ও সহশিল্পীর বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, ভারত ছাড়ো আন্দোলনে সাঁওতালদের অংশগ্রহণ, বলবেন পদক চন্দ্র মাঝি। এরপরে লোকগীতি, শিল্পী রবীন্দ্রনাথ হাঁসদা, মধুসূদন মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:40 কিষাণ বাণী, হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ, ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা, আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনা অর্ঘ্য সর্দার। 9:00 হাওয়াইয়ান গিটার, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 9:20 নজরুলগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 9:30 মুখোমুখি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রেয়ী মিত্র। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠান শুনবেন সানাই, গিরিমসালাপ্পা, ভজরঙ্গত্রী, আকাশবাণী ধারওয়াড় কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন প্রণতি সেনগুপ্ত, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবিজ্ঞান অনুষ্ঠান। সঞ্চিতের প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানুষ, 196তম পর্ব। 6:45 শ্যামা সঙ্গীত, প্রণতি সেনগুপ্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 লোকগীতি, শিল্পী সৌমিক দাস। 8:50 বেহালা, সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রাসধারা, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। এরপরও পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পণ্ডিত সমর সাহা। দ্বিতীয় অধিবেশনে সঞ্চিতা প্রচার তরঙ্গে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপাচন্দ। 7:10 কীর্তন, শিল্পী প্রণতি সেনগুপ্ত। 7:30 দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। রাত 8:00 ছায়াছবির গান। 8:30 কাহা কাশা, উপস্থাপনা সুফিয়া সেরিন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, ডান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনা দীপাচন্দ। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গে 8/8/2026 অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30°C এবং 26°C কাছাকাছি থাকতে পারে আগামী 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 28.6°C, স্বাভাবিকের থেকে 3.4°C কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 26.2°C, স্বাভাবিকের থেকে 0.3°C কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি ছিল 99%, সবথেকে কম ছিল 86%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 7.5 mm। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যারা মাছ ধরতে যান সমুদ্র কিংবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে,

বিশেষত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 7/8/2026 থেকে 8/8/2026 অবধি ঝোড়ো আবহাওয়া থাকবার কারণে হাওয়ার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই জন্যে মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে 7 তারিখ এবং 8 তারিখ অর্থাৎ 7ই আগস্ট এবং 8ই আগস্ট মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।